আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 25শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15ই জুন 2026 খ্রিস্টাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56:55। আজ সূর্যোদয় 4:54:12, সূর্যাস্ত 6:18:50।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যাঁরা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।
1: 70-75 বছর আগে বাংলার যে চেহারা আমার চোখে পড়েছে, আজ তার অনেক পরিবর্তন হয়েছে। তখন বাঙালির ছিল গোলাভরা ধান, দেহ জোড়া স্বাস্থ্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কামার কুমার ধোপা নাপিত সব ছিল বাঙালি। জাতিগত বৃত্তি মেনে তারা সুখে না হলেও স্বচ্ছন্দে দিন কাটাত। গ্রামে গ্রামে ছোটোখাটো মুদির দোকান ছিল তিলি সম্প্রদায়ের একচেটিয়া। একেবারে আলাদা মণিহারি দোকানেরও সৃষ্টি তখন হয়নি। সত্যি কথা বলতে কি, তখন লোকের এত মণিহারি জিনিসের দরকারও হতো না। লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই 12 মাসে 13 পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও 2-4টে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে 2 মুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত। কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাত, কেউ কেউ আবার সুতা কাটতে আরম্ভ করত। এগুলি ঠিক কাজ হিসেবে করা হতো না, এগুলি অবসর কাটানোর উপায় ছিল। যারা বুড়ো তারা হয়তো রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালি, রামায়ণ, কবি জারি এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না, কিন্তু সৌন্দর্য ছিল। প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না। ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেক দিক হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে 2-4 জন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। 40 বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শিশির কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে গৌরী মিত্র। সঙ্গীতাঞ্জলি।

0: প্রথমে গৌরী মিত্র, তারপর প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা কৃষিকাজে জল ও মৃত্তিকা সংরক্ষণ, বলবেন জয়দীপ বসু রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, এ বিষয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়। প্রাথমিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী অন্বেষা মুস্তাফি। বিজ্ঞানের খবর সকাল 8:00, সংকলন মৌসুমী সোম মজুমদার। 8:05 নজরুল গীতি ঝুম্পা সরকারের কণ্ঠে। 8:20 কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলবেন উজ্জ্বল সর্দার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী শুভজিৎ দে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য, 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় কিংসুক ঘোষ ও অস্মিতা রায়, 12:00 পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 12:33 উনজমির দুনফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান, 1:45 মহিলা মহল, আইনের দর্পণে অতিথি আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মহেশপুর উচ্চ বিদ্যালয় তারকেশ্বরের শিক্ষক পার্থ পাল, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান কথিকা মানব জাতির জন্য বিজ্ঞান, বলবেন সুভাষ চন্দ্র সরেন, এরপর লোকগীতি শিল্পী স্বর্ণময়ী টুডু এবং সহশিল্পীবৃন্দ, তারপর শ্যামচরণ মান্ডি এবং সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, এরপর গৌণফল কখনোই গৌণ নয় বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কিভাবে সুস্থ থাকবেন, অতিথি ডাক্তার শৈবাল মৈত্র, আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে। 9:45 সময়ের আয়নায়, 10:00 বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি, 10:30 নজরুল গীতি ঝুম্পা সরকারের কণ্ঠে, 10:45 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক, 11:00 আধুনিক গান অন্বেষা মুস্তাফির কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্জুন রায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 142তম পর্ব, 6:45 ভজন শিল্পী অন্বেষা মুস্তাফি, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 8:30 নজরুল গীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত, 8:50 লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান শুনবেন 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা বিষয় জাতীয় বায়ু দিবস, 6:30 গুলগুলশন, 7:10 শিল্প সংলাপ সফল মহিলা উদ্যোগপতির কাহিনী বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল, দর্পণ 7:30, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:10 বিশ্বদর্পণ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সকাল 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা

0: রাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। শ্রী মোদী বলেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও গভীর করার এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি খুঁজে বের করার সুযোগ করে দেবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম স্লোভাকিয়া সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এই সফরের ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং অটোমোবাইল ও রেলওয়ে উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা প্রযুক্তি এবং ব্যবসা ও বাণিজ্য সহ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। তিনি বলেন, ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল।
1: ভারত ও ফ্রান্স কা রিস্তা ইস রিস্তে মে কনেকশন ভি হ্যায়, কনভিকশন ভি হ্যায়, ইনোভেশন ভি হ্যায়, ইন্সপিরেশন ভি হ্যায়, শেয়ার্ড ভ্যালুজ হ্যায়, শেয়ার্ড ভিজন ভি হ্যায়। অর ইসি রিস্তে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নই পহলে শুরু কি হ্যায় অর বৈশ্বিক চুনৌতিও কে সমাধান খোঁজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ফ্রান্স, ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের আনুষ্ঠানিক কাঠামো অনুযায়ী আজ থেকে শুরু হওয়া রুদ্ধদ্বার অধিবেশনগুলিতে নেতারা ভূ রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সুষম অর্থনৈতিক বৃদ্ধি এবং প্রধান আন্তর্জাতিক সংকটগুলি নিয়ে আলোচনা করবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট neet.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে পরীক্ষার্থীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের যাচাই করে নিতে অনুরোধ করেছে NTA। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচি আজ শুরু হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণের কাজ এক ছাতার তলায় সম্পন্ন করার লক্ষ্যেই এই শিবির। সেখানে অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার বা অন্য

তে ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা থাকবে এই শিবিরে। বিনামূল্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। দলের অন্দরে টানাপোড়েনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করেন। দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষ দস্তিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা। এই দলে যোগ দিলেও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ জোটে সামিল হয়েই তারা কাজ করতে চান। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ গতকাল ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল, ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাশিয়াপন্থী বিরোধী দল স্ট্রং আর্মেনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাই ডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাই ডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলে তিনি জানান। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরের মুখোমুখি। শেষ পাওয়া খবরে আইভরি কোস্ট এক গোলে এগিয়ে রয়েছে। অন্য খেলায় গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি হবে। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 7:30। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফিলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকোস লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময়ে কাই হ্যাভার্স, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 67 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিজ উন্দাভ এবং 68 মিনিটে আবার কাই হ্যাভার্স গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে ফের সমতা ফেরান। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে হারিয়ে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অলআউট হয়ে যায়। ম্যাচ সেরার পুরস্কার পান দীপ্তি শর্মা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আইভরি কোস্ট ইকুয়েডরের মুখোমুখি। পরের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিকাজে মৃত্তিকা ও জল সংরক্ষণের গুরুত্ব। এ বিষয়ে বলছেন ডায়মন্ড হারবার সাব ডিভিশনের যুগ্ম কৃষি অধিকর্তা জয়দীপ বসু রায়।
1: কৃষিকাজে কিন্তু মৃত্তিকা এবং জল সংরক্ষণের একটা প্রভূত গুরুত্ব আছে। অর্থাৎ আমরা যখন চাষবাস করি, আমরা যেমন গাছ যখন লাগানো ভালো বীজ আমরা খুঁজি, বীজ কোন সময় লাগাবো, বীজের মধ্যে কতটা আর্দ্রতা আছে, বীজটাকে আমরা রোদে শুকিয়ে নেবো কি না, বীজের আমরা কোনো ট্রিটমেন্ট করবো কিনা সেটা আমরা জানার চেষ্টা করি, আমরা কত সার দেব, কোন সময় সার দেব, আমরা কীভাবে জল দেব, কীভাবে দেবো সেগুলো জানার চেষ্টা করি। তেমনি সেই একই সঙ্গে কিন্তু আমাদের যে মৃত্তিকা যার উপর আমি গাছটা লাগাচ্ছি, সেই মৃত্তিকা এবং জল কিন্তু যে জলটা আমরা দেব, সেই জল সংরক্ষণের কিন্তু প্রভূত গুরুত্ব আছে। একটু যদি আমরা তথ্য বিচার করে দেখি, আমাদের কিন্তু এই মানে পৃথিবীতে কিন্তু প্রত্যেক বছর প্রায় 5,334 মিলিয়ন টন মাটি বা হেক্টর প্রতি 16.35 টন মাটি কিন্তু প্রতি বছর ক্ষয়িত হয়। এবং জল কিন্তু সবই আমরা যে জলটা আমরা দিই সেই জলটা ঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে সব জলই কিন্তু বয়ে গিয়ে পাশের নদী নালা বা সমুদ্রে গিয়ে পড়বে এবং আমাদের কোনো কাজে লাগবে না। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু না কিছু সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে, যার ফলে আমরা এই যে মৃত্তিকা এবং জলটাকে যাতে সংরক্ষণ করা যেতে পারে। এই মৃত্তিকা সংরক্ষণের অনেকগুলো ধাপ আমাদের আছে, যেমন ধরুন আমরা মালচিং করতে পারি বা জমি ঢেকে রাখতে পারি। কারণ আমরা দেখেছি যদি জমি আচ্ছাদিত কন্ডিশনে থাকে তাহলে কিন্তু অনাচ্ছাদিত জমির তুলনায় কিন্তু প্রায় 43 গুণ বেশি মাটি সংরক্ষিত হয়। আমরা জমির মধ্যে চেক ড্যাম তৈরি করতে পারি বা আটক বাঁধ তৈরি করতে পারি, যার ফলে কিন্তু জল এবং মাটি উভয়ভাবেই সংরক্ষিত হবে। আমরা পাহাড়ের দিকে আমরা ধাপ চাষ পদ্ধতি অবলম্বন করতে পারি, যেখানে আমরা ধাপ চাষের মাধ্যমে কিন্তু আমরা জল এবং মাটি দুটোই সংরক্ষিত হবে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু জল এবং মাটির কিন্তু সংরক্ষণের একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক আছে। যেখানে ভেটিভার ঘাস বলে একটা খুসখুস ঘাস পাওয়া যায়, যেখানে নদীর চারপাশে কিন্তু সেই ঘাস লাগিয়ে দিয়ে কিন্তু নদীর পাড় ভাঙন এবং নদীর আশেপাশের অব্যবহিত এলাকার মাটি কিন্তু সংরক্ষিত আমরা করেছিলাম। এছাড়া হাইব্রিড নেপিয়ার যাকে আমরা পাকচং ঘাস বলি, সেই ঘাস লাগানো যায় এবং আমরা সবুজ সার লাগাতে পারি। ধৈঞ্চা শন বড়বটি এগুলো লাগিয়ে যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু মাটিতে নাইট্রোজেন বা অন্য খাদ্য উপাদান যেমন বাড়বে, তার সঙ্গে কিন্তু আমাদের মাটি সংরক্ষিত হবে। জমি আমরা পতিত ফেলে রাখবো না, পতিত জমি ফেলে রাখার থেকে সেখানে কিন্তু আমাদের সবুজ ঘাস যদি আমরা লাগিয়ে দিই, সেই ঘাসের অনেক অনেক দিক আছে, তাহলে কিন্তু আমাদের কিন্তু মাটি এবং জল উভয়ই সংরক্ষিত হবে। এক্ষেত্রে কিন্তু সরকারও অনেকভাবে এগিয়ে আসছে চাষ কৃষক ভাই বোনেদের সাহায্য করার জন্য। আমাদের অনেকগুলো মানে প্রজেক্ট বা পরিকল্পনা চলে, যেমন একটি নাম হচ্ছে নামসা বা ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার বা জাতীয় সুস্থায়ী কৃষি ব্যবস্থা। এই ব্যবস্থাপনার আন্ডারে আমরা কিন্তু বিভিন্ন রকম বাঁধ নির্মাণ করে দিই কৃষক ভাই বোনেদের জন্য, আমরা পুকুর খনন করে দিই, আমরা মজিজা খালকে সংস্কার করে দিই, আমরা গালি প্লাগিং করে দিই, আমরা বেঞ্চ টেরাসিং করে দিই, অনেকগুলো কাজ কিন্তু আমরা করে দিই। এছাড়া এনএমইও আছে, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস, অর্থাৎ জাতীয় মানে তেল বিষয়ক একটা পরিকল্পনা। এখানে নামগুলো এরকমভাবে দেওয়া হয় কিন্তু এই একই নামের আন্ডারে কিন্তু আমরা সেম ধরনের কাজকর্মগুলো করি যদি আমরা শুধুমাত্র মৃত্তিকা এবং জল সংরক্ষণের বিষয়টাতে আসি। যা স্টেট ডেভেলপমেন্ট স্কিম আছে, অর্থাৎ রাজ্য উন্নয়ন পরিকল্পনার একটা স্কিম আছে, যে স্কিমের আন্ডারেও কিন্তু চাষি কৃষক ভাই বোনেরা কিন্তু এই ধরনের কাজ যদি তারা মনে করেন তার জমিতে করাবেন তারা কিন্তু তারা করাতে পারেন। স্টেট প্ল্যান বা রাজ্য পরিকল্পনার আন্ডারও অনেকগুলো কাজ এরকম হয়। এছাড়া একটি খুব মানে পপুলার বা জনপ্রিয় হচ্ছে বিজিআরএআই বা ব্রিঙ্গিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারতে দ্বিতীয়বার সবুজ বিপ্লব আনয়ন। এই আনয়ন প্রকল্পেও কিন্তু অনেকগুলো কাজ করা হয়। আরকেভিআই আমরা সবাই জানি, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এই যোজনার আন্ডারে আজকাল একটু নামটা চেঞ্জ হয়ে আরকেভিআই রফতার আমরা করে দিয়েছি, অর্থাৎ রিজেনারেটিভ এগ্রিকালচারের পুনরুজ্জীবীকরণ, অর্থাৎ চাষিকে চাষবাস করিয়ে তার লাভের মুখ দেখানো। এই প্রকল্পেও আমরা কিন্তু যা কাজগুলো বললাম, যে গালি প্লাগিং থেকে শুরু করে আমাদের আটক বাঁধ নির্মাণ, আমাদের চেক ড্যাম নির্মাণ, সমস্ত কাজগুলো কিন্তু আমরা করে দিই। এবং এই সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা দিকে লক্ষ্য রেখে, যাতে সঠিকভাবে আমরা মাটি এবং জল কিন্তু সংরক্ষণ করতে পারি। যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি সেই মাটির কিন্তু 1 ফুটের মধ্যেই, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 ফুটের মধ্যেই কিন্তু প্রথম 3 থেকে 6 ইঞ্চির মধ্যে যে আমাদের ধান গম এই ফসলগুলোর যেগুলো আমরা সারা বছর ফলাই বা সবজি, এবং 6 থেকে 9 ইঞ্চির মধ্যে যা হচ্ছে পাট আর আলু এবং বাকি যা ফসল তার যায় কিন্তু 12 ইঞ্চির মধ্যে। অর্থাৎ মাটির উপরে যে টপ সয়েলটা, টপ লেয়ারটা, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে পুষ্টিগুণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। সুতরাং এই স্তর যদি ধুয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু মাটির উপরের স্তরটাই ধুয়ে বেরিয়ে গেল। এটাকে আমাদের রক্ষা করতে হবে, রক্ষা করার বিভিন্ন রকম পদ্ধতির কথা আমি সংক্ষেপে বললাম। এগুলো করলে কিন্তু কৃষক ভাই বোনেরা কিন্তু মাটি সংরক্ষণ করতে পারবেন এবং জল সংরক্ষণ করতে পারবেন।
0: এতক্ষণ শুনলেন কৃষিকাজে মৃত্তিকা ও জল সংরক্ষণের গুরুত্ব। এ বিষয়ে বললেন যুগ্ম কৃষি অধিকর্তা ডায়মন্ড হারবার সাব ডিভিশন জয়দীপ বসু রায়। কৃষক বন্ধুদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি, কৃষক বন্ধুরা সুলভ মূল্যে খারিফ ধান বীজ সংগ্রহ করুন। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রকল্প অফিস যেমন বৈঁচি, ওড়গ্রাম, ডেবরা, সোনামুখী, কুমারীকানন, সাহারজোর, গাইঘাটা, হরিণঘাটা, নলহাটি এক, কালিয়াগঞ্জ, ফালাকাটা, বলরামপুর ইত্যাদি কেন্দ্র থেকে উন্নত মানের সংশিত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আসন্ন খরিফ মরশুমে আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহের জন্য আজই আপনার নিকটবর্তী WBCADC অফিসে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে। ঘোষণাটি শেষ হল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলার অনেক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
11: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। এ বিষয়ে একটি কথিকা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তপব্রত গুহরায়।
12: জলবায়ু পরিবর্তনকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্যের ঝুঁকি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা মানুষের স্বাস্থ্য ও কল্যাণের প্রায় প্রতিটি দিককে প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি ও পরোক্ষভাবে দেখা যায়, যেমন চরম আবহাওয়ার ঘটনায় তাৎক্ষণিক শারীরিক ক্ষতি থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ, খাদ্য নিরাপত্তার অভাব, এমনকি মানসিক স্বাস্থ্যের পরিবর্তনও। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাবগুলোর মধ্যে রয়েছে চরম আবহাওয়া তৈরি হওয়ার ঘটনা, যেমন তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও দাবানল, এদের সংখ্যা, তীব্রতা এবং স্থায়িত্ব বৃদ্ধি। এগুলো প্রত্যেকটি আমাদের স্বাস্থ্যকে ভীষণভাবে প্রভাবিত করে। তাপপ্রবাহের কারণে তাপ সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই বিগত কয়েক বছরে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং রোগীদের মধ্যে। সাম্প্রতিক গবেষণায় দেখা

0: গেছে মানবসৃষ্ট জলবায়ুর পরিবর্তনের ফলে তাপ সম্পর্কিত মৃত্যুর একটি বড় অংশ ঘটছে। গত দুই দশকে 65 বছরের বেশি বয়সীদের মধ্যে তাপ সম্পর্কিত মৃত্যুর হার প্রায় 70% বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে সমীক্ষায়। আমরা জানি এই চরম আবহাওয়ার ঘটনাগুলো শারীরিক আঘাত, বাস্তুচ্যুতি ও মৃত্যুর কারণও হয়। বন্যাঝড় ঘরবাড়ি ধ্বংস করে, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করে এবং পানীয় জল দূষিত করে, যার ফলে জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। দাবানল আমরা জানি শুধু দগ্ধ করে, কিন্তু শুধু দগ্ধ করে না, এই দগ্ধ করার সরাসরি আঘাতই নয়, বায়ুতে বিপুল পরিমাণ দূষণ ছড়িয়ে দেয় এই দাবানল, যা হাঁপানি ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ বাড়িয়ে দিতে পারে। জলবায়ু পরিবর্তন পরিবেশকে এমনভাবে পরিবর্তিত করে যা পরোক্ষভাবে স্বাস্থ্যের সমস্যাকে বাড়িয়ে তোলে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় মশা ও টিক, আমরা জানি স্ট্রাপটাইফাস একটি অসুখ যা এই টিকের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই মশা ও টিকের মতো রোগবাহকের বিস্তার ও প্রজনন বাড়ে, ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা, লাইম ডিজের মতো রোগের প্রকোপ অনেকটাই বেড়ে যায়। একইভাবে উষ্ণ তাপমাত্রা ও বেশি বৃষ্টিপাত জলবাহিত জীবাণুর বিস্তার বাড়ায়, যার ফলে ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা ক্রমাগত বিপদের মুখে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন এবং ঘন ঘন খরার কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে, খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং অপুষ্টি ও অতিরিক্ত কম পরিমাণে প্রয়োজন যে সমস্ত পুষ্টি উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এসবের ঘাটতির হার বাড়ছে, বিশেষত নিম্ন আয়ের অঞ্চলে। পরিষ্কার জলের যোগান বা লভ্যতা এখন সংকটের মুখে। খরার কারণে জলসংকট বাড়ছে আর বন্যায় জলের উৎস হচ্ছে দূষিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে 200 কোটি মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে। জলসংকটজনিত অস্বাস্থ্যকর পরিবেশ, আমরা সকলেই জানি কলেরা এবং অন্যান্য বিভিন্ন অসুখ যা জলবাহিত, এদের ঝুঁকি বাড়িয়ে দেয়। জলবায়ু পরিবর্তন বায়ু দূষণও বাড়িয়ে তোলে। ভূপৃষ্ঠে ওজোন স্তরের বৃদ্ধি বা বাতাসে ভাসমান কণিকা এর পরিমাণ অনেকটাই বেড়ে যায়। আবার এই জলবায়ু পরিবর্তনের মানসিক সমস্যাও তৈরি হতে দেখা গেছে, আর এই মানসিক সমস্যা অনেকটা গভীর আর বহুমাত্রিক হয়ে থাকে। জলবায়ুজনিত দুর্যোগের ফলে তাৎক্ষণিক মানসিক সমস্যা যেমন উদ্বেগ, বিষণ্নতা এবং পোস্ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিশেষত শিশু ও বাস্তুচ্যুতদের মধ্যে যা দেখা যায়, এসবের সংখ্যা অনেক বেড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের জন্য জীবিকা হারানো বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ধীর গতির পরিবর্তন দীর্ঘমেয়াদী বা ক্রনিক মানসিক রোগ ও হতাশার জন্ম দেয়। কিছু জন এই জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকিতে বিশেষভাবে সংবেদনশীল হয়ে পড়েন, যেমন শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ মানুষজন, দীর্ঘস্থায়ী অসুখে যারা ভুগছেন, দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। সামাজিক অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ ও স্বাস্থ্য পরিষেবার লভ্যতা ঝুঁকি নির্ধারণে বড় ভূমিকা রাখে। নিম্ন আয়ের দেশ ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জলবায়ু পরিবর্তনের সমস্যায়। জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিশীলতাকেও ভীষণভাবে বিপর্যস্ত করে। চরম আবহাওয়ার কারণে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, সরবরাহ ব্যাহত হয়, জরুরি অবস্থায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। উন্নয়নশীল দেশগুলো বিশেষভাবে এসব সমস্যার মুখোমুখি হয়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তপব্রত গুহরায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

প্রথমে দেখে নি ইতিহাসের আলোতে আজকের দিন। আজ অর্থাৎ 15 জুন

চোখ চলে যাচ্ছে 1855 সালের 15 জুন তারিখে। কারণ আজ প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠা দিবস। খ্যাতি এবং প্রাচীনত্বের দিক থেকে কলকাতার প্রেসিডেন্সি কলেজের স্থান একেবারে সামনের সারিতে। প্রেসিডেন্সি কলেজের ইতিহাসও বর্ণময়। প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের সূত্রপাত ঘটেছিল 1817 সালের 20 জানুয়ারি হিন্দু কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবার মধ্য দিয়ে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা সমিতির সভাপতি ছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। ইংরেজি সাহিত্য, আধুনিক বিজ্ঞান ও দর্শন শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি। অচিরেই কলেজের খ্যাতি ছড়িয়ে পড়ে, বাড়তে থাকে পড়ুয়ার সংখ্যা। কিন্তু হিন্দু কলেজে শিক্ষা লাভে অধিকার শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকায় অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে থাকে। তৎকালীন সরকারও নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে থাকে। তখন সমাজের সব শ্রেণীর মানুষের জন্য ক্যালকাটা কলেজ বা মেট্রোপলিটন কলেজ নামে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জোরালো হতে থাকে। এরকমই এক পটভূমিতে সরকার হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ নামকরণ করেন। 1855 সালের 15 এপ্রিল হিন্দু কলেজ বন্ধ হয়ে যায়। সেই বছরের 15 জুন থেকে পথ চলা শুরু হয় প্রেসিডেন্সি কলেজের। আজকের দিনটি তাই শিক্ষা জগতের দিনপঞ্জিতে প্রেসিডেন্সি কলেজের আত্মপ্রকাশের দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

উনিশ শতকের প্রথম যুগের সংস্কৃতজ্ঞ পাশ্চাত্য মনীষীদের অন্যতম হেনরি টমাস কোলব্রুকের জন্ম 1765 সালের আজকের দিন, অর্থাৎ 15 জুন। জন্মস্থান লন্ডন। তরুণ বয়সেই তিনি নানা ভাষা আয়ত্ত করেন এবং গণিত ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। কর্মজীবনের 32 বছর ভারতবর্ষের কলকাতা, তিরহুত, পূর্ণিয়া, মির্জাপুর, নাগপুর প্রভৃতি বিভিন্ন স্থানে কাটাতে কাটাতেই তিনি প্রাচীন ভারতীয় সংস্কৃতি, ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিবিধ বিষয়ে বহু গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন। প্রাচীন হিন্দু বীজগণিত, পাটিগণিত ও ক্ষেত্রবিদ্যা সম্পর্কিত কোলব্রুকের গ্রন্থ এবং হিন্দু জ্যোতির্বিজ্ঞান বিষয়ে এশিয়াটিক রিসার্চেস পত্রিকায় প্রকাশিত তাঁর প্রবন্ধ আজও ওই বিষয়ের ছাত্র ও গবেষকদের কাছে প্রামাণ্য হিসাবে বিবেচিত হয়। 1837 সালে আধুনিক ভারত গবেষণার ভিত্তিভূমির জনক হেনরি টমাস কোলব্রুকের মৃত্যু হয়। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

খ্যাতনামা এক বাঙালি ভাস্করের জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িয়ে আছে। তিনি দেবীপ্রসাদ রায়চৌধুরী। 1899 সালের আজকের দিনে অর্থাৎ 15 জুন কলকাতার ভবানীপুরে তার জন্ম হয়। হিরণময় রায়চৌধুরী এবং এক ইটালিয়ান সাহেব তার আসল শিক্ষাগুরু হলেও তিনি প্রাথমিকভাবে ছবি আঁকা শুরু করেছিলেন শিল্পগুরু অবনীন্দ্রনাথের কাছে। কিন্তু অচিরেই শিল্পগুরু প্রবর্তিত বেঙ্গল স্কুলের প্রভাব ত্যাগ করে তিনি পাশ্চাত্যের বাস্তবধর্মী শিল্পকর্মকে গ্রহণ করেন। তার ভাস্কর্যেও রিয়েলিজমের শিল্পরূপ প্রাধান্য পেয়েছে। তার কর্ম নৈপুণ্যে পরাধীন দেশে ইউরোপীয় ভাস্করদের একচেটিয়া আধিপত্য ক্ষুণ্ণ হয়েছিল। ব্রোঞ্জ মূর্তি নির্মাণের ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ভাস্কর্য নির্মাণ ছাড়াও তিনি কার্টুন আঁকতেন, ভালোবাসি বাজাতেন, লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। তাঁর রচনাগুলির মধ্যে জিনিয়াস, বল্লভপুরের মাঠ, পিসাজ, রিক্সাওয়ালা এবং পোড়োবাড়ি উল্লেখ করতেই হয়। 1858 সালে ভারত সরকারের পদ্মভূষণ উপাধিতে ভূষিত দেবীপ্রসাদ রায়চৌধুরীর জীবনাবসান হয় 1975 সালের 14 অক্টোবর। আজ জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ তারাপদ লাহিড়ীর জীবনাবসান ঘটে 1986 সালের আজকের দিনে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতিতে সক্রিয় অংশ নিয়ে বহুবার কারাবরণ করেন তিনি। কারাগারে বসেই উত্তীর্ণ হন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। মার্ক্সীয় অর্থনীতি, সংস্কৃত কবিতা প্রভৃতি কয়েকটি বিষয়ের ওপর কয়েকটি মূল্যবান ইংরাজি ও বাংলা গ্রন্থ আছে তারাপদ লাহিড়ীর। আজ তার মৃত্যুদিন।

জানিয়ে দেব জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে, অফিসে, বাজারে সেই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি ঘুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা। আমাদের ইমেল আইডি chithihirjanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নকেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীর বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।

0: এ তো গেল জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ের কথা। আর প্রথম পক্ষ, যে পক্ষ চলছে এবং আজই তার শেষ দিন, সেই পক্ষের বিষয় আম সত্য কথা। লিখেছেন আপনারা অনেকেই, লিখেছেন ওই সেই আমাদের একই ঠিকানা, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করেছেন তারা লিখেছেন চিঠির ঝাঁপি @gmail.com এই ঠিকানায়। পড়ব তো, তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
2: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
2: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
3: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम, दमदम, नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: তাহলে শুরু করি আম সত্য কথা। প্রথম চিঠি আমার হাতে কানাইলাল জানার, আপনার ঠিকানা ব্রহ্মপুর, কলকাতা 96। প্রিয় প্রাত্যহিকী, আম সত্য কথা আমার জীবনে সত্যবান কাহিনীর মতোই উজ্জ্বল, তবে তা পর্বে পর্বে। প্রথমে কিছুদিন বিভোর থাকি আম মুকুলের গন্ধে, গন্ধের মাদকতা কমতে না কমতে শুরু, অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। নিজেদের গাছতলায় তেমনি অন্যদেরও, কষ লেগে জামা নষ্ট হোক তবু কোঁচড়ে এবং পকেটে করে আনা চাই। সে আম এত ছোট যে খোসা ছাড়ানো দেয়, তবু দুখণ্ড করে কাঁচের বোতলে রেখে জারিত করতাম নুন এবং কাঁচা লঙ্কায়, ছাকুনি দিলেই জিভে জল। কষিয়াম যখন একটু বড় হয়েছে আর আকাশে মেঘ করেছে, ঝোড়ো হাওয়া বইলেই দে ছুট, নামতে হতো আম কুড়োনোর প্রতিযোগিতায়। ঝাঁকা বা থলে ভর্তি সে আমের খোসা ছাড়িয়ে পাতলা করে ছেঁচে কাচের বয়ামে রেখে দিতাম, নুন লঙ্কার সঙ্গে সর্ষের কাসুন্দি। আমের যখন ভরা যৌবন আর আমাদের সকাল স্কুল, ছুটির পর বাড়িতে বইপত্র ছুঁড়ে দিয়ে মাঠ পুকুরে ঝাঁপ, গর্তে হাত ঢুকিয়ে যদি বলি আছে আছে, ততক্ষণে অন্য ভাই গাছে উঠে পেড়ে ফেলেছে। এতক্ষণ হাওয়ায় মজা করে দুলতে থাকা বেলে আম, আসলে পুকুরের গর্তে হাত ঢুকিয়ে ধরতাম শোল, কই বা নয়না মাছ। বাড়ি ফিরেই মাছের টক দিয়ে এক থালা ভাত খাওয়ার স্বাদই আলাদা। এ সময় একমাত্র পিসির কাজ বেড়ে যেত, কারণ সারা বছরের জন্য কত রকমের যে আচার করতে হতো তাকে। সব থেকে ঝামেলা অর্ধ সমাপ্ত চার ফাঁক করে তার বীজ বার করে মশলা ভরে তেল সহযোগে সব থেকে সুস্বাদু আচার বানানো। এখন ফলের রাজা আম পাকা খেতে থাকি পয়লা বৈশাখ থেকে ছ মাস, শুরু গোলাপ খাস দিয়ে শেষ দশেরায়। আমের প্রতি আমার মোহ এমনই যে একবার স্বপ্নে দেখি রাজশাহী না চাঁপাইনবাবগঞ্জ থেকে আস্ত একটা আম বাগান হেঁটে এসে উঠোনে ডাকছে, কই যত খুশি আম খাবে, উঠে পড়ো ভোর ভোর। কানাইলাল জানা লিখেছেন ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে। ভাবুন তো, আস্ত একটা আম বাগান উঠে এসেছে আম খাওয়ানোর জন্য।

এবারে আমার হাতে কমলিকা ভট্টাচার্যের লেখা। আপনি লিখছেন পাদুর চেন্নাই তামিলনাড়ু থেকে। যখন জানতে পারলাম এবারের বিষয় আম সত্য কথা, তখন আমি আমার আম সত্যটি সর্বসমক্ষে স্বীকার করার একটি সুযোগ পেয়ে গেলাম, যেটি আর হাতছাড়া না করে এই চিঠিটি লিখে ফেললাম। 2018 সালে স্বামীর চাকরির সূত্রে চেন্নাইয়ে এসে এক ভিলা বাড়ি ভাড়া নিয়েছিলাম। পাশের বাড়িটা ছিল খালি। মালকিন নাকি ছেলের সাথে আমেরিকায় চলে গেছেন। বাড়ির পিছনে ছিল এক বিশাল আম গাছ। প্রথম বছর আম কম হলেও পরের বছর গাছের অবস্থা এমন, পাতা খুঁজতে গেলে আম সরাতে হয়। গাছের বেশিরভাগ ডাল আমাদের ছাদের উপর ঝুঁকেছিল। আমগুলো আবার অদ্ভুত সুন্দর, কমলালেবুর মতো গোল। আমরা সৎ নাগরিক বলে প্রথমে হাত দিইনি, কিন্তু একদিন ছাদে পড়ে থাকা একটি পাকা আম কুড়িয়ে এনে খেলাম। ব্যাস, সেই স্বাদ আমাদের সততার ভিত কাঁপিয়ে দিল। তারপর শুরু হল অপারেশন আম। সন্ধ্যা নামলেই ছাদ টপকে আম সংগ্রহ অভিযান। প্রথম দিকে চারদিকে তাকিয়ে নিচু হয়ে গুপ্তচরের মতো যেতাম। পরে এত সাহস বেড়ে গেল যে মনে হতো আম গাছটা বুঝি আমাদেরই পূর্বপুরুষদের সম্পত্তি। মাঝে মাঝে অপরাধবোধ হতো, তাই কিছু আম প্রতিবেশীদের বিলিয়ে দিয়ে বিবেককে ঘুষ দিতাম। যুক্তিও ছিল, নষ্ট হওয়ার চেয়ে খাওয়া ভালো। একসময় আমরা নিজেদের আম উদ্ধার কমিটি বলেও ভাবতে শুরু করেছিলাম। সারা মাস পেট পুরে আম খেলাম, কলকাতাতেও নিয়ে গেলাম, সবাই প্রশংসায় পঞ্চমুখ। নাম না জানায় আমটির নাম দিলাম গোলবদ্দ। আজও সেই আমের আঁটি থেকে জন্মানো গাছটি আমাদের বাগানে বড় হচ্ছে। ফল দেবে কবে জানি না, তবে এ কথা অকপটে স্বীকার করছি, আমাদের জীবনের সবচেয়ে সুস্বাদু মিষ্টি অপরাধ ছিল এই আমচুরি। আমচুরির কথা লিখলেন কমলিকা ভট্টাচার্য, পাদুর চেন্নাই তামিলনাড়ু থেকে।

চিঠি পড়তে আর শুনতে শুনতে মনে হচ্ছে যে হে আমচুরিটা কি সংক্রামক। তবে সবাই কিন্তু আমচুরি করেন না, অন্য কিছুও চুরি করেন। বিথি ব্রহ্ম চাকদহ নদিয়া থেকে আমাদের লিখেছেন। সুনন্দ প্রাত্যহিকী, আমাদের পাশের বাড়িতে অনেক আম গাছ ছিল। প্রকাণ্ড গাছগুলো গরমে ছায়া দিত, পাখি কাঠবিড়ালিদের আশ্রয় ছিল, প্রচুর আম ফলাত। কত জাতের আম, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, মধুকুলকুলি, কহিতুর। ওই বাড়ির ঠাকুমা আর কেপ্পন ছিলেন, কোনো দিন একটা আমও আমাদের দেননি। তবে চিলেকোঠার ঘর থেকে ওই ঠাকুরমার আম নিয়ে চর্চা দেখতাম। কাঁচা আম কেটে নুন তেল মাখিয়ে রোদে ফেলে রাখতেন, পরে আচার করতেন। তারপরে আমচুর, আম তেল, বয়ামের শোভা পেত, ব্যাস ওই পর্যন্তই। দেখতে দেখতে মনের কুঠুরিতে একটু করে রাগ জমা হতো। পাকা আমের সময় নিজে হাতে আম কুড়িয়ে ঝুড়িতে ডাই করতেন, কুলো ধামাতে পাতলা সাদা কাপড় বিছিয়ে আমগুলে নিপুণ হাতে আমসত্ত্ব দিতেন, রোদে উবু হয়ে বারবার আমগোলা দিয়ে পুরু করতেন। আম অমৃত ফল, পাড়ার কাউকে একটাও দিতেন না। নিদারুণ লোভ থেকে একটা ফন্দি আটলাম, প্রশিক্ষণপ্রাপ্ত লক্কা পায়রা দুটোকে উড়িয়ে দিলাম ও বাড়ির ছাদে। কানি মন্ত্র দিলাম যাতে হালকা পাত্রটাকে দুটোয় ঠোঁটে করে উড়িয়ে আনে। অবাক করে দিব্যি আমসত্ত্বের হালকা পাত্র নিয়ে এলো, আনন্দ আর ধরে না, লোভ বাড়ল। আর একদিন পাঠালাম, আর একটা ছোট পাত্র মুখে করে নিয়ে এলো। ও বাবা, একটার পায়ে আবার কি যেন বাঁধা, কি কাণ্ড, এক টুকরো কাগজ বাঁধা। দেখি লেখা, জানলা দিয়ে সব দেখেছি, ফোন নাম্বার দিলাম, যদি উত্তর না পাই ঠাকুমাকে সব বলে দেব, পরিণতি আশা করি। আমসত্ত্বে সত্যিই সর্বনাশ ডেকে আনলো। হতছাড়াটার সঙ্গে কথা বলতে বাধ্য হলাম, আগে ওকে পাত্তাই দিতাম না। তারপর যা আশঙ্কা করেছিলাম তাই হলো, আমসত্ত্বের চোখে সর্বনাশ সত্যিই ছিল। আজ ঠাকুমা শাশুড়ি নেই, পায়রাগুলো আর চুরি করতে যায় না, এবাড়ির ছাদেই বকম বকম করে আমার আর দিব্যেন্দুর মতো। ওই একবার চুরি করেই ওরা আমাকে দিব্যেন্দুর মনের কারাগারে বন্দি করে ফেলেছে। ভাগ্যে শ্যামসত্ত্ব চুরি করেছিলে, দিব্যেন্দু বলে আর মুচকি হাসে। লিখেছেন বিথি ব্রহ্ম চাকদহ

সে একটা সময় ছিল, স্কুলে গরমের ছুটি মানেই মামা বাড়ি। সে সময়ের কথা লিখছেন তপন কুমার গোস্বামী, গোস্বামীপাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া থেকে। মামাদের ছিল বিরাট আমবাগান, সেখানে বোম্বাই, ভূতবোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, বেলখাস, গোলাপখাস, মধুবুলবুলি, চাটুজ্জে প্রভৃতি অনেক রকম আমের গাছ ছিল। গাছের ডালে হাওয়া লাগলে টুপটাপ করে খসে পড়ত গাছ পাকা আম, আর আমি লাফিয়ে ঝাঁপিয়ে কুড়াতাম সেই আম। খাওয়ার থেকে আম কুড়োনোতে ছিল বেশি মজা, বেশি আনন্দ। অন্যান্য আমের সঙ্গে শহর বাজারে পরিচয় হলেও বেলখাস, গোলাপখাসের সঙ্গে পরিচয় মামা বাড়িতেই। এবং আশ্চর্য, পাকা আমে ঠিক পাকা বেল বা গোলাপ ফুলের গন্ধ। একদিন সকালে আম কুড়োতে বাগানে যাচ্ছি, ছোট মামা ডাকলেন, বললেন, সন্তপু, আম তো রোজ কুড়োচ্ছিস, কিন্তু আম সম্পদ

কে কি কিছু বলতে পারবি? আমি চুপ করে আছি দেখে নিজেই শুরু করলেন, বললেন, আমের আছে অনেক কেতাবি নাম, যেমন আম্র, অমৃতফল, রসালো, চুত, মাকন্দ ইত্যাদি ইত্যাদি। আরও বললেন, মনে রাখবি বাঙালির আমের খনি হল মুর্শিদাবাদ। এই জেলায় এখনও টিকে আছে 54টির বেশি প্রজাতির আম, যার অন্যতম হল আমের নবাব, কহিতুর, কোহিনুর এবং কালাপাহাড়। এই কালাপাহাড় আম কড়া মিষ্টি, ফলন কম, কাঁচায় বেয়াদপ টক, রং ধরলে গাছ থেকে নামিয়ে তুলোর প্যাডে রাখতে হবে। এছাড়া আছে রানী পসন্দ, বাতাসা, ফিরদৌসি, চন্দন খোসা, রোহিণী, ফিরোজা, কলাবতী, পাগনা, নবাব পসন্দ, হুজুর পসন্দ, মোয়ালিম জাম, গোপালভোগ, আর আছে আনারসি, খুদে আম, রইস মেজাজ, পাকা আমে আনারসের গন্ধ, গরম ভাতে রাখলে 2 মিনিটে গলে যাবে। এই আম দিয়ে বানানো হয় আনারসি ভেজ পোলাও এবং আম বিরিয়ানি। একটু থেমে ছোটমামা আরও বললেন, এসব খানদানি আম ছাড়াও আছে টক আম, আর তাদের নামগুলোও দারুণ, যেমন কপাট ভাঙা, চেঁচানো বোম্বাই, লোটা কম্বল, ফোতো নবাব, লেজকাটা প্রভৃতি। যা, এবার তুই আমবাগানে গিয়ে মনের সুখে আম কুড়ো। আজকের মতো আমার আম পর্ব এখানেই শেষ। এই আম পর্বের কথা লিখলেন তপন কুমার গোস্বামী, গোস্বামী পাড়া রোড, ডাকঘর, বালি, জেলা হাওড়া থেকে।

এবারে আমার হাতে গার্ডেন ব্রিজ মেটিয়া বুরুজের থেকে আসা রতন গাছুইয়ের চিঠি। তিন ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, একটু দুষ্টু এবং ঠাকুরমার আদরের। বর্ষাকালে মস্ত বড় ফজলি আম কাটা হলে পর আমি বায়না ধরতাম আঁটি খাবার। আঁটি অনেক সময় ধরে চুষে খাবার পর সেই আঁটি থেকে গজানো চারা গাছটিও আমারই হবে। পাতি জায়গা না হয় সেবার আমের আঁটি রেখেছিলাম কাঁসার গ্লাসের ওপর। খাওয়া শেষে যেই না আমি আমের আঁটি মুখে দিতে যাব, ঠাকুরমা কোথা থেকে এসে ছো মেরে আমার হাত থেকে আমের আঁটিটা নিলে কেড়ে। কাঁসার গ্লাসের সঙ্গে টক আমের বিষক্রিয়ায় গোল গোল কালো রঙের দাগ দেখে বিষক্রিয়ার উপস্থিতি টের পেলেন ঠাকুরমা। আম আঁটির ভেপু তৈরি করতে একটি আমের চারা তুলে এনেছি। জায়গাটা খুব ভালো ছিল না, জল দিয়ে আম আঁটি ধোবার সময় একটা পুঁই সাপ বের হয়ে এলো তার মধ্য থেকে। এবারও ঠাকুরমা কোথা থেকে এসে ছো মেরে আমার হাত থেকে আমের আঁটিটা নিলে কেড়ে, তারপর বালতির জল ঢেলে দিলে পুঁই সাপ পৌঁছে গেল নর্দমায়। এখন জানি এই হাতুড়ি মাথা কেঁচোর মতো দেখতে প্লাটিহেলমিনথেস প্রাণীটি খুব বিষাক্ত। শেষ করব ঠাকুরমার আম কাসুন্দি কোটার গল্প দিয়ে, যা এখন আমি ছাত্রদের অণুজীববিদ্যা পড়ানোর সময় বলে থাকি। স্নান করে পরিষ্কার কাপড় পরে ঠাকুরমা যেখানে আম কাসুন্দি কোটায় ব্যস্ত সেখানে আমার প্রবেশাধিকার নেই। পাথর বাটি থেকে কাসুন্দি কাঁচের বোতল বন্দি করে শোলার ছিপি ও গলানো মোম দিয়ে তার মুখ বন্ধ করার পরই কেবল শিশিগুলো রোজ রোদে দেওয়ার দায়িত্ব পেতাম আমি। সপ্তাহান্তে তুলোর মতো কোনো ছত্রাক দেখা না গেলে সে বোতল অনেক সপ্তাহ মাস বছর ধরে রাখা হতো। লিখেছেন রতন গাছুই, গার্ডেন রিচ, মিটিয়া বুরুজ থেকে।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি

0: পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: অরূপ মণ্ডলের লেখা এবারে আমার হাতে। আপনি লিখেছেন বাকসারা, সাঁতরাগাছি, হাওড়া থেকে। আর পাঁচটা রবিবারের মতো আজও আঁকার ক্লাস শেষ করে সোজা তন্ময়ের বাড়িতে। তার একাকী জীবনে কিছুটা সঙ্গ আর কিছুটা আড্ডা দিতেই যাওয়া। বেলা 11:30 কি 12 হবে। নতুন ভিটে বাড়িটাও অতি কষ্টে সুন্দর করে সাজিয়েছে তন্ময় ও শিল্পা, কিন্তু থাক সে কথা। দালানের সামনে পিছনে মিলিয়ে 4-5 আম গাছ, প্রচুর আম ধরেছে, নামাতে হচ্ছে না, পেকে পড়ছে, পাখিতে খেয়ে ফেলছে। তন্ময় এক ঝুড়ি আম কুড়িয়ে এনে ঘরের মেঝেতে রেখেছে। আমি গিয়েই বসে পড়লাম খেতে, দুই বন্ধুতে মহানন্দে খাচ্ছি। এমন সময় দরজায় ডাক পিয়ন, চিঠি এসেছে, কচি হাতের লেখা। বাবা, আমাদের বাড়ির আম গাছগুলোতে প্রচুর আম হয়েছে না? ঘরের পেছনে ওই সিঁদুরে আম গাছের আমগুলো খুবই মিষ্টি, তবে গেটের পাশের লিচু আমগুলো ছোট হলে কি হবে? বেশ মিষ্টি, তাই না বাবা? এবছর আম্রপালি চৌষা কেমন হয়েছে বাবা? তোমার কাছে পড়তে আসে ওই দাদা দিদিরা সব খেয়ে নিচ্ছে না? হ্যাঁ খাক, শুধু পাখিরা খাবে কেন? দাদা দিদিদের বলো, আমি ওদের খেতেই বলেছি। আমার বন্ধুরা এখন আর কেউ আমাদের বাড়িতে আসে না। না বাবা, আসলে ওদের কিছু আম দিও। বাবা, আমার দিদা আমার জন্য বাজার থেকে আম কিনে আনে, কিন্তু জানো বাবা, সে আম খেতে আমার একটুও ভালো লাগে না। তোমার কথা বড্ড মনে পড়ছে বাবা। তুমি আমার জন্য কিছু আম নিয়ে আসবে বাবা? ও, তুমি তো আসবে না, মা তোমাকে বকেছে। ঠিক আছে, তুমি অরূপ কাকুর কাছে কিছু আম পাঠিও। এরপর আর একটা আমও আমরা মুখে তুলতে পারিনি। পরদিন দু ব্যাগ আম নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তন্ময়ের মেয়ের কাছে গেলে প্রতিদানে যা জুটেছিল সে কথা জানতে চেয়েও না প্রাত্যহিকী। বাবা মায়ের মধ্যের মিথ্যা দ্বন্দ্বের কারণে ছোট্ট শিশুদের এমন বিচ্ছিন্নতা বড়ই কষ্টের। কষ্টের কথা লিখলেন অরূপ মণ্ডল, বাকসারা, সাঁতরাগাছি, হাওড়া থেকে।

শিলা সামন্ত, আপনি লিখেছেন মধুবন মোড় ঝাড়গ্রাম থেকে। বিষয় আম সত্য কথা। প্রভাত সাথী প্রাত্যহিকী। অন্ধকার থাকতেই খিড়কি দরজা খোলার বিকট আওয়াজ শুনে দোতলার বারান্দা থেকে সিঁড়ি ভেঙে হুড়মুড়িয়ে একেবারে ছুট আম গাছের তলায়। সেই মাত্র আমার সমবয়স্ক খুড়তুতো বোন রেনু এসে পৌঁছেছে। যৌথ পরিবার একসঙ্গে থাকলেও সদ্য সদ্য হাড়ি আলাদা হয়েছে। গাছের আমের ব্যাপারে কোনো বাধা নেই, ইচ্ছে খুশি মতো সবাই আম কুড়োতে পারবে। বৈশাখ মাস পড়লেই এই গাছের আম পাকতে শুরু করে। দুজনেই আলো আঁধারিতে আম কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ ভর্তি করছি। কিছুক্ষণ পরে ঘরে ফিরে গোপনে ব্যাগ উপুড়

দিলে কি তৃপ্তি করে কতক্ষণ ধরে চুষে চুষে খেতাম, আর কি মজা পেতাম! এই গোপন কথাটি কাউকে বলিনি প্রাত্যহে, কি তোমাকেই বললাম, মনে করলে এখনো খুব হাসি পায়। এবারে বলি সুতিয়া গাছের আমের কথা। দৈত্যাকার এই বিশাল আম গাছে প্রচুর সুমিষ্ট আম হয়, কালবৈশাখের ঝড়ে প্রচুর আম পড়ে। এক বছর

একবার ঠুকে দিল। এ নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা করা হলো। ইতিমধ্যে গঙ্গার জলের মতো অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গড়িয়ে গিয়েছে সময়। এক সময় রজনীর মালা লিলির গলায়, আর লিলির মালা রজনীর গলায় দিয়ে আমসত্য কাহিনীর সমাপ্তি ঘটল। লিখেছেন সীমা সামন্ত, মধুবন মোড়, ঝাড়গ্রাম থেকে। কিন্তু জানা হলো না সেদিনের আমন্ত্রিতদের মধ্যে রসনা তৃপ্তির জন্য আম উপাদান কিছু ছিল কিনা।

0: চিঠির ঝাপি আজ এখানেই বন্ধ করতে হচ্ছে। চোখ রাখি আবহাওয়া বার্তায়।
1: জানিদি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১%, সর্বনিম্ন ৬৩%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
0: যারা প্রাত্যহিকীতে চিঠি লেখেন বা লিখতে আগ্রহী তাদের জন্য সংক্ষেপে ছোট্ট দু একটি কথা।
1: চেষ্টা করুন শব্দ সংখ্যা ২৫০-এর মধ্যে সীমিত রাখতে।
0: ইমেলে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। তাহলে আজ এখানেই শেষ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: চন্দ্রজিৎ প্রামাণিক।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ ৫২তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছর

0: ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
1: ভারত আর ফ্রান্স কা রিশতা ইস রিশতে মে কানেকশন ভি হ্যায় কনভিকশন ভি হ্যায় ইনোভেশন ভি হ্যায় ইন্সপিরেশন ভি হ্যায় শেয়ার্ড ভ্যালুজ হ্যায় শেয়ার্ড ভিজন ভি হ্যায় আর ইসি রিশতে কি নীঁহ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নই পহলে শুরু কি হ্যায় আর বৈশ্বিক চুনৌতিও কে সমাধান খোঁজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী রারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্স, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্স গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচের ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীঘায় পর্যটকদের উপর 10% অতিরিক্ত মাশুল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে গতকাল তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার ট্রলারগুলি। আসছে বিস্তারিত সংবাদে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পের নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, BMI পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রিয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। কলকাতা পৌরসভা এলাকাত 16টি বড়তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল দীঘায় এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশা সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন অবিলম্বে বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাতে, যাতে মামলাটি সিআইডি হাতে নেয়।
2: কিছুদিন আগেই একটি চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি SP পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে DGP-র মাধ্যমে অংশীদারকে পাঠাতে, মামলাটাও যাতে সিআইডি নিয়ে। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছে, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে, খুব অন্যায়।
0: উল্লেখ্য, গত 29 মার্চ দীঘার কাছে তালসাড়িতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হন অভিনেতার পরিবার সহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বস্তরের মানুষ। দীঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে বাড়তি 10% করে শুল্ক নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নুলিয়ার সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে তারা যে পরিমাণ পারিশ্রমিক পান তা আলাপ আলোচনার ভিত্তিতে বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দীঘা হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উপর জোর দিয়েছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, দাদন পাত্রবাড়ি সমুদ্র বন্দর হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা সাক্ষাৎ করেন। দলে ছিলেন কাকলি হস্তস্থিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি হস্তস্থিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা।
3: এআইটিসি সে চুনে হুয়ে 20 সাংসদ স্পিকার সাহেব সে মিলকর অলগ ব্যাঠনে কা চিঠি দিয়া আর ইয়ে 20 সাংসদ ইয়ে জো জুট অভি মার্চার কর রহে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া সে উসকে বাদ কিয়া হোগা হাম কাম করেঙ্গে রাষ্ট্র কে লিয়ে আর প্রধানমন্ত্রী কে নেতৃত্ব মে এনডিএ কে সাথ হাম লোগ কাম করেঙ্গে।
0: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। তাকে সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয় বলেও সূত্রের খবর।

0: 2020 সালে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান এই ঘটনায় অন্যতম অভিযুক্ত। বর্তমানে জাহাঙ্গীর অন্য একটি মামলায় পুলিশ হেফাজত রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রায় বন্ধ হতে চলা বাস রুটগুলির পুনরুজ্জীবনের পাশাপাশি নতুন কয়েকটি রুট চালু হচ্ছে।
1: যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায় আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কোদিন এসছে, গাড়িকে চার্জিং বসানোর কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা রুট তো চালু হবেই। আমাদের চেষ্টা যেরকম আছে এখন শহরের মধ্যেই চলবে।
0: কলকাতার ঐতিহ্য ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে কিছু পরিকল্পনা সরকারের রয়েছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একটি প্রতিবেদন,
2: দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল 14 জুন মধ্যরাত থেকে আবার গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে। ফলে দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন চরম ব্যস্ততা। নতুন মরশুম শুরুর আগে ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল, ডিজেল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ জোর কদমে চলছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ট্রলারগুলির রেজিস্ট্রেশন নবীকরণের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য জীবন বিমা, লাইফ জ্যাকেট এবং দুর্ঘটনার সময় ব্যবহারের উপযোগী জরুরি সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। সমুদ্রে মাছ ধরার পর 1 সপ্তাহের মধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ট্রলার মালিক ও মৎস্য মধ্যে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা।
0: পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাটা থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে আরো বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলি আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা যদিও প্রবেশ করেছে, সেটা বর্তমানে খুবই দুর্বল রয়েছে দক্ষিণবঙ্গের জন্য।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অন্বেষা মুস্তাফি।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অন্বেষা মুস্তাফির কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
9: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
8: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 से शाम 5 के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
9: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।

0: আকাশবাণী কলকাতা।
1: এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন মৌসুমী সোম মজুমদার। সমুদ্রের কোনো তৈলবাহী জাহাজের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল পড়তে থাকলে সমুদ্রের জল দূষিত হয়, এতে বহু সামুদ্রিক প্রাণী মারা যায়। এই তেল জলের উপরিতলে ছড়িয়ে পড়ে তীরবর্তী গাছপালা, পশু পাখি, মানুষ সকলেরই ক্ষতি করে। সাধারণত এই তেলে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে তেল বেশি দূর ছড়িয়ে না পড়ে, তবে তার ফলে আবার ঘন কালো ধোঁয়া বাতাসে মিশে দূষণ ঘটায়। আগুনে সব তেল পুড়ে গেলে তেলের অদাহ্য অংশ তখনও সমুদ্রের উপরিতলে ভেসে বেড়ায়, তাও দূষণের সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে তেলের প্রায় সব অংশই নষ্ট করে ফেলা যায়। এক্ষেত্রে তারা অত্যন্ত সফলভাবে আগুনের ঘূর্ণি ব্যবহার করেছেন। সমুদ্রের জলে ছড়ানো তেলের ওপর এই আগুনের ঘূর্ণিকে ফেলতে হবে। ঠিক ঘূর্ণিঝড়ের মতোই তা প্রচুর পরিমাণে অক্সিজেন টেনে নিয়ে আরও উত্তপ্ত শক্তিশালী হয়ে ওঠে, ফলে খুব তাড়াতাড়ি আগের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে তা তেলকে নষ্ট করতে পারে। এই পদ্ধতিতে তেলের অনেকটা অংশই ঘুরন্ত আগুনের শিখাগুলো নষ্ট করে দেয় আর অধিকাংশ তেল বাষ্পীভূত হয়ে যায়, ফলে বিশেষ ধোঁয়াও বেরোয় না, তাই পরিবেশও দূষিত হয় না। দেখা গেছে যে এই পদ্ধতি প্রায় 95% তেল সমুদ্রের উপরিতল থেকে সরিয়ে দিতে পারে।

0: ফুয়েল জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। মানুষ ছাড়া কিছু স্তন্যপায়ী প্রাণী এবং কিছু পাখি আয়নার ব্যবহার শিখে নিয়েছে। অবাক হচ্ছেন তো? আয়না ব্যবহার করে তারা তাদের শিকার খুঁজে পাওয়ার দক্ষতাও অর্জন করতে পেরেছে। তবে অমেরুদণ্ডী প্রাণীরা তা পারে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। সম্প্রতি ডার্ট মাউন্ট কলেজের বিজ্ঞানীরা কারেন্ট বায়োলজি জার্নালে এই বিষয়ে তাদের পরীক্ষামূলক কাজের ফল প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে অক্টোপাস যথেষ্ট বুদ্ধির সঙ্গে এই দক্ষতা অর্জন করতে পারে। তারা গবেষণাগারে অক্টোপাস বাই ম্যাকিউলেরস নামে দুই দাগযুক্ত অক্টোপাস নিয়ে কাজ করেছেন। প্রথমে এদের যে ট্যাঙ্কে রাখা হয়েছিল সেখানে একটা আয়না রেখে তাদের অভ্যস্ত করে নেওয়া হয়েছে। তারপর তারা ধীরে ধীরে বস্তু ও তার প্রতিচ্ছবির মধ্যে পার্থক্য বুঝতে শিখেছে। এরপর অক্টোপাসের পিছন দিকে একটা জীবন্ত কাঁকড়ার ছবি এমনভাবে রাখা হয়েছে যাতে অক্টোপাস ছবিটা দেখতে পায় না, অথচ আয়নায় তার প্রতিবিম্বটা দেখতে পায়। দেখা গেছে যে প্রতিবারই অক্টোপাস প্রতিবিম্বের দিকে না গিয়ে প্রকৃত ছবিটা যেখানে আছে সেদিকে চলে গেছে। অর্থাৎ প্রতিবিম্ব দেখে আসল বস্তুর অবস্থান অনুমান করে নিতে পারছে তারা। বিজ্ঞানীদের মতে অক্টোপাসের দুই চোখের মাঝের অঞ্চলটি তার এই রকম বুদ্ধিমত্তার জন্য অনেকটাই দায়ী। তারা বলছেন যে হয়তো অক্টোপাস তার পরিবেশের একটা ম্যাপ মনে মনে তৈরি করে নিতে পারে, যা তাদের এই ধরনের পরিস্থিতিতে সাহায্য করে। এই বিষয়ে আরও গবেষণা চলছে। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ মস্তিষ্কের ক্ষয়জনিত একটা অসুখ। এর কারণ হিসেবে নানাবিধ শারীরিক সমস্যা, জিনের সমস্যা ইত্যাদির কথা বলা হয়। সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন যে এক্ষেত্রে খাদ্যাভ্যাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদের মতে খাবারে থাকা নাইট্রেটের উৎস ডিমেনশিয়া হওয়ার সঙ্গে সম্পর্কিত। শাকসবজিতে নাইট্রেট থাকে এবং একই সঙ্গে থাকে বিভিন্ন ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট। এরা নাইট্রেটকে ভেঙে ক্ষতিকারক এনসাইট্রোসামিন তৈরি হতে দেয় না, তার ফলে মস্তিষ্কের ক্ষয় হয় না। কিন্তু নাইট্রেটযুক্ত প্রাণীজ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট না থাকায় এন নাইট্রোসামিন তৈরি হয়, যা মস্তিষ্কের স্নায়ুকোষকে নষ্ট করে দেয়। কখনো কখনো কোনো জায়গায় পানীয় জলেও নাইট্রেট থাকে, কিন্তু তাতে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না, ফলে এই পানীয় জলও মস্তিষ্কের ক্ষয় সৃষ্টিতে দায়ী। দেখা গেছে যে প্রতি লিটার জলে 5 মিলিগ্রামের বেশি নাইট্রেট থাকলে এবং তা নিয়মিত খেলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অ্যালজাইমার্স জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা এর সমাধান হিসেবে এজন্য বলেছেন যে প্রাণীজ খাবারের চেয়ে শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে, সেই সঙ্গে নিয়মিত পানীয় জলের পরীক্ষা ও পরিশোধনও এক্ষেত্রে প্রয়োজন। শুনলেন বিজ্ঞানের খবর, সংকলন মৌসুমী সোম মজুমদার।
1: আকাশবাণী কলকাতা। এখন নজরুলগীতি, শিল্পী ঝুম্পা সরকার।

0: নজরুল গীতি শুনলেন ঝুম্পা সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলছেন উজ্জ্বল সর্দার।
1: সুন্দরবনের হারিয়ে যাওয়া নদীর কথা শুরু করা যাক পীর গোড়াচাঁদের কেচ্ছা দিয়ে। সেখানে রয়েছে বানাই নদীর কথা। বানাইয়ের বিস্তার যেমন, রোষও তেমনই। সে নদী পারাপার করা দুঃসাধ্য হয়ে উঠত প্রায় সময় সময়। এই পার হতে না পারার ক্ষোভ থেকেই গোড়াচাঁদ একসময় অভিশাপ দিয়েছিলেন নদীকে, চাউট পড়ে হবি কুড়ে না থাকিবে বল, জোয়ার ভাটা হবে বন্ধ যাবি রসাতল, চাষি লোক তোর বুকে জন্ম দেবে ধান, দেখিবে তামাম লোক আল্লাহর ফরমান। এসব অভিশাপে যে নদীর ভূগোল পাল্টে যায় না তা আমরা সবাই জানি, তবে নদীর তেজ বুঝতে অসুবিধা হয় না। এমন অনেক বিরাট, তেজি, দুর্ধর্ষ নদীর ভূখণ্ড এই সুন্দরবন। সুন্দরবনের নদী প্রাণ। পরিসংখ্যান বলে সুন্দরবনে 31টি নদী আছে। 1764 সাল থেকে 1777 সাল পর্যন্ত প্রথাগত জমি জরিপের মাধ্যমে এই নিম্ন গাঙ্গেয় অঞ্চলে প্রথম বিজ্ঞানভিত্তিক মানচিত্র প্রস্তুত করেন মেজর জেমস রেনেল। তারই মানচিত্র থেকেই বহু নদীর অস্তিত্ব প্রমাণিত হয়। এছাড়া

অনেক মঙ্গল কাব্য, আঞ্চলিক সাহিত্য, দলিল দস্তাবেজ, নথিপত্র থেকেও এ অঞ্চলের বহু নদীর নাম জানা যায়। এখানকার সব নদীতেই জোয়ারভাটার জল খেলে যায়। এই নদীগুলির দক্ষিণ দিকেই বিস্তৃত বঙ্গোপসাগর, তার বিপুল জলরাশি এখানকার নদীগুলোর জলের একমাত্র উৎস বলা যায়। জোয়ারের তুলনায় ভাটা কিছুটা দীর্ঘস্থায়ী,

নদীর ওপর অবৈধভাবে ও অবৈজ্ঞানিকভাবে তৈরি হচ্ছে ফিশারি, ইটভাটা, কমজোরি স্রোতের নদীকে বেঁধে তৈরি হচ্ছে এসব কিছু। আর নদীর বুকে কংক্রিটের থাম তৈরি করে ব্রিজ তৈরি করার ফলেও বহু নদী আজ মৃত্যুমুখে এগিয়ে চলেছে। প্রাচীনকালেই সরস্বতী নদী সুন্দরবনের ওপর দিয়ে বয়ে যেত, কিন্তু এখন তার কোনো অস্তিত্বই নেই। আধিগঙ্গার অস্তিত্ব তো আজ প্রায় নেই বললেই চলে। এটা যে অংশ সুন্দরবনের ওপর দিয়ে মুড়িগঙ্গা নামে বয়ে যেত, আজ তার বিরাট অংশ মরা খাত। একসময় যমুনার অংশও এখান থেকে বয়ে চলত। অবশ্য এমন তালিকা দিন দিন দীর্ঘই হতে থাকছে। সুন্দরবনের অতীত দিনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পিয়ালি। এটা তারদাহ দক্ষিণ পশ্চিম থেকে বিদ্যাধরী নদীর একটা শাখা নদী হিসেবেই প্রবাহিত। সোনারপুরের উত্তরে পিয়ালি গ্রামের কাছ থেকে বেরিয়ে 64 কিলোমিটার পথ পেরিয়ে কুলতলিতে এসে মাতলায় মিশেছে। এই নদীর পাড়েই ঢোসা ও তিলপি প্রত্নস্থল সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নস্থল। কুলতলি ব্লকের আন্ধারিয়া ও ডোঙাজোড়ার মাঝে বাঁধ দেওয়ার জন্য এই নদী আজ মৃতপ্রায়। মণি নদী একসময় বয়ে চলত সুন্দরবনের মধ্যে দিয়ে, আজ সেটাও অস্তিত্বের সংকটে। কুলতলি, জয়নগর, মথুরাপুর, বকুলতলা, রায়দিঘি এসব থানা অঞ্চলের মধ্যে দিয়েই প্রবাহিত এই নদী। এটা আদিগঙ্গার একটা শাখা নদীই ছিল। দক্ষিণে ঠাকুরান নদীর জোয়ারের জল ঢুকত এই নদীতেই। এই নদীর পাড়েই বাইশাটা, বাড়িভাঙা, রায়দিঘি, কঙ্কনদিঘি, মণিরতট, নলগোড়া এসব গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এই নদীর পাড়েই প্রায় 95 ফিট উচ্চতার জটার দেউলটা বর্তমানে সুন্দরবনে টিকে থাকা সবথেকে প্রাচীন রেখদৌল। 1875 সালে এখান থেকেই পাওয়া একটি তাম্র পট্টলেখ থেকে জানা যায় যে 897 শকাব্দে রাজা জয়ন্তচন্দ্র এই দেবদেউলটি নির্মাণ করেন। কুলতলি ব্লকের দেউলবাড়ি, কাঁটামাড়ি, কৈখালি এসব অঞ্চলের নবীপুকুরিয়া নদীও একসময় দুর্দান্ত থাকলেও বর্তমানে তা মৃতপ্রায়। প্রাচীন 24 পরগনার সুন্দরবন লাগোয়া খাড়িমণ্ডলের কাছে চড়াগঙ্গা ছুতোরভোগ নদীতে মিশে গোবদিয়া গাঙে পড়ত। এই গাঙ দক্ষিণে প্রবাহিত হয়ে ঘৃতবাটি বা ঘিবাটি নদীতে মিশেছে, যদিও এগুলো আজ সবই হারিয়ে যাওয়া নদী। মুঘল শাসনকালে 24 পরগনার মাতপাড়া থেকে ক্যানিং মাতলা পর্যন্ত গঙ্গার সমান্তরালে একটি নদী বয়ে চলত, যা সুতি নদী বা শুম্ভাবতী বা সন্ধ্যাবতী বা সুঁটি নদী নামেই পরিচিত। এটি তৎকালীন সময়ে প্রায় 45 মাইল দীর্ঘ পথ অতিক্রম করত। এটির এখন কোনো অস্তিত্ব নেই। ক্যানিং থানার মধ্যেই নিকারিঘাটা ও হিঞ্চাখালি গ্রামের মধ্যে দিয়ে অতীতে হলদি নদী প্রবাহিত হতো। বর্তমানে এই নদীর মরাখাত মরা হলদি গ্রাম নামেই পরিচিত। আর এই অঞ্চলের মাতলা নদীর সঙ্গে পিয়ালি নদীর যে সংযোগস্থল, সেখানে হেড়োভাঙার টাট নামে তা পরিচিত। সেখান থেকেই জুমাই নদীর হাতামারি, পাঙ্গাসখালি গ্রাম হয়ে তালদির কাছে বিদ্যাধরীতে গিয়ে পড়েছে, বর্তমানে যেটা সম্পূর্ণ মৃত। ক্যানিংয়ের কুমারশা গ্রামের কাছেই বয়ে চলত মালিনী নদী। 1911 সালে দি পোর্ট ক্যানিং অ্যান্ড ল্যান্ড ইম্প্রুভমেন্ট কোম্পানি লিমিটেড এর একটি নথিতে দেখা যায় মালের খাল নামে এই নদীর পরিচয়। এটি মাতলার একটি শাখা নদী ছিল, বর্তমানে এই নদীটি আর নেই। সুন্দরবনের বাসন্তী ব্লকের ভরতগড়, হিরণময়পুর, নারায়ণতলা, গড়ানবোস, নফরগঞ্জ, বিড়িঞ্চিবাড়ি এসব গ্রামের মধ্যে দিয়ে একসময় বয়ে চলত শিয়ালফেলি নদী, যে নদীর চরে এখন গড়ে উঠেছে জনবসতি। সুন্দরবন জঙ্গল লাগোয়া গোসাবা ব্লকের সাতজেলিয়া দ্বীপের বাণীখালি নদীটিও মৃতপ্রায়। দত্ত নদীর উত্তর ও পশ্চিম অংশে এই নদীর প্রবাহ, এখানেও নদীর বুকে বাঁধ দেওয়ায় মৃত্যু হয়েছে নদীর। বাণীখালি নদীর দক্ষিণ পাড় বরাবর জহর কলোনি গ্রাম, আর উত্তর পাড়ে সুধাংশুপুর ও দয়াপুর গ্রাম। বাণীখালি গ্রামের বর্তমান প্রজন্ম এই নদীর নাম সম্পর্কে প্রায় কিছু জানেই না। দক্ষিণ সুন্দরবনের কুলপি ব্লকের ঢোলা গ্রাম থেকে জুমাই নস্করের হাটের দিকে যেতে বেলুনি গ্রামের কাছেই বানাই নদীর শুষ্ক খাত আজও নজরে আসে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে জেমস রেনেল ও ব্যারোজের মানচিত্রে এই নদীটি বিশেষ গুরুত্বপূর্ণ নদী হিসেবেই চিহ্নিত। 1956 সালে সার্ভে মানচিত্রেও এই নদীকে দেখা যায়। আবার বকচড়া বা বড়চড়া নদী আদিগঙ্গার মোহনার একটি হারিয়ে যাওয়া নদী। এটি পাথর প্রতিমা ও গোপালনগরকে

0: দুভাগ করে সপ্তমুখী নদীতে পড়েছে। ইতিহাস থেকে জানা যায় 1300 বঙ্গাব্দে মেদিনীপুর জেলা থেকে আগত দ্বারকানাথ জানা নৌকা দিয়ে এই বকচড়া নদীপথে এসে নতুন আবাদ তৈরি করেন। যেসব জায়গা বর্তমানে পশ্চিম দ্বারিকাপুর, পাথর প্রতিমা প্রভৃতি নামেই পরিচিত। এই নদীর পূর্ব ও পশ্চিম দিকে স্রোতের জল ঢোকা বন্ধ হয়ে গিয়ে নদীটি মজে যেতে থাকে। গোমতী নদী উত্তর সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে জন্মলাভ করে 18টি বাঁক নিয়ে প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় রায়মঙ্গল নদীতে গিয়ে মিশেছে। এই নদী থেকেই মঙ্গলচণ্ডীর খাল ও দুনের খাল নামে দুটি শাখার উৎপত্তি হয়েছে। অত্যধিক হারে পলি জমতে জমতে এই নদীটি আজ মৃত। এই নদীর চরেই বর্তমানে যোগেশগঞ্জ হাইস্কুল মাঠ, সুকান্ত ময়দান, নেতাজি ময়দান, রেড স্টার মাঠ, কমলে কামিনী ময়দান এসব খেলার মাঠ। এই নদীর ওপরেই যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্লুইস গেট বসিয়ে দেওয়ায় রায়মঙ্গল নদীর জলের সাথে এটি প্রায় বিচ্ছিন্ন হয়েছে। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যোগেশগঞ্জ বাজার। প্রাকৃতিক নানা বিপরীত অবস্থান, বিপর্যস্ততা এবং মানুষের লোভ আর অজ্ঞানতায় দিন দিন এমন বহু নদীর মৃত্যু ঘটে চলেছে। যেখানে সেখানে বাঁধ দেওয়া, মোহনা অঞ্চল দখল করা, নদীর ওপরেই বসতি, চাষের জমি, ইটভাটা এসব তৈরি করার কারণেই সুন্দরবনের নদীগুলি প্রায়ই মরে যাচ্ছে। সুন্দরবনের এমন হারিয়ে যাওয়া আরও নদীগুলি হল পারুলি, বানাই, ময়না, ফর্দি, জুমাই, ছাটুয়া বা ছত্রভোগ, নলদি, চাঁদকোন, কৈলাসকালী, মালিনী, সন্ধ্যাবতী, সুতি, ফুলবাড়ি, আম্বেড়ে, পুরান্দা প্রভৃতি।
1: শুনলেন কথিকা, সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বললেন উজ্জ্বল সর্দার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহালা, শিল্পী শুভজিৎ দে, রাগ বিভাস, তবলা সহযোগিতায় সুধীর ঘড়াই।

এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন পরবাসী ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গান শান এবং ইক্ষিতা মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ সূচনা হচ্ছে 52তম G7 শীর্ষ সম্মেলনের। প্রধানমন্ত্রী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে NTA। এজ বাস্টনে মহিলাদের T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত 64 রানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে।
2: You know, Iran was a very powerful military country with all of the missiles. Now, we know a lot about them. The biggest problem we have is the Democrat shutdown. But the shutdown doesn't allow us to do what we have to do.
1: আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে যুদ্ধ শেষের ইঙ্গিত মিলতেই আমেরিকার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমেরিকার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি প্রমুখ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একাধিক দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিতে স্বাগত জানিয়েছেন। তারা একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি কোনো বিধিনিষেধ ছাড়াই হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে শ্রী মোদী ব্রাতিস্লাভা পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসাম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। শ্রী মোদী বলেছেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও গভীর করার এবং দুদেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি খুঁজে বের করার সুযোগ করে দেবে। ফ্রান্সের অ্যাভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলনের সূচনা হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 সদস্য দেশগুলি অংশ নেবে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএর ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের ২১ তারিখে দুপুর ২টো থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের ৩ দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
3: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট ৫৪টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

0: হয়েছে। এদিকে নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক ভাষণের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে 165টি বিমানবন্দর রয়েছে। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্র নাট্যমন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি এবং 92টি ভারতীয় সিনেমা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেসাস অঞ্চলে রুশ প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে। আসি খেলার খবরে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের রিজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত গতকাল পাকিস্তানকে 64 রানে হারিয়ে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভার 106 রানে অল আউট হয়ে যায়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে সুইডেন 4-1 এগিয়ে আছে। এদিকে গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম এক বিন্দু মানবতা, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। কিছুদিন আগের কথা, মাঝরাতে ফোন, এক বন্ধুর আত্মীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে, আপৎকালীন ভিত্তিতে 1 ইউনিট, পরে হয়তো আরও। তড়িঘড়ি এক বন্ধু স্থানীয় ডাক্তারকে ফোন করে কোনো মতে বিষয়টা বোঝাতে তিনি তার যোগাযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামাল দিলেন। তাঁরই এক নিকটস্থ ডাক্তার বন্ধু স্বেচ্ছায় রক্তদান করলেন ওই হাসপাতালে গিয়ে। তাঁর ডাকে এগিয়ে এলেন আরও কয়েকজন, রক্ষা পেলেন ওই ব্যক্তি, বাঁচল প্রাণ, ধ্বনিত হল মানবতার আদি অকৃত্রিম বার্তা। ঘটনাটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলেও বিষয়টির সঙ্গে অপরিচিত মানুষের সংখ্যা কিন্তু বহু, শুধুমাত্র কোনো গ্রামে বা মফস্বলে নয়, এর বিস্তার শহর থেকে মহানগরে, জেলা থেকে রাজ্যে, দেশ থেকে সারা পৃথিবীতে। রক্ত এমন এক দুর্মূল্য বস্তু যা চাইলেই মেলে না। বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি সত্ত্বেও এর উৎপাদন পদ্ধতি কেবল মানব দেহেই সীমাবদ্ধ। তাই কোনো নাগরিকের রক্তের প্রয়োজনে হাত বাড়াতে হবে আর একজন সহনাগরিককেই। এই যে এক ব্যক্তির প্রয়োজনে কোনো কিছু নির্বিশেষে স্বেচ্ছায় আরও কয়েকজন সামিল হন মানববন্ধনে, অর্থান্তরে এও এক রক্তের সম্পর্কই বটে। নিঃস্বার্থ জনসেবায় এগিয়ে আসা এইসব রক্তদাতাদের সম্মান জানাতেই প্রতি বছর 14 জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন, এই চারটি সংগঠন সম্মিলিতভাবে 2004 সালে প্রথমবারের জন্য নোবেলজয়ী অস্ট্রীয় মার্কিন জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালনে স্বীকৃতি দেয়। চলতি বছরে দিনটির মূল ভাবনা এক বিন্দু মানবতা, রক্ত দাও প্রাণ বাঁচাও। একটি প্রতিবেদনে

0: প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিদিন অন্তত 38,000 ব্যক্তির আপদকালীন ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। শুধুমাত্র দুর্ঘটনা বা কোনো অনভিপ্রেত ঘটনায় আহত হওয়ার জেরেই নয়, গর্ভবতী মহিলা, থ্যালাসেমিয়া বা লিউকোমিয়া সহ অন্যান্য রক্তজনিত রোগাক্রান্ত ব্যক্তিকে রক্ত দিতে হয়। বিশেষ কিছু প্রাণঘাতী রোগাক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ব্যবধানে রক্তের প্রয়োজন হয়, কিন্তু বাস্তব চিত্রটা বেশ উদ্বেগজনক। প্রয়োজনের পরিমাণ আর যোগানের হার ঘোরতর ব্যস্তানুপাতি। রেডক্রসের তথ্য বলছে, বিকাশশীল দেশগুলিতে 5% কম ব্যক্তি নিয়মিত রক্তদান করেন। মূলত সচেতনতার অভাব এবং কিছু প্রচলিত কুসংস্কারই এর জন্য দায়ী বলে মনে করা হয়। আমাদের দেশের সার্বিক চিত্রটিও খুব একটা ব্যতিক্রম নয়। রক্তদান শিবির আয়োজন এখন অনেকটাই বিভিন্ন সংগঠনের এবং রাজনৈতিক শখের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই প্রাপ্ত তথ্যের হিসেবে গরমিল, নির্দিষ্ট নিয়ম না মেনে সংরক্ষণ পদ্ধতির দরুন কার্যকারিতার অভাবটাও স্পষ্ট। লোহিত রক্তকণিকাও মাত্র 35 থেকে 42 দিন পর্যন্ত বাঁচে, তাই মজুত রাখার ব্যাপারটাও এক্ষেত্রে খাটে না। তবে আশার আলো আছে বই কি, এখন অনেক ব্যক্তি, নেটিজেন স্বইচ্ছায় ও তাগিদে রক্তদানের প্রয়োজনীয়তার প্রচারে এগিয়ে আসছেন। মানুষ এখন দরকারের অভিঘাত বুঝে নিয়মিত সময় অন্তর রক্তদান করছেন, কোনো শিবিরে বা সরাসরি ব্লাড ব্যাংক সুবিধালব্ধ হাসপাতালে। রক্তের প্রাপ্তি ও এ সংক্রান্ত তথ্য পেতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ই রক্তকোষ পোর্টাল খোলা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, ঝড়াতে সময় লাগে না একটুও, পেতে কাল ঘাম ছোটে। তাই এক বিন্দু মানবতার হাত যদি প্রত্যেকে বাড়িয়ে দিতে পারে, রক্তাক্ত বিশ্ব রক্তের আকালে মরে না অন্তত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে শুনুন লালকুঠি ছবির গান, শিল্পী কিশোর কুমার।
2: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
3: আমি কে?

শুনছেন লালকুঠি ছবির গান, শুনলেন গানটি আশা ভোঁসলের কণ্ঠে, পরের গানটির শিল্পীও আশা ভোঁসলে।

শুনলেন লালকুঠি ছবির গান। এবারের ছবির নাম খাঁচা। প্রথম শিল্পী দুর্নিবার সাহা।

খাঁচা ছবি থেকে গানটি শুনলেন রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে। এবারের ছবির নাম ফুলপিশি ও এডওয়ার্ড। দ্বৈত কণ্ঠে সুতীর্থ চক্রবর্তী এবং বনি বসু।

গানে গানের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:05। এখন গানের ভেলা। আজ সোমবার, ভক্তিগীতির দিন।

জীবনটা একটা মায়া, কেউ কেউ সেই মায়া মরীচিকায় জাগতিক লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। ধন সম্পদ, মানুষের ভালোবাসা, সব কিছু অর্জন করে, এগিয়ে যায়, তার লক্ষ্য জাগতিক অর্জন। আবার কেউ পরিস্থিতিকে দায়ী করে, যেতে পারে না সেই লক্ষ্য অর্জনে, ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থাকে, বলে আঙুর ফল টক। আর কিছু মানুষ আছেন যারা জাগতিক বিষয় সম্পর্কে ভাবেই না, এদের প্রেম ভালোবাসা ঈশ্বরের কাছে সমর্পিত। আজ সোমবারে গানের ভেলা তাদের জন্য। ভক্তিগীতি আমাদের মনটাকে ঈশ্বর প্রেমে ডুবিয়ে রাখে। জাগতিক এই ধরনের চাকচিক্য, এই মায়া মরীচিকা আমাদের অন্তর্দৃষ্টিকে বদ্ধ রাখে, আর এই গান, এই ঈশ্বর প্রেম আমাদের সেই ভেতরের মনটাকে, আমাদের অন্তর্দৃষ্টিকে জাগিয়ে তোলে। আমরা অন্য কিছু, এই জগতের বাইরে অন্য কিছু, তার সন্ধানে আমাদের মনটা ধাবিত হয়। আমাদের মনটা আমার নিজের মধ্যেই থাকে, এমনই কিছু কথা এবং সুরে সুরে আমি মিতালি ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকব আজকের গানের ভেলায়। আর আপনারা থাকবেন আমার সঙ্গে 0332231342 এই নম্বরে। প্রথম গানটি শুনলাম অজয় চক্রবর্তীর কণ্ঠে, পরের শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

0: ভক্তির সঙ্গে ভক্তিগীতি গাইলে এবং শুনলে ঈশ্বর সান্নিধ্য পাওয়া যায়। তাই নিজের ঘরে বসে অন্য কোনো ঘরে না গিয়ে শরীর আত্মা আরোগ্য লাভ করে এই ভক্তিগীতি শুনলে, ভক্তিগীতি গাইলে। আর এই আনন্দই প্রমাণ করে ঈশ্বর সাড়া দিচ্ছেন। নির্জনে, সমাবেশে, জীবনের নানা ঘন ঘটায় বারে বারে এই ভক্তিগীতি আমাদের অনির্বচনীয় স্বর্গীয় আনন্দ দেয়। শুনব পরের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। তার আগে দেখিনি কোন বন্ধু আছেন টেলিফোনে। 03322131342 এই নম্বরে। নমস্কার বন্ধু।
1: নমস্কার সুপ্রভাত।
0: সুপ্রভাত
1: মিতালি দি, আপনাকে নমস্কার জানাচ্ছি। আজকে ভক্তিগীতির ভান্ডার নিয়ে আপনি বসেছেন, অনেক তথ্যে আমাদের সমৃদ্ধ করবেন। আসলে ভক্তিগীতি ব্যাপারটি এরকম, মানে এই 10 দিনে ঘরের ভেতর বসেও যেন একটা ভক্তি রসে সম্পৃক্ত হচ্ছি। আসলে আমরা যারা মানে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, এই ভক্তিগীতি

0: শুনলে তখন যেন মনে হয় যে জীবনে তো অনেক পাপ করেছি, আর এই ভক্তি গীতিটা শুনলে যেন কিছুটা স্খলন হয়। আসলে আমার মনে হয় যে প্রত্যেক মানুষের নিজেকে সংশোধন করার একটা জায়গা থাকে এবং সেটা নিজেকেই করতে হয়, কারোর মাধ্যমে হয় না। এই ভক্তি গীতিগুলো যখন আপনি শোনাবেন এই আত্মশুদ্ধির একটা অনুষ্ঠান বলে আমার মনে হয়। আর এই প্রসঙ্গে আমার দুটো গানের কথা খুব মনে পড়ছে, যদি কখনো কোনো দিন সুযোগ হয় শোনাতে পারলে খুব ভালো লাগবে। জানি এটা অন্যদের আসন নয়, একটা হচ্ছে জুড়াইতে চাই, আরেকটি হচ্ছে এক সাথে বেঁধে দিলাম দুটা নারী সুর। আরো থাকবেন মিতালিদি সঙ্গে আছি,
1: ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা উপলব্ধি পেলাম প্রথম টেলিফোনে। হ্যাঁ, ভক্তিগীতি আমাদের আত্মশুদ্ধির গান। আমাদের জীবনে অনেক ওঠাপড়া থাকে, অনেক চলন বলন তৈরি হয় সারা জীবন জুড়ে, কিন্তু কোনো কোনো একটা সময় আসে যখন আমাদের মনের মধ্যেই সেই প্রশ্ন দেয়, কেন করলাম, কি দরকার ছিল। এই তখন একটা যন্ত্রণা তৈরি হয়, একটা পাপবোধ তৈরি হয়, একটা অসহায়তা তৈরি হয় নিজের মনের কাছে, নিজের কোথায় গেলে বাঁচব। নিজের মানুষের সঙ্গে কথা বলি, কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলি, আমরা আমাদের যন্ত্রণার উপশম হয়। আর ভক্তিগীতি আমাদের একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে মনের মধ্যে, ঈশ্বরের কাছে সমর্পণ করে সমস্ত যন্ত্রণার উপশম হয়। কারণ আমরা জানি যে তিনি আমাদের দিয়ে সব কাজ করাচ্ছেন, তিনি আছেন, তিনি জানেন আমি কেন করেছি। আর এই যে আত্মশুদ্ধির এই ব্যবস্থা, এই যে মনের মধ্যে বোধ তৈরি, নিজেকে পরিচ্ছন্ন রাখার, এটাই তো সেই পাপবোধ থেকে মুক্তি পাওয়ার উপায়। এই উপার্জনটুকু অনেক পাওয়া, আর সেই প্রক্রিয়াটাকে, সেই যাত্রাপথটাকে ত্বরান্বিত করে ভক্তিগীতি। সত্যি তো মন আমাদের ভীষণ বিচলনে থাকে, মন কখনো বলে আমি সব কিছু, আর কখনো বলে তুমি সব কিছু। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

ভক্তি গীতে আমাদের ঈশ্বরের প্রেমে মনটাকে ডুবিয়ে রাখে, সে কালী হোক, কৃষ্ণই হোক আর শিবই হোক, তিনি রামকৃষ্ণই হন আর বাবা লোকনাথই হন, যে কোনো সাধকের মতোই মনটা পরিপূর্ণ হয়ে ওঠে প্রেমে, যন্ত্রণা সহ্য করতে, ভয় দমন করতে, মন খুলে ক্ষমা করতে, বিবাদ এড়িয়ে চলতে, নতুন করে শক্তি সঞ্চয় করতে, এমন কিছু কাজ করতে যা সাধারণত আমাদের পক্ষে করা সম্ভবই হতো না। এমনই শর্তহীন প্রেম আশীর্বাদ হয়ে আসে আমাদের জীবনে, এবং সেটাই ঈশ্বরের আশীর্বাদ। সেই শক্তি আমাদের নতুন করে ভাবতে, নতুন করে পথ চলতে সাহায্য করে। আর ওই যে বললাম, এই যে ভক্তিগীতি, এই যে ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী গেয়ে গেছেন, বিভিন্ন গীতিকার লিখে গেছেন, সুরকার সুর দিয়ে গেছেন, সেগুলো এই যাত্রাপথটাকেই কোথাও একটু এগিয়ে নিয়ে যায়। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি।

0: দেখিনি কোন বন্ধু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার বন্ধু। নমস্কার,
1: নমস্কার দিদি।
0: বলুন।
1: সূর্যের পাল বলছি গ্রাম থেকে।
0: হ্যাঁ বলুন দাদা।
1: গান শুনছি, অনেক তথ্য জানতে পারছি, শুনতে খুব ভালো লাগছে। তো রামকুমার চট্টোপাধ্যায় অথবা কৃষ্ণচন্দ্র দে যদি একটা গান শোনান তো খুব ভালো হবে।
0: নিশ্চয় নিশ্চয়ই ভালো থাকবেন।
1: আচ্ছা
0: সুখদেবদার অনুরোধে রামকুমার চট্টোপাধ্যায়ের গান তো শুনবই। তার আগে আমরা তো এখন মনের চলনে বলনে রয়েছি। আমাদের মন ভালো থাকা, মন খারাপ থাকা, মনকে এগিয়ে নিয়ে যাওয়া, জাগতিক অজাগতিক মহাজাগতিক জায়গায় আমরা বিচরণ করব এই এক ঘন্টা সময় গানের ভেলায়। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনব এই গানটি।

0: মনের এই না বোঝাটুকু থেকে যাক, কারণ আশ মিটিলে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে। এই যন্ত্রণাটাই তো ঈশ্বরের কাছে যাওয়ার পথটাকে সুগম করে। আমরা অসহায় হই, আমরা সহায় চাই, কে দেবে সেই সহায়? ঈশ্বর। এই গান তাই হৃদয়কে ছুঁয়ে যায়, আমাদের অহংকারকে গলিয়ে দেয়। এখানে গায়ক গান গান না, তার আত্মা গান গায়। এই গানের সুর সুর নয় শুধু, একটা অপার্থিব সংযোগের ভাষা, আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ, যিনি আমার আনন্দে, চোখের জলে, আমার প্রতি নিঃশ্বাসে রয়েছেন। শুনব রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, বন্ধুর অনুরোধে এ গান। তার আগে দেখে নিই কে রয়েছেন বন্ধু। নমস্কার বন্ধু।
1: হ্যাঁ নমস্কার, আমি পূর্বতলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: বলুন।
1: এই যে সময় চলছে, এ যেন মনে হচ্ছে আমরা নিজের আগুনেই নিজেরা জ্বলছি, এর জন্য কোনো জল নেই। তার জন্য আমি একটা গান শুনতে চাইছি, সাধনা সরগমের কণ্ঠে, তারা তারা নামতি মাগো দাও না আমায় জীবন ভরে। এই গানটা যদি শোনান তো মানে এতটা শান্তি পাবো, মানে এটা তো সচরাচর শুনতে পাই না। যদি আপনার সংগ্রহে থাকে একটু শুনিয়ে দিন ম্যাডাম। নমস্কার।
0: নমস্কার। নমস্কার। হ্যাঁ, চেষ্টা করছি।

এই খোঁজ চলতে থাকুক, এই পাগলের খোঁজ চলাটাই তো অনুশীলন। ঈশ্বর প্রেম ভক্তি শুধু একটা অনুভব তো নয়, এটা একটা সারা জীবনের যাত্রাপথ। এই খোঁজটুকু চলতেই থাকে, আর ভক্তিগীতি এই অনুশীলনে আমাদের মনকে সাহায্য করে। আপনি পৃথিবীতে যে সংস্কৃতির মানুষই হন না কেন, ভক্তিগীতি তার আধ্যাত্মিক শক্তির জন্য আমাদের মনের অন্তর্নিহিত সৌন্দর্যকে স্পষ্ট করে। অন্যান্য গানে একটা জনপ্রিয় আবেগ তৈরি হয়, আর ভক্তিগীতি আমাদের ঈশ্বর ভক্তির গভীরতা দেয়। শুনব পরের গান শিল্পী অমর পালের কণ্ঠে, দেখে নি কোন বন্ধু আছেন।

0: বলুন বন্ধু। না, নমস্কার বন্ধু।
1: হ্যাঁ, নমস্কার দিদি ভাই। আমি পুরুলিয়া জেলার কাশীপুর থানার সোনাতলী গ্রাম থেকে লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি বলছি।
0: হ্যাঁ বলুন।
1: খুব সুন্দর সুন্দর আর কি ভক্তিমূলক গান শোনাচ্ছি, আজ মনটা ভরে গেছে আপনার যা বৈচিত্র্যমূলক বিভিন্ন রকম গান শোনাচ্ছেন। তা বলছিলাম, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে যদি ওই ভক্তিমূলক গানটা শোনান, যে কি যেন ওই ওই একটা ভক্তিমূলক গান আছে না, যে কি নামটা ঠিক এসব মনে পড়ছে না গানটার লাইনটা।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি কোনো ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।
1: হ্যাঁ, ধনঞ্জয়। হ্যাঁ
0: ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ ঠিক আছে, নমস্কার।
0: এখনকার শিল্পী অমর পাল।

জয় বাবা লোকনাথ, বামা খেপা, তোতাপুরী, শ্রীরামকৃষ্ণ, কালী, কৃষ্ণ, শিব সব একাকার এই ভক্তির সঙ্গে ভক্তিগীতিতে। উচ্চস্বরে মনে মনে ধ্যান করতে করতে এই গান দৈব উপলব্ধি তৈরি করতে পারে, কারণ শব্দই ঈশ্বর আর ভক্তি।

প্রত্যেকেতেই সেই মহাজাগতিক শব্দ তৈরি করে। এই গান শুনতে শুনতে ঈশ্বর উপলব্ধি আসে। আপনার অবচেতনে এই গানের কথা আর সুর একটা অতিচেতন অবস্থা তৈরি করবেই, তৈরি করে, তৈরি করে চলেছে। আমরা শুনছি একের পর এক গান, ভক্তিগীতি। এবারের গানটির শিল্পী দেবশ্রী মুখার্জি, দেবশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে এখনকার ভক্তিগীতি।

এই চেনা অচেনার ভিড়ে আমরা কত সঙ্গীত শুনি, হিন্দু সঙ্গীত, ইহুদি সঙ্গীত, বৌদ্ধ সঙ্গীত, ইসলামী সঙ্গীত, খ্রিস্টান সঙ্গীত, কিন্তু বন্ধুরা সব কটিই কিন্তু ভক্তিগীতি। আপনি যে ভাষার মানুষই হন না কেন, ভক্তিগীতির ভাব সবার মনে ঈশ্বর আকুলতা আনবেই।

শিল্পী মঞ্চ থেকে নেমে গেলেও শ্রোতা মৃদুস্বরে গুনগুন করে সেই গানের আবেশে থেকে যায় বহুক্ষণ। এটাই তো গানের সার্থকতা আর ভক্তিগীতির উত্তরণ। শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শুধুই কি শ্যামা মা, ভক্তির আচরক অমূল স্রোতধারা কৃষ্ণরস, তাই শ্যাম এবং শ্যামা কোথাও গিয়ে এক হয়ে যায়, এক অনুভূতি, একই সেই চিরন্তন সুর যেখানে প্রেম আর ঈশ্বর সমার্থক। যখন মনে মেঘ জমে তখন কৃষ্ণের বাঁশি অন্তরের গোপন দরজায় টোকা দেয়, ভেতরের ভক্তি আর বিশ্বাসকে জাগিয়ে তোলে, মন তারই চরণ ধরে। আজ আমাদের বিষয়ে ঈশ্বর ভক্তি আর মনের উত্তরণ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এখনকার এই গানটি।

ভক্তিগীতি শুধুই কি শ্রবণ? না, শ্রবণ সাধনা। জীবনের প্রকৃত পূজা সম্পূর্ণ হয়, সত্যি হয় প্রেমের মিশ্রণে। এই অস্থির পৃথিবীতে হৃদয়কে নির্মল রাখার, ঈশ্বরের আশ্রয় পাওয়ার, তার আলো অনুভব করার সাধনা ভক্তিগীতি, অন্তরের জাগরণ। ভালোবাসা হোক সর্বশ্রেষ্ঠ ধর্ম, ভক্তি হোক চূড়ান্ত শান্তি। হেমন্ত মুখোপাধ্যায়ের আগামীকাল জন্মদিন, তার কণ্ঠে এই ভক্তিগীতিটি শুনতে শুনতে বিদায় নেব আজকের গানের ভেলা থেকে। সঙ্গে ছিলাম মিতালী ভট্টাচার্য। ভালো থাকবেন।

গানের ভেলা আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় কিংশুক ঘোষ এবং অস্মিতা রায়।

0: কি কিংসুক, বাবারে বাবা, এই কি মুখ চোখের অবস্থা করেছো, চোখের তলায় কালি।
1: আরে দেখো, মানে বিষয়টা হচ্ছে যে অনেক সময় হয় না, মানে এরকম অনেক কিছু ঘটনা ঘটে যায় যার জন্যে মানে আমাদের কিছু করার থাকে না। তো
0: কি করার নেই, তোমার হাতে নেই এরকম কোনো ঘটনা রয়েছে?
1: হ্যাঁ অবশ্যই, মানে বিষয়টা হচ্ছে যে এই মানে কিছুদিন আগেই আমি একটা ঘটনা শুনেছিলাম, কিন্তু সেটা যে আমার পরিবারের সঙ্গে ঘটে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে যে এই জাস্ট কিছুদিন আগেই আমি শুনেছিলাম যে আমার বাবার অফিসের একজন কলিগের হঠাৎ করে তার কাছে একটা মেসেজ আসে, ঠিক আছে। এবার এতদিন দেখো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমরা আমাদের কাছে যে ওটিপি আসে সেটা দিই, তবে গিয়ে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যেতে পারে বা এরকম কিছু ঘটে, এটা আমরা আমিও এটাই জানতাম, ঠিক আছে। কিন্তু আমার বাবা যখন আমাকে আগের দিন হঠাৎ করে বলল যে ওটিপি দেয়নি অথচ টাকা চলে গেছে, আমি তখন সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো না না না, এটা তো হতেই পারে না। কিন্তু তারপর আমি জানতে পারলাম যে না, এরকমও ঘটতেই পারে হঠাৎ করে যে ওটিপি না দিলেও নাকি কোনোভাবে ব্যাংক থেকে টাকা চলে যায়, মানে আমি জানি না কি করে হয় এটা।
0: হ্যাঁ, এইটা তোমার থেকে আমিও শুনে একটু অবাকই হলাম, কারণ এর আগে শুনেছি ওটিপি কাউকে শেয়ার করতে নেই।
1: হ্যাঁ,
0: কিন্তু তোমার থেকে এটা শুনে সত্যিই অবাক হচ্ছে যে ওটিপি দেওয়া হয়নি তবুও টাকা চলে গেছে।
1: হ্যাঁ, মানে আমি সত্যি মানে এত এই কেসেস এত বাড়ছে,
0: কর্মকাণ্ডের পিছনে কোনো ভাবে তুমি জড়িয়ে নেই তো?
1: এ কি কথা, এ বাবা, এ সব না না না না, ছি ছি ছি, এরকম কিছুই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের চারিদিকে এত এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে আমাদেরকে কিন্তু সতর্ক হতেই হবে, আমাদেরকে অনেকটাই ডিজিটালি লিটারেট হতে হবে।

0: হবে যে আমাদের সঙ্গে আমরা যে মুঠোফোনটা আজকে ব্যবহার করছি, আমরা যে স্মার্টফোন ইউজ করছি, তো সেটা ঠিক কি কি করতে পারে আমাদেরকে জানতে হবে। সেই জন্য অসুবিধা দেখো আজকে আমাদের এই বিজ্ঞান বাতার অনুষ্ঠানে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো?
1: তুমি তো বলেই দিয়েছো, ডিজিটাল লিটারেসি এন্ড সেফটি।
0: একদমই তাই,
1: আমাদের ডিজিটালি শুধুমাত্র লিটারেট হলেই চলবে না, পাশাপাশি সেফটিটাও বজায় রাখা দরকার।
0: অবশ্যই তাই, মানে আমাদেরকে জানতে হবে যে কি কি ঘটলে আমাদের সেফটি ক্ষতি হতে পারে, আর আমরা কি করে আমাদের সেফটি কি কি আছে, আমাদের রাইট কি কি আছে, সেগুলো আমরা সবটা জানবো।
1: আর একেবারেই তাই, আর যেহেতু কিংশুক তুমি বললে বিজ্ঞান বার্তার আড্ডায় ডিজিটালি আমাদেরকে লিটারেট হতে হবে, সেফটি বজায় রাখতে হবে, তবে এই আড্ডায় কারা কারা রয়েছি আজকের বিজ্ঞান বার্তা অনুষ্ঠানে? তোমার সঙ্গে রয়েছে আমি অস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে নান আদার দ্যান কিং কিং কিংশু।
0: হ্যাঁ, আমি রয়েছি তোমাদের সঙ্গে। আমরা কিন্তু আজকে আশা করি তোমরা যারা অনেক কোয়েশ্চেন তোমাদের মনেও রয়েছে আমরাও তোমাদেরকে উত্তর দেব।
1: কিন্তু হ্যাঁ, মানে ওই সব প্রশ্নের উত্তর আমি আর কিংশুক জানি না, তো সেই জন্য আজকে আমাদের বিজ্ঞান বার্তার আড্ডায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি। তবে তার আগে বলে রাখি, এই যে ডিজিটাল লিটারেসি অ্যান্ড সেফটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তো তোমরা আমাদেরকে ফোন করতে পারো 0332213134 এই নাম্বারে, তোমরা কল করে জানাতে পারো তোমাদের প্রশ্ন।
0: আর কোনো কারণে যদি আমাদের ফোনে তোমরা ব্যস্ত পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে কিন্তু একটা মায়াজালের মতো সুন্দর পোস্টার আজকে রয়েছে, সেই পোস্টারের তলায়ও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে।
1: এই যে মায়াজালের কথা তুমি বললে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো সত্যি এই মুঠোফোনটা আমাদের হাতে চলে আসায় আমরা মায়াজালে বন্দী হয়ে যাচ্ছি।
0: একদমই তাই, একদমই তাই। মানে
1: হ্যাঁ, ওই যে আজকে আমরা কথা বলছিলাম যে বিষয়ে, যে আজকে শুধুমাত্র তো আমরা দুজন আলোচনা করব না, আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছে, স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনজীবী কিরণ এসকে স্যার।
0: এবং ওয়েলকাম স্যার,
1: ওয়েলকাম স্যার, আপনাকে স্টুডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি কিরণ শেখ স্যার।
2: নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই ধরনের একটা অনুষ্ঠান যেটা মূলত রেলিভেন্ট, শুধু রেলিভেন্টই না, এটার শিকার গ্রাম বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে পড়েছে। ডিজিটাল অ্যারেস্টের নাম করে যে টাকা তোলা বা প্রতারণা, কিংবা এই যে ওটিপি নিয়ে যে পুরো টাকাটা হয়তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খালি করে দেওয়া, কিংবা লিঙ্কে ক্লিক করলো, সেই যাবতীয় বিষয়গুলো আলটিমেটলি হচ্ছে। এই বিষয়টা একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম, সেটার জন্য অনেক ধন্যবাদ জানাই।
0: আমরা অনেকটাই স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার এখানে এসেছেন, এবং স্যারের থেকে কিন্তু আমরা সব কিছু জেনে নেব যে আজকে আমাদের কি কি জায়গায়, মানে কোন কোন জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, যদি আমাদের সঙ্গে এরকম কিছু ঘটে যায় তখন আমাদের কি করার থাকে, করণীয় কি কি, আমাদের নিজেদের রাইট কি কি রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, তো এই সব কিছু নিয়ে স্যারকে আমরা অলরেডি ওয়েলকাম করে দিয়েছি। তাহলে অস্মিতা,
1: তাহলে আমরা, আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক লিস্ট নিয়ে আজকে আমরা বসেছি। প্রথমেই যেটা স্যার আপনাকে জিজ্ঞেস করব, যে ডিজিটাল লিটারেসি এই বিষয়টা কি?
2: আসলে আমাদের এখন প্রগতিশীল সমাজ, তো প্রগতিশীল সমাজে এমন একটা, মানে মুঠোফোন বলুন বা আমাদের যাবতীয় বিষয়গুলোতে, মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কোথাও না কোথাও একটা জায়গায় বন্দী হয়ে যাচ্ছে, বা কোথাও না কোথাও আমরা এই যে ডিজিটাল যে টেকনোলজি বা আমাদের যে কম্পিউটার বলুন, মুঠোফোন বলুন, সব কিছুতেই আমরা কোথাও না কোথাও ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এবং সেটার রেসপেক্টে আমরা হয়তো মানে যন্ত্রকেন্দ্রিক মানুষ আমরা হচ্ছি, এবং কোথাও না কোথাও যন্ত্রটা চালানোর জন্য বা যন্ত্রটা ব্যবহার করার জন্য যে জ্ঞানগুলো প্রয়োজন আছে বা যে জ্ঞানগুলো থাকা প্রয়োজন, বিশেষ করে সেফটি সিকিউরিটি যাবতীয় বিষয়গুলো মাথায় রেখে, তো এইটা, এই পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে একটা মানে ডিজিটাল সেফটি, এই কিছু কিছু জিনিসগুলো মাথায় রাখতে হয়।
0: একদম,
2: আমরা যান্ত্রিক আলটিমেটলি যন্ত্রটা আমাদেরকে না চালায়, যন্ত্রটাকে আমরাকে চালাতে যাতে করে হয়, এই যে মিনিমাম নলেজটা,
0: হ্যাঁ সেটাই হচ্ছে। একদমই তাই, যেটা স্যার বললেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা অনেক সময় ভাবি যে আমরাই কন্ট্রোল করছি, বাট অ্যাকচুয়ালি কি আমরা কন্ট্রোল করছি নাকি আমাদের কন্ট্রোল করা হচ্ছে? আমাদের এই যে আমরা আজকে সেফটি নিয়ে কথা বলি, সিকিউরিটি নিয়ে কথা বলি, বা আমরা অনেক সময় প্রাইভেসি নিয়ে কথা বলি, এনক্রিপশন নিয়ে কথা বলি, তো স্যারের কাছে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করে রাখবো, আমরা কি সত্যি এনক্রিপ্টেড থাকি নাকি আমরা পুরোটাই এক্সপোজড টু সামওয়ান?
2: দেখুন, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া অ্যাপ বলুন বা অ্যাপসগুলো যেগুলো ব্যবহার হচ্ছে, সাধারণত একটা কোশ্চেন দেওয়া থাকে যে মেসেজ বা ফোন বা সবগুলোই, মানে বিশেষ করে হোয়াটসঅ্যাপে দেখবেন বা মেসেজগুলো যেগুলো এখন হয়েছে সেগুলোতে ওই এন্ড টু এন্ড এনস্ক্রিপ্টেড
0: একদমভাবে
2: বলা থাকে, একটা প্রমিস করা থাকে যে না আমরা অ্যাপসের তরফ থেকে প্রাইভেসি, মানে আমাদের যে অ্যাপসটা আছে

0: বা যেটা আপনি ব্যবহার করছেন সেটা তরফ থেকে একটা আশ্বাস, বিশ্বাস, ভরসা দেওয়া হচ্ছে যে না এটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ আপনি এবং যে যাকে পাঠাচ্ছেন বা যে পাঠাচ্ছে তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ একটা কোডিং সিস্টেমের মধ্যে চলে
1: একদম।
0: তো সেটা একটা বিশ্বাসযোগ্যতা তারা দেয় এবং সেখানে আমরা হয়তো কোথাও না কোথাও বিশ্বাস করে আমরা সেই অ্যাপসগুলোকে কোথাও না কোথাও এন্ড ইউজুয়াল লাইসেন্স এগ্রিমেন্ট সেই মানে সেটাতে আমরা আবদ্ধ হই। যখনই একটা অ্যাপস ইনস্টল করবেন তখন দেখবেন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, উড ইউ লাইক টু শেয়ার ইউর ডকুমেন্টস, উড ইউ লাইক টু শেয়ার ইউর লোকেশন, উড ইউ লাইক টু শেয়ার ইউর ফটোজ অ্যান্ড দি ভিডিওজ গ্যালারিজ, অ্যাক্সেস দেবেন কিনা, লোকেশন শেয়ার করবেন কিনা, এই যাবতীয় বিষয়গুলো যখনই আপনি ক্লিক করছেন তখনই আপনি একটা এন্ড টু এন্ড মানে যে এন্ড ইউজুয়াল লাইসেন্স এগ্রিমেন্ট সেটার রেসপেক্ট আপনি যাচ্ছেন এবং আপনি স্বেচ্ছায় শেয়ার করছেন এই যে ডেটাগুলো যেগুলো আসছে, মানে লোকেশন থেকে শুরু করে যে গ্যালারির যে অ্যাক্সেস কিংবা আরও যে ফাইলের অ্যাক্সেসগুলো সবগুলো আপনি দিচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে যে এইটা দিল, দেওয়ার পরে যারা নিল তাদের দায়বদ্ধতা থাকে যে সেটাকে সুরক্ষিত করা, ডিজিটাল মানে সেফটি সিকিউরিটি মেনটেন করা, সেটা যাতে প্রাইভেসি মেনটেন করে চলে এবং সেটা লিক যাতে না হয় বা এটা বিক্রি করে না হয়, এমন অনেক অভিযোগ আসে, অনেক অভিযোগ বিভিন্ন অ্যাপসগুলোর এগেনস্টে আলটিমেটলি লজ হয় যে তারা ডেটা আলটিমেটলি বিক্রি করছে কিংবা তাদের কাছ থেকে ডেটাগুলো স্টোল হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, তাদের হয়তো যে মানে পুরো সিস্টেমটা যে পদ্ধতিতে তারা মেনটেন করে সেটা যথাযথ না বা মানে স্ট্রং না, তার জন্য হয়তো কোথাও না কোথাও চলে যাচ্ছে, সেখানে সফটওয়্যারগুলো ঠিকভাবে আপডেট করে না, অনেক বিষয় অনেক কারণগুলো থাকে।
1: একদমই তাই। আর এরকম যে প্রচুর যে আমরা এগ্রি করে যাই অনেক প্রশ্নগুলোর সঙ্গে যেগুলো আমরা অনেক সময় পড়ি না সেগুলোর কথাতে আসবো, কিন্তু অস্মিতা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি আমরা। তোমরা শুনছো বিজ্ঞান বার্তা।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: হ্যাঁ, ফিরে আসলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এবার বিষয়টা হচ্ছে যেটা সবাইকে স্যার এতক্ষণ বলছিলেন সেটা হচ্ছে আমরা যখনই কোনো অ্যাপ ইনস্টল করি আমাদের ফোনে তখনই স্পেশালি কয়েকটা জিনিস যেটা বারবার আসি অস্মিতা, আমরা সবাই হয়তো না পড়েই তাড়াহুড়োর ক্ষেত্রে এগ্রি করে যাই, সেটা হচ্ছে লোকেশন, ফটোজ, কন্ট্যাক্ট, আর তার সঙ্গে আরো কিছু আমাদের ফাইল
4: শেয়ার করি। যে কোনো অ্যাপ লগইন করার সময় আমাদের কাছে এসএমএস এ ওটিপি আসে বা ইমেলে ওটিপি এলো, তো সেটাও আমরা শেয়ার করে দিই। এবং স্যার যেটা একটু আগে বলছিলেন কিংশুক, যে এই যে অ্যাপেরও একটা দায়িত্ব থাকে
1: একদম,
4: আমাদের যে ব্যক্তিগত ডেটাগুলো রয়েছে সেটাকে
1: সিকিউর করে রাখা,
4: সুরক্ষা দেওয়া।
1: মানে সেই জন্যই হয়তো কোথাও গিয়ে আমরা বিশ্বাস করে সেই অ্যাপকে বিশ্বাস করেই কিন্তু আমরা অনেক সময় অ্যাগ্রি করে যাই, কিন্তু অনেক সময় এরকম আমরা হতে দেখেছি যেখানে সেই অ্যাপেরা হয়তো যেটা করা উচিত, যে সিকিউরিটিটা আমাদের প্রদান করা উচিত সেই সিকিউরিটিটা হয়তো সব জায়গায় থাকে না, কিন্তু এখানেই চলে আসছে।
4: দেখো বিজ্ঞান বার্তার আড্ডায় আমরা কথা বলছি, আমরা মোটামুটি ওই বিজ্ঞানের অপব্যবহার নিয়েই তো কথা বলছি কোথাও গিয়ে।
1: হ্যাঁ, আর কোথাও গিয়ে আমরা যাতে অনেকটা আমরা সিকিউর হতে পারি সেটার চেষ্টা করছি।
4: ওই কোনো কিছুর ভালো দিক খারাপ দিক তো মিলিয়ে মিশিয়েই থাকে, তবে হ্যাঁ, খারাপ দিকটা আমাদের অবশ্যই জীবন থেকে এড়িয়ে চলা উচিত, সেখান থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং সত্যিই কিংশুক, আমাদের সব জায়গাতেই কিন্তু সায়েন্স আছে, কি বলো?
1: হ্যাঁ, একদমই তাই। আর দেখো, আমি বুঝতে পেরেছি তুমি যে হঠাৎ করে সায়েন্স আছে মানে সায়েন্স দিয়েই আমরা কিন্তু পুরো আবদ্ধ। হ্যাঁ, আমরা সায়েন্স নিয়ে কথা বলবোই, সেই জন্য শুধু আমরা কথা বলবো না, তোমাদের সবার জন্য একদম ঈশান দাস এবং রোহান দাসের কণ্ঠে এই গানটা শুনিয়ে তোমাদের ফিরে আসছি। তোমাদের সঙ্গে বিজ্ঞানবাদে আড্ডায় রয়েছি আমি, তোমাদের যৌবনী বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা।

0: হ্যাঁ, মানে আমাদের চারিদিকে সব জায়গাতেই কিন্তু সায়েন্স আছে, কিন্তু এই সায়েন্সকেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের জন্য, যাতে কোথাও গিয়ে স্যার যেটা বললেন সায়েন্স কিছু আমাদের ব্যবহার যেন না করে, আমরা যেন প্রযুক্তিকে ব্যবহার করি।
1: একেবারেই তাই, আমাদেরকে সায়েন্সের সঠিক ব্যবহারটা জানতে হবে। তবে এই প্রসঙ্গে একটা কথা আমার বারবার মাথায় ঘুরছে কিংশুক, সেটা হচ্ছে যে এই যে অনেক সময় হয় যে কোনো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে, এই যে বিজ্ঞানের অপব্যবহারের কথা বলছিলাম তোমায়, অনেক মানুষই রয়েছেন যারা ভয় পান অ্যাপগুলো ব্যবহার করতে।
0: একদম,
1: সেক্ষেত্রে হয়তো সেই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে অতটা ঝুঁকি থাকে না, তবুও মানুষ এই হ্যাকিং বলো বা টাকা কেটে নেওয়া বা যে যে প্রসঙ্গগুলো উঠে আসছে ডিজিটালি আমাদের আনসেফ থাকার যে বিষয়টা, সেই জন্য মানুষ ভয় পাচ্ছে না। এই প্রসঙ্গতেই তোমার একটা গল্প শেয়ার করি, আমার বাবাই রয়েছেন বাড়িতে, বাবা অনলাইন পেমেন্ট ইউজ করতেই প্রচণ্ড ভয় পান।
0: হ্যাঁ, এরকম প্রচুর মানুষ রয়েছেন,
1: এবং বাড়ির যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন, এবং তারা মনে করছেন যে যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে কিংবা অনলাইন পেমেন্ট করলেই বোধহয় টাকা কেটে নেবে। তো স্যার, স্যারের কাছে আমার প্রশ্ন এটাই যে এই মানুষদের প্রতি আপনি কি বলবেন যে সত্যিই কি এই অ্যাপগুলো ব্যবহার করা, বা এখন তো আমরা প্রচণ্ড পরিমাণে অনলাইনেই পেমেন্ট করছি বা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকভাবেই মানে বশবর্তী হয়ে রয়েছি, তো সেক্ষেত্রে এটা কতটা যুক্তিযুক্ত যে আমি কতটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো বা আমি অনলাইন পেমেন্ট করবো?
2: দেখুন, অ্যাপসগুলো, যে অ্যাপসগুলোর থ্রুতে আমরা আসলে কমিউনিকেটটা করি কিংবা আমাদের যে ট্রানজাকশানগুলো দৈনন্দিন জীবনে, আমরা হয়তো কোনো কিছু আমরা কিনতে যাচ্ছি, সেখানে হয়তো আমরা মানে পুরোপুরি ভরসা হয়ে যাচ্ছি যে ইউপিআই পেমেন্ট বা অন্যান্য বিষয়গুলোতে, সেগুলো বিভিন্ন অ্যাপস আছে, সেই অ্যাপসের থ্রুতে আমরা এই পেমেন্টের অপশানগুলো নিয়ে বা ব্যবহার করছি। এটা অসুরক্ষিত বা সুরক্ষিত, এটা সম্পূর্ণটা কিছুটা নির্ভর যেমন করে যে ব্যক্তি ব্যবহার করছে তার উপরে। অর্থাৎ যে মানে ধরুন একটা ব্লেড, সেই ব্লেডটা যদি একটা বাচ্চা ছেলের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ওর হাতটা কাটার সম্ভাবনাটা বেশি থাকে।
0: একদমই,
2: যদি সে ব্যবহারটা জানে ব্লেডটার, তাহলে নিশ্চয়ই সেই ব্যবহারটা করে ও ওই ব্লেডের ব্যবহারে যেটা মানে ব্যবহার করা যায় বা ছুরি, তো সেই ক্ষেত্রে আসলে নির্ভর করে যে ব্যবহারটা করছে তার উপরে অনেকটাই,
0: অবশ্যই।
2: এবং সঙ্গে সঙ্গে যে অ্যাপসগুলো আলটিমেটলি মানে একটা প্রমিস করছে যে আপনাদের যে ডেটাগুলো আমরা নিচ্ছি সেই ডেটাগুলো আমরা সুরক্ষিত রাখবো, সেখানে সরকারের কিছু দায়বদ্ধতা থাকে, সেখানে রুলস আছে, সেই রুলসগুলো অনুসারে তারা ইন অ্যাকর্ডেন্স উইথ ল প্রসিড করে। কিন্তু ম্যাক্সিমামটাই যেটা আসে সেটা হলো যে ব্যবহার যে করছে সেই ব্যবহারকারীর উপরে, যে তিনি কতটা সতর্কভাবে করছেন, কীভাবে করছেন, এই যে জ্ঞানটা, অর্থাৎ ব্যবহার করা যে জ্ঞানটা, অর্থাৎ কমিউনিকেট করা বা এই যে ট্রানজাকশান করা, সেখানে কিছু জিনিস মাথায় রেখে সতর্কভাবে যদি করা হয় তাহলে এটা অবশ্য মানে যে একটা ভালো দিক বলতে পারেন।
1: আচ্ছা, এই যে ভালো দিকের কথা বলছেন, তো সেক্ষেত্রে কোন বয়সের মানুষের এই বিষয়টা অনেকটা

0: বেশি পরিমাণে জানা উচিত, বা কোন মানুষেরা, কোন বয়সের মানুষেরা এই ডিজিটাল সেফটি বা ডিজিটাল লিটারেসির দ্বারা, মানে কি বলবো,
1: মানে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই তো আজকে অনেকটা লিটারেট, আমরা সবাই মানে আমরা খুবই টেক স্যাভি যেটা আমরা কথায় বলি। তো আমার যেটা মনে হয় যে যারা মানে আমরা যে ডিজিটাল ডিভাইডের কথা বলি, যে একটা অনেক সংখ্যক মানুষ আছে, সেটা হয়তো ইয়াং মানুষও হতে পারে, সেটা হয়তো বয়োজ্যেষ্ঠ হতে পারে, যারা অতটা আপডেটেড নয়, তো তাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হবে, তাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত যখন তারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করছে বা ডিজিটাল ইউজ ডিজিটালি তারা পেমেন্ট করুক আর যাই করুক, তাদের কী কী জিনিস কিছু জিনিস মাথায় রাখতে হবে যে না এগুলো হতে পারে না, এগুলো যদি তাদের সঙ্গে হয় তাহলে ভুল কিছু হবে।
2: আচ্ছা, প্রথমত যে কাদেরকে বেশি সতর্ক হতে হবে, প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা যে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে,
1: হ্যাঁ
2: কাদেরকে সতর্ক রাখতে হবে এটা তো স্পেসিফিকভাবে বলা যায় না, কারণ এটা মানে ডিজিটাল গেজেট বা আলটিমেটলি একটা ডিভাইস, সেই ডিভাইসটা আমাদেরকে পরিচালনা যাতে না করে, আমরা যাতে করে পরিচালনা করতে পারি সেটার জন্য যে জ্ঞানগুলো রাখা প্রয়োজন আছে,
1: হ্যাঁ
2: ওই ডিভাইসটা সম্বন্ধে, গেজেটটা সম্বন্ধে কীভাবে পরিকল্পনা অনুসারে পরিচালনা করতে হয় এবং আমাদের দৈনন্দিন জীবনগুলোতে সেটা আমাদের যাতে করে স্মুথ হয়। আসলে এই যে ডিজিটাল মানে অনেকটাই তো নির্ভরশীল হয়ে গেছে মানুষ, এবং প্রত্যেকে নির্ভরশীল হয়ে গেছে মানুষ, মানে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকেও আলটিমেটলি বলা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস আলটিমেটলি একটা সোসাইটি গঠনের একটা পরিকল্পনা মানে দেখছে বা আলটিমেটলি হচ্ছে। তো এই জিনিসগুলো যেগুলো পরিকল্পনা হচ্ছে যে আগামী দিনে আমরা এই আমাদের যে সোসাইটিগুলোকে এই অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি যে ক্যাশলেস কিংবা ডিজিটাল নির্ভর, এখন কোর্টেও বিভিন্ন এতে ব্যবহার হয় যে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে হিয়ারিংগুলো আছে সবগুলোতেই, তো যারা ব্যবহার করছে তাদের প্রত্যেককেই, অর্থাৎ এই যে ব্যবহারের মানে কারি পরিমাণটা সেটা এখন মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে, সে 8-80 এখন যদি দেখা যায় তার সবার হাতে হয়তো কোথাও না কোথাও একটা গেজেট বা ফোন বা সামহাও যে ডিভাইসেসগুলো সেগুলো পাওয়া যায় বা আসে, তো সেখান থেকে আলটিমেটলি সেই গেজেটটা সম্বন্ধে মানে জ্ঞানটা রাখা, সেই গেজেটে কী কী অ্যাপসগুলো থাকছে, সেই অ্যাপসগুলো কীভাবে ফাংশন করে সেটা সম্বন্ধে নলেজে রাখা, সেটা আদতেও কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হয়, যেমন অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রয়োজন ছাড়া না দেওয়া, কিংবা কিছু বিষয় যেগুলো লোকেশন থেকে শুরু করে যে মানে তথ্যগুলো ওরা চায় সাধারণত, সেগুলোকে একটু খতিয়ে দেখে বা সেটার যে পলিসিটা আছে মানে তাদের যে অ্যাপসগুলো যে পলিসিগুলো থাকছে যে কী পলিসি তারা নির্ধারণ করে, কোন মানে পদ্ধতি মেনটেন করে তারা ওই ডিজিটাল সিকিউরিটি বা প্রাইভেসিগুলো মেনটেন করছে, সেই সবগুলোকে খতিয়ে দেখে তারপরে ব্যবহার করা যদি যায় তাহলে এটা যথাযথ বিষয়।
1: একদমই তাই, আমরা এরকম আরও অনেক প্রশ্ন স্যারকে করব এবং আরও অনেকটা জেনে নেব, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
3: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
4: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
1: ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আজকের এই বিজ্ঞানবার্তার অনুষ্ঠানে আমি রয়েছি তোমাদের যৌবনীর বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা, আর আমাদের সঙ্গে রয়েছেন স্যার। স্যার আমাদের কিন্তু অনেক তথ্য দিচ্ছেন, এবার আমরা শুধু স্যারকে কোয়েশ্চেন করবো এটাও নয়, তোমরাও কিন্তু কোয়েশ্চেন করতে পারো, যেরকমটা অস্মিতা একদম শুরুতেই বলেছিল, তোমরা কিন্তু ফোন লাইনে চলে আসতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332-1313-42। আর সেটা ছাড়াও কোনো কারণে যদি আমাদের ফোনে ব্যস্ত পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, সেখানে আজকের দিনের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেই পোস্টার তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো।
0: একেবারেই তাই। তবে কিংশুক, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে স্যার যে কথা আমাদেরকে বলছিলেন সেটা হচ্ছে যে যে কোনো অ্যাপ লগ ইন করার সময় বা যে কোনো ক্ষেত্রেই অ্যাপে নিজস্ব মানে ব্যক্তিগত ইনফরমেশন না দেওয়া। আমার স্যারের কাছে একটা প্রশ্ন থাকবে যে স্যার যে কোনো অ্যাপ লগ ইনের ক্ষেত্রে আমরা তো লোকেশন থেকে শুরু করে OTP এগুলো তো আমরা মানে অ্যাপকে প্রোভাইড করেই থাকি, তো সেক্ষেত্রে এই বিষয়টা আমরা কি করে এড়াবো? মানে ধরুন কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বা কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমি লগ ইন করলাম, তো সেক্ষেত্রে আমাকে শুরুতেই যেটা দিতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড, তারপর সেটার পর আসবে একটা ওটিপি, ওটিপির পরে একটা লোকেশন হয়তো ওখানে আমাকে সেট করতে

0: এটা তো আমরা এড়িয়ে কোনোভাবেই লগ ইনটা করতে পারবো না, তো এক্ষেত্রেও কি ঝুঁকি থেকে যায়?
1: অবশ্যই থাকে, অবশ্যই থেকে যায়, এবং সঙ্গে সঙ্গে বিপদে পড়তে হয়। কারণ প্রথমত যে গেজেটটা আমি ব্যবহার করছি, যে গেজেটের থ্রোতে আমি মানে আমার দৈনন্দিন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য ইজি একটা রুট ব্যবহার করছি গেজেটগুলোকে ব্যবহার করে, সেইটা সম্বন্ধে তো

0: এইটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিভাবে জানবো, অর্থাৎ যে অ্যাপসগুলো আলটিমেটলি আমাদেরকে গেজেটগুলো আমরা ব্যবহার করি, ফোন বিভিন্ন মানে কোম্পানির ফোনগুলো থাকে, তারা মূলত তাদের প্রাইভেসি পলিসি তারা ডেসক্রাইব করে দেয়, প্রাইভেসি পলিসি কোন কোন মেথড ফলো করে তারা ডেটাগুলো প্রোটেক্ট করে সেগুলোকে একটু দেখে নেওয়া সম্ভব, যদিও মানে সব ক্ষেত্রে হয় না, কিন্তু তাও যদি সম্ভব হয় যে দেখে নেওয়া যে তাদের প্রাইভেসি পলিসিসগুলো কী কী থাকছে এবং কোন কোন পদ্ধতি নিয়ে আলটিমেটলি তারা মানে মেনটেন করছে ডেটাগুলো বা সিকিউরিটি মেনটেন করছে, সরকারের সঙ্গে তাদের কীরকম আলটিমেটলি সম্পর্ক আছে, কিংবা সরকার প্রদত্ত সরকারি ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে সেগুলো প্রদত্ত কোনো স্পেসিফিক মানে রেস্ট্রিকশান লাগিয়ে দেয়নি তো ওই অ্যাপসটার উপরে, সেগুলো দেখে নেওয়া এবং সঙ্গে সঙ্গে যে অ্যাপসটা আমি ইনস্টল করছি সেই অ্যাপসটা সম্বন্ধেও আমাকে মানে নলেজে রাখা, মানে কী কী কাজগুলো করছে, মূলত ওদের ফাংশনটা কী আসছে, আমার দৈনন্দিন জীবনে সেটা সেই অ্যাপসটা কীভাবে আমার সমস্যাগুলোকে কমাতে পারে, তো সেটা জানার জন্য আমাকে সেই অ্যাপসের যে পলিসিসগুলো থাকছে প্রাইভেসি পলিসিসগুলো বা তাদের ডেটা মেনটেন করার যে পলিসিসগুলো, তাদের সফটওয়্যারগুলো ঠিকভাবে আপডেট হয় কি না, এবং বাকি যারা আছে তাদের ব্যবহার যারা করেছেন তাদের ওপিনিয়ন নেওয়া, কিংবা প্রয়োজন যদি হয় ওপিনিয়ন নেওয়া, কিংবা সরকারের মানে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো থেকে আদতে ওই মানে অ্যাপসগুলো আলটিমেটলি ব্যান্ড না তো সেটা বিষয়টা দেখে নেওয়া। অনেক অ্যাপসগুলো থাকে যেগুলো সরকার ব্যান্ড করে দিয়েছে, অথচ দেখা যায় যে মানে বিভিন্ন পদ্ধতিতে আমরা মানে সেই অ্যাপসগুলো আলটিমেটলি ব্যবহার করি, ইনস্টল করছি, হয়তো কিছু যে অ্যাপসগুলো থাকছে সেগুলো অ্যাভেলেবেল নেই, আমরা মানে একটা ইলিগ্যাল ওয়েতে আমরা সেই পাইরেটেড ভার্সনটা ডাউনলোড করে আমরা সেই অ্যাপসগুলো নিচ্ছি, ফলে সেখানে আমাদের যে ডেটাগুলো চাইছে সেগুলো আমরা ইজিলি দিয়ে দিচ্ছি, আমরা এটা না ভেবে যে ওই অ্যাপসটা ডেটাগুলো নিয়ে কী করবে, অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধানের জন্য যাতে আমার ইজি হয় সমস্যাটা সমাধান করতে বা আমার লাইফটা স্মুদার হয় সেই জন্য তো আমি গেজেটটা ব্যবহার করছি বা অ্যাপসটা ব্যবহার করছি, সেই অ্যাপসটা আদে তো আমার যে ডেটাগুলো নিচ্ছে বা এই অ্যাপসটা আদে তো আমার মানে সুবিধা কতটা করতে পারবে এই ডেটাগুলো নিয়ে, অর্থাৎ ডেটাগুলো নেওয়ার আদৌ প্রয়োজন আছে কি সেটা নিজেকে আগে প্রশ্ন করা, কিংবা তাকে যদি সে উত্তরটা নিজে থেকে না আসে তাহলে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া, যদি মানে মূলত র্যান্ডম অ্যাপসগুলো যেগুলো থাকে সেগুলোতে লগ ইন বা আলটিমেটলি সাইন ইন করা সেটা থেকে বিরত থাকলে হয়তো কোথাও না কোথাও কিছুটা হলেও মেনটেন হয়।
1: একদমই তাই, মানে স্যার অনেকটাই উত্তর দিয়ে দিলেন। অস্মিতা, আমি এখানে একটা দুটো জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যখন কোনো অ্যাপ নামাই, আমি খুব সহজে একটা এক্সাম্পল বলি যে আমার কোনো একটা ছবি আমি এডিট করতে চাই, সেই জন্য আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করলাম, তো সেখানে একটা দুটো অপশান থাকে কিন্তু যে আমাদের কাছে, যে আমরা লিমিট অ্যাক্সেস করতে পারি আর আমরা কিন্তু আমাদের পুরো গ্যালারির অ্যাক্সেস দিয়ে দিতে পারি, আবার আমরা একটা ছবি পার্টিকুলার ছবি সিলেক্ট করে সেটার অ্যাক্সেস দিতে পারি,
2: এটা অ্যালাউ অ্যাক্সেস,
1: হ্যাঁ লিমিটেড অ্যাক্সেস, আর একটা হয় ফুল অ্যাক্সেস আমি করে দিচ্ছি অ্যালাউ। তো সেখানেই যদি আমরা একটু বুদ্ধির ব্যবহার করে যদি, হ্যাঁ এবার এটাতে হয়তো একটু প্রবলেম হতে পারে যে আমরা হয়তো আবার যখন দ্বিতীয়বার করতে যাবো আমাদের আবার তাকে অ্যাক্সেস দিতে হবে একটা করে ছবির, এটা হয়তো একটু প্রবলেমের হতে পারে, কিন্তু তোমরা যদি ভেবে দেখো যে আমরা যে অ্যাপকে দিয়ে ব্যবহার করছি তাদের কি আমার পুরো গ্যালারির সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়াটার কি প্রয়োজন আছে, সেই গ্যাল মানে সেই অ্যাপটার কি প্রয়োজন আছে আমাদের সব অ্যাক্সেস নিয়ে নেওয়ার, এইটা একটা আমরা আমার মনে হয় যে এটা আমরা ভেবেচিন্তে করতে পারি। সেটা ছাড়াও অনেক এরকম আমরা অ্যাপ ব্যবহার করি যার সঙ্গে হয়তো আমার কন্ট্যাক্টের কোনো মানে কানেকশানই নেই, তার সঙ্গে আমার কন্ট্যাক্টের কোনো সম্পর্ক নেই, অথচ সে আমার কন্ট্যাক্টের অ্যাক্সেস চেয়ে নেয় বা সে আমার লোকেশানের অ্যাক্সেস চেয়ে নেয় যেটা তার কোনো প্রয়োজন নেই, তো এই রকমই কিছু অ্যাক্সেস যদি আমরা ডিনাই করে দিই বা অনেকে আমরা যারা ইউজ করি লিমিটেড অ্যাক্সেস করে দিই, বা অনেক সময় আরও যারা এখন অনেক ধরনের ফোন ইউজ করছে তারা জানে যে আস্ক অ্যাপ নট টু ট্র্যাক বলে একটা জিনিস রয়েছে, যেখানে আমরা অনেক অ্যাপ যাদের আমরা লোকেশান ট্র্যাক করে বা আমাদের সারাক্ষণ ডেটা ট্র্যাক করে তাদেরকে আমরা সেখান থেকে বিরত রাখতে পারি, এগুলো কিন্তু যদি আমাদের কাছে অপশান থাকে আমার মনে হয় যদি আমরা একটু ভেবেচিন্তে ব্যবহার করি তাহলে আমরা একটু বেশি সুরক্ষিত থাকতে পারি।
2: একেবারেই কিংসুক, তবে স্যার যে কথা একটু আগে বলছিলেন, স্যার এতক্ষণ তো আমরা অ্যাপগুলো নিয়ে আলোচনা করছি, অনেক সময় এরকম কিছু সফটওয়্যার আমরা ইনস্টল করি বা সেই সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়ে যারা স্টুডেন্ট লাইফ লিড করছে তাদের ক্ষেত্রে অনেক সময় হয় সেই সফটওয়্যারটা অনেক টাকা দাম দিয়ে কেনা সম্ভব হয় না, তখন সেই সফটওয়্যারটা আমরা ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করি বা ইনস্টল করি।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
2: সেই ক্র্যাক ভার্সন ডাউনলোড করাটা কতটা সেফ আমাদের জন্য?
0: দেখুন মূলত কতটা সেফ কতটা সেফ না সেটার উত্তরটা আপনি দেখছেনই যে না, মানে সেগুলো ইজিলি অ্যাক্সেস হয় না, অর্থাৎ সেটা একটা এই যে আপনাকে প্রমিস করছে যে আমি আপনার যে ডেটাগুলো আপনি দিচ্ছেন সেগুলো সুরক্ষা দেবো বা আপনাকে যে সার্ভিসগুলো আমরা দিতে যাচ্ছি সেগুলো প্রোভাইড করবো,

0: সেই জন্যই তো আলটিমেটলি চার্জগুলো করছে, সাবস্ক্রিপশনগুলো নিচ্ছে বা যাবতীয় বিষয়গুলো করছে। সেটাকে এড়োনোর জন্য যদি পাইরেটেড কোনো অ্যাপস বা মড যে অ্যাপসগুলো থাকছে সেগুলো আমি ব্যবহার করে সেই ডেটাগুলো আমরা হয়তো নিয়ে নিতে পারছি, কিন্তু আপনার যে ব্যক্তিগত যে ডেটাগুলো থাকছে সেটা কিন্তু যে মানে চালাচ্ছে যে অ্যাপসটা আলটিমেটলি মডারেট করছে তার কাছে, মডারেটের কাছে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি জানেন না তাকে এবং তাকে আপনি চেনেনও না যে কে ওই ব্যক্তি, অর্থাৎ তার উদ্দেশ্য কি, সে আদতেও সেই ডেটাগুলো নিয়ে ব্যবহার করতে অর্থাৎ মানে দুর্ব্যবহার করবে না তো, বা আপনাকে থ্রেট করবে না তো পরে, কিংবা আপনার ডেটাগুলোকে ব্যবহার করে সে পার্সোনাল বা রংফুল গেইন করবে না তো, সে বিষয় সম্বন্ধে আপনার নলেজে নেই যেহেতু
1: একদমই না।
0: এবং যদি কোনো অথেন্টিক অ্যাপস থাকে যেটা অথেন্টিকেটেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তাহলে একটা সুবিধা থাকে যে আপনার যদি ডেটা স্টোলেন হয় বা ডেটাগুলো যদি সামহাও কোথাও না কোথাও মিস ইউজ হয়, সেক্ষেত্রে আইনি রেমেডি আপনি পাবেন যে ওই ব্যক্তি যে মডারেটার মডারেট করছে সেখানে আপনি ওকে তার এগেনস্টে অ্যাকশন নিতে পারেন।
1: একদমই তাই স্যার, যে আইনের যে বিষয়টা বললো সেটাই আমরা আসবো অবশ্যই, যে আমাদের কাছে কিন্তু অনেক আইনের সাহায্য আমরা পেতে পারি যেগুলো আমরা জানি না, সেই জন্যই আমরা স্যারকে পেয়েছি, স্যারের থেকে জেনে নেবো। তো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: একদমই, মোটামুটি পুরো বেড়া জালে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি, আর আমরা সারাক্ষণ চেষ্টা করছি যে কোনোভাবে আমরা যাতে কোনো ভুল না করে ফেলি, আর যদি আমরা ভুল করেও ফেলি সেটা আমরা কী করে ঠিক করব। তোমরা এতক্ষণ শুনলে ঈশান মিত্রর কণ্ঠে বেড়া জাল, আমার খুব প্রিয় একটা গান, আমি জানি অস্মিতারও খুব প্রিয় গান, সেই জন্যে তোমাদেরকে শোনালাম। এবার আমরা
1: এই ইন্টারনেট বা এই যে স্ক্যাম বা ফ্রডগুলো হচ্ছে, এই বেড়া জালে আবদ্ধ হলে কিন্তু কোনোভাবেই চলবে না।
0: একদমই না, আমরা বেড়া জালে যদিও ভুল করেও আবদ্ধ হয়ে যাই, সেখানে আমাদের কী কী নিজের

0: নিজস্ব লজ রয়েছে যেখান থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের কাছে আমাদের গেস্ট রয়েছেন, যিনি আমাদেরকে এতক্ষণ ধরে কিন্তু অনেক কিছু বললেন যে কি কোন কোন জায়গা
1: শেখ রয়েছেন আমাদের সঙ্গে আজকে ডিজিটাল লিটারেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বলবার জন্য। আমরা অলরেডি আধ ঘন্টা কথা বলে ফেলেছি, আমরা আড্ডা দিয়েছি, অনেক কিছু জেনেছি। তবে এই মুহূর্তে আমরা রয়েছি ফেসবুকেও লাইভ, তাই তোমাদের যা যা প্রশ্ন রয়েছে স্যারের কাছে, তোমরা যারা আমাদেরকে ফোন লাইনে কোনো কারণে যোগাযোগ করতে পারছো না, তোমরা কিন্তু ফেসবুক লাইভে জয়েন করতে পারো।
0: একদমই তাই। আর গানে যাওয়ার আগে কিন্তু আমরা স্যারকে যেটা বলেছিলাম যে স্যারের থেকে জানবো যে কি কি লজ রয়েছে যেখানে আমরা কিন্তু নিজেদের এই সিকিউরিটি আমরা পেতে পারি, স্যার যদি একটু বলেন যে কোন কোন সেকশন রয়েছে বা কোন কোন লজ রয়েছে যেখানে কিন্তু আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি ডিজিটাল পাইরেসি বা ডিজিটাল যে কোনো ফ্রডের থেকে।
2: দেখুন, মূলত সেকশন বা এইসবগুলো দিয়ে সাধারণ মানুষ কী করবে, এটাই হচ্ছে বিষয় যে আইন তো সাধারণ জ্ঞান, কমন সেন্স, মানে ল ইজ নাথিং বাট আ কমন সেন্স।
0: একদম।
2: বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি কোনো ফ্রডের শিকার হন বা আপনি কোনো মানে অপরাধের শিকার হন কিংবা আপনি কোনো অবৈধ বা যে অনৈতিক কাজগুলো যেগুলো থাকছে যেগুলো আইন স্পেসিফিক্যালি বারণ করে দিয়েছে যে না এগুলো করা যাবে না, সেগুলো করছেন এবং তার ফলে হয়তো আপনি শিকার হচ্ছেন, সেটা যদি হয় তাহলে আপনার যেটা প্রথম করণীয় থাকে, অর্থাৎ যে কারণে আপনি মানে আপনি একটা ভিকটিম হলেন অর্থাৎ অপরাধের শিকার হলেন, সেই কারণটা যথাযথভাবে ব্যাখ্যা করা, অর্থাৎ ঘটনাটা, যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটেছে সেটা অপরাধ, সেই ঘটনাটাকে মানে যথাযথ লিপিবদ্ধ করা, যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিগুলো আছে, পুলিশ, সাইবার ডিপার্টমেন্ট আছে, এবং মূলত যদি সাইবার রিলেটেড বা এই যে ফাইন্যান্সিয়াল ফ্রড যদি হয় তার জন্য একটা হেল্পলাইন নাম্বারও দিয়েছে গভর্নমেন্ট, দিয়েছে 1930, সেইখানে ইমিডিয়েটলি ফোন করা, অর্থাৎ যখনই আপনি শিকার হবেন কোনো একটা অপরাধের কিংবা কোনো একটা বেআইনি কাজের, সেখানে আপনার প্রথম কাজটা যেটা থাকে সেটা হলো যে আপনাকে অভিযোগটা দায়ের করা ইমিডিয়েটলি, অর্থাৎ যত দেরি করবেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ফ্রড এবং ফাইন্যান্সিয়াল স্ক্যামের ক্ষেত্রে কিংবা ডিজিটাল অ্যারেস্টের নামে যে প্রতারণাগুলো হয় সেটার ক্ষেত্রে কিংবা অনলাইন ফ্রডগুলো বা অনলাইন যা এইসবগুলো ডেটা স্টোলেন বা আপনার যে প্রাইভেট ডেটাগুলো আছে সেগুলোর মিসইউজ, সবগুলোর ক্ষেত্রেই আপনি ইমিডিয়েটলি যতটা সম্ভব দ্রুত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যিনি থাকছেন, মানে আপনার লোকাল পুলিশ স্টেশন কিংবা সাইবার পুলিশ স্টেশন কিংবা আপনার যে 1930 হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করে একটা কমপ্লেন রেজিস্টার করা দরকার।
1: আচ্ছা, এই যে কমপ্লেন রেজিস্টার করার কথা আপনি বললেন, এই প্রসিডিওরটা কি, মানে এই পদ্ধতিটা কি আছে, মানে এটা কি অনেক লেন্দি একটা পদ্ধতি যে মানুষ অনেক সময় ভাবে যে আচ্ছা আবার হেল্পলাইন নাম্বারে কল করব, এটা করব, তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা কি আছে, শুধুমাত্র কি একটা কল করতে হবে?
2: আসলে পদ্ধতিটা যেটা থাকে সেটা যে আপনাদের মানে সাধারণ মানুষদের যাতে করে মানে অপরাধের শিকার না হয় বা অপরাধমূলতা যে কমানো বা আপনার সেফটি সিকিউরিটি সবগুলো তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্ব নিয়ে রাখে, এবং সে যে যখন ক্রাইমটা হয় সেই ক্রাইমটা তো শুধুমাত্র আপনার এগেনস্টে হয় না, সেটা রাষ্ট্রের এগেনস্টও হয়, সমাজের এগেনস্টও হয়, একটা সোসাইটি অ্যাট লার্জকে এফেক্ট করে। তো সেক্ষেত্রে আপনার যে পুলিশ স্টেশনগুলো বলুন বা সাইবার যে পুলিশ স্টেশনগুলো বলুন কিংবা গভর্নমেন্টের বিভিন্ন যে পরিকল্পনা অনুসারে পরিচালনা করে তারা যে মানে অ্যাপসগুলো বা তারা যে নাম্বারগুলো দিয়েছে, হেল্পলাইন নাম্বারগুলো দিয়েছেন কিংবা তারা যে মানে যে ওয়ার রুম সেগুলো ওরা ক্রিয়েট করেছে, সেগুলোতে জানানো ইমিডিয়েটলি দরকার। সেখানে মূলত যে মানে এটা থাকে, ভয়টা থাকে বা আশঙ্কাটা থাকে যে এটা হয়তো আইনের জটিলতা, লেন্দিয়েস্ট একটা প্রসিডিয়ার বা আমরা কোথায় করব, কিভাবে যাব, সিম্পল বিষয় একটা যে ঘটনাটা আপনি মানে আপনার সঙ্গে হয়েছে যে ঘটনাটার আপনি শিকার, সেটা মানে হয়তো অপরাধ বা যে অপরাধটার আপনি শিকার বা যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আপনার যে ক্ষতিটা হয়েছে বা আপনার কোনো ডেটা প্রাইভেসি বা যাবতীয় বিষয়গুলো যেগুলো থাকছে সেগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সেটা ইমিডিয়েটলি লোকাল পুলিশ স্টেশন কিংবা যে আপনার লোকাল নিয়ারেস্ট যে সাইবার পুলিশ স্টেশন আছে সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে কমপ্লেনটা করা, অর্থাৎ গিয়ে জমা দেওয়া, তারপরে রিসিপ্টটা কুড়িয়ে নেওয়া কিংবা তাকে বলা যে ইমিডিয়েটলি আমার অ্যাকশনটা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে 1950 ইমিডিয়েটলি ফোন করে যে কী ঘটনা শিকার আপনি হলেন সেটাকে বলা বা বর্ণনা করা কিংবা কারো হেল্প নেওয়া যারা হচ্ছে গিয়ে একটু এই বিষয়গুলো সম্বন্ধে জানেন। তো বাড়িতে বসে বা চুপ করে থাকার থেকে এটাই অল্টারনেটিভ, অর্থাৎ এটাই বিকল্প।
1: জিডি করতে হবে শুধু নাকি এফআইআরও করতে হবে?
2: দেখুন, জিডি আর এফআইআর বিষয়টা হচ্ছে গিয়ে এটা একেবারে টেকনিক্যাল আইনগত বিষয় হয়ে যায়।

0: আপনি যখনই একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা যখন আপনি বর্ণনা করছেন এবং সেই ঘটনাটা বর্ণনা করে বা লিখিতভাবে মৌখিকভাবে আপনি যখন থানায় জানাচ্ছেন, সেটা সাইবার থানা হতে পারে কিংবা যে আপনাদের বাড়ির মানে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনগুলো থাকছে সেইগুলোতে হতে পারে, কিংবা আপনার মানে যে সাইবার মেলগুলো যেগুলো দেওয়া থাকে সাইবার যে মানে ওয়াররুমে, তো সেগুলোতে আপনারা যখন কমপ্লেনটা করছেন, অভিযোগটা জানাচ্ছেন, অর্থাৎ যে আপনি মানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনি বর্ণনা করলেন, লিখিতভাবে করলেন বা মৌখিকভাবে করলেন,
1: একদম
0: সেই ঘটনাটা যদি কগনিজিবিলিটি ডিসক্লোজ করে, অর্থাৎ গুরুতর কোনো ঘটনা ডিসক্লোজ করে, তাহলে প্রথম পুলিশের ওইটা দায়িত্ব হয়, সেখানে আপনাকে লজ করার প্রয়োজন হয় না, সেটা পুলিশের দায়িত্ব, কিংবা যে ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে বা অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিসগুলো আছে তাদের দায়িত্ব আপনার যে অভিযোগটাকে সেটাকে রেজিস্টার করা। সেটা সাধারণত তারা জিডি জেনারেল ডায়েরি হিসাবে আলটিমেটলি মূলত তারা রেজিস্টার করে এবং সেটা পুলিশকে বলা যে আমি যে অভিযোগটা করলাম সেই অভিযোগের আমাকে তো একটা রেফারেন্স নাম্বার দেওয়া প্রয়োজন,
1: এটা
0: করে আমি ট্র্যাক করতে পারি, সেই ট্র্যাকটা নিয়ে নেওয়া যেটা জিডি নাম্বার হিসেবে আলটিমেটলি মানে লিপিবদ্ধ হয়, এবং সেটা যদি কগনিজেবিলিটি ডিসক্লোজ করে অর্থাৎ গুরুতর কোনো ক্রাইম ডিসক্লোজ করে তাহলে পুলিশ এটা বাধ্যতামূলক তাদের কাছে পুলিশের কাছে, সুপ্রিম কোর্টের দিকটাও আছে মানে ললিতা কুমারী কাছে সেটা ভিত্তি এবং আরও অন্যান্য যে মামলাতে বিভিন্ন মানে সময় সুপ্রিম কোর্ট বলেছেন এবং আইনও আছে যে যদি পুলিশের কাছে এমন কোনো তথ্য আসে বা ঘটনার বিবরণ আসে যেটা কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করছে তাহলে পুলিশকে ম্যান্ডেটারিলি এফআইআর করে প্রথমে জিডিএনটি তারপরে এফআইআর করে ইনভেস্টিগেশন করতে হবে অর্থাৎ তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে সায়েন্টিফিক কালেকশন অফ দি এভিডেন্সেস যারা রং ডুয়ার তাদেরকে পানিশ করা এবং পানিশ করার জন্য ইনাকোলিস উইথ ল যেটা ট্রায়াল থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো সেগুলো করতে হবে।
1: একদমই তাই স্যার যেটা বললেন, এটা আমি যেটা একদম যদি একদম সহজ করে আমাদের সঙ্গে যদি কিছু ভুল হয় অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া উচিত, প্যানিক করার থেকে শান্ত হয়ে যদি আমরা অ্যাকশান নিই তাহলে হয়তো আমাদের সঙ্গে যেটা ঘটেছে তার কোনোভাবে হয়তো ঠিক হতেও পারে আবার অনেক সময় নাও হতে পারে, কিন্তু আমাদের অ্যাকশান নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন রয়েছে যেটা আমাদের লাইভেও আমি দেখলাম একজন প্রশ্ন করেছেন, আপনি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে একটা কথা বললেন, আজকাল আমরা কিন্তু প্রচণ্ড বেশি দেখছি যে এই ডিজিটাল অ্যারেস্ট বেড়ে যাচ্ছে, এই ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা কী আর যদি কারোর সঙ্গে এরকম কিছু হয় সে কী করতে পারে আপনি যদি একটু বুঝিয়ে বলেন।
0: প্রথমত ডিজিটাল অ্যারেস্ট যেটা আছে সেটা একটা স্ক্যাম, আসলে আইনে না আইনে কোনো তার প্রভিশন আছে না মানে কোনো ধরনের যে রুলসগুলো যে এজেন্সিগুলো যে নিয়ম অনুসারে মানে তাদের মানে ফাংশনগুলো করে সেখানেও কোনো বর্ণনা নেই। অর্থাৎ ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা একেবারে আইন সিদ্ধ না, এটা একটা স্ক্যামের মানে একটা মেথড,
1: আচ্ছা
0: একটা পদ্ধতি আপনাকে আলটিমেটলি মানে স্ক্যাম করার বা আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কিংবা আপনাকে ব্ল্যাকমেল করা বা আপনার কাছ থেকে যা মানে যে অবৈধ মানে যে কনসিডারেশনগুলো থাকছে সেগুলো নেওয়া।
1: আচ্ছা
0: তো সেটা হচ্ছে একটা মানে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে এইটাই যে একটা পদ্ধতি যেটা স্ক্যামাররা ব্যবহার করে মূলত আপনাকে ফ্রড করার জন্য, আপনাকে চিট করার জন্য বা আপনাকে মানে কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলার জন্য কিংবা ইললিগাল বা ইমোরাল কোনো একটা দাবির জন্য সেখানে মূলত যেটা করে অর্থাৎ সিবিআই ইডি আপনার পুলিশ কিংবা অন্য রাষ্ট্রের পুলিশ কিংবা কোনো একটা প্রাইম ইনভেস্টিগেটিভ এজেন্সি তার নাম করে বা তার পুরো ইম্পারসোনেট করে মানুষকে ভয় দেখানো হয় যে আমরা পুলিশের লোক এবং তোমাকে অ্যারেস্ট করা হলো কারণ তোমার নাম্বারটা ব্যবহার করা হয়েছে অমুক একটা জায়গায় বা তোমার আধার নাম্বারটা ব্যবহার করা হয়েছে, সেখানে হয়তো তাকে ফোন করে ভিডিও কল করে বললো যে আপনাকে এখন অ্যারেস্ট করা হলো যে আপনি কোনো একটা অপরাধের সঙ্গে, সেটা কানুন বা একটা ভুয়ো রেফারেন্স তারা দিয়ে দেয়, এমন ভাবে রেফারেন্সগুলো দেয় যাতে করে মানুষ সাধারণ মানুষ বিশ্বাস করে নেয় বা করে নিতে হয়তো কোথাও না কোথাও তাদের ডাউট থাকে এটা হতে পারে হয়তো, তার জন্য মানে ভিডিও কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে একটা ওয়ারেন্টের ছবি দিয়ে কিংবা তাদের আইডিগুলো যে আমরা সিবিআই লোক বা ইডির লোক বা আমরা পুলিশের লোক, হ্যাঁ আপনাকে অ্যারেস্ট করা হলো এই অপরাধের জন্য, তো আপনার যে ওটিপি কিংবা আপনার যে অ্যারেস্ট থেকে এখনই বাঁচতে গেলে বা আপনাকে আমি থানায় প্রডিউস করবো না বা অন্য জায়গায় নিয়ে যাবো না, আপনাকে এখন বন্দি করা হলো ওইখানে থাকবেন না হলে আপনার বড় বিপদ হবে, এই ধরনের একটা ভয় বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে তারা যেটা করে সেটা হলো যে ইললিগাল বা ইমোরাল ওয়েতে আপনার যা স্ক্যামগুলো করা আলটিমেটলি যে টাকা নেওয়া থেকে শুরু করে আপনার যা আপনাকে দিয়ে করানো যায় অর্থাৎ ইললিগাল বা ইমোরাল কাজ বা আপনার থেকে নেওয়া যায় ইমোরাল বা ইললিগাল যে আলটিমেটলি জিনিস,
2: মানুষ সতর্ক হবে কি করে,
0: মানুষ সতর্ক হবে এটাই যে আপনি এইটুকু মাথায় রাখবেন যে পুলিশ বা ইনভেস্টিগেটিভ এজেন্সি বা সিবিআই ইডি বা আইনে যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলোর কথা বলা হয়েছে তারা মূলত ফেসবুক বা

0: মূলত যে
1: হুম হুম
0: যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তারা অ্যারেস্ট করা করে না বা করতে পারে না,
2: একদম
0: এটা একেবারে আইন সিদ্ধ না।
2: একদম,
0: অর্থাৎ আপনি যখনই এই ধরনের ঘটনা আপনি দেখবেন বা আপনার সঙ্গে যদি হয়ে থাকে বা আপনার পরিবারের সঙ্গে কারোর হয়ে থাকে, আপনি জানতে পারলেন, বা আপনার পরিবারের বাদেও যদি আপনার পাড়ার লোকেও হয়ে থাকে বা একটা সাধারণ নাগরিকও হয়ে থাকে, আপনার সচেতন নাগরিক হিসাবে আপনার যেটা করণীয় সেটা হলো ইমিডিয়েটলি এই ঘটনাটার রিপোর্ট করা এবং তাকে সতর্ক করে দেওয়া যে কিছু করতে বা কিছু জিনিস বা তথ্য বা কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, এটা আইন সিদ্ধ না, এটা আইনে কোনো প্রভিশন নেই। ডিজিটাল অ্যারেস্ট বলে এটা একটা স্ক্যামের একটা পদ্ধতি, একটা মেথড, সেটা স্ক্যামাররা ব্যবহার করে। ইচ ওয়ান রিচ টু অ্যান্ড টিচ টু, এই যদি মানে রেসপন্সিবিলিটিটা না হয় যে আমরা প্রত্যেকেই যদি সচেতন, মানে যদি আমাদের কাছে মিনিমাম যদি সচেতনতা থাকে তাহলে আমাদের প্রত্যেকের কাছে যাওয়া গিয়ে বলা যে ঠিক আছে মানে এই জিনিসগুলো যদি হয় বা এরকমগুলো মানে না হয়, সেই সেক্ষেত্রে সতর্কতা আলটিমেটলি বার্তা অবলম্বন করা। কিন্তু বয়স্ক লোকেরা শিকার হয় এটা,
1: একদম
0: গ্রামের যারা লোক আছে তারা শিকার হয় এবং শহর লোকেরা, শহরতলির লোকেরা যারা মানে যে গেজেট বা অ্যাপস তাদের পরিকল্পনা পরিচালনা এসবগুলো জানে না
2: তাদেরকে অনেক সময় এরকম অসুবিধা হয়ে থাকে। স্যার যেটা বলে দিলেন, মূলত ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনাদের কাছে যদি এরকম কোনো ফোন আসে, মেসেজ আসে, যাই আসুক না কেন, এটা কিন্তু পুরোটাই ইলিগাল। আপনারা কিন্তু কোনোভাবে এর ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, স্যারের কাছে আরও কোয়েশ্চেন করব। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
3: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
4: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর। আর তোমাদের সঙ্গে কিন্তু এতক্ষণ বিজ্ঞান বার্তার অনুষ্ঠানে আমি ছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের যুবানী বন্ধু কিংশুক এবং আমার সঙ্গে অস্মিতা।
1: তবে একদম যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই স্যারের কাছে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে স্যার অনেক সময় কি হয়, কোনো মানুষ হয়তো এইরকম কেসে ফেঁসে গেছেন এবং তার ব্যক্তিগত তথ্যও নয়, টাকা তিনি দিয়ে দিয়েছেন যারা অপর প্রান্তে রয়েছেন, সেই মুহূর্তে কি করা উচিত?
0: সেই মুহূর্তে মূলত টাইম ওয়েস্ট না করে অর্থাৎ সময় ব্যয় না করে ইমিডিয়েটলি অভিযোগগুলো করা উচিত। যত তাড়াতাড়ি অভিযোগগুলো করবে তার পসিবিলিটিস থাকে ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর কাছে ট্র্যাক করা এবং সেটা যে অ্যাকাউন্টটায় ট্রানজাকশানটা হয়েছে সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া বা সেই অ্যাকাউন্টটার তথ্যগুলোকে নেওয়া এবং তাকে ট্রেস করা, অর্থাৎ যে ব্যক্তিটা ফ্রডটা করলো তাকে ট্রেস করার একটা সম্ভাবনা থাকে। তাই ইমিডিয়েটলি যে কাজটা করতে হয় অর্থাৎ দ্রুত, সেটা হলো যে টাইম ব্যয় না করে অভিযোগটা করা এবং সঙ্গে সঙ্গে যে 1930 নাম্বার বা যে সাইবার পুলিশ স্টেশনের যে নাম্বারগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মানে তাদেরকে সহযোগিতা করা যে কীভাবে মানে ঘটনাটা হলো। এবং সেটাতে যেটা মূলত হয় যে শুধুমাত্র আপনি শিকার হয়েছেন সেটা আপনার পসিবিলিটি, যা মানে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা হয়তো মানে পূরণের একটা মানে প্রয়াস, সেটা দ্রুত যদি করা যায় তাহলে একটা পসিবিলিটিস থাকে। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে এই যারা স্ক্যামার তাদের ডিটেলসগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ তাদেরকে ইজিলি ডিটেক্ট করতে পারে এবং তাদেরকে প্রিভেন্ট করতে পারে যে ফার্দার ক্রাইম মানে এই ধরনের যে ঘটনাগুলো ওরা হয়তো ইন্টেন্ডেড টু মানে কমিট দি ক্রাইম, তারা হয়তো একটা মনস্থির করে নিয়েছে যে করব এবং সেটার জন্য হয়তো সেই সময়টা স্পেসটা পেয়ে যায়। তাই প্রথম কাজটা যেটা থাকে সেটা হলো যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলো আছে, পুলিশ স্টেশন বা সাইবার পুলিশ স্টেশন কিংবা যে সাইবার মানে যে নাম্বার হেল্পলাইন নম্বরগুলো যেগুলো থাকছে সেগুলোতে অভিযোগটা করা এবং প্যানিক না হয়ে শান্তভাবে প্রথমে যদি প্রিভেন্টিভ মেজার হয়, প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া, প্রিকশনারি মেজারগুলো নেওয়া, কারণ প্রিকশন ইজ বেটার দ্যান কিউর, এটা তো সবাই জানে।
2: একদম,
0: এবার সেগুলোকে মূলত আমাদেরকে এই প্যানিক না হয়ে গিয়ে টাকা না দিয়ে দেওয়া বা এইসব জিনিসগুলো তো শান্তভাবে মাথায় রাখতে হয়, কিন্তু যদি হয়ে যায় তাহলে বাড়ির লোককে ইমিডিয়েটলি জানানো, মাথাটা ঠান্ডা করে বাড়ির লোককে জানানো বা কাছের লোককে জানানো, কোনো আইনজীবী বা তার যদি রিলেটিভ কোনো থাকে কেউ ভালো ব্যক্তিত্ব তাদেরকে জানানো, এবং জানানোর পরে আইনত যে স্টেপগুলো নেওয়া দরকার, অভিযোগ তারপর যে পদ্ধতিগুলো ফলো করা দরকার সেগুলো করা।
2: তাহলে মোটামুটি সবটা তোমরা শুনে নিলে যে

0: তোমাদের সঙ্গে কি কি ঘটতে পারে, আর যদি তোমাদের সঙ্গে ঘটে তাহলে তোমাদের কি কি করণীয়, আর আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের করতে পারো, যেটা আমাদের আমরা চেষ্টা করব অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে সেই উত্তরটা দিয়ে দেওয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা আইন থেকে যদি একটু আরেকটু বেশি এক্সাইটিং জিনিসে ফিরে আসি, সেটা হচ্ছে কিন্তু এখন চলছে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আর আমরা কিন্তু সবাই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচন্ড এক্সাইটেড। আমরা যারা খেলা ভালোবাসি আমরা এক মোটামুটি এখন আমাদের রাতের ঘুম উড়ে গেছে,
1: ওই জন্যই তোমার চোখের তলায় সকাল থেকে।
0: হ্যাঁ, মানে কিছু করার নেই, দেখো বন্ধুরা, মানে 4 বছর পর হচ্ছে, আমাদের কিছু করার নেই, আমাদেরকে দেখতেই হবে, রাত জেগে দেখতে হবে। আর আমরা গতকালের কী কী হলো আর আজকে কী কী ম্যাচ রয়েছে, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর আজকে তোমাদের জন্য স্টুডিওর বাইরে থেকে রয়েছে স্বপ্নময়, তোমাদেরকে শুনিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। আমি তোমাদের যুবল বন্দীপ কিংসুক এবং আমার সঙ্গে অস্মিতা।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: বিশ্বকাপ 2026 কিন্তু বেশ জমে উঠেছে, এবং আজ 15 জুন 2026 বিশ্বকাপ গ্রুপ স্টেজের একেবারে জমজমাট দিন। আজ মাঠে নামছে বেলজিয়াম, উরুগুয়ে ও ইরান। 3টে ম্যাচ, 3টে মহারণ, চলো দেখে নিই কার পাল্লা ভারী। প্রথমেই আসি বেলজিয়াম ভার্সেস মিশরের কথায়। বেলজিয়ামের ভরসা কেভিন ডি ব্রুইনা, জেরমি ডোকু, অপরদিকে মিশরের সব আশা মোহাম্মদ সালাহকে ঘিরে, সাথে ওমর মারমুশ। শেষবার 2022 প্রীতি ম্যাচে মিশর 2-1 গোলে জিতেছিল, কিন্তু বিশ্বকাপে এই তাদের প্রথম দেখা। বেলজিয়ামের উত্তর এখনও কিন্তু অনিশ্চিত, মিশর দল ফুল ফিট, 34 বছর বয়সী সালার এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। বেলজিয়ামের সোনালী প্রজন্মে শেষ চান্স সালা ম্যাজিক দেখালে অঘটন সম্ভব, তবে পাল্লা ভারী বেলজিয়ামের। দ্বিতীয় ম্যাচ আজকে উরুগুয়ে বনাম সৌদি আরব। উরুগুয়ের ডারউইন নুনেস, কেপে ভালভার্দে এবং রোনাল্ড আরুহোরা রয়েছেন, অপরদিকে সৌদি দলের ভরসা কিন্তু সালেম আল দাওসারি এবং ফিরোজ আল পুরাইকান। 2018 বিশ্বকাপে উরুগুয়ে 1-0 গোলে জিতেছিল যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল। তবে আশার দিক হলো উরুগুয়ে দলে কোনো চোট নেই, সৌদির ডিফেন্ডার হাসান তম্বাক্তি কার্ড সমস্যার জন্য সাসপেন্ডেড। 2022 সালে সৌদি আরবিয়া কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস করেছিল, আজ আবার কিন্তু তাদের সামনে এক ল্যাটিন আমেরিকান দল, হতে কি পারবে তারা জায়ান্ট কিলার? তবে উরুগুয়ের মিডফিল্ডার এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে, তাই পাল্লা ভারী তাদের দিকে। আজকে তৃতীয় ম্যাচ ইরান বনাম নিউজিল্যান্ড। ইরান দলে রয়েছেন মেহেদি তারেমি, সর্দার আজমুন, নিউজিল্যান্ডে রয়েছেন ফিস উড, যিনি প্রিমিয়ার লিগের অত্যন্ত এক অভিজ্ঞ স্ট্রাইকার। এই প্রথম বিশ্বকাপে এই দুই দলের দেখা হচ্ছে, দুটো দলেই কিন্তু কোনো চোট সমস্যা নেই। নিউজিল্যান্ড 2010-এর পর প্রথমবার বিশ্বকাপ খেলছে, অপরদিকে ইরান টানা চতুর্থবার বিশ্বকাপে। এশিয়ার পাওয়ার হাউস ইরানের ফিজিক্যালিটি আর অভিজ্ঞতা বেশি, তাই পাল্লা ভারী কিন্তু ইরানেরই। তবে আজকের ম্যাচে কিন্তু ইউরোপ ল্যাটিন আমেরিকার সাথে কিন্তু এশিয়ারও দাপট দেখা যাবে, এই আশাই আমরা রাখছি। তাই দেখতে থাকুন, চোখ রাখুন বিশ্বকাপ 2026-এর পর্দায়। এবারে আসি এখন অব্দি হয়ে যাওয়া ম্যাচগুলোর দিকে, যে ম্যাচগুলো কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 4-4টে ম্যাচ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে আজকের দিনে। এবং প্রথমে আসি জার্মানি বনাম কুরাসাওয়ের ম্যাচটি। জার্মানি কিন্তু 7-1 গোলে এবছর প্রথমবার বিশ্বকাপ খেলা কুরাসাওকে কিন্তু হারিয়ে দিয়েছে, এবং জার্মানির ওই অসাধারণ পারফরমেন্স, ফেলিক্স নামছে 6 মিনিটের মধ্যে নেমেই গোল করেছেন, নিকোস লাডবেক 38 মিনিটে যে গোলটি দিয়েছেন তা কিন্তু অন্যতম সেরা, কাইল হাভার্টস তিনিও গোল পেয়েছেন, এবং নাথানিয়েল ব্রাউন এবং ডেনিস ওফান্টেরাও কিন্তু গোল পেয়েছে। কুরাসাওয়ের জন্য একমাত্র গোলটি করেছেন লিভানো কোমেন্সিয়া, এবং এই পারফরমেন্সের ভিত্তিতে জার্মানি কিন্তু 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ইর শীর্ষে পৌঁছে গেল। এবং ডেফিনেটলি জার্মানির সেট পিসে আধিপত্য, দ্বিতীয়ার্ধে গতি বাড়ানো এবং কিমেক ফার্টিজের যে কম্বিনেশন, যেটা মাঝ মাঠে কিন্তু খুব ভালো কাজ করেছে, যার ফলে জার্মানি কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু ফেরত গেছে। তবে হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে জার্মানির ডিফেন্স কিন্তু অনেকখানি ভালনারেবল লেগেছে, এবং বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছুটা কিন্তু কনসেন্ট্রেশন লুজ করেছিল, এবং যেখান থেকে কিন্তু তারা গোলটা খেয়েছে। তবে মজার বিষয় হলো, কুরাসাওয়ের যে লো ব্লক বা কুইক কাউন্টার, যেটাকে কুরাসাও ট্রাই করছিল, সেটা কিন্তু কাজ করেনি, যে কারণে জার্মানি খুব ফাস্ট ডিফেন্সিভ ট্রানজিশন করে কিন্তু গোল পেয়ে এই ম্যাচটা কিন্তু জিতে বেরিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচটা ডেফিনেটলি ছিল নেদারল্যান্ডস বনাম জাপানের।

0: নেদারল্যান্ডস বনাম জাপান 2-2 ম্যাচটি ড্র হয়েছে এবং জাপান আমরা সবাই জানি এশিয়ান ফুটবল পাওয়ার হাউস এবং দুটো ম্যাচ দলেরই কিন্তু প্রথম ম্যাচ এক পয়েন্ট করে দুটো দলই পেয়েছে এবং গ্রুপ এফ এর সুইডেন টিউনিশিয়ার লড়াইয়ের উপরকেও কিন্তু নজর আমাদের থাকবে কেননা ওই ম্যাচে যে জিতবে সে কিন্তু টপে চলে যাবে এবং তারপরে নেদারল্যান্ডস কিন্তু চোটে জর্জরিত ছিল টিম্বার ডিলেক সিমন্স নেই এবং জাপানেও অ্যান্ডোমিটোমা নেই কিন্তু সেই অবস্থা থেকে যেভাবে জাপান ম্যাচটিতে দুর্দান্ত লড়াই করেছে তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং হাফ টাইম অবধি ম্যাচের রেজাল্ট 0-0 সেখান থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু দুটো দুটো করে গোল হয় এবং ডাচদের জন্য ভ্যান্ডেভি ডিয়ং তাদের কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি অপরদিকে জাপানের ওয়েদা বক্সে যেভাবে বল সাপ্লাই দিচ্ছিলেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় তৃতীয় ম্যাচ ছিল আইভরি কোস্ট ইকুয়েটরের আইভরি কোস্ট আফ্রিকান জায়ান্টস এবং আমার দিয়ালো শেষ মুহূর্তের গোল টুর্নামেন্টে কিন্তু 1-0 রেজাল্ট নিয়ে আসে এবং আইভরি কোস্ট 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ইতে জার্মানি জাস্ট পিছনে অবস্থান করছে আইভরি কোস্টের ফিজিক্যালিটি দিয়ালোর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ফলে কিন্তু এই ম্যাচটা তারা জিতেছে এবং আইভরি কোস্টের পরবর্তী ম্যাচ জার্মানির সঙ্গে 20 জুন এবং ইকুয়েডর এরপরে খেলবে কুরাসাওয়ের বিপক্ষে তবে হ্যাঁ ইকুয়েডরের যেটা প্রবলেম সেটা হলো ইকুয়েডর যখন আক্রমণে যাচ্ছে পেনিট্রেটিভ শুনে গিয়ে কোথাও যেন তারা খেইটা হারিয়ে ফেলছে এবং যেই কারণে তারা কিন্তু সমস্যায় পড়ছে এবং ডেফিনেটলি যে ম্যাচটা নিয়ে অনেক চর্চা হবে সে ম্যাচটা কিন্তু হলো সুইডেন বনাম টিউনিশিয়া সুইডেন কিন্তু 5-1 গোলে টিউনিশিয়াকে হারিয়ে দিয়েছে এবং সুইডেনের মাঝ মাঠের কন্ট্রোল এবং দুটো উইং থেকে যেভাবে কন্টিনিউয়াসলি উইঙ্গাররা বল দিচ্ছিল এবং ক্রমশ আক্রমণে যাচ্ছিল সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় সুতরাং চোখ থাকবে ডেফিনেটলি বিশ্বকাপ 2026 দিকে এবং এখন অবধি যা স্কোর হয়েছে তাতে কিন্তু বলা যেতেই পারে যে এবছর কিন্তু বিশ্বকাপের লড়াইটা জমে উঠেছে চোখ রাখবো আমি চোখ রাখবো তোমরাও ফিরে যাচ্ছি স্টুডিওয়ে
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস পৌরসভা পৌর নিগম গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ
4: তাহলে কিন্তু তোমরা শুনে নিলে যে কালকে কী কী ম্যাচ হয়েছে আর আজকে কোন কোন ম্যাচ রয়েছে আর আমরা সবাই কিন্তু ম্যাচগুলো দেখবো আর তোমরা কিন্তু প্রত্যেক দিন এই প্রতিবেদন কিন্তু প্রত্যেক দিন 11:50 থেকেই বাজবে তোমরা কিন্তু প্রত্যেক দিন শোনো তোমাদের যদি ম্যাচ না দেখতে পারো আমরা তো রয়েছি তাই না অসুবিধা
5: একদম
4: যুববাণী তো রয়েছে তোমাদের
5: যুববাণী রয়েছে আর কিংসুকের মতো রাজ্জাকও কিন্তু হ্যাঁ একটু নিজের শরীরেরও খেয়াল রেখো তবে এই মুহূর্তে স্টুডিওতে গড়ির কাঁটা তো চোখ রাঙিয়ে দিয়েছে তোমাদেরকে এবার টাটা বাই বাই বলতে হবে আজকের মতো বিজ্ঞান বার্তা এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অস্মিতা আর আমার সঙ্গে কিংসুক তবে আমাদের কথাটা এখানেই ফুরলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো যাওয়ার পথে তোমার জন্য রেখে গেলাম একটা ভীষণ সুন্দর গান আজকের মতো টাটা।

যুববাণীর অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পুরাতনী গান, শিল্পী অরবিন্দ পাইক।

0: শুনছেন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।
1: যদি তরিতে বা

0: শুনলেন লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই জনকল্যাণ শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই তিন দিন 1100 কাছাকাছি শিবির বসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেয়েছে। স্টুডেন্টস স্কলারশিপের টাকা নয়ছয় হয়েছে বলেও তার অভিযোগ। প্রকৃত প্রাপকদের প্রকল্পের সুবিধা দিতে বর্তমান সরকার দায়বদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত 79 লক্ষ অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। কোনো প্রকল্প থেকে বঞ্চিত হলে রাজ্য সরকারের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের 26টি ব্লক ও 8টি পুরসভা এলাকায় আজ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আদর্শ শিবির হিসেবে জিয়াগঞ্জ ব্লকের শিবিরের উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং জেলাশাসক আর অর্জুন। সকাল থেকেই শিবিরগুলিতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। জমি দখল ও অবৈধ প্রমোটিংয়ের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দের স্বামী প্রদীপ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। হাসনাবাদ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে ধরা হয়। কাউন্সিলর নমিতা দে পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পর বাসন্তীতেও বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ কাঁঠালবেড়িয়ায় কলতলা এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হয়েছে একটি দেশি রং ব্যারেল বন্দুক, ছোট আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। হবিবুল মোল্লা নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যদিও মূল অভিযুক্ত বাবুল গায়েন পলাতক। কোচবিহারের সাহেবগঞ্জ থানার ঘাটপাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। রাজু ছেত্রী নামে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি 7mm পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সুমতিনগর ও জীবনতলা গ্রামের মধ্যে সংযোগকারী একমাত্র কাঠের সেতুটির বেহাল অবস্থার দরুন সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জরাজীর্ণ সেতুর কাঠ ভেঙে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক রোগী এবং স্কুল পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। দ্রুত সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণ দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাঁকুড়ার মেজিয়ায় কারখানা দূষণের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কারখানার কালো ধোঁয়ায় যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনি বর্জ্য জলে নষ্ট হচ্ছে চাষের জমি। অবিলম্বে সুরাহার দাবিতে মেজিয়া, তারাপুর, মাতাবেল, সরাকডিহি গ্রামের বাসিন্দারা আজ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। গরমের মধ্যেই মুর্শিদাবাদ জেলায় মশাবাহিত নানান রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। বর্ষার সময় লাগাতার ভারী বৃষ্টি শুরু হয়ে গেলে জুলাই থেকে ডেঙ্গুর দাপট শুরু হয়ে যাওয়ার আশঙ্কা। সেই কারণে স্বাস্থ্য দপ্তর এখন থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির কয়েকটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন উনো জমির দুনো ফসল। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

সোমবারের অনুজমির দনফসল মানেই কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকের অনুরোধের এই অনুষ্ঠানে প্রথম যে গানটির অনুরোধ এসেছে সেটি অনুরোধ করেছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল সনদ বসাক ও কৃষ্ণ প্রামাণিক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী পায়েল করের কণ্ঠে এই নজরুল গীতিটি।

এরপর যে গানটি শোনাবো সেই গানটির অনুরোধ করেছেন জগদল্লা বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু সব্যসাচী কর্মকার এবং বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে বন্ধু অসীম মণ্ডল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এরপর যে গানটির অনুরোধ এসেছে সেই গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা বসাক, সুজয় বসাক, সোমা ও রুশিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে উদাস দুপুরের এই গানটি।

যে বন্ধুরা আমাদের চিঠি লিখছেন, তারা তো পুরনো বন্ধু যারা আছেন, তারা তো আমাদের ঠিকানা জানেনি, কিন্তু অনেক নতুন বন্ধু কিন্তু যুক্ত হচ্ছেন আমাদের এই পরিবারের সঙ্গে। তাদের জন্য আমার ঠিকানাটা বা আমাদের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিই। উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যে নতুন বন্ধুরা আমাদের ইমেল করে গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য ইমেল আইডিটা AIRKOLAGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। পাঠিয়ে দিন আপনার অনুরোধের গান বা আপনার পছন্দের শিল্পীর নাম। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের গান আপনাদের কাছে পৌঁছে দিতে। আর এখন যে গানটি শোনাব, সেই গানটির অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী ও দীপন বারুই। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

আর আমার কিন্তু ভালো লাগছে এই আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের পছন্দের গান আপনাদের শুনিয়ে দেওয়া। আর এই গান যদি সারা বেলা চলতে থাকে তাহলে মন্দ কি বলুন? সেরকমই একটি গান অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু দীপঙ্কর মাল, সুব্রত মাল, দেবাশিস ও রিকি মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচির এই গানটি, আর এই গানটি দিয়েই কিন্তু আজকে আমাকেও বিদায় নিতে হবে। তাহলে আগে গানটি শুনিয়ে দিই।

হ্যাঁ, আজকের অনুজমের দোনো ফসল এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আর আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দের গান চিঠি লিখে আমাদের পাঠাবেন, বা আপনাদের পছন্দের শিল্পী। আগামী সোমবার তাহলে আবারও কথা হচ্ছে অনুজমের দোনো ফসলে। আপনাদের পছন্দের গানের ডালি নিয়ে নিশ্চয়ই চলে আসব আপনাদের বন্ধু হয়ে। সঙ্গে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন। আজকের অনুজমিত ফসল এখানেই শেষ করছি।

উন্ন জমির দুনো ফসল আজ এ পর্যন্তই উপস্থাপনায় ছিলেন স্বাগতা মণ্ডল মল্লিক। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:15। এখন নির্বাচিত লোকগীতি। আজকের শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

0: শুনলেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে

0: থেকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজার ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এলনিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্য এই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা ও সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন ও অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সে দেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সে দেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুসনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: would have been an impossible task. And today, we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামোর শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী NEI Infra 2026 উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকাশক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য।

0: আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মরশুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি আরও বলেন, নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মরশুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
1: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks. Since last year, we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year, his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএর ওয়েবসাইট www.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় এই শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিরের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
2: साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस 2026 की थीम है योग फॉर हेल्दी एजिंग। यह विषय वर्तमान की सबसे महत्वपूर्ण आवश्यकताओं में से एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा स्वास्थ्य आंदोलन का स्वरूप ले चुका है।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তসবের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অবস্থি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তসবের অভিযোগ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাপোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে 9:30। এছাড়া 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোমাডেভাড়া এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্সড বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওককে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। অন্নপূর্ণা যোজনার আওতায় এখনও পর্যন্ত 79 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

0: নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেয়েছে। স্টুডেন্ট স্কলারশিপের টাকা নয় ছয় হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে একটি ব্লকে 3,500 ভুয়ো অ্যাকাউন্টে সংখ্যালঘু স্কলারশিপের টাকা ঢুকেছে বলে অভিযোগ করেন তিনি।
1: বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে।
0: শ্রী অধিকারী বলেন, প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে প্রকল্পের সুবিধা দিতে বর্তমান সরকার দায়বদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির সূচনা হয়েছে আজ। এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই 3 দিন 1,100 কাছাকাছি শিবির বসবে। মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ হচ্ছে। চলতি মাসেই 100 দিনের কাজ শুরু হয়েছে। 20 দিনের জন্য এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে। আগামী মাসেই বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ শুরু হবে। এর জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে সার্ভের কাজ চলছে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে আপনার সরকার আপনার পাশে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক, ছাত্রছাত্রী সহ সমাজের সব স্তরের মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নদিয়ায় জনকল্যাণ শিবিরে উপস্থিত এক উপভোক্তা জানালেন,
2: নমস্কার, আমি রিঙ্কু কর, কৃষ্ণনগর 13 নম্বর ওয়ার্ড থেকে আসছি। এখানে আমাদের নতুন সরকারের যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে, সেখানে কেন্দ্র সরকারের কি কি নতুন স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন আয়ুষ্মান ভারত, যুবশক্তি, ভরসা কার্ড যে প্রকল্প, যেখানে আমাদের মতো বেকার ছেলে মেয়েদেরকে ঠিক সাহায্য আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে, সেই সম্পর্কে আরও জানবো এবং তাদের নাম নথিভুক্ত করতে এসেছি। এবং এছাড়া আর কি কি প্রকল্প রয়েছে, সেগুলোর কি কি সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে এসেছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরকে সামনে রেখে কলকাতা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বচ্ছতা সে স্বাগত। সেই কর্মসূচির সূচনা করতে আজ কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম পুরভবনে পা রাখতে চলেছেন তিনি। পুরসভা সূত্রে খবর, 20 জুন পর্যন্ত 6 দিন চলবে এই বিশেষ অভিযান। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত এবং নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলায় সিবিআই এর দেওয়া তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরেই অভিষেককে ইডি জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। সেখানে 15 মিনিটের একটি কথোপকথনের উল্লেখ রয়েছে। চাকরি বিক্রি, উৎকোচের টাকা হস্তান্তরের কথা শোনা গিয়েছিল ওই কথোপকথনে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগে অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ প্রেক্ষিতে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনে গরমিলের অভিযোগ নিয়েও ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আজ আগাম জামিনের দ্রুত শুনানির আর্জি জানান সুমিতের আইনজীবী, যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। এদিকে সুমিত রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সুমিতের খোঁজে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দেয় শালবনি থানার পুলিশ। জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে সুমিতের নাম উঠে আসে। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ রায় ওরফে নীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম সংলগ্ন একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জমি দখল ও অবৈধ প্রমোটিং এর অভিযোগে উত্তর চব্বিশ পরগনা টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতাদের স্বামী প্রদীপ ডেকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্যের বাকি অংশেও আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 4-5 দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের বাকি অংশে অগ্রসর হবে। বাতাসের অনুকূল গতি প্রকৃতি এবং জলীয় বাষ্পের কারণে রাজ্যের বহু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কেন্দ্রে এনডিএ

0: সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলায়। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মহিলা মহল একটু পরেই।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
2: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
4: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
5: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
8: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
2: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
8: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
9: এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমি শ্রোতা বন্ধুরা, যারা রয়েছেন ওপারে তাদেরকে প্রথমেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমি সোমা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে। আজকে মহিলা মহলের বিষয় আইনের দর্পণে। স্টুডিওতে আমাদের যিনি রয়েছেন অতিথি হিসেবে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত।
1: নমস্কার আপনাদের সকলকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দেব যে আপনি আমাকে এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন বলে। আমি দেখুন, আমি নিছক আপনাকে খুশি করবার জন্য কথাটা বলিনি, কারণ রেডিওর সঙ্গে আমার যোগাযোগ বহু বছর। 15 জুন আজকের দিনটা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, মানে এটা কি অসাধারণের তাৎপর্য! প্রতি বছর এই দিনটা পালিত হয়, এই 15 জুন দিনটা প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে। এই দিনটাকে বলা হচ্ছে থিম বিয়ন্ড অ্যাওয়ারনেস মেকিং এল্ডার অ্যাবিউজ প্রিভেনশন ওয়ার্ক, মানে বয়স্কদের যেভাবে অত্যাচারিত হতে হয়, অবহেলিত হতে হয়, সামাজিক সুরক্ষা তাদের নেই, সাধারণ বা ইংরেজিতে যাকে বলে প্রাইমারি হেলথ কেয়ারটুকুও তারা পান না, সেই পরিপ্রেক্ষিতে আজকের দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটাতে আপনি আমাকে ডেকেছেন, আমি সত্যি সত্যি ধন্য মনে করছি।
0: আসলে এই প্রয়োজনটা এখন হয়ে দাঁড়িয়েছে, সমাজ এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা দেখে বেশি করে আজকে এই বিষয়, অর্থাৎ

0: 15ই জুনকে আমরা যে প্রবীণ প্রবীণাদের সুরক্ষার কথা আজকে তুলে ধরব, এইটা বোধহয় ভাবতে গেলে একটু অবাক লাগে। কারণ এটাই তো আমাদের সেই দেশ যেখানে বিদ্যাসাগর তার মায়ের এক আদেশে একটি নদী পার করে গেছিলেন, এবং সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর বলে আমরা জানি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বৃদ্ধাশ্রমের কথা বলতে হচ্ছে, তা সেই সব প্রবীণ প্রবীণাদের সুরক্ষার জন্য কি কি আইন আছে তা নিয়ে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সজাগ করার, সচেতন করার জন্য আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে। আমরা বাধ্য, বোধহয় সমাজ বাধ্য করেছে।
1: দেখুন, আমি আকাশবাণীকে ধন্যবাদ দেব, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাব এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আপনি বিদ্যাসাগরের কথা বললেন, সত্যি সত্যি আজকালকার মেয়েরা বিশেষ করে বিদ্যাসাগরকে কতটা জানেন বা কতটা সম্মান দেখান, আমার মনে হয় দেখানো আরো বেশি করে উচিত। কারণ বিদ্যাসাগর না থাকলে অনেক কিছুই হতো না, এবং আমরা আমাদের আমরা স্মার্ট মানুষের উদাহরণ বলতে অন্য অনেককে বুঝি, কিন্তু বিদ্যাসাগর, বিবেকানন্দ, তাদের বোধহয় আমরা ভুলে যাই। রাজা রামমোহন রায়, কতজনের নাম বলবো। আমি আরেকটা কথা বলি, যে এই আকাশবাণীর প্রতিটি স্টেশন আমার খুব প্রিয়। অতিরঞ্জিত কথাবার্তা, তা ছাড়াও যে একটা অনুষ্ঠান কত সুন্দর করে করা যায় তা কিন্তু আকাশবাণী দেখায়, এবং আজকের অনুষ্ঠানটার তাৎপর্য অসীম। আমি একটা কথা বলি আপনাকে, আজকে আমার এই অনুষ্ঠানটা এসে এত ভালো লাগছে। আমার বাবা বেশ কিছুদিন আগে গত হয়েছেন। বাবা 82 বছর বয়সে যখন তিনি গত হলেন, তখন আমি কিছু অভিজ্ঞতা পেলাম। আমি আমার বাবাকে হাসপাতালগুলিতে, আপনি জানেন হাসপাতাল নার্সিংহোমগুলিতে ওই হুইল চেয়ারে বসিয়ে আমি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিলাম, তখন একজন এলেন, তিনি ওখানকার কর্মী, তিনি আমার হাত থেকে হুইল চেয়ারটা নিয়ে বাবাকে বললেন, দাদু আর কত বছর ব্যাটিং করবেন? মানে আপনি ভাবতে পারছেন এরকম কনসেপ্ট, একজন হাসপাতালের কর্মী, তিনি আমার বাবা 82 বছর বয়স, যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক আছে, আমি তো আমার বাবাকে শ্রদ্ধা সম্মান করবই, কিন্তু একজন সিনিয়র সিটিজেন কি একটু সম্মান অন্যদের কাছ থেকেও পেতে পারেন না? দাদু আর কতদিন ব্যাটিং করবেন শুনে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শুধু তাই না, গল্প আমার শেষ হয়নি। সিনিয়র সিটিজেনরা অসুস্থ হলে সবচেয়ে বড় সমস্যা হয়, তারা যে ওষুধগুলি খান, বড় বড় ট্যাবলেট তারা খেতে পারেন না। তাদের জন্য ডাক্তারবাবুরা, যারা ট্যাবলেট তৈরি করেন, প্রস্তুতকারক সংস্থা, তারা ভাবেনও না যে একজন মানুষ যিনি বিছানায় শুয়ে রয়েছে তিনি একটা বড় ট্যাবলেট খেতে পারবেন না। তার জন্য ছোট ট্যাবলেট তৈরি করা বা এমন কিছু ওষুধ তৈরি করা যা তারা শুয়ে শুয়েও খেতে পারেন। আমি দেখলাম ওই ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াতে হয়। তখন আমি ভাবলাম যে সত্যি কোথায় আমরা পড়ে রয়েছি। আমরা যে হাসপাতালে নিয়ে গেছিলাম সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং দিচ্ছেন সিনিয়র ডাক্তার, এবং তিনি বলছেন লুক অ্যাট দ্য স্কিন অফ দ্য সাবজেক্ট, বলে আমার বাবার চামড়াটা টেনে ধরলেন। তার মানে আমার বাবা তার কাছে একটা সাবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা সম্মান পান না, এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। ব্যাংকে আপনি দেখুন লম্বা লাইন, পোস্ট অফিসে দেখুন তাদের জন্য আলাদা কিউ নেই, একটা ডিসপেন্সারিতে যান যেখান থেকে ওষুধ পাওয়া যায়, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিউ নেই। নতুন আইনে বলা আছে এগুলো সব করতে হবে, আমি দেখেছি কোথাও করা হয়নি। কারণ আমরা মনে করি সিনিয়র সিটিজেনরা জায়গা ছেড়ে দেবেন, নতুনরা সে জায়গা নেবে, কাজেই আমরা অপেক্ষা করি কবে সিনিয়র সিটিজেনরা, আমাদের মা বাবারা জায়গা ছাড়বেন, সে জায়গায় আমি আসব। কিন্তু ওই সিনিয়র সিটিজেনকে যাকে বলে চোখের পলকের ওপরে বসিয়ে রাখা, একটু আরাম দেওয়া, যে তুমি অনেক কাজ করেছো এবার একটু আরাম করো, আমরা করি না।
0: এবং এই জন্যই বোধহয় সংবিধান আইনত কিছু সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সুরক্ষা তো ওই আসে যখন সে নিগৃহীত হয়ে যায়, তারপরে আইনের দরবারে পৌঁছাতে হয়। তা প্রথমেই আমি জেনে নিতে চাইবো, তাহলে এই প্রবীণ নাগরিক বলতে আমরা কাদের বুঝছি?
1: প্রবীণ নাগরিক বলতে বলতে আমি দুটো কথা বলবো। একটি নির্দিষ্ট আইন তৈরি হলো অনেক পরে, ভারতবর্ষ স্বাধীনতা পাবার অনেকটা পরে। 1947 সালে যদি ভারতবর্ষ স্বাধীনতা পান, তাহলে আইনটা তৈরি হলো 2007 সালে। আইনটার পুরো কথাটা হলো দি মেইনটেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007, তার সঙ্গে একটা রুল এলো 2008 সালে। এবং এখানে দুটো শব্দ বলল, একটা হলো প্যারেন্ট। এই প্যারেন্ট কারা? প্যারেন্ট বলা হচ্ছে বাবা এবং মা, তিনি হতে পারেন বায়োলজিক্যাল মাদার, হতে পারেন অ্যাডপটিভ মাদার বা ফাদার, এবং হতে পারেন স্টেপ ফাদার বা স্টেপ মাদার। অর্থাৎ বায়োলজিক্যাল বাবা মা তো হবেনই, যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে অ্যাডপটিভ বাবা মাও হতে পারেন এবং স্টেপ বাবা মাও হতে পারেন, অর্থাৎ সৎ বাবা মাও হতে পারেন। এরপরে আর একটা কথাও মাথায় রাখতে হবে, সিনিয়র সিটিজেন। এই আইনে সিনিয়র সিটিজেন বলতে বলা হচ্ছে 60 বছর বয়স হলেই তিনি সিনিয়র সিটিজেন হয়ে যাবেন, এবং তিনি সিনিয়র সিটিজেন হলে এই আইনের অন্তর্ভুক্ত হবেন। দেখুন অন্য যে আইন আছে আছে, সঙ্গে এই বিশেষ আইনটির সুবিধাও তিনি পাবেন। আমি একটা কথা বলি, কোন বাবা মাকেই যদি তার সন্তানরা মারেন, আঘাত করেন, অত্যাচারিত হন, তাহলে তিনি থানায় যেতে পারেন, কিন্তু এই বিশেষ আইনটায় আরো কিছু সুবিধা দেওয়া হয়েছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের বলছি।
0: অবশ্যই আমি এরপরেই সেই প্রশ্নতেই আসবো যে কি কি

0: সুবিধে এই আইনে দেয়া হচ্ছে।
1: আমি প্রথম বলবো যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, যে যদি কোথাও অত্যাচারিত হন, অত্যাচারিতা হন, নিগৃহীত নিগৃহীতা হন, তাহলে দৌড়ে থানায় যান, আগে একটা অভিযোগ দায়ের করুন। এখানে আমি পরিষ্কার করে বলে দিই, আপনারা থানায় গিয়ে বলবেন আর একজন সাব ইন্সপেক্টর বা ডিউটি অফিসার যিনি আছেন তিনি লিখছেন, এটা করবেন না। আপনারা বাড়িতে বসে মাথা ঠান্ডা করে আপনার অভিযোগটি লিখুন, একটি জেরক্স করান, থানায় যান। থানায় গেলে ওই অরিজিনালটাতে একটা ছাপ মেরে দেবে, FIR না হোক, জেনারেল ডায়েরি না হোক। আজকাল পুলিশ তৈরি করেছে নতুন একটা ফরম্যাট, যেটা আমাদের কোন ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে নেই, সেটা হলো রিসিভড উইদাউট ভেরিফাইং কন্টেন্টস বলে দেয়, তাহলেও হবে। আপনারা একটা ছাপ্পা মারান। অনেক সময় আমরা দেখি আমাদের মক্কেলরা থানায় যান, তারা কাঁদতে কাঁদতে বলেন থানার অফিসার কি লেখেন, লেখেন না আমি বুঝি না, একটা চিট ছোট্ট কাগজে তারা একটা ছাপ মেরে দেন, বলেন আপনার জেনারেল ডায়েরি হয়ে গেল। আমি বলছি এটা করবেন না, আপনারা লিখে নিয়ে যান। দরকার হলে সেদিন পারলেন না, কাছাকাছি কোন উকিল বাবু থাকলে বা একজন পড়াশুনো জানা মানুষ তাদের কাছে যান, তাদের সাথে একটু আলোচনা করে নিন, আলোচনা করে লিখে নিয়ে যান, ছাপটা নিয়ে আসুন, বাকি আপনার আমরা করব, আপনার উকিল বাবুরা করবেন, প্রয়োজনে হাইকোর্টে যাওয়া বা প্রয়োজনে অন্য কোথাও যাওয়া সেটা করবেন। আর একটা কথা বলি, এটা গেল, এর সঙ্গে যদি আপনি সিনিয়র সিটিজেন বাবা মা হন, পেরেন্ট যিনি সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটা নির্দিষ্ট ফোরাম তৈরি হয়েছে, তিনি হলেন SDO, আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার। এই উদ্দেশ্যটা মহৎ, একজন মানুষকে দৌড়ে কোর্টে যাওয়ার চাইতে তিনি হয়তো এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছে দৌড়ে যেতে পারবেন, এবং এখানে আপনার আইনজীবীও লাগবে না। আপনি যান, আপনি গিয়ে সেখানে আপনার মনের কথা বলুন, পারলে লিখে নিয়ে যান। এই সাব ডিভিশনাল অফিসার আপনার অভিযোগের ফোরাম, তার কাছে আপনি বলুন, এবং সেখানে আমি যে কথা বললাম, এখানে টাকা পয়সাও লাগবে না, আপনি নিজে যান, উকিল বাবু লাগবে না, আপনার কাউকে নিতে হবে না, দৌড়ে চলে যান। আপনি শুধু খেয়াল রাখুন আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসার SDO কোথায় বসেন, সেখানে গিয়ে আপনি একটি অভিযোগ দায়ের করবেন, এবং সেই অভিযোগে কি কি পাবেন শুনুন। এই অভিযোগে যদি দায়ের করেন, তাহলে যদি আপনার খোরপোশের দরকার হয়, তাহলে আপনি সর্বোচ্চ 10,000 টাকা খোরপোশ পেতে পারেন। খোরপোশ আপনি অন্য আইনেও পেতে পারেন, ভালো করে বুঝুন। আগে যেটা ভারতীয় দণ্ডবিধিতে 125 ধারা ছিল, সেখানেও কিন্তু আপনি পেতে পারেন, অর্থাৎ খোরপোশ মা বাবা পেতেই পারেন, সন্তানের কাছ থেকে বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও পেতেই পারেন। এছাড়াও আপনি SDO এর কাছে গেলেও সর্বোচ্চ 10,000 টাকা আপনি পাবেন। যদি মনে হয় আপনার সম্পত্তি অসুরক্ষিত, আপনার জীবন অসুরক্ষিত, তাহলেও SDO নির্দিষ্ট আইনে বিধান দেবেন, আপনাকে সুরক্ষা দেবেন, দিতে বাধ্য। যদি না দেন, তাহলে আপনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। মনে রাখুন, SDO প্রথম ফোরাম, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বিতীয় ফোরাম বা অ্যাপেলেট ফোরাম। যদি মনে হয় এখানেও কাজ হচ্ছে না, আপনি চলে আসুন মহামান্য কলকাতা হাইকোর্ট। আপনি বলতে পারেন যে আমি কি করে যাব, আমার তো টাকা পয়সা নেই। আমি আপনাকে বলবো, আপনার জেলার জেলা আদালতে আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস আছে, সেখানে আপনি নিখরচায় আইনি সুরাহা পাবেন। মনে রাখুন আমার কথা, যদি আপনি মহিলা হন তাহলে আপনি নিখরচায় পাবেন, যে মহিলাই হন না কেন। যদি আপনি চাকরিও করেন তাহলে আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। যদি প্রতিবন্ধী হন আপনি অবশ্যই পাবেন। যদি আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যদি কেউ কারাবাস করেন, যদি শিশু হন তারাও পান, কিন্তু যদি মহিলা হন পাবেনই পাবেন, সিনিয়র সিটিজেন হলে পাবেনই পাবেন। নিখরচায় সাহায্য পাচ্ছেন, আইনি সুরক্ষা। আসুন, কেন আপনারা ঘরে বসে মার খাবেন, কেন আপনারা ঘরে বসে চোখের জল ফেলবেন, আপনারা আদালতের সুরক্ষা নিন। মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্ট বারবার এবং আমাদের জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ তারা বলেছেন, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল মানুষ দৌড়ে দৌড়ে আদালতে যেতেন, এখন বলছে যদি আদালতে আপনি আসতে না পারেন তাহলে প্রয়োজনে আদালত আসবে আপনার কাছে। অর্থাৎ আপনি খবর রাখবেন, প্যারালিগাল ভলান্টিয়ার রয়েছে আপনার এলাকায়, তারা কাজ করছেন নিরন্তর, তাদের খবর দিন, তারা আপনার বাড়িতে এসে অভিযোগ লিপিবদ্ধ করবে, নথিবদ্ধ করবে, তারা যা করার করবে। মনে রাখবেন এই শব্দটা, প্যারালিগাল ভলান্টিয়ার, তারা আপনার এলাকাতেই কাজ করছেন, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি আপনার জেলা আদালতে যেতে পারেন, নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আপনি আপনার মহকুমা আদালতে যেতে পারেন, তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি সুরক্ষা পাবেন। আমার এই কথাগুলি মনে রাখুন।
0: তাহলে তারা সিনিয়র সিটিজেন হলে এবং তারা যদি বাবা মা হন, তাহলে তারা এই আইনটার দ্বারস্থ হতেই পারে,
1: একদম আইনি দ্বারস্থ হবেন। এখানে আরেকটা কথা বলে দিই, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সন্তানের বিরুদ্ধে বা যে কোনো অল্প বয়সী আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি করা যাবে। এইখানে বলছে
0: মানে আইনটা কাদের বিরুদ্ধে
1: বলবৎ করা যাবে। সন্তানের বিরুদ্ধে আপনি শুনলেন, ছেলে মেয়ে, যদি ছেলে মেয়ে না থাকেন, হতে পারেন তিনি নিঃসন্তান, তাহলে একটা চমৎকার এখানে বন্দোবস্ত করা আছে, যে দেখতে হবে ছেলে মেয়ে তো এখানে নেই, তাহলে ওই সিনিয়র সিটিজেনদের সম্পত্তির উত্তরাধিকারী কারা হচ্ছেন। ধরা যাক ওই সিনিয়র সিটিজেনদের একটি বাড়ি আছে, সেই বাড়িটা কে কে ইনহেরিট করবেন, উত্তরাধিকারী কে হবেন? জানা গেল ভাগ্নে, ভাগ্নি, ভাইপো।

0: ভাইঝি অথবা তাদের সন্তান অথবা আরো দূরের কোন ছেলে মেয়ে তারা ওই সম্পত্তি পাচ্ছেন, অথবা এই বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক তারা যখন মারা যাবেন তখন তাদের ব্যাংক, এদের বাড়ি নেই, আমি ধরে নিলাম বাড়ি নেই, অনেকেরই বাড়ি থাকে না, কিন্তু ব্যাংকে গচ্ছিত কিছু টাকা আছে, হাজার টাকাও আছে, এই হাজার টাকা কে পাবেন? দেখা গেল ভাবতে ভাবতে দূরের একজন আত্মীয় পাচ্ছেন, সেই সম্পত্তিটি যিনি পাবেন তাহলে তার বিরুদ্ধে উনি অভিযোগ দায়ের করে
1: পাবেন বলতে তাকে কি সেটাকে আগে থেকে লিখিয়ে
0: প্রয়োজন নেই, সম্ভাব্য উত্তরাধিকারীর বিরুদ্ধেও আমি কিন্তু দাবি করে বলতে পারি যে আমাকে ও দেখভাল করবে, কারণ আমি মারা গেলে আমার সম্পত্তিটি ও ভোগ করবে বা আমার সম্পত্তির উত্তরাধিকারী, কাজেই আমি চাই ও আমার দেখভাল করুক। আপনি ভেবে দেখুন একজন সিনিয়র সিটিজেন কোথায় গিয়ে পৌঁছন তার শেষ বয়সে, শরীর তার জবাব দিয়ে দেয়, পকেটে টাকা পয়সা নেই, তিনি সব সময় অসুরক্ষিত, হয়তো ঠিক মতো তার খাবার দাবার জোটে না, টাকাটা তিনি সঞ্চয় করে রাখছেন ভবিষ্যতের জন্য, আরে ভবিষ্যতে তিনি বাঁচবেন কিনা ঠিক নেই, তার শরীর জবাব দিয়ে দিয়েছে। এই ধরনের মানুষগুলিকে শুধু আত্মীয় স্বজন দেখবে তা নয়, আমাদের প্রশাসনও দেখবে, রাষ্ট্র দেখবে, সে কথা বলা আছে আইনে। এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, এবং সেই মানুষগুলিকে এনে ওই বৃদ্ধাশ্রমে রাখতে হবে যাদের কেউ নেই, যাদের যারা সহায় সম্বলহীন। বুঝতে পারছেন কতটা মহৎ উদ্দেশ্য এই আইন প্রণয়ন করবার, কিন্তু আমার দুর্ভাগ্য লাগে যে স্বাধীনতার এত বছর পরে 2007 সালে এই আইন প্রণীত হলো, আর আজকে 2026 15 জুন অনেকে আমাকে বলবেন হয়তো এই আইনটা রয়েছে আমরা জানতাম না। আপনি ভাবুন 2007 এই আইন প্রণীত হয়েছে, 2026 অনেক মানুষ হয়তো এই আইনটার কথা জানেন না। এই আইনে বলা রয়েছে হাসপাতালে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সুরাহা দিতে হবে, চাইলেই তাদের বেড দিতে হবে, চিকিৎসা করতে হবে, এবং যখন তারা ওষুধ কিনতে যাবেন তাদের জন্য আলাদা কিউ হবে বা আলাদা সারি হবে, তারা লাইনে দাঁড়াবেন না। এ আইনে বলা রয়েছে ব্যাংক পোস্ট অফিসে তারা আলাদা লাইনে দাঁড়াবেন না, তাদের জন্য সুরাহা। আমার মনে আছে কোভিড এর সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি পোস্ট অফিসে তারা এসেছেন পেনশন তুলতে, কিন্তু কোনো কারণে, মানে কারণ তৈরি করা হয়েছে যে পোস্ট অফিসের ভেতরে বেশি ভিড় তৈরি করা যাবে না, সিনিয়র সিটিজেনরা ছাতা মাথায় পোস্ট অফিসের বাইরে লাইন দিয়ে রয়েছেন রাস্তায়। ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র, যে এই কি কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা যে কোভিড এর সময় তারা পোস্ট অফিস এবং ব্যাংকের বাইরে ছাতা মাথায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন? তাদের একটু ব্যাংকের ভেতরে বা পোস্ট অফিসে বসার জায়গা জোটে না, তারা একটু বসতে পারেন না? আজকে লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাংকে তাদের যেতে হবে, গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, এই কি আইন প্রণেতাদের উদ্দেশ্য? দুটো জিনিস, আপনি যে কথা বললেন যে হ্যাঁ যাতে আদালতে আসতে না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য, তার জন্যই এই সচেতনতামূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠান লোকে শুনবেন। আমি জানি যে এই অনুষ্ঠান চায়ের দোকানে এই রেডিও স্টেশন বাজে, চায়ের দোকানে চা খেতে খেতে গ্রামে গ্রামান্তরে বয়স্ক মানুষের এই অনুষ্ঠান শুনছেন, যদি শোনেন তাহলে আপনারা শুনুন যে আপনারা অসহায় নন, আপনাদের জন্য আইন রয়েছে, আইনের প্রয়োগ রয়েছে যথাযথ, শুধু আপনারা একটু সচেতন হন, আপনারা আসুন আইনের সুরাহা নিতে।
1: ধরুন কোন বাবা মায়ের ওপর তার সন্তান অত্যাচার করছে, বাবা মা অনেক সময় তাদের কিছু ভালোবাসার জায়গা থেকে হয়তো তেমন কিছু গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিতে পারছেন না, সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি কি তাদের হয়ে কাজ করতে পারেন, আইনের দ্বারস্থ হতে পারেন?
0: দেখুন এ আইনে বলা আছে যারা অত্যাচারিত হবেন, অসুরক্ষিত থাকবেন, তারা নিজেরা যেতে পারেন, তাদের কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এজেন্ট তিনিও আসতে পারেন, এজেন্ট কথাটা বলা উচিত না, মানে তাদের হয়ে রিপ্রেজেন্টেটিভ, তারা হয়তো অশক্ত, বিছানা থেকে উঠতে পারছেন না, তাদের হয়ে যেতে পারেন, কোনো এনজিও এগিয়ে আসতে পারে, এমনকি সুওমোটো, এই যদি আমাদের এই ফোরাম যার কথা বললাম, সাব ডিভিশনাল অফিসার ট্রাইব্যুনাল,
1: ট্রাইব্যুনাল
0: যদি শোনেন কোথাও কোনো মানুষ একেবারে অসহায় যার হয়ে কেউ বলার নেই, তাহলে তিনি সুওমোটো পদক্ষেপ গ্রহণ করবেন। ভাবতে পারছেন এনজিও কে পাওয়ার দেওয়া হচ্ছে, আপনি শুধু আপনার প্রতিবেশী যদি অশক্ত হন অসুরক্ষিত হন এটা জানিয়ে দিন, তাহলে ওই ট্রাইব্যুনাল সাব ডিভিশনাল অফিসার যাকে আমি বললাম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল থেকে এসে তাকে সুরক্ষা প্রদান করবেন, তার যা যা সুরক্ষা দরকার। এখানে শুধু খোরপোশটা বড় কথা না, জীবন এবং সম্পত্তির অধিকারটা বড় কথা, জীবন এবং সম্পত্তির সুরক্ষাটা বড় কথা, তা কিন্তু তিনি পাবেন।
1: আচ্ছা, তাহলে এখানে পুলিশের কি আলাদা করে ভূমিকা কিছু রয়েছে, মানে এই যে তিনি যদি কারোর কাছে গিয়ে প্রাথমিকভাবে যদি বাবা মা অত্যন্ত অত্যাচারিত হন তাহলে থানাতে দৌড়ালেন,
0: নিশ্চয়ই
1: তাহলে পুলিশের কি ভূমিকা রয়েছে, আইন কি বলছে?
0: পুলিশের তো অবশ্যই ভূমিকা রয়েছে, পুলিশ তো প্রাথমিক সুরক্ষাটা দেবেন।

0: অনেক সময়ই বাবা মাদের বের করে দেওয়া হয়, রাস্তায় বের করে দেওয়া হয়, এবং সেটা একটা অপরাধ এই আইনে, এবং সেখানে 3 বছরের জেল হতে পারে যদি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে, প্রাথমিক সুরাহা দেবে। দেখুন, পুলিশকে সরিয়ে নেওয়া হয়নি এই আইনে, পুলিশ এমন কথা বলা হয়নি যে এই আইনটা আছে বলে পুলিশের কাজ কমে গেল, যাও পুলিশ তোমার ছুটি, তা নয়। কোথাও যদি কোনো সন্তান তার বাবা মাকে মারছেন বলে শোনে পুলিশ, তাহলে পুলিশ কি করবে? পুলিশ সঙ্গে সঙ্গে একটি টেলিফোনিক ইনফরমেশন থেকে, যদি টেলিফোনিক ইনফরমেশন তারা পায়, সেটা ডায়ারাইজ করে সঙ্গে সঙ্গে দৌড়বে তাকে উদ্ধার করতে বা রক্ষা করতে। যদি পুলিশ শোনে যে কোনো বাবা মাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে, তাহলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে, তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হবে। আমি বলে দিলাম, অর্থাৎ পুলিশ প্রাথমিক সুরক্ষা দেবে, তারপর যদি উনি মনে করেন ট্রাইব্যুনালে যাবেন, যাবেন। যদি উনি মনে করেন ট্রাইব্যুনাল আসবে ওনার বাড়িতে, ট্রাইব্যুনাল সুমোটো কমপ্লেইন্ট নেবে। যদি মনে করেন আমি আপনি আমরা তাদের পাশে দাঁড়াবো, তাহলে আমরা দাঁড়াবো, কিন্তু পুলিশ তাই বলে চোখ সরিয়ে নিতে পারবে না।
1: তাহলে সেক্ষেত্রে যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কি মেইনটেনেন্স দিতে বাধ্য?
0: দেখুন, মেইনটেনেন্স তো দিতে বাধ্য অবশ্যই। মেইনটেনেন্স বাবা মাকে দেখা, বাবা মার সুরক্ষা, ফৌজদারি কার্যবিধি বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুটোতেই বলা আছে যে বাবা মা চাইলেই খোরপোশ পাবেন। বাবা মা যদি আনএবল টু মেইনটেইন দেমসেলভস হন, অর্থাৎ তারা নিজেদের মেইনটেইন করতে ভরণ পোষণে অসমর্থ হন, তাহলে তারা পাবেনই পাবেন, এবং এই আইনেও পাবেন। আমি বললাম যে সর্বোচ্চ 10,000 টাকা ভরণ পোষণ বাবদ তারা পাবেন,
1: 10,000 টাকা সর্বোচ্চ পাবে। এবং অন্যান্য আইন তো রয়েছে যেগুলোতে সাধারণ সকলেই বিভিন্ন রকমের সুযোগ পেয়ে থাকেন, কিন্তু
0: এইটা কেন, এইটা অনেকটা ইংরেজিতে যদি বলেন আপনি ভাবে বলতে পারেন হ্যাসল ফ্রি। আদালতে যেতে হচ্ছে না, মামলা দায়ের করতে হচ্ছে না, উকিল বাবুর কাছে তদবির করতে যেতে হচ্ছে না, আপনি নিজেই চলে গেলেন ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালটা কোথায়, আপনার এলাকায় এসডিওর অফিস। সেখানে সুরক্ষা না পেলে, সুরাহা না পেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান। আপনি যেতে পারছেন না, আপনার পরিবারের অন্য কেউ যাবেন, এনজিও যাবে, তাদের কাছে খবর দিন, তারা আসবে।
1: তাহলে সেক্ষেত্রে ধরুন আদালত বা ট্রাইব্যুনাল যার কাছে গিয়ে এই প্রবীণ বা প্রবীণা তারা অভিযোগ জানালেন, তাহলে সেক্ষেত্রে তারা কি কোন কোন বিষয়গুলো তারা যাচিয়ে দেখে নেন?
0: প্রথম কথা, তারা দেখবেন যে এই ইনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন, এনার খোরপোশের দরকার আছে কিনা বা ভরণ পোষণের দরকার আছে কিনা, জীবন ও সম্পত্তির সুরাহা ও সুরক্ষার দরকার আছে কিনা। এছাড়াও এই আইনে আমি তো বললাম বৃদ্ধাশ্রমের কথা বলা রয়েছে, হাসপাতালে চিকিৎসার কথা, নিকটচায় চিকিৎসার কথা বলা রয়েছে। দেখতে হবে তার কি প্রয়োজন, যা প্রয়োজনই হোক তাকে সেই প্রয়োজনটা, তাকে সেই সুরাহাটা দেওয়া হবে। দেখুন, সংবিধান বলেছে একজন মানুষ শুধু বেঁচে থাকবেন না, তিনি কিন্তু উইথ ডিগনিটি বাঁচবেন, সম্মানের সঙ্গে
1: প্রয়োজন, যেটা
0: সম্মানের সঙ্গে বাঁচার জন্য তাকে যা যা সুরাহা সুরক্ষা দেওয়া দরকার এই ট্রাইব্যুনাল তাই দেবে।
1: মানে এটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই যে আমরাই তো একদিন বৃদ্ধ বৃদ্ধা হব,
0: ভুলে যাই। কিন্তু আমাদের একটা খুব সুন্দর কথা আছে, ডটার ইন ল মাদার ইন ল সিন্ড্রোম, অর্থাৎ যিনি মাদার ইন ল আজকে হচ্ছেন তিনি কোনোদিন ডটার ইন ল ছিলেন, এবং তিনি হয়তো অত্যাচারিতা হয়েছেন, তাহলে তো তিনি যখন অত্যাচারিতা হয়েছেন তার পুত্রবধূকে অত্যাচার করা উচিত নয়, কিন্তু দেখা যায় তিনিও অত্যাচার করছেন। অর্থাৎ এই ডটার ইন ল মাদার ইন ল সিন্ড্রোম, এটা তো আমরা দেখে আসছি বহু বছর ধরে। ঠিক একইভাবে আপনি যে কথা বললেন, সন্তানের তো উচিত নয় তার বাবা মাকে অত্যাচার করা, কারণ একদিন তিনিও কারো না কারো বাবা মা হয়ে তিনিও বৃদ্ধ বা বৃদ্ধা হবেন। দুটো কথা বলে দিই, অনেক সময় বাবা মা অধিকতর সুরক্ষার আশায়, আরো ভালো থাকবো এই আশায় বাড়ি বা সম্পত্তি ছেলে বা মেয়ের নামে করে দেন।
1: আমি এইখানেই এই একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। অনেক সময় তো এরকম হয় যে স্বামী মারা গেছেন, স্ত্রী বয়স্ক হয়েছেন, ভাবছেন যে আমার সন্তানই তো দেখবে, সম্পত্তিটা তার নামে লিখে দিই, বা সন্তান হয়তো কোনোভাবে তাকে বোঝালেন যে তুমি লিখে দাও তাহলে আমার এই লোনটা পেতে সুবিধা হবে, আমার বাড়িটা আমার নামে থাকলে আমার অনেক কিছু সুবিধা হবে, এইসব নানান বুঝিয়ে টুঝিয়ে মা হয়তো লিখেও দিলেন, তারপরেই দেখা গেল যে পুরো ছবিটা পাল্টে গেল এবং নানান রকম ভাবে তার উপর অত্যাচার হচ্ছে, তাহলে তখন তিনি কি করবেন?
0: এই আইনে পরিষ্কার বলেছে বাড়ি যার, তার উপর যদি অত্যাচার করা হয় তাহলে যাদের বাড়ি তাদের অধিকার আছে বাড়ি থেকে এদের বের করে দেওয়া। সুপ্রিম কোর্ট হাইকোর্ট গুলি বারবার বলেছে, এবং বাবা মার বাড়িতে সন্তান নিছক লাইসেন্সি হিসেবে আছেন, বাড়িতে তার অধিকার জন্মে যায়নি, অর্থাৎ বাবা মার বাড়িতে থেকে যদি বাবা মাকে অত্যাচার করা হয় তাহলে বাবা মা চাইলে সন্তানদের বের করে দিতে পারেন, এটা গেল প্রথম। দ্বিতীয় হলো আপনার কথা অনুযায়ী সম্পত্তিটি হাত বদল হয়ে গেছে, বাবা মা সন্তানদের দিয়ে

0: দিয়েছেন, এই আইনে বলছে চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন, অর্থাৎ দানপত্র করে দিয়েছেন। এবং এই আইনে বলা আছে যদি বাবা মা দানপত্র করে সন্তানকে দিয়ে দেন সম্পত্তি, তারপর সন্তান অত্যাচার করে, তাহলে ওই কারণ দেখিয়ে ওই দানপত্রটি ক্যান্সেল করা যাবে, অর্থাৎ সম্পত্তি আবার তার কাছে ফিরে আসবে। ভাবতে পারছেন, আগে দানপত্র ক্যান্সেল করা অত্যন্ত কঠিন কাজ ছিল, এখন কিন্তু দানপত্র ক্যান্সেল করা যায়। আমি শুধু বলবো যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যে যখন আপনি আপনি যখন দানপত্র করবেন একটা ক্লজ ঢুকিয়ে দিন এই আইনে, যে আমি আমাদের আমার সন্তানদের সম্পত্তিটা দিলাম, কিন্তু সম্পত্তিটা দিলাম এই আশায় যে তারা আমাদের শেষ জীবনে আমাদের দেখবে, যদি তারা না দেখে তাহলে এই সম্পত্তি আমি আবার ফেরত নেব, ব্যাস যথেষ্ট, আপনি সম্পত্তি আবার ফেরত পেয়ে যাবেন।
1: ধরুন দুস্থ বা একেবারে যাদের সহায় সম্বলহীন, অর্থহীন প্রবীণারা, তারা এক্ষেত্রে অনেক সময় ভয়ে থাকেন যে ছেলে মেয়ে অত্যাচার করছে সহ্য করেনি, কারণ আমার তো আর্থিক বল নেই, আমি কিভাবে কি পাবো, আমার কোথাও যাওয়ার তো জায়গা নেই, তাহলে আমি আইনের দ্বারস্থ হতে গেলেও তো টাকা পয়সা লাগবে।
0: আমি যে একটু আগে বললাম যে নিখরচায় আইনি সুরাহা আপনি পাবেন, আপনি যে কোনো আদালতে, আপনি যে কথা বলছিলাম জেলা আদালত বা সাব ডিভিশনাল কোর্ট বা তালুক স্তর অবধি আপনি নিখরচায় আইনি পরিষেবা পাবেন, আইনি পরিষেবা কর্তৃপক্ষ বসে রয়েছে আপনাকে আইনি সুরাহা দেবার জন্য। আর একটা কথা বলি, এইটাও এই কনসেপ্টটাও ক্লিয়ার করে নিন যে পুলিশ কিন্তু আপনাকে সাহায্য সহায়তা করতে বাধ্য, যদি কখনো কোনো সিনিয়র সিটিজেন কোথাও অত্যাচারিত হন আপনারা দৌড়ে থানায় যান, যদি আপনাকে সুরাহা না দেয় আপনি তাদের বলুন আমার অভিযোগ লিপিবদ্ধ করুন আপনারা, না হলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে যাব, এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। শুধু কলকাতা হাইকোর্টই কেন, মহামান্য সুপ্রিম কোর্টও খুব স্ট্রিক্ট, সারা দেশ জুড়ে সিনিয়র সিটিজেনদের ওপরও হওয়া অত্যাচার আটকাতে আদালতগুলি প্রতিজ্ঞাবদ্ধ। কাজেই প্রয়োজনে আপনারা আদালতে আসুন, নিখরচায় আদালতে আসতে পারবেন, কোথাও কোনো খরচ হবে না, এটা গেল এক। দ্বিতীয় কথা, আমাদের এই অনুষ্ঠান যদি রাজ্য সরকারের তরফে কেউ শোনেন, শুনুন যে এই আইনে বলা আছে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে। আপনি যে কথা বলছেন আমার যাবার জায়গা নেই, বৃদ্ধাশ্রম তৈরি হবে তো, সরকার তৈরি করবে, কিন্তু আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই। 2007 সালে প্রণীত হওয়া এই আইনের পরে আজ অবধি কটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, হয়ে থাকলে ভালো, সেখানে সিনিয়র সিটিজেনরা যাবেন, নিখরচায় কোনো তো খরচ লাগবে না। আর বৃদ্ধাশ্রম কনসেপ্ট তো আস্তে আস্তে বদলাচ্ছে, বৃদ্ধাশ্রমটা কিন্তু দয়ার জায়গা নয়, আমি বলছি বৃদ্ধাশ্রমটা একটা অধিকার হিসেবে রাজ্য সরকার তাদের সুরক্ষা দেবেন, বৃদ্ধাশ্রমে আনবেন, সেখানে তারা ভালো থাকবেন, সেখানে তারা ওষুধ পাবেন, পথ্য পাবেন, খাবার পাবেন, যত্ন পাবেন, তাদের কল্যাণের দিকটা নজর দেওয়া হবে, তবে না ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ সফল হবে।
1: আমার আরেকটাও প্রশ্ন রয়েছে যে অনেক সময় এরকম হয় যে বাবা মাকে হয়তো সব রকম ভাবেই সন্তান দেখছে, কিন্তু বাবা মায়ের সাথে কোনো একটা বিষয়ে যদি মতের অমিল হয় সেক্ষেত্রে হয়তো বাবা মায়ের ওপরে কোনো না কোনো অত্যাচার আসছে এবং অপমান সূচক কথাবার্তা, সকলের সামনে অপমান করা, এই ধরনের দিক আসছে, কিন্তু তারা তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে সিকিউরিটি সন্তান দিচ্ছে, কিন্তু বাবা মা ওই অপমানের বিরুদ্ধে যেতে পারছেন না, অত্যাচারের বিরুদ্ধে যেতে পারছেন না, যেহেতু সন্তান তাদের সব রকম ভাবে মেইনটেইন করছে।
0: দেখুন, ভালোবাসা আর অধিকার দুটোর মধ্যে একটা কিন্তু থিন লাইন আছে, ভালোবাসা তো দিতেই হবে, সন্তানকে বাবা মা ভালোবাসবেন, কিন্তু বাবা মায়েরও কিন্তু অধিকারটা বুঝে নিতে হবে, প্রয়োজনে তাকে আদালতে যেতে হবে। এছাড়া আপনারা তো জানেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ্য হিংসা প্রতিরোধী আইনও একটা রয়েছে, চাইলে তারা সেখানেও যেতে পারেন, আর এই ট্রাইব্যুনাল সব দিক দেখবে। দেখুন, ভালোবাসাটা তো আমি এনে দিতে পারবো না, কোনো সন্তান ভালোবাসছেন না বাবা মাকে, কেন বাসছেন না তার মধ্যে অনেক কথা জড়িয়ে থাকে, কিন্তু আমরা অধিকারটুকু তো পাইয়ে দিতে পারবো, আমরা বাবা মা ভালো থাকবেন এই বন্দোবস্তটুকু তো করে দিতে পারবো। তিনি ট্রাইব্যুনালে যাবেন, যদি মনে হয় ট্রাইব্যুনালও তাকে দেখছে না, তাহলে তিনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করতে পারেন। অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বয়স্কদের জন্য এখন অনেকটা কিন্তু প্রোটেকশনের জায়গাটা রয়েছে। আর একটা কথা বলে শেষ করি, যে বয়স্ক মানুষেরা কিন্তু সফট টার্গেট দুর্বৃত্তদের, বয়স্করা অতটা টেক স্যাভি তো হন না, কাজেই অনেক সময় কোনো একটা ওটিপি চলে এলো, তারা সেই ওটিপিটা দিয়ে দিলেন, দেখা গেল ফোন থেকে মুহুর্মুহু টাকা কাটা হয়ে যাচ্ছে, যে টাকা তারা জমিয়েছিলেন সে টাকা দুর্বৃত্তরা কেটে নিল, তারা সাইবার টেররিজমের শিকার হলেন। এটা খুব সাবধানে করবেন। আর বয়স্কদের ক্ষেত্রে দুপুরবেলাটাই এই দুষ্কৃতকারীরা বেছে নেয়, যখন তারা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন, কখনো কেউ বাজার করছেন, সে সময় একটা ফোন আসবে যে আপনি আপনার ওটিপিটা দিন, আমি অমুক ব্যাংক থেকে বলছি,

0: খুব সাবধান, ওটিপি দেবার ক্ষেত্রে আপনারা সতর্ক হন। আর একটা কথা আপনারা জেনে রাখুন, আজকালকার দিনে ডিজিটাল অ্যারেস্ট বলে খুব একটা কথা আসছে এবং বয়স্করাই এর শিকার হচ্ছেন। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না। যদি কখনো আপনাকে এ ধরনের ফোন কেউ করে তাহলে দৌড়ে থানায় যাবেন বা কাছাকাছি কোনো উকিলবাবুর সঙ্গে কথা বলবেন। এরা এত চতুর হয়, এরা বলবে আপনি কারোর কাছে যাবেন না, কারোর সঙ্গে দেখা করবেন না। আমারই এক পরিচিত বন্ধু, তার বাবাকে ফোন এলো যে আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক্ষুনি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিন আমাদের এই ফোন নাম্বারে। সঙ্গে সঙ্গে তিনি সচেতন ছিলেন, তিনি আমাদের ফোন করলেন, আমরা খোঁজ খবর নিয়ে জানালাম যে না, বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অর্থাৎ এই ধরনের ফোন থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। বয়স্কদের বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়। আপনারা দেখেন যে খবরের কাগজ খুললে যে বাড়িতে ঢুকে রাজমিস্ত্রি সেজে ঢুকেছে, কখনো কখনো প্রতিবেশী সেজে ঢুকেছে, আত্মীয় বান্ধব হিসেবে ঢুকে খুন করে দিয়ে চলে গেছে। বয়স্করা কিন্তু বহু দিক থেকে অসহায়, তাদের অসহায়তা দূর করবার জন্য আমি মনে করি আমাদের এই কথাগুলি বলা খুব প্রয়োজন।
1: অনেক ধন্যবাদ
0: আপনাকে, আপনি আমাকে সুযোগ দিয়েছেন।
1: শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন আজকের আমাদের এই আলোচনায়। নমস্কার।
0: নমস্কার।
2: আমাদের প্রত্যেককে সজাগ থাকার বিষয়টা, সচেতন থাকার বিষয়টা কিন্তু অবিরত চালিয়ে যেতে হবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি শোভা মুখোপাধ্যায়। খুব ভালো থাকবেন আপনারা, খুব ভালো রাখবেন চারপাশের মানুষকে, আর অবশ্যই প্রয়োজনে নিজেদের ভালোর স্বার্থে, নিজেদের ভালো থাকার জন্য যখন যে পদক্ষেপ প্রয়োজন তা সাহসিকতার সঙ্গে নিতে হবে। আজ শেষ করলাম, নমস্কার। তবে যেতে যেতে শুনে নেব অপূর্ব রবীন্দ্রসঙ্গীতটি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। ভালো থাকুন।

0: এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা।

কলকাতা গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং উপহিমালয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ওড়িশার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত সহ

উড়িষ্যার বেশিরভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। উড়িষ্যার দু একটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। বিহারের দু একটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল এবং সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। বিহারের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে ছিল এবং এই অঞ্চলের বাকি জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উড়িষ্যার বৌদ্ধ সমভূমি অঞ্চলে 42.8 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ের কালিম্পংয়ে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে 29.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা 2, চেপান আলিপুরদুয়ার 5, সিঙ্গিমারি কুচবিহার 3, দামদিন টি এস্টেট জলপাইগুড়ি 3, কাটিহার 3, আইসিআর নামকাম রাঁচি 5, রামগড় 4, ওড়িশা বলাগড় 9, ধানগাড়ি জাজপুর 6, খায়রা বালাসোর 4, কাপ্তিপাড়া ময়ূরভঞ্জ 3 এবং সাংখাইমুন্ডি 3। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝে এ ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বাকি জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সমগ্র পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে বৃষ্টি মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশায় দমকা হওয়া সহ গতিবেগ যার হতে পারে 50 থেকে 60 কিলোমিটার, বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের সব জেলায় দু একটি জায়গায় দমকা হাওয়া সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিদ্যুৎ চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ওড়িশার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। সিকিমের ওপর দু একটি জায়গায় তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা বৃষ্টি সহ সাধারণত মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই। তবে আন্দামান ও নিকোবর উপকূলের জন্য জানানো হয়েছে, 15 জুন থেকে 17 জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূলে এবং তার আশেপাশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা মাঝে মাঝে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।
এমত অবস্থায় মৎস্যজীবীদের এই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ সিকিম।

0: এখন জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। দুটো বেজে এরপরেই শুনবেন ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান 5:30 এই অনুষ্ঠানে শুনবেন অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে। পাঠদান করবেন মহেশপুর উচ্চ বিদ্যালয় তারকেশ্বরের শিক্ষক পার্থপাল, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05। 6:38 কৃষি কথার আসর, এই অনুষ্ঠানে শুনবেন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামীর সাক্ষাৎকার, নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। গৌণ ফল কখনোই গৌণ নয়, এই বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কিভাবে সুস্থ থাকবেন। অতিথি ডাক্তার শৈবাল মৈত্র, আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সৌগত রায়চৌধুরী। আবৃত্তির আসর 9:30, রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে। সময়ের আয়নায় 9:45, রাত 10টায় বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নজরুলগীতি, শিল্পী ঝুম্পা সরকার। 10:30, 10:45 শুনবেন পুরাতনি গান, শিল্পী অরবিন্দ পাইক। অন্বেষা মুস্তাফির কণ্ঠে আধুনিক গান শুনবেন রাত 11টায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। এই সঙ্গে জানিয়ে দিই আমাদের সঞ্চয়িতার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সঞ্চয়িতায় শুনবেন 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়। উর্বশী 5:20, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা গুলগুলশান 6:30, 7:10 শিল্প সংলাপ দর্পণ 7:30, 8টায় ছায়াছবির গান 8:15, নানা রঙের গান স্পটলাইট 9:16, 10:10 বিশ্ব দর্পণ 10:30, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান 11:10। শুনলেন আজকের পরবর্তী গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের খবর।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
2: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
2: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: आकाशवाणी कोलकाता, गीतांजलि। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে মান্না দে।

হোটেল স্নোফক্স ছবির গান শুনলাম মান্নাদের কণ্ঠে। এবারে ছবি লাভ এক্সপ্রেস। জিৎ গঙ্গোপাধ্যায় এবং বব অমুলো।

0: শুনলেন লাভ এক্সপ্রেস ছবির গান। এবারে মান্না দে, রবি ঘোষ এবং চিন্ময় রায়ের কণ্ঠে এই গান।
1: লেগেছে লেগেছে লেগেছে লেগেছে লেগেছে লেগেছে আগুন, আয় তোরা দেখে যা।

জন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে

0: বসন্ত বিলাপ ছবির গান শুনলেন মান্না দে, রবি ঘোষ এবং চিন্ময় রায়ের কণ্ঠে। শুনুন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান মান্না দে।
1: বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার, চলে গেল যে দাও।

0: एकटी पे गई एकटी पे गई से जे भूले जाए
1: मिस्टर
0: एमन बंधु आर के आछे तुमार मत मिस्टर কখনো বা ডার্লিং কবু তুমি জননী কখনো বা স্নেহময়ী সিস্টার প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি বলে শুধু শাড়ি দাও টাকা দাও দাও দাও দিয়ে যাও গেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও
1: খরচা নাই ও মিস্টার
0: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার
2: দীপ চলে যায় ছবির এই গানটি শুনতে শুনতেই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 16 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10:00-5:00 পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: এখন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

0: গণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন ফিফা বিশ্বকাপ 2026। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেছে আর বেশ কয়েকটি খেলা ইতিমধ্যেই হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি, আবার বেশ কয়েকটি ম্যাচে অনায়াসে জয় পেয়েছে একটি দল, বেশ কয়েকটি অনবদ্য গোলও হয়েছে ইতিমধ্যেই। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই মাঠে নেমেছেন কয়েকজন তারকা ফুটবলার, কয়েকজন নামার অপেক্ষায়, আর এরই মধ্যেই আক্রান্ত ফুটবল জ্বরে গোটা বাংলা, গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ। কেমন হচ্ছে এবারের বিশ্বকাপ? এখনো পর্যন্ত কোন দলকে চোখে পড়ল, কোন খেলোয়াড়দের চোখে পড়ল, কে হবেন এবারের বিশ্বকাপের নায়ক, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা হ্যালো ক্রীড়াঙ্গনে। আর আমাদের সঙ্গে আজ স্টুডিওয় উপস্থিত রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ। গৌতমদা, আকাশবাণীর ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: এবং সেই সঙ্গে আপনারাও আসতে পারেন, আপনারা জানেন হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারাও উপস্থিত থাকতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই চলে আসুন 2213134221342 নম্বরে। আমাদের সঙ্গে স্টুডিওয় আজ অতিথি হিসেবে রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ।

0: তবে বন্ধুরা, শুরুতেই দেশ বিদেশের খেলার খবর
1: এক নজরে।
0: বিশ্বকাপের কয়েকটি খেলার খবর দিয়ে দিই। বড় জয় পেল জার্মানি, কুরাসাওকে 7-1 গোলে হারালো চারবারের চ্যাম্পিয়ন দল। নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, দুপক্ষই করল দুটি করে গোল। বড় জয় পেল সুইডেন, তিউনেশিয়াকে 5-1 গোলে হারালো 1958-র ফাইনালিস্টরা। আজ মাঠে নামছে স্পেন, ভোরে সৌদি আরবের মুখোমুখি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।

0: মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল পাকিস্তানকে 64 রানে হারালো ভারত। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে করে 6 উইকেটে 170 রান। স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে 68 রান, তিনি 44 বলে 68 রান করেন। তার এই ইনিংসে ছিল 9টি 4 এবং 2টি 6। স্মৃতি মান্ধানার সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা সমস্যা, কিছুটা দ্বিধা, কিছুটা চিন্তায় ছিল ভারত, কিন্তু অসাধারণ খেললেন স্মৃতি মান্ধানা। বড় ম্যাচে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি বড় মাপের একজন ব্যাটার। হরমনপ্রীত কাউর করলেন 36-35 বল খেলে। বাংলার ঋচা ঘোষের ব্যাট থেকে এলো 34 রান, তিনি 17 বলে 34 করেন। তার এই ইনিংসে ছিল 5টি 4 এবং 1টি 6। পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 106 রান করে। মনিবা আলীর ব্যাট থেকে আসে 41 রান, তিনি 35 বলে 141 করেন। তবে ভারতের হয়ে সেরা অবশ্যই দীপ্তি শর্মা, তিনি 10 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন নির্ধারিত 4 ওভার বল করে। ম্যাচের পরে দীপ্তি শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
1: আপনি প্ল্যানস কো বহুত সিম্পল রাখা আর বাস সেলফ বিলিভ থা কি জব ভি এসি সিচুয়েশনস আয়েঙ্গি আই হ্যাভ টু স্টেপ আপ আর জেসে উইকেট স্লাইটলি টার্নিং থা তো আপনি আচ্ছে বলস আর আপনি আচ্ছে লেন্থ পে হিট কর রহি থি আর বাস ইয়েই থা কি জো আচ্ছে এরিয়াজ হ্যায় উসি পে ব্যাক টু ব্যাক মে বল ডালতি রহুঁ আর পিচ পে স্পিড বহুত জ্যাদা ক্রুশিয়াল থা তো হর এক ওভার মে वेरी कर रही थी तो उस चीज़ ने मुझे हेल्प किया। फर्स्ट इनिंग में भी देखा था कि स्लो और थोड़ा सा टर्न हो रहा था एंड सेकेंड इनिंग में ऑल्सो थोड़ा ज़्यादा होने लग गया था, लेकिन फोकस मेरा यही था कि बैक टू बैक जितने भी लाइक 6 बॉलर जितने भी ओवर्स बचे हैं मेक श्योर कि मैं उसी एरियाज पे डालूं और ज़्यादा कुछ सोच नहीं रही थी, सिर्फ अपने अच्छे बॉल्स पे टारगेट कर रही थी कि उसको कैसे बैक टू बैक एंड कंटिन्यू अच्छे एरियाज में हिट करने का। या
0: দীপ্তি শর্মা 5 উইকেট নিয়েছেন 10 রান দিয়ে 4 ওভার বল করে, এবং তিনি বললেন ঠিক জায়গায় বলটিকে রাখার চেষ্টা করেছিলেন এবং কিছু ভেরিয়েশন আনার চেষ্টা করেছিলেন আর তাতেই এসেছে তার সাফল্য। ইন্ডিয়া এ ও শ্রীলঙ্কা এর মধ্যে খেলা চলছে। 265 রান করেছে ভারতীয় এ দল 49.2 ওভার ব্যাট করে। সৌরিয়াংশ করেন 72 রান 66 বল খেলে। তার ইনিংসে ছিল 3টি 4 এবং 2টি 6। বৈভব সূর্যবংশী 21 রান করে আউট হয়ে যান, তিনি 14 বল খেলে 21 করেন এবং ওই 21 রানের মধ্যে ছিল 3টি 4 এবং 1টি 6। অর্থাৎ সেই আক্রমণাত্মক ঢঙেই তিনি খেলেছেন, তবে বড় ইনিংস খেলতে আজ ব্যর্থ হয়েছেন বৈভব। শ্রীলঙ্কা এ 5 উইকেটে 190 রান করেছে, 31 ওভার খেলা হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 169 রান করে। ওয়েস্ট ইন্ডিজ একেবারে শেষ ওভারে 2 বল বাকি থাকতে 170 রান করে, নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় 5 উইকেট হারিয়ে। 5 উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতল 2-1 ম্যাচে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের আগেই বলেছি আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্যই ফিফা বিশ্বকাপ 2026। আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ। আপনারাও চলে আসতে পারেন আমাদের অনুষ্ঠানে 2213134221342 নম্বরে ফোন করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের বিশেষজ্ঞ রয়েছেন স্টুডিওয়ে, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। গৌতমদা, সকলের পক্ষ থেকে প্রথম প্রশ্নটা আমি করি, কেমন লাগছে এবার বিশ্বকাপ এখনো পর্যন্ত?
2: মানে খুবই ভালো। প্রথম কথা, অনেক বেশি কালারফুল, আর যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে এবারের ফুটবল বিশ্বকাপের যে গানটা দিয়ে উদ্বোধনের ইয়ে হয়েছে আমাদের
0: উদ্বোধন হয়েছে,
2: হ্যাঁ, এবং একটা মানে খুবই হিট করেছে গানটা এবং সবাই খুব প্রশংসা পেয়েছে। এবং এর সাথে সাথে যে তিনটে কান্ট্রি ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো, ওরা যেভাবে ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করেছে এখনও অবধি সবাই খুব এনজয় করছে এবং বিপুল সমাগম হচ্ছে স্টেডিয়ামে, এটা একটা ভালো দিক
0: অবশ্যই। এবং এবার প্রথমবার তিনটি দেশ একই সঙ্গে আয়োজন করছে বিশ্বকাপ। এর আগে দুটো দেশ একসঙ্গে আয়োজন করেছিল, 2002 আমরা দেখেছিলাম জাপান ও দক্ষিণ কোরিয়া, কিন্তু এবার তিনটি দেশ একসঙ্গে আয়োজন করছে। আয়োজকের ভূমিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে সেখানে 11টি ম্যাচ হচ্ছে বা 11টি স্টেডিয়ামে খেলা হচ্ছে, মেক্সিকোতে 3টি জায়গায় খেলা হচ্ছে এবং ক্যানাডায় 2টি জায়গায় খেলা হচ্ছে, অর্থাৎ 16টি স্টেডিয়ামে খেলা হচ্ছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের মনে আছে 1994 সালে তারা আয়োজক ছিল, মেক্সিকো 1970 এবং 1986 সালে আয়োজক ছিল, এবং এবার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে। 104টি খেলা হবে, 1248 জন খেলোয়াড় রয়েছেন এবং তার মধ্যে 891 জন প্রথমবার বিশ্বকাপ খেলবেন। সব কিছুই সেট হয়ে আছে, এখন শুধু আমরা অপেক্ষা করছি খুব ভালো খেলা দেখার জন্য। ইতিমধ্যেই বেশ কয়েকটি খেলা বেশ ভালো হয়েছে, তবে অনেকেই বিশেষ করে বাংলার ফুটবল প্রেমীরা বেশ কিছুটা হতাশ হয়েছে ব্রাজিলকে দেখে। তোমার কী মনে হয়? হ্যাঁ,
2: ব্রাজিল তার ফার্স্ট ম্যাচ খেলেছে এবং ফার্স্ট ম্যাচ সবসময় জানবে এটা খুবই টাফ, এবং মানে ওরা মানে যথেষ্টই মানে ভালো টিম। তা যাই হোক, প্রথম ম্যাচ ব্রাজিলের আমি বলবো একটু ছন্দটা মানে মনে হচ্ছে যে মানে ঠিক হচ্ছে না, যেহেতু ওরা বেশি গোল পায়নি। সবসময় আমরা চিন্তা করি যে আমরা ভালো খেলবো, ভালো টিমের এরা যেন বেশি গোল করে, যেমন জার্মানি করেছে 7টা গোল, তা মানুষ খুব খুশি। কিন্তু ব্রাজিলের সাথে মরক্কোর খেলা, মরক্কো খুব মানে ইয়ে টিম, মানে তোমার টাফ টিম, ওরাও সব ভালো ভালো প্লেয়াররা রয়েছে। তা সুতরাং মানে একটা ভালো ম্যাচ ব্রাজিল খেলেছে। তা যাই হোক, আশা করা যায়, ভরসা তো রাখতেই হবে, কারণ সব ভালো ভালো প্লেয়াররাই ব্রাজিল টিমে রয়েছে যারা সারা পৃথিবীতে 365 দিন ক্লাবের হয়ে ভালো ফুটবল খেলছে।
0: এবং ব্রাজিল সাধারণত প্রথম ম্যাচে জেতে, এর আগে 2018 তারা ড্র করেছিল সুইজারল্যান্ডের বিরুদ্ধে, এক একই হয়েছিল। তার আগে 1978 সালে সুইডেনের বিরুদ্ধে এক এক হয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো ম্যাচে, প্রথম ম্যাচে বিশ্বকাপের হারেনি বা ড্র করেনি ব্রাজিল। তার আগে 74 ড্র করেছিল সাবেক যুগোস্লাভিয়ার সঙ্গে, এবং তার আগে 34 আর 30 সালে এই দুটো বিশ্বকাপে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়, সেখানে ব্রাজিল হেরে গিয়েছিল প্রথম ম্যাচে। কিন্তু

0: এরপরে আর কখনো হারেনি, এমনকি ড্রও করেছে মাত্র 3 বার। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ব্রাজিলের শুরুটা একটু অব্রাজিলীয় হয়েছে হয়তো। আমরা দেখে নেব আমাদের কোন বন্ধু রয়েছেন এবং তার কি প্রশ্ন রয়েছে। আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে, আর আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: বলুন বলুন।
1: আমার স্যার কাছে দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে রেফারিং কি এখন পর্যন্ত ঠিকঠাক আছে না একটু ছোট টিমের বিরুদ্ধেই যাচ্ছে রেফারিং এর সিদ্ধান্ত গুলো? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের এশিয়ার দলগুলো কতটা সাফল্য পেতে পারে, বিশেষ করে জাপান। জাপানের কিন্তু রেকর্ড একটা আছে ইউরোপের দলের সঙ্গে, ভালো রেকর্ড আছে, যেটা রেকর্ড বা কোনদিন হারে নিয়ে দেওয়া হয়েছে, সে একটু একটু আলোচনা যদি পারেন।
0: অবশ্যই, আমরা প্রথম প্রশ্নটা রেফারিং নিয়ে, ইতিমধ্যে প্রথম ম্যাচে 3টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি, দুজন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়কে এবং একজন মেক্সিকোর খেলোয়াড়কে। একটু নাটকীয়ভাবে শুরু হয়েছে বিশ্বকাপ, এটাও বড় একটা দেখা যায় না, একটা রেকর্ড বলা যেতে পারে। এছাড়া রেফারিং এখনো পর্যন্ত কিরকম লাগছে?
2: আমার তো খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে রেফারিং একটা জিনিস ওরা দেখাচ্ছে যে ওরা যেটাই মানে সঠিক সিদ্ধান্ত ওটা সঠিক দিচ্ছে, এবং করা হতেও কোনো রকম ওরা মানে সে যে টিমেরই হোক করা একটা মনোভাব থাকছে। এবং তার সাথে সাথে ভালো রেফারিং হওয়ার আরেকটা কারণ হচ্ছে এত ভালো টেকনোলজিক্যাল সাপোর্ট রেফারিরা পাচ্ছে বিভিন্ন দিক দিয়ে, এবং মাঠের মধ্যে এবং মাঠের বাইরে ভার পদ্ধতির মাধ্যমে ইভিন ওনার শরীরের সাথে যে সমস্ত টেকনোলজি উনি ইউজ করছেন,
0: বলে রয়েছে টেকনোলজি,
2: এবং ইভিন বলে প্লাস অফসাইড প্লাস গোল লাইন ক্রস, এই সমস্ত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে রেফারিরা অনেক ভালো সাপোর্ট পাচ্ছে একটা ভালো ম্যাচ খেলানোর। তো এখন অবধি তো
0: সেরকম বলার মতো কোনো বিতর্কিত সিদ্ধান্ত সেরকম হয়নি আমাদের আমাদের বিশেষজ্ঞর মতে। এখনও পর্যন্ত রেফারিং ভালোই হয়েছে। এবং আরেকটা প্রশ্ন ছিল আমাদের বন্ধুর, এশিয়ার দেশগুলি কেমন খেলবে বা এবার তাদের পারফরমেন্স কেমন হতে পারে। ইতিমধ্যেই এশিয়ার বেশ কিছু দেশ নেমেছে, কাতার সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে। এই কাতার কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে, প্রথমবার তারা আয়োজক হিসেবে বিশ্বকাপ খেলেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন আয়োজক বলে তারা সুযোগ পেয়েছেন, কিন্তু এবারে তারা দেখিয়ে দিয়েছেন যে ইউরোপের সুইজারল্যান্ডের মতো দলের সঙ্গে তারা ড্র করতে পারেন। অস্ট্রেলিয়া এশিয়ার মধ্যেই রয়েছে, অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে জিতেছে এবং দক্ষিণ কোরিয়া চেকিয়াকে হারিয়েছে, সেটাও একটা বড় অবশ্যই অ্যাচিভমেন্ট। এবং জাপানও দারুণভাবে শুরু করেছে। তো এশিয়ার দলগুলোর কাছ থেকে এবার কী আশা করছো?
2: উনি একটা প্রশ্ন করলেন জাপানের ব্যাপারে। জাপান নেদারল্যান্ডস ম্যাচটা যদি আপনি দেখেন, আমি ম্যাচটা দেখলাম এবং কখনোই মনে হচ্ছিল না যে নেদারল্যান্ডসের ওই রকম ফুটবলের ঐতিহ্য সেটা কখনোই খেলার মাঠে জাপানকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এরকম কখনোই আমরা ফিল করছিলাম না। জাপান খুবই ভালো পারফর্ম করেছে, এবং যেমন অ্যাগ্রেসিভনেস ওদের খেলার মধ্যে ছিল তেমনি ওরা ভালো ফলো করেছে। 2-2 ম্যাচটা ড্র হয়েছে এবং জাপান হারছিল, সেটাকে লাস্টে জাপান গোল স্কোর করে ওটাকে ইকুয়ালাইজ করেছে। এবং এইবারে হল্যান্ড টিম খুবই ভালো তারকা সমৃদ্ধ টিম, সেইখানে জাপান যেভাবে বাউন্স ব্যাক করলো মানে অসাধারণ লেগেছে আমার খেলাটা। এবং এছাড়া তো সাউথ কোরিয়ার কথা, মানে অসাধারণ একটা ফুটবল,
0: দক্ষিণ কোরিয়াও কিন্তু পিছিয়ে থেকে চেকিয়াকে হারিয়েছে, চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে।
2: আর আরো আরো ভালো।
0: হ্যাঁ গৌতম, আরো একটা প্রশ্ন নিয়ে নেব, আমাদের আরেকজন বন্ধু চলে এসেছেন। হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ভাবু বলছি।
0: বলুন প্রশান্ত বাবু।
3: আমার প্রশ্ন হলো এবারে বিশ্বকাপে কোন কোন প্লেয়ার স্টার প্লেয়ার হিসেবে মানে ছাপ রেখে যেতে পারে।
0: আচ্ছা, মানে কোন খেলোয়াড় নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন এমন একটা প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত কয়েকজন তারকা ফুটবলার নেমেছেন, এখনো অনেকেই নামেননি।
2: হ্যাঁ, মানে এখন অবধি আমরা যারা দেখেছি, যারা মানে আমাদের কাছে পূর্ব পরিচিত কয়েকজন প্লেয়ার, তারা অলরেডি যেমন কোরিয়ার সং যে দীর্ঘ টাইম আমাদের আটলান্টিকো মানে টটেনহাম হটস্পারে খেলেছে, এখন ইউএসএ লিগ খেলছে, খুবই নাম করা প্লেয়ার,
0: ও অলরেডি টটেনহামের হয়ে খুব নাম করেছে,
2: খুব নাম করেছে। ব্রাজিলের প্লেয়ারদের তো আপনারা সারা পৃথিবীতে সবাই চেনে, তারা তো নেমেইছে। নেইমার এখনও ইঞ্জুরির জন্য নেমে উঠতে পারেনি, আর হল্যান্ডেরও বেশ কিছু তারকা প্লেয়ার তারা অলরেডি নেমেছে খেলছে। মানে আমরা যারা এশিয়ান কান্ট্রি বা আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত মানুষজন, বিশেষ করে ভারতীয়রা, আমরা স্পেশালি একটু মেসি রোনাল্ডো ওরিয়েন্টেড, তা আমরা আশা করব ওদের জন্য ওয়েট করছি কবে ওরা নামবে।
0: অবশ্যই ওদের নিয়ে আলোচনা করব। ওরা একটি রেকর্ড করেছেন, তিনজন খেলোয়াড় ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন, যেটা অবশ্যই একটা বিরাট বিরাট প্রাপ্তি। এবং আমরা ব্রাজিলের কথা বলছিলাম, ব্রাজিলের ভেনিসিয়াসের সেই গোলটার কথায় আসবো, সেই গোলটা কি বলবে তুমি তো অ্যাটাকিং এতে খেলতে আক্রমণ ভাগে।
2: আমি উইংয়েও খেলতাম। একটা জিনিস, ভেনিসিয়াস যে জিনিসটা যেভাবে গোলটা করেছে, যদি রিয়েল মাদ্রিদে ওর পারফরমেন্স দেখা যায়, এই ধরনের গোলই ও বহুবার রিয়েল মাদ্রিদের হয়েও করেছে। এবং এত প্রতিভাশালী একজন প্লেয়ার, ও যে এই বিশ্বকাপে একটা স্টার হতে চলেছে আগামী দিনের, সেটা কিন্তু ও ওই একটা গোল, একটা মুভমেন্ট ও কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে ইয়েস আই এম কামিং।

0: হ্যাঁ, ব্রাজিল বললে আমাদের একটা বাড়তি যেন আবেগ কাজ করে। আর সেই আবেগের তাড়নাতেই বেশ কিছু বাঙালি ফুটবল প্রেমী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তারা হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। এমনই একজন হাজির হয়েছিলেন স্টেডিয়ামে, মৃদুল পাল, হুগলির বাসিন্দা, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি ছিলেন মাঠে এবং সেখান থেকে তার অনুভূতির কথা আমাদের জানিয়েছেন।
1: স্টেডিয়ামে আজকে ব্রাজিল মরক্কোর ম্যাচ, আমাদের ফার্স্ট ম্যাচ নিউ জার্সিতে, খুব ভালো লাগছে। আমরা এখানে এসেছি বাঙালি, মানেই হচ্ছে
0: ব্রাজিল বাঙালিদের সঙ্গে একটা যোগাযোগ যেন রাখে। একটা কারণ অবশ্যই আমরা জানি, পেলের খেলা আমরা আগে একটা সময় যখন টেলিভিশন ছিল না তখন আমাদের এখানকার দর্শকরা সিনেমাতে দেখেছেন পেলের অনেক খেলা, এবং অমল দত্ত প্রশিক্ষক হিসেবে খেলোয়াড়দের দেখাতেন বিদেশি খেলাতে। এরকম অভিজ্ঞতা হয়েছে তোমার?
2: হ্যাঁ, আমার অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আমি চুচুড়ার ছেলে, আমি ছোট বয়সে, তখন আমরা হুলি কলেজের স্কুলে পড়ি, তা ছোট বয়সে আমার মনে আছে অমল দত্ত ওইখানে বড় স্ক্রিনে আমাদের বিদেশি ফুটবলের খেলা দেখিয়েছিলেন। আর সেই সময় ওই পেলেকে আমাদের দেখানো হয়েছিল, এবং তার ওই রকম, মানে ওই কম বয়সে যখন ওনার ওই রকম মানে ম্যাজিক দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, এবং উনি বলতেন যে কে কি এবং কীরমভাবে কি করছে, মানে ওইটা একটা সময় আমাদের বাঙালিদের মনে যে বিশ্ব ফুটবল কি সেটা অমল দত্ত চোখে দেখিয়ে দিয়েছিলেন।
0: অবশ্যই আমরা একটা টেলিফোন নিয়ে নেব, আমাদের এক বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো, না, যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। এশিয়ার দেশগুলির কথা বলছিলাম, আপনাদের একবার জানিয়ে দিই যে দক্ষিণ কোরিয়া এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বকাপে খেলেছে, 11 বার খেলেছে, 7 বার জাপান খেলেছে, 6 বার সৌদি আরব খেলেছে, ইরান 6 বার খেলেছে, ইরাক এর আগে 1 বার খেলেছে 1986। 2টি নতুন দল, জর্ডন এবং উজবেকিস্তান, কতটা আশাবাদী হতে পারা যায়?
2: আমি উজবেকিস্তানের জন্য খুবই আশাবাদী, তার কারণ উজবেকিস্তানের একটা মানে ফুটবলের ঘরানা দীর্ঘদিন ধরে রয়েছে, এবং অ্যাট প্রেজেন্ট আমাদের ইতালির নাম করা ডিফেন্ডার আমাদের ক্যানোভেরা, ও আমাদের উজবেকিস্তানের কোচ, এবং উজবেকিস্তান টিমটা এর আগে এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছিল, এবং এই বছর খুব ভালো ফুটবল খেলে ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে। তো উজবেকিস্তানের ওপর আমার খুবই আশা আছে, ওরা কিন্তু একটা ভালো কিছু করবে। এর আগে আমি একটা নেদারল্যান্ডসের সাথে উজবেকিস্তানের একটা প্র্যাকটিস ম্যাচ দেখছিলাম, এবং আমার ওটা খুব ভালো লাগছিল। যাই হোক, আমি 2-1 অবধি দেখেছিলাম ম্যাচটা, মানে ইটস ভেরি নাইস, খুব ভালো ওরা পারফর্ম করছিল।
0: আচ্ছা, তুমি তো দীর্ঘদিন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, আন্তর্জাতিক স্তরেও ভারতীয় বয়সভিত্তিক দলের প্রশিক্ষক ছিলে, তো এবারে বেশ কয়েকজন প্রশিক্ষকের মধ্যেও কিন্তু লড়াই চলবে। তার মধ্যে অবশ্যই ব্রাজিলের প্রশিক্ষক আছেন, যিনি চতুর্থ বিদেশি প্রশিক্ষক ব্রাজিলের, এবং ইটালির হয়ে তিনি একবার সহকারী প্রশিক্ষক ছিলেন 1994 সালে, যেবার ইটালি ফাইনালে উঠেছিল, ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল। এবার কিন্তু সেই ব্রাজিলেরই দায়িত্বে তিনি। এই যে বেশ কয়েকজন প্রশিক্ষক আছেন, এই প্রশিক্ষকদের লড়াইয়ে তুমি কাকে এগিয়ে রাখবে?
2: আমি আনসালত্তিকে এগিয়ে রাখবো, এই কারণে উনি কোচ হিসাবে হয়তো ক্লাব লেভেলে প্রচণ্ডই সফল, উনি রিয়েল মাদ্রিদ, এছাড়া এসি মিলান, এর আগে বহু টপ টপ ক্লাবে কাজ করেছে, এবং একটা সাকসেসফুল ক্যারেক্টার। তা উনি এইবার এমন একটা টিমের দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল, এবং যে টিমে এত মানে সব স্টার প্লেয়ার, এবং তাদেরকে কন্ট্রোল করা এবং তাদেরকে নিয়ে পরিচালনা করা ওনার মতো কোচের পক্ষেই সম্ভব। এবং আমি আশাবাদী যে ওনার কাছ থেকে একটা ভালো কিছু দেখতে পাবো। এছাড়া ইংল্যান্ডের কোচ টুসেল, ও জার্মানির, ও খুব ভালো কোচ, ইংল্যান্ডে ক্লাব টিমে ও ভীষণ সফল, ও একটা আশাবাদী ক্যারেক্টার। তা মানে দেখা যাক কি যায়।
0: আমাদের সময় প্রায় শেষ, একজন ফোনে রয়েছেন, হ্যালো। না, এই মুহূর্তে কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর একেবারে শেষে একটু মেসি রোনাল্ডোদের কথা তো বলতেই হয়। মেসি ইতিমধ্যেই চূড়ান্ত সাফল্য পেয়ে গেছেন, তিনি কতটা নিজেকে মোটিভেট করতে পারবেন বা কতটা আমরা দেখতে পাবো তাকে মাঠে? মানে 90 মিনিট তো নিশ্চয়ই দেখতে পাবো না। রোনাল্ডো কি বা কতটা আমরা দেখতে পাবো?
2: হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টার যারা হয় তারা সবসময় নিজেকে একটা সাফল্যের চূড়ায় নিজেকে রাখতে চায়। কখনো চাইবে না মেসি যে ও যতক্ষণই মাঠে থাকবে ওর প্রতি সুবিচার যেন হয়, ও সবসময় সেটা চাইবে। এবং রোনাল্ডো যেটা একটা আক্ষেপ রয়ে যাচ্ছে, একটা ওয়ার্ল্ড কাপ যেন ও পায়, তার জন্য 100% দিয়ে ও চেষ্টা করবে। এটাই হচ্ছে রোনাল্ডোর দিক থেকে।
0: আচ্ছা, আমরা শেষ করব এবার, তবে শ্রোতা বন্ধুদের বলে দিই যে আকাশবাণী মৈত্রীতে, মৈত্রী ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলব। সুতরাং আপনারা শুনতে পারেন সেই অনুষ্ঠানটিও, আরও নানা রকম কথা উঠে আসবে। তবে তার আগে একেবারে শেষে, কোন দলকে তোমার মনে হচ্ছে ফেভারিট?
2: আমার কাছে এইবারের বিশ্বকাপে স্পেন, অবশ্যই আর্জেন্টিনা আছে, এছাড়া আপনার ইংল্যান্ড, আর আমার মানে স্পেনকেও ভীষণভাবে মনে হচ্ছে এইবার, এবং ফ্রান্স।
0: স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই চারটি দলকে ফেভারিট করে রাখছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ গৌতম ঘোষ। আমরা অপেক্ষা করব এই চারটি দলের মধ্যে কোনো দল চূড়ান্ত সাফল্য পায় কিনা সেটা দেখার, তবে আমরা তার মধ্যে দেখতে থাকব এবং উপভোগ করতে থাকব ফিফা বিশ্বকাপ 2026। এবং আপনারা শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, তার কারণ প্রতিদিন ক্রীড়াঙ্গনে থাকবে বিশ্বকাপের খবরাখবর। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা, এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সুরজ ঘোষ, ঠিকানা মাজদিয়া বাসস্ট্যান্ড পাড়া, থানা কৃষ্ণগঞ্জ, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে

একে জানাচ্ছেন যে খন্দেকার আব্দুল করিম, ডাকনাম মতি, মানসিক ভারসাম্যহীন, গড়ন রোগাটে, বয়স 66 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 28 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন তারকেশ্বর মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ পাল ও দুই শিক্ষার্থী।
2: আমি অঙ্কন মণ্ডল, মহেশপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র।
3: আমি সোনাশ্রী প্যাটেল, মহেশপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র।
4: বেশ, আমরা তাহলে আমাদের আজ পাঠ শুরু করি।
2: স্যার, সেদিন ক্লাসে আপনি স্থির তড়িৎ, বিভব পার্থক্য, তড়িৎ আবেশ, তড়িৎ ক্ষরণ ও তড়িৎ প্রবাহ নিয়ে বোঝাচ্ছিলেন না?
3: আর শেষে বলেছিলেন যে পরের দিন ক্লাসে আপনি বজ্রপাত বিষয়ে বলবেন। তাহলে কি স্যার আজকে সেই বিষয়েই আলোচনা হবে?
4: হ্যাঁ, সেই বিষয়ে আলোচনা করবো। তোমরা ঠিকই বলেছো, আমরা বজ্রপাত নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তার আগে জিজ্ঞাসা করি তোমাদের, আমরা যখন এখানে আসছিলাম এই আকাশবাণী ভবনে, আমরা দেখছিলাম যে ট্রেন লাইনে ট্রেনের উপরে যে পেন্টোগ্রাফটা আছে, যখন ট্রেন যাচ্ছিল মাঝে মাঝে আগুনের ফুলকি দেখাচ্ছে হচ্ছে, তো এটা কেন হচ্ছিল বলো তো? তোমরা এটা দেখেছো?
3: হ্যাঁ হ্যাঁ।
4: আচ্ছা, তো কেন হচ্ছিল এটা বলো। আচ্ছা, অঙ্কনই বলো দেখি।
2: ট্রেন গাড়ি ইস্পাতের তৈরি রেলের উপর দিয়ে যায় ও ট্রেনের পেন্টোগ্রাফ উচ্চ বিভবযুক্ত তারের সঙ্গে যুক্ত থাকে। ট্রেন যাতে লাইনচ্যুত না হয় তার জন্য রেল লাইনের মাঝে মাঝে কিছু দূরত্ব অন্তর ফাঁক রাখা হয়, এবং ট্রেন যখন সেই ফাঁকে কাছে আসে তখন ট্রেনটি উলম্ব দোলনের সৃষ্টি হয়, ফলে সেই তার থেকে
4: উলম্ব দোলনের সময় কি হয়, তার থেকে পেন্টোগ্রাফটা একটু বিচ্ছিন্ন
2: হয়ে যায়, ফলে সেখানে উচ্চ বিভবের পার্থক্য সৃষ্টি হয়, তার জন্য সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়।
4: বাহ, খুব ভালো বলেছো, সুন্দর বুঝেছো। আচ্ছা সোনাশ্রী, তোমাকে একটা ভালো কথা বলি। সেদিনকে তোমার মনে আছে গতদিন ক্লাসে আমরা ক্লাসে এসে একটা মজার খেলা খেলছিলাম না, সে কাগজগুলো কুচিয়ে তার উপরে ওই রিক্তার সে চুলটা উঠতো, অনেক চুল, চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে অনেকক্ষণ পরে চিরুনিটা কাগজের উপর ধরেছিলাম, ছোট ছোট কাগজগুলো, তারপর কি হয়েছিল মনে আছে? সবাই তোমরা হাসছিলে, কি হয়েছিল?
3: কাগজগুলো কেমন টিরিং বিরিং করে লাফাচ্ছিল।
4: ও তাই নাকি? তো কেন এমনটা হচ্ছিল বলতো?
3: আসলে স্যার আমাদের চুলটা রেশমের প্রকৃতির, আর প্লাস্টিকের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ালে চুলে ধনাত্মক আর প্লাস্টিকের চিরুনিতে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হয়, আর ওই চিরুনি দিয়ে কাগজের ছোট ছোট টুকরো করা কাগজের কাছে নিয়ে আসলে কাগজে ধনাত্মক আর চিরুনিতে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হয়, আর বিপরীত আধানের তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, তার জন্যই কাগজগুলো এরকম লাফাচ্ছিল।
4: তো চিরুনিটাও তো কাগজের কাছে নেমে আসতে পারত, তা তো হয়নি
3: না, কারণ চিরুনিটা তো হাতে ধরেছিলাম, কি করে ওগুলো লাফাবে?
4: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তো এইসব ঘটনাগুলো, এই যে পেন্টোগ্রাফের যে স্ফুলিঙ্গ বা আমাদের কাগজের লাফিয়ে ওঠা, এগুলোর সঙ্গেও কিন্তু এই বজ্রপাতের বজ্রবিদ্যুৎ যেটা হয় এগুলো কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। বুঝতে পারলে তো অঙ্কন, এটা বুঝতে পেরেছো?
2: হ্যাঁ।

0: আচ্ছা স্যার, বিনা মেঘে তো আর বজ্রপাত হবে না।
1: সে তো বটে। হুম,
0: মেঘ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু মেঘে অত বিপুল পরিমাণ তড়িৎ জমে কোথা থেকে?
2: স্যার, এটা কি মেঘে মেঘে ঘর্ষণের জন্যই হয়?
1: ঠিকই ঠিকই বলে যে এটা এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণা আছে যে মেঘে মেঘে ঘর্ষণের জন্য বোধহয় ওরকম গুমগুম আওয়াজ হয়, হ্যাঁ, আগুনে বেরোয়। এটা কিন্তু ঠিক নয়। এখন এই ব্যাপারটা কেন হচ্ছে এটা জানার জন্য আমাদের মেঘ কিভাবে মেঘের কিভাবে বর্জ্যটা তৈরি হয় সেটা আমাদের একটু জানা দরকার। দেখো,
0: এই
1: যে গ্রীষ্মকালে, এই যে গ্রীষ্মকালে যেটা হয় প্রচুর, দিনের বেলাতে, এখনো দিনের বেলাতে রোদ দিচ্ছে, রোদ দেওয়ার ফলে কি হবে, জল বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হলে জলীয় বাষ্প পূর্ণ বাতাস সেটা একটু বাতাসের থেকে হালকা হয়, হালকা হলে কি হবে, সে উপর দিকে উঠে যাবে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপর দিকে উঠতে থাকবে। মজাটা হচ্ছে যত উপরে উঠবে তত ওই বাতাস ঠান্ডা হতে থাকবে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে শিলিগুড়িতে গরম, আর উপর দিকে তাকিয়ে দেখেছো কাঞ্চনজঙ্ঘার মাথাটা সাদা হয়ে আছে, এটা উচ্চতার জন্য হয়, ঠিক কিনা? তো উপরে যখন উঠে গেল তখন ওই জলীয় বাষ্পগুলো কি হবে, জমে যেতে থাকবে, জলীয় বাষ্পগুলো জমে জলবিন্দুতে পরিণত হয়ে থাকবে। তোমরা জানো যে জলবিন্দু যদি হতে যায় তাহলে তাকে কি করতে হবে, লীন তাপ ত্যাগ করতে হবে। লীন তাপ ত্যাগ করলে তখন সেই তাপটার ফলে নিচের বাতাস আরো উত্তপ্ত হয়ে উঠবে, সেই উত্তপ্ত বাতাস তখন কি করবে, ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে আরো উপরে তুলে ধরবে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে আরো উঠে গেল, বরফের কুচি কুচি হয়ে গেল, এই অনেক উচ্চতায় চলে যেতে শুরু করবে। তো এইভাবে ব্যাপারটা হয় আর কি। তড়িৎ আধানটা আসে কোথা থেকে এটা তো জানতে গেলে একটু বলতে হবে গভীরে। দেখো, আমাদের যে মেঘ, আমরা যে গরম বোধ করি না, এটা হয় সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির জন্য, অর্থাৎ বাংলা করলে জানায় অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মির জন্য আমরা গরম বোধ করি, কারণ ওই অবলোহিত রশ্মি সূর্য থেকে বায়ুমণ্ডল ভেদ করে এসে পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে যখন উপরে যায় মেঘ তাকে আটকে দেয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যেদিনকে মেঘ থাকে সেদিন দেখবে আমাদের বেশ গরম লাগে, না গুমোটা আবহাওয়া লাগে, তো তখন মেঘ ওটা আটকে দিল, আটকে দেওয়ার ফলে মেঘ আরো গরম হলো, গরম হওয়ার ফলে ওর মধ্যে শীতল বাতাস আর উষ্ণ বাতাসের একটা উপরে নিচে ওঠে, যেমন চায়ের চা ফোটানোর সময় দেখেছো চায়ের পাতাগুলো উপরে ওঠে নিচে নামে, এখানেও সেরকম ঠান্ডা বাতাসটা নিচে নেমে আসে আর নিচে গরম বাতাসটা উপরে যায়, এরকম করে বাতাসের উপর নিচু হতে থাকে, হতে হতে কই হয় জলের যে অণু, জলের অণুগুলো ভাগ হয়ে যায়। এই আমরা জানি জলের অণুকে H2O, এখন জলের অণু ভেঙে গেলে হবে OH- আর H+, এই যে দুটো আয়নে ভেঙে যাওয়া এর ফলে কি হবে, কিছু মুক্ত ইলেকট্রন ওই মেঘের মধ্যে জড়িত হবে, আর মুক্ত ইলেকট্রন জড়িত হওয়ার সময় কি হবে, মেঘের একদিকে উপর দিকে হয়ে যাবে ধনাত্মক তড়িৎ আর নিচের দিকে হয়ে যাবে ঋণাত্মক তড়িৎ, অনেক তড়িৎ জমতে শুরু করবে, আস্তে আস্তে কি হবে, মেঘের একদিকটা মাথার দিক, মাথাটা হয়ে যাবে ধনাত্মক আর পাটা হয়ে যাবে ঋণাত্মক। মজার বিষয় না?
0: আচ্ছা বেশ বুঝলাম স্যার, মেঘের দুপ্রান্তে দু রকমের তড়িৎ আহিত হলো, কিন্তু তা থেকে বজ্রপাত হবে কি?
1: এটা এটা তো খুব মজার কথা বলি, সত্যি করি বাবু তোমাদের ভিতর ঝগড়া, তুমি কেন বাইরে না গোলা, ঠিক না? মেঘের মধ্যে দুদিকে তো দু রকম হয়ে গেছে, ধনাত্মক ঋণাত্মক, তোমরা নিজেদের মধ্যে আদান প্রদান করো না কেন, তোমরা আবার নিচের দিকে কেন করছো? এখন এখানে ব্যাপার হচ্ছে যে সোনাশ্রী বলল না একটু আগে যে কাগজ কুচো টানছিল, ওখানে কি হয়েছিল, তড়িৎ আবিষ্ট হয়েছিল, এখন মেঘের নিচে কি হয়েছে, ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হয়েছে, আমরা দেখে বললাম একটু আগে, ওই মেঘটা ক্রমশ ভার হতে হতে নিচের দিকে নেমে আসবে, ভারী মেঘ নিচের দিকে নেমে আসবে, ওই 7-8 কিলোমিটার উপরে মেঘটা জমে গেল। ওই মেঘের নাম তুমি জানো কি মেঘে বৃষ্টি হয় অঙ্কন? তখন মেঘের নিচের ঋণাত্মক আধান আমাদের মাটির উপরের উঁচু গাছের মাথা, টাওয়ার, টেলিফোন টাওয়ার, ইলেকট্রিক টাওয়ার, যেখানে উঁচু উঁচু জায়গা, সেইখানে কি করবে, ধনাত্মক তড়িৎ আবিষ্ট করবে, অর্থাৎ কি বিপরীত তড়িৎ আধান আহিত করবে। ধনাত্মক তড়িৎ আবিষ্ট করার ফলে এই আবেশের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ মেঘের নিচে ঋণাত্মক আর মেঘের নিচে অর্থাৎ আমাদের পৃথিবীর উপরে কি হলো, ধনাত্মক, এই দু ধরনের তড়িৎ আস্তে আস্তে বাড়তে থাকলো। বাড়ার পরে কি হবে, তখনই হবে উপরে যখন ভার হয়ে গেল, যখন মেঘ কি হয় ভারী হয়ে গেলে নিচে জল পড়ে না, তখন আধান বেশি হয়ে গেল, আধানটি কি হবে নিচে নামার পথ খুঁজবে, তখন ওই মেঘ থেকে মাটিতে নেমে আসবে, সেটাই হচ্ছে বিদ্যুৎ চমক।
2: স্যার, বজ্রপাত কি কেবল উপর থেকে নিচের দিকেই হয়?
1: এটাও তো একটা সত্যি করি প্রশ্নটা অনেকে ভাববে অন্যরকম, কিন্তু প্রশ্নটা যুক্তি আছে। সত্যি করি বজ্রপাত উপর থেকে নিচেই হয় না, নিচে থেকে উপর দিকে হয়। ধরো ব্যাপারটা ঘুরে গেল যে মেঘের নিচে দিকে ধনাত্মক তড়িৎ, তখন কি হবে, সে নিচে আবিষ্ট করবে কি, পৃথিবীতে আবিষ্ট করবে, মেঘের নিচে কি হলো ধনাত্মক, তাহলে পৃথিবীর উপর কি আবেশ করবে,
0: ঋণাত্মক
1: তড়িৎ, তখন পৃথিবীতে ঋণাত্মক বাড়লো, মেঘেতে হলো ধনাত্মক, তখন কি হবে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে আধানের টান মানে পরিবহন হবে, তখন কি হবে, নিচে থেকে উপর দিকে আমাদের এটা চলতে শুরু করবে।
0: স্যার, আমাদের

0: স্কুলে দেখেছি বজ্র নিরোধক লাগানো আছে, ওটা কিভাবে কাজ করে?
1: ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের থেকে উত্তরটা জানছি। আচ্ছা সোনাশ্রী, তুমিও তো স্কুলে এদিক ওদিক ঘোরো, আমি দেখেছি খুব, তো তুমি এটা দেখেছো নাকি?
2: হ্যাঁ স্যার দেখেছি।
1: কেমন কেমন বলো তো?
2: ভূগোলের ম্যাডাম আমাদের একদিন সোলার প্যানেল দেখাবার জন্য ছাদে নিয়ে গিয়েছিল, সেখানে দেখেছিলাম বড় একটা দণ্ড যেটা স্কুল বিল্ডিং ছাদ থেকে স্কুল বিল্ডিং এর গা বরাবর নিচে নেমে গেছে, এবং তার সঙ্গে তামার একটা তারও আছে। নিচে এসে দেখি স্যার সেটা একেবারে মাটির ভেতর পর্যন্ত ঢোকানো আছে। স্যার শুধু আমি এটা স্কুলে দেখিনি, আমাদের বাড়ির এলাকার চারপাশে স্টোর গুলোতেও দেখেছি।
1: আচ্ছা আচ্ছা বেশ, এই যে আমরা এখন বসে আছি আকাশবাণী ভবনে, এখানেও কিন্তু বজ্রনিরোধক লাগানো আছে। এখানে আর দু একটা কথা একটু মনে পড়লো, বলেনি, এই যে বজ্রপাতের সময় যে বজ্রটা নেমে আছে না, সেই বজ্রপাতের শক্তিটা একটু আমাদের জেনে নেওয়া দরকার, কেমন তার শক্তি? দেখো ওই যে বজ্রটা নেমে আসে তার উষ্ণতা থাকে প্রায় 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড। 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রিতে জল টকবক টকবক করে ফুটে, 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড। সে উষ্ণতা কার সঙ্গে তুলনীয়? কার সঙ্গে তুলনীয় সোনাশ্রী জানো? স্যার শুনে, আমাদের পৃথিবীর কেন্দ্রে লাভা আছে তো, গলিত লাভা যে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় বাইরে বেরিয়ে আসে, তো সেই পৃথিবীর কেন্দ্রে যে গরম লাভা আছে ম্যাগমা থাকে সেইটার উষ্ণতার সমান, অথবা সূর্যের বহির্মণ্ডলে যে উষ্ণতা আছে তার 3 গুণ। ভেবে দেখো কিরকম উষ্ণতা, আর তার মধ্যে যে তড়িৎ প্রবাহ হয় ওটা হচ্ছে 50,000 অ্যাম্পিয়ার, আর ওর ক্ষমতা 50,000 ডিনামাইট বোমার সমান, কিরকম? 10,00,000,000,000 ওয়াট। এবং আরো আশ্চর্যের বিষয়, তুমি হয়তো হচ্ছে এই তো বছরে কয়েকবার বজ্রপাত হচ্ছে, তা কিন্তু নয়, সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে 40,000 বজ্রপাত হয়। তো কি বলছিলে যেন বজ্র নিরোধক সম্বন্ধে, কি বলছিলে তুমি, কিছু বলছিলে অঙ্কন, কিছু বলছিলে বজ্র নিরোধক সম্বন্ধে, কিছু জানতে চাইছিলে?
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো তো বজ্র নিরোধক সম্পর্কে আমাদের একটা কিছু দু একটা গল্প আছে, ছোট গল্প, কিরকম শুনবে নাকি?
0: হ্যাঁ হ্যাঁ স্যার বলুন।
1: হ্যাঁ বেশ, দেখো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলেন। কিরকম? না তিনি, তার ইচ্ছা হয়েছিল যে বজ্রপাতে কতটা আধান আছে, চার্জ আছে সেটা আমি জানবো। তা জানার ফলে তিনি বুঝতে পারলেন যে সত্যি করে ওদের চার্জ থাকে। তখন উনি তাকে অ্যারেস্ট করার জন্য, অর্থাৎ বজ্রটাকে নিরোধন করতে, বন্দি করতে তিনি এক কাজ করলেন, বললেন কি বজ্র নিরোধক আবিষ্কার করলেন। কিরকম সেই ব্যাপার, তোমরা তো একটু আগেই বললে উপরে খোঁচা খোঁচা অনেক জিনিস থাকতে, তার থেকে তার নামিয়ে দেওয়া হয়। তিনি একটু সাহসিকতার সঙ্গে, তখন রাজা দ্বিতীয় জর তাকে বললেন যে আপনার তো এখানে অনেক বজ্রপাত হচ্ছে, আর রাজার বাড়ি মানে সেখানে কামান গোলা বন্দুক সব আছে, আগুন ধরে গেলে তো মুশকিল, রাজাই তো ক্ষতিগ্রস্ত হবে। রাজা তাকে বলেছিল থেকে বাঁচার উপায়, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বললেন আপনার এরকম রাজপ্রাসাদে আমি ওরকম বজ্র নিরোধক লাগিয়ে দেবো, তাহলে আর হবে না। তো যথারীতি ওর রাজা রাজি হয়েছে, কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যারা বিরোধী আছেন মতামত বিজ্ঞানীরা, তা বললেন না আপনি তো বজ্র রোধ করবেন, তো বজ্র টেনে আনবে মহারাজ, সম্রাটের লাগাবেন না। কিন্তু সম্রাট তাদের কথা শুনলেন না, জর্জ দ্বিতীয় জর্জ শুনলেন না। তো যথারীতি বজ্রপাত হলো, কিন্তু দেখা গেল কোনো ক্ষতি হলো না। আসলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে আদেশটা দিয়েছিলেন কর্মচারীদের, তারা একটু ভুল করে ফেলেছে। উনি বলেছিলেন যে ফাঁপা রড দেবে, অর্থ উপরে থাকবে তীক্ষ্ণাগ্র, তার থেকে ফাঁকা রড নিচে নেমে আসবে, কিন্তু কর্মচারীরা ভুল করে সরু রড দিয়েছিল। দেওয়ার ফলে কি হয়েছিল, সরু রড দিয়ে বজ্র নিচে চলে গেছিল। কিন্তু যদি ফাঁপা রড হতো, মোটা রড হতো, তাহলে কিন্তু অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে, তাহলে তো ভাগ্যবান বলতে হবে, কি বলো?
0: হ্যাঁ স্যার, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেশ ভাগ্যবানই ছিলেন।
1: তো এরকম আরো কিন্তু একজন ভাগ্যবান ছিলেন, তার নাম হলেন জর্জ উইলহেম রিজম্যান। মানে বজ্রপাত নিয়ে কিরকম কাজ করেছে চিন্তা করুন বিজ্ঞানীরা, কতদিন আগে শুনবে, 1753 খ্রিস্টাব্দ, অনেকদিন আগে 1753 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী জর্জ উইলহেম রিজম্যান, তিনি কি করলেন, তিনি ওরকম করেছেন, ওনার হঠাৎ শখ গেল যে বজ্র নিরোধক যেটা লাগাচ্ছি সে তার অ্যাম্পিয়ারটা কত, তার ভোল্ট কত, বিভব কত, কারেন্ট কত, সেটা মাপ, সেই মতো সেই তারটা তিনি তার গবেষণাগারে নিয়ে এসে যন্ত্রের সঙ্গে যোগ করে দিয়েছেন যে মাপবো। যে একদিন বজ্রপাত হচ্ছে, উনি ওনার এক সহকারীকে নিয়ে দেখে দেখো দেখো চলো দেখতে যাবো কতটা হয়েছে, সেই মুহূর্তে বজ্রপাত হয়েছে, আর হওয়ার সঙ্গে সঙ্গে সে সমস্ত যন্ত্রপাতি ফেটে চৌচি, ওনার তো ধারণা ছিল না এত হতে পারে, যাই হোক দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো কি অবস্থা বুঝতে পেরেছো, কত বিজ্ঞানীদের কত ত্যাগের ফলে আমরা এখন ভালো থাকছি, তাই না?
2: স্যার কাল বৈশাখীর সময় প্রতি বছর আমাদের এলাকার বেশ কিছু মানুষজন মারা গেছে, কিন্তু স্যার এটা থেকে এড়াবো কিভাবে?
1: আচ্ছা এড়ানো যাবে, এটা মনে হচ্ছে অঙ্কনের মুখ দেখে মনে হচ্ছে বলতে পারবে, অঙ্কন বলো ফেলো তো কি করে এড়ানো যায়।
0: আমরা যদি বাড়ির বাইরে থাকি এবং সেই সময় যদি আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং যদি বজ্রপাতের আশঙ্কা মনে হয়, তার জন্য আমাদের কংক্রিটের তৈরি কোনো ছাদের নিচে আমাদের আশ্রয় নিতে হবে। যদি আশেপাশে সেরকম কোনো কংক্রিটের তৈরি বাড়ি না থাকে, তার জন্য আমাদের একটা গাছের তলে আশ্রয় নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে গাছটি যেন বেশি লম্বা না হয়, কারণ বজ্রপাত হলে সেই উঁচু জিনিসেই আগে পড়বে। এবং এর বাইরেও যদি আমাদের

0: আশেপাশে আমরা যদি ফাঁকা মাঠে পড়ে যাই, তার জন্য একটাই উপায় যে উঁচু আলে নিজে হাঁটু গেড়ে যথাসম্ভব নিজের উচ্চতা কমানোর চেষ্টা করতে হবে, একদম হাঁটু গেড়ে বসে পড়তে হবে,
1: আলের পাশে হাঁটু মেরে বসে পড়তে হবে। হ্যাঁ বাহ, খুব ভালো বলেছো। গাড়ির ভেতর থাকবে নাকি?
0: গাড়ির ভেতরে থাকলে বেশ নিরাপদ,
1: নিরাপদ বটে, কিন্তু তাতে কিন্তু গাড়ির ভেতর থাকতে গেলে তোমাকে জুতো পরে থাকতে হবে, মানে গাড়ির জন্য কোনো জায়গায় ধাতব জায়গায় পানা লাগে, জুতোটাও তো কুপুরিবাহী, কুপুরিবাহী জুতো পরে থাকে তবে, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। অর্থাৎ গাড়ি যদি বাড়ির কাছাকাছি থাকে তাহলে কিন্তু গাড়ি থেকে বেরিয়ে বাড়িতে থাকাই ভালো, বুঝছো তো, গাড়ির থেকে বাড়িই ভালো মজ্জপাতের সময়। সোনাশ্রী কিছু বলবে মনে হচ্ছে?
2: স্যার, এলোপ্রেন তো মেঘের মধ্য দিয়ে যায়, তাহলে তাদের কেন কোনো কিছু ক্ষতি হয় না?
1: এটাও তো ঘটনা, এরোপ্লেন বজ্রপাতের সময় হয়তো গেছে, এটা হয় এক ঘটনা, কিন্তু এরোপ্লেনের ভিতরে মানুষরা কিছু হয় না। তার কারণ হচ্ছে এরোপ্লেন তো ধাতব পাতে তৈরি, তো বজ্রপাত তো যখন এরোপ্লেন উপর পড়লো, বজ্রপাত হলো এরোপ্লেনের উপর, তখন কি হবে, স্কিন দিয়ে অর্থাৎ ওর দেহ দিয়ে, এরোপ্লেনের দেহ দিয়ে বেরিয়ে চলে আসবে, ভিতরে ঢুকতে পারবে না। এটাকে বলা হয় স্কিন এফেক্ট, বাংলায় বলা যেতে পারে তড়িৎ রক্ষক বলা যেতে পারে, এটা ব্যাপার আর কি। তো সোনাশ্রী, তোমার কি একটা বলছিল, আকাশ ডাকা নিয়ে না কি বলছিল একটা, তখন আসার সময় বজ্রপাতের সময় আকাশ ডাকা নিয়ে কি বলছিলেন, আকাশ ডাকা বিদ্যুৎ চমকানো, না তুমি বলছিলে, ও তোমরা ভুলে গেছো, তো সেই তুমি বলছিলে, সোনাশ্রী বলছে যে আকাশ বিদ্যুৎ চমকের অনেকটা পরে কেন আকাশে গুড়গুড় শব্দ শোনা যায়, তাই না বলছিলে? আচ্ছা এটা কেন হয় দেখো, বাতাস শব্দের বেগ বেশি না আলোর বেগ বেশি বলো দেখি?
0: আলোর,
1: আলো বেশি, আলোর আলোর গতিবেগ তো অনেক বেশি, তাই না? তো আলোর গতিবেগ বেশি হওয়ার ফলে সে হয় যে অনেকটা তাড়াতাড়ি চলে যেতে পারে, শব্দের গতিবেগ কম, 332 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে অত কম, সেই জন্য কি হয় বিদ্যুৎ চমকটা তো আলো দেখতে পেলাম, বিদ্যুৎ চমক চলে যাওয়ার পরে প্রয়োজনে বজ্রপাতটা শোনে, যাতে গুড় গুড় গুড় গুড় গুড় করে আওয়াজ হয়, দেখেছো তো? সেই জন্য এই এই শব্দটা যদি শোনো তাহলে কিন্তু বিপদ নেই, বজ্রপাত কিন্তু জানিয়ে আসবে না, জানিয়ে চলে গেল যে দেখো আমি পড়েছি, জেনে যাও আমি চলে গেলাম, গুড় গুড় শব্দ হয়। এই শব্দ হওয়ার কারণটা হচ্ছে যখন আকাশ দিয়ে অত উত্তাপের বিদ্যুৎটা নিচে নেমে আসছে, তখন কি হবে বাতাসের দ্রুত সংকোচন প্রসারণ হবে, অর্থাৎ কি হবে বাতাসকে দূরে ঠেলে দিল হঠাৎ করে, তারপর আবার বজ্রপাত চলে যাওয়ার পরেই বাতাসটা আবার কাছে হঠাৎ করে চলল, এই সংকোচন আর প্রসারণ খুব দ্রুত হয়, হওয়ার ফলে কি হবে বাতাসে আলোড়নের সৃষ্টি হয়, আলোড়ন সৃষ্টি হওয়ার ফলে তখন আওয়াজটা তৈরি, ঠিক তো? অঙ্কন কিছু বলবে নাকি?
0: আচ্ছা স্যার, আমরা বাড়ির বাইরে থাকলে আমাদের ওইসব নিরাপত্তা নেওয়া দরকার, কিন্তু আমরা যদি বাড়ির ভেতরে থাকি তখন আমাদের কি কি নিরাপত্তা নেওয়া?
1: খুব ঠিক কথা বলেছে সোনাশ্রী, বলবে মানে বলো।
2: বাড়ির ভেতরে থাকলে প্রথমত আমাদের কাজ হবে মেন সুইচটাকে নামিয়ে দেওয়া, আবার কোনো ইলেকট্রিক্যাল বোর্ড বা কোনো বিদ্যুৎ থেকে দূরে থাকতে হবে আমাদের, তারপর কাঠ বা কোনো কিছু শক্ত জিনিসের নিচে আমাদেরকে থাকতে হবে, আবার ট্যাপ কল থেকে জল নেওয়াটাও আমাদের ক্ষতিকারক হতে পারে।
1: আচ্ছা ওটা কেন বলছে অঙ্কন, আবার কি কথা বলছে, ট্যাপ কল থেকে জল এত শুনিনি কোনোদিন, কেন হয় কি সোনাশ্রী বলো তো, কেন তুমি বলো যে তোমাকে উত্তর দিতে হবে, ট্যাপ কল থেকে কেন জল নেই বিপদ?
2: ট্যাপ কলের জন্য যে জলের ড্রাম থাকে সেটা তো উঁচুতে অবস্থানের জন্য,
1: ছাদে থাকে,
2: উঁচুতে থাকার জন্য বজ্রপাতটা সেখানে এসে পড়ে জলের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে, আর সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক, তাই ট্যাপ কল থেকে জলটা না নেওয়াই ভালো। তবে স্যার, যদি আমরা সংরক্ষণ করে রাখি বালতিতে হোক বা কোনো পাত্রে, সেই জলটা ব্যবহার করলে আমাদের ভালো।
1: আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে অঙ্কন, ও যে বললো সোনাশ্রী যে জলের মধ্য দিয়ে বিদ্যুতের নিচে চলে আসতে, জল কি পরিবাহী নাকি তৈরিতে?
0: বিদ্যুৎ পড়লে তাতে আবিষ্ট হয়।
1: হ্যাঁ না, এটা এটা তোমাদের জানা নেই, পরে পড়বে, জল হচ্ছে তড়িতের পরিবাহী, বুঝছো, জলের মধ্যে তড়িৎ পরিবহন হতো, ওই জন্য দেখবে বর্ষাকালে ওই হঠাৎ করে কারেন্ট অফ করে দেয় না, প্রচুর ঝড় বৃষ্টি হলে, বৃষ্টিতে রাস্তা যদি জলে ডুবে যায়, জল তো তড়িতাহিত হয়ে গেল, মানুষজন বিপদে পড়বে, জানে না, ভাবছে জল হেঁটে হেঁটে যাবে, তড়িতাহিত হয়ে মৃত্যু হবে, ঠিক কিনা? জল কিন্তু তড়িতের ভীষণ রকম পরিবাহী, ওই জন্য ট্যাপটা খোলা থাকলে কি হবে, উপরে জলের ট্যাঙ্কে বজ্রপাত হলে সেই বজ্রটা জলের মধ্য দিয়ে এসে এসে ওই ট্যাপের হাতে চলে যাচ্ছে, বিপদ হতে পারে, ঠিক কিনা? বেশ, এগুলো কিন্তু করবে, আর সাবধান থাকতে হবে যে যখন ওই গাড়ির ভেতর থাকবে না, প্রথম কথা, ছাদের নিচে থাকবে, আর বৃষ্টি যখন গুম গুম করে আওয়াজ হচ্ছে, এখনো বজ্রপাত থামেনি, তখন কিন্তু বাইরে বেরোবে না, মনে থাকবে বাড়ির ভেতরে থাকতে হবে। আচ্ছা এখানে আর এক ধরনের বজ্রপাত আছে, তোমরা জানো না হয়তো, সেই বজ্রপাতটাকে বলে রেড স্প্রাইট বজ্রপাত। রেড স্প্রাইট দেখবে বিকেল দুপুরের পরে যদি বৃষ্টি হয়, এক ঝটকা প্রচুর বৃষ্টি হয়ে গেল, বজ্র বিদ্যুৎ হলো, হওয়ার পরে বিদ্যুৎ ঝড় থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, দেখবে দূর আকাশে, উঁচু আকাশে, এটা প্রায় 90 কিলোমিটার উঁচু মাটি থেকে, 50 থেকে 90 কিলোমিটার উপর উঁচুতে রেড স্পাইট বলে এক ধরনের বজ্রপাত হয়, লাল রঙের, দেখবে মাঝে মাঝে লাল রং হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। ওটা কি হয়, উপরে খুব উঁচুতে ওই বজ্র সঞ্চারটা হয়, এটাকে বলা হয় রেড স্প্রাইট, কারণ হচ্ছে ওখানে নাইট্রোজেন গ্যাস বাতাস থেকে উন্মুক্ত হয়ে যায়। হ্যাঁ, তো ওর আকার হয় জেলিফিশের মতো হয়, অনেক সময় গাজরের মতো হয় ইত্যাদি ব্যাপার।

0: কথা বলার অপেক্ষায় রাখে না, সেটা হচ্ছে বজ্রপাত যেমন হয় বজ্র সঞ্চারও হয়, অর্থাৎ এক মিগ থেকে আরেক মিগও কিন্তু বিদ্যুৎ যায়, তাকে আমরা বলি বজ্র সঞ্চার। তাতে কিন্তু আমাদের বিপদ নেই, তাতে আমরা আনন্দ পাবো। কি হবে যে এঁকে বেঁকে এঁকে বেঁকে একটা আলো ডেকা চলে গেল, আর কি হবে তার শব্দটা গুম গুম গুম গুম গুম করে আওয়াজ, বিভিন্ন মেঘে বারবার প্রতিফলিত হলো, তাই তো? বজ্রপাতের সবটাই কিন্তু ভালো না খারাপ, তোমার কি মনে হয়?
1: সবটাই ক্ষতিকারক,
0: সবটাই ক্ষতিকারক তোমার মনে হচ্ছে? তোমার কি মনে হয়?
2: কারণ বজ্রপাতের ফলে আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুধু তাই নয় মাটিতে ওজোন গ্যাস নাইট্রোজেন এর পরিমাণ বেশি থাকে, যার কারণে মাটিটাও উর্বর হয় আর ফলনও ভালো।
0: আচ্ছা আচ্ছা, এই যে অঙ্কন বললো যে ওজোন গ্যাস হয়, ওজোন গ্যাসটা কোথা থেকে আসবে? এটা অঙ্কন কিছু বলতে পারবে না?
1: বজ্রপাত হওয়ার পর অক্সিজেন অণু ভেঙে গিয়ে ওজোন গ্যাসের সৃষ্টি হয়।
0: অক্সিজেন অণু ভেঙে দুটো অক্সিজেন অণু পরমাণু হলো, তারপর তিনটে পরমাণু যুক্ত হয়ে ওজোন গ্যাস। ওজোন মানে কি? অথৃত। তাহলে অক্সিজেন গ্যাসটা ভেঙে O2 ভেঙে দুটো হলো, তারপর তিনটেও যুক্ত হয়ে কি হবে? অতি উৎপন্ন হবে, ঠিক কিনা?
1: যার জন্য বজ্রপাত হওয়ার পর কিছু মিষ্টি
0: মিষ্টি গন্ধ পাওয়া যায়। তো মিষ্টি গন্ধটা পাওয়া যায়, ঠিক তো?
2: মনে পড়েছে আমাদের স্কুলের পত্রিকাতে আপনারই একটা নাটিকা ছাপানো হয়েছিল, সেখানে বলা আছে যে বজ্রপাতের পর একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে।
0: মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, এই যে বজ্রপাত হয় না, বজ্রপাত তোমরা এতক্ষণ আলোচনা, মানুষের মধ্যে একটা আগ্রহ থাকবে যে বজ্রপাত হবে আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় আছে, একটা হচ্ছে যে কি বলবো, যে ধরো বজ্রপাত যখন হচ্ছে না, চুলগুলো খাড়া খাড়া হয়ে যাবে, ধরো যার উপর যেখানে বজ্রপাতটা হবে সেখানে কি হবে, তার চুলগুলো খাড়া খাড়া হয়ে যাবে, লোমগুলো বড় বড় হয়ে যাবে, খাঁচো খাঁচো হয়ে যাবে, তখন কি হবে তার? তখন বুঝবে এখানে বজ্রপাত হবে। কেন? আমরা জানি যে উচ্চ বিভাবে কি হয়, চুল ফুল খাড়া হয়ে যায় না, যেমন এই কাগজের টুকরো গুলো লাফিয়ে উঠছিল সেরকম চুলগুলো সব খাড়া খাড়া হয়ে যাবে। আর একটা উপায় আছে, আর একটা উপায় কি জানো?
1: হ্যাঁ স্যার, বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ, তার জন্য ইন্টারনেটে কখন হবে বা কোথায় হবে সেটা জানার উপায় আছে, যার জন্য রয়েছে দামিনী অ্যাপ।
0: বাহ, দামিনী অ্যাপ খুব সুন্দর, এটা সরকারি অ্যাপ, তাই না?
1: হ্যাঁ।
0: এটা কি করে সোনাশ্রী, কি করে জানো দামিনী অ্যাপটা?
2: সেখানে মানে কোন জায়গায় কখন বজ্রপাত হবে সেটা
0: বলে দেয়, তাহলে তার সেখানে সাবধান হয়ে যাবে, তাই তো? এগুলো কিন্তু মানুষ যত সচেতন হবে না, তো এই এখন সরকারি আবহাওয়া বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকেও বলা হচ্ছে, দামিনী অ্যাপ তো আছে, এর মাধ্যমে কিন্তু আমরা সচেতন হতে পারি। সচেতন হলে কি হবে, বজ্রপাতটা আমাদের ক্ষতি করতে পারবে না। আচ্ছা একটা প্রশ্ন আসছে, বজ্রপাত গুলো শুধু গ্রামেতেই ক্ষতি করছে কেন? অঙ্কন এটা বলো তো, কি বেশ ঘটনা? আমরা গ্রামে থাকি, গ্রামেতেই বেশি বজ্র, শহরে তো শুনি না কেন?
1: সাধারণত গ্রামাঞ্চলে এই বজ্রপাতে মৃত্যু হয়েছে এই ঘটনাটা বেশিরভাগই শোনা যায়, শহরাঞ্চলে হয় না, কারণ শহরাঞ্চলে বহুতল বাড়িতে বজ্র নিরোধক লাগানো থাকে।
0: আচ্ছা আচ্ছা,
1: তার জন্য এই বজ্রপাতটা ওই বজ্র নিরোধকের মাধ্যমে মাটিতে চলে যায় এবং মাটিতে চলে গিয়ে তার চার্জ শূন্য হয়ে যায়, যার জন্য সেখানে বজ্রপাত থেকে বাঁচা যায়। কিন্তু গ্রামাঞ্চলে তার সেই সুবিধা নেই, তার গ্রামাঞ্চলে
0: ফাঁকা জায়গায় বজ্রপাতটা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, এটা খুব ভালো কথা বলেছো। আচ্ছা আমি একটা সোনাশ্রী একটা তোমার কথা বলি, এই যে বজ্রপাতের সময়, হ্যাঁ বজ্রপাত হলো, তারপরে গুড় গুড় গুড় গুড় গুড় আওয়াজ হচ্ছে, তোমার শুনতে ভালো লাগে নাকি না? ভয় পাও?
2: ভয় লাগে।
0: ভয় লাগে? তোমার ভয় পাবে না তো নাকি? গুড়গুড় আওয়াজটা কি মা, গুড়গুড় আওয়াজের মানে কি? মানে এবার ও বিদায় ঘন্টা বেজে গেছে, ওরা ওয়ার করতে কোনো নির্বিষ হয়ে গেছে। হ্যাঁ, আগে আগে ছিল কেউটেসা, এখন নির্বিষ হয়ে গেছে, ঠিক না?
1: হ্যাঁ,
0: যত গুড়গুড় আওয়াজে কিন্তু ভয় পাবে না। তাহলে আমাদের সাবধান হতে হবে এইভাবে, যে আমরা যখন বজ্র বিদ্যুৎ সম্পন্ন মেঘ এসে যাবে তখন আমরা কি করবো না, প্রথম শর্ত অঙ্কন কি করবো না?
1: বাইরে বেরোবো।
0: আচ্ছা শোনাচ্ছি, ধরো ধরো তুমি তখন মাঠে কোনোভাবে গিয়েছিলে, বাবা মাঠে ছিল, বাবাকে ডাকতে গিয়েছিল, তখন তুমি কি করবে, বাবাকে কি বলবে বা তুমি কি করবে?
2: বজ্রপাত হলে,
0: বজ্রপাত হবে বা হতে পারে, জোর ঝড় হচ্ছে,
2: বড় আলেতে হাঁটু মুড়ে বসে থাকতে হবে,
0: বড় আলের পাশে
2: পাশে
0: পাশে হাঁটু মুড়ে বসে থাকতে হবে, বাবাকেও বলবে, বাবা যখন যেতে হবে না, আর যদি বাড়ির কাছাকাছি ছুটে ঢুকে পড়বে,
2: ছুটে ঢুকে পড়বে।
0: অঙ্কন আর কি কি সাবধানতা হতে পারে, মানে বজ্রপাত যদি আসে, আসার সম্ভাবনা হয়, আর কি কি আমাদের সাবধানতা থাকে?
1: বাড়িতে থাকলে কোনো তড়িৎ পরিবাহী কোনো জিনিস ধরা চলবে না।
0: আচ্ছা ধরা তো চলবে না, আমি বলছি তুমি এই যে অনেকে বলে ফোন করা যাবে না, এটা কি ঠিক যে ফোনটা সুইচ অফ করে দাও, মোবাইল ফোন সুইচ অফ, এটা ঠিক?
1: হ্যাঁ,
0: এটা কি যুক্তি, বজ্রপাতের সঙ্গে মোবাইল ফোনে কি সম্পর্ক?
1: হ্যাঁ ঠিক, কারণ সেটা ইন্টারনেটের মাধ্যমে ফোনটায় যায়।
0: না এটা কিন্তু ক্ষতি হয় না, মোবাইলে এই যে আমরা হাত মোবাইলে যে কথা বলি তার সঙ্গে বজ্রপাতের কোনো সম্পর্ক নেই, কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় এই কারণেই মানা করা হয়, যেমন ধরো এখনো অনেকের ল্যান্ড ফোন আছে, তুমি ফোন করলে আমাদের বাড়ি ল্যান্ড ফোন আছে, আমাকে ফোন করেছো, আর আমি ফোনটা ধরলাম ল্যান্ড ফোন, তাহলে ল্যান্ড ফোনটা কিসে, বাইরের সঙ্গে যুক্ত, তখন কিন্তু বজ্রপাত হলে আমার ল্যান্ড ফোনে সমস্যা হবে, মানে আমি বিপদে পড়ব। ওই জন্য বলা হয় যে বজ্রপাতের সময় কোনো রকম ফোন ব্যবহার করবে না, এগুলো আমাদের মেনে চলতে হবে, ঠিক কিনা? আচ্ছা আমাদের সেদিনকে ওই সোনাশ্রী

0: ম্যাম, সেদিনকে তোমাদের এতে বজ্র নিরোধক দেখাতে নিয়ে গেছেন, তাই তো? আচ্ছা, ওই বজ্র নিরোধক দেখানোর সময় ওই যে তারটা নিয়েছিল, ওই তারটা কি সিসার তার? আমরা আরেকবার ব্যাপারটাকে ঝালিয়ে নি যে বজ্রপাতের যে সঞ্চার, বজ্র সঞ্চার হচ্ছে মেঘের মধ্যে বজ্র সঞ্চার, আমি তো বললাম একটু কেমন বুঝলে জেনে নিতে হবে না, অঙ্কন বলো তো এই যে মেঘের মধ্যে তড়িৎধান তৈরি হলো কিভাবে বলো?
1: আমাদের সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপর দিকে ওঠে এবং সেই বাষ্প ধূলিকণার সঙ্গে মেশে মেঘে
0: পরিণত। কেন জলীয় বাষ্প অনুপাত উপরে উঠবি বা কেন বললাম না?
1: কারণ জলীয় বাষ্প হালকা, তার জন্য সেটি উপরে উঠে যায়।
0: আচ্ছা,
1: এবং সেখানে উঠে গিয়ে ধূলিকণার সঙ্গে মেশে এবং মেঘে পরিণত হয় এবং সূর্য থেকে আসা অবলোহিত রশ্মি ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে আবার যখন মহাশূন্যে ফিরে যেতে চায় তখন এই মেঘের দ্বারা বাধা পায়। তার জন্য মেঘের নিচে
0: মেঘের উষ্ণতা
1: বেড়ে যায়। ফলে ওপর নিচে ওঠানামা করতে থাকে মেঘ।
0: মেঘ মানে মেঘের মধ্যেকার ঠান্ডা এবং গরম বাতাস, শীতল এবং উষ্ণ বাতাস কি হয় উপর নিচে ওঠানামা করে। যেমন চায়ের জলে যেমন চা পাতা দিলে, গ্রিন টি দিলে পাতাগুলো ওঠানামা করে না? সোনাশি চা করো তো, সেদিনকে চা করে খাওয়ালে তোমাদের বাড়ি তো চায়ের পাতাগুলো ওঠানামা করছিল না? হ্যাঁ, ওই রকম মেঘের ঠান্ডাটা উপর, ঠান্ডাটা নিচে নামবে, গরমটা উপর উঠবে, এরকম করে বাতাস ওঠানো, তখন তারপর কি হবে?
1: তারপর এই উপর নিচে ওঠার ফলে ঘর্ষণের সৃষ্টি হয়, যার জন্য মেঘের মাথায় পজিটিভ আধান ও মেঘের পায়ে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়।
0: ঋণাত্মক আধান ধনাত্মক আধান ক্রমশ বাড়বে, তাই তো?
1: হ্যাঁ,
0: বাড়বে, ঠিক কিনা? যতক্ষণ মেঘটা ঠান্ডা শীত থাকবে তত বাড়তে শুরু করবে। দেখবে বর্ষাকালে, এই যে এখন যেমন বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু বৃষ্টিপাতে খুব বেশি বজ্র বিদ্যুৎ তৈরি হয় না, কারণ এই সময় বর্ষায় বিপদ নেই, দেখবে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, দেখতেও ভালো লাগছে, তাই না? কিন্তু বড় বিপদ হচ্ছে আমাদের এই কালবৈশাখীর সময়, তাই তো? আচ্ছা, কালবৈশাখীর সময় সোনাশ্রী বলো, বুদ্ধি করে বলো দেখি, কালবৈশাখীর সময় কেন বজ্রপাত হচ্ছে? এখন তো হচ্ছে না বর্ষাকালে অতটা, কেন এটা হচ্ছে তোমার কি বুদ্ধি বলে একটু ভেবে বলো তো, তাহলে অঙ্কন বলে দেবো, মনে হচ্ছে বলে দিতে পারবে। কালবৈশাখীর মেঘে বৃষ্টি হচ্ছে কিউমুলোনিম্বাসে, এখন কেন হচ্ছে না বর্ষাকাল, অঙ্কন বলো তো।
1: কালবৈশাখীর মেঘ স্থির থাকে,
0: রাইট? ঠিক, একদম ঠিক কথা বলে, কালবৈশাখীর মেঘটা কি স্থির হয়ে যেছে, স্থির হয়ে বসে রইল। স্থির হয়ে বসার ফলে কি হলো, ও অনেকক্ষণ ধরে তড়িৎ করতে পারছে, ঠিক কিনা? তড়িৎ করার ফলে ও আধানটা বাড়তে থাকলো, তড়িৎ বৈষম্য তৈরি হলো, তড়িৎ বৈষম্য সৃষ্টি হওয়ার ফলে আমাদের কি হবে বজ্রপাতের সম্ভাবনাটা বেড়ে যাবে, ঠিক তো? বেশ, আচ্ছা সোনাশ্রী এবার বল। আচ্ছা সোনাশ্রী, ওই যে যখন গুড়গুড় যে আওয়াজ হয়, লোকজন বলবে যে মেঘ ডাকার গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে, কেন হচ্ছে? আওয়াজটাই কেন হচ্ছে আর গুড়গুড় আওয়াজই কেন হচ্ছে, এটা তুমি একটু বুঝিয়ে বলো তো শুনি।
2: তারপর
0: সংকোচন প্রসারণ হলে অঙ্কন,
1: সংকোচন প্রসারণ হলে তাদের মধ্যে ঘর্ষণ হবে এবং গুড়গুড় আওয়াজ সৃষ্টি
0: হবে। ঘর্ষণ হবে না, সংকোচন প্রসারণ হলে, যেমন ধরো আমি সহজ কথা বলি, তুমি নদীর মধ্যে দিয়ে নৌকা নিয়ে যাচ্ছ, চড়ে নৌকা যাচ্ছ, নৌকা গেলে কি হবে, জলটা দূরে সরিয়ে দিল, আবার জলটা তো তার জায়গায় চলে আসবে, তাহলে জলটা হঠাৎ দূরে চলে গেল, আবার হঠাৎ কাছে চলে এলো, এই যে জলটা আলোড়িত হলো, আলোড়িত হওয়ার ফলে কি হয় শব্দ তৈরি হয়, এবার আস্তে আস্তে যাচ্ছে নৌকা, বেশি শব্দ নেই। আমাদের যে দামোদরে যখন নৌকা, তোমাদের বেড়াতে গেলাম সেবারে, দামোদরে নৌকা যাচ্ছিল, আস্তে আস্তে শব্দ হচ্ছিল, কিন্তু পাশ দিয়ে একটা স্পিড বোট যাচ্ছিল না, হু করে, যেমন কিরম শব্দ হচ্ছিল দেখেছো তো, কারণ কি ওখানে জলটা বেশি আলোড়িত হচ্ছে। এও ঠিক একই রকম, বজ্র বিদ্যুৎটা বাতাসের মধ্যে নেমে আসছে, সেজন্য কি বাতাস হঠাৎ করে প্রসারিত হলো, দূরে সরে গেল, আবার কাছে চলে এলো, কারণ ফাঁকা থাকবে না প্রকৃতিতে, এই আসা যাওয়ার ফলে কি হলো ওই আলোড়নটা সৃষ্টি হলো। আলোড়ন সৃষ্টি হলে কি হবে তোমার একটা শব্দ সৃষ্টি হবে, ঠিক তো? এই শব্দটা গুড়গুড় কেন করে এবারটা বলতে পারবে সোনাশ্রী? বলো, বলতেই হবে, কেন গুড়গুড় শব্দ? একবারই তো দুম করে আওয়াজ হতে পারে, তা না হয় গুড়গুড় আওয়াজ হচ্ছে কেন, অঙ্কন বলো। আচ্ছা গুড়গুড় আওয়াজটা কেন হচ্ছে, দেখো এটা বারবার প্রতিফলিত হচ্ছে, একটা মেঘ আহত হলো গুড়, আর একটা গুড়ে গুড়, আর একটা গুড়ে গুড়, এভাবে বারবার কি হলো, বারবার মেঘে অনেক
2: মেঘ থাকার জন্য এবার ওখানে সংকোচন প্রসারণ বাড়ায়, সংকোচন প্রসারণ বাড়ার জন্য একটা মেঘ থেকে অন্য মেঘে যাচ্ছে, এবার অন্য মেঘ থেকে একটা মেঘে যাওয়ার জন্য গুড়গুড় অনেকক্ষণ ধরে হওয়ার জন্যই এরকম আওয়াজটা হচ্ছে।
0: ঠিক ঠিক, শব্দটা এসে প্রতিটা মেঘে বারবার প্রতিফলিত হওয়ার ফলে গুড়গুড় শব্দ শোনা যায়, ওই জন্য যত থাকে থাকে মেঘ থাকবে, গুড়গুড় আওয়াজ তখনই বেশি হবে যখন থাকে থাকে অনেকগুলো মেঘ থাকবে, মেঘের স্তর থাকবে, তখন কি হবে গুড়গুড় শব্দটা আমরা বেশি করে শুনতে পাবো, এবং সেটাই হচ্ছে তোমার গুড়গুড় আওয়াজ হয়। তাহলে আমাদের পাঠদান প্রায় শেষে।

এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91% এবং সর্বনিম্ন 59%। বৃষ্টি হয়নি। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর, এ অনুষ্ঠানে শুনবেন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক এবং গৌণ ফল কখনোই গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30 রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কীভাবে সুস্থ থাকবেন। অতিথি ডাক্তার শৈবাল মৈত্র, আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সৌগত রায়চৌধুরী রাত 9:00। 9:30 আবৃত্তির আসরে শুনবেন রবীন্দ্র কবিতার আবৃত্তি শিল্পী বিজয়লক্ষ্মী বর্মন। সময়ের আয়নায় 9:45 রাত 10:00 বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি। ঝুম্পা সরকারের কণ্ঠে নজরুলগীতি শুনবেন 10:30। 10:45 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক। অন্বেষা মুস্তাফির কণ্ঠে আধুনিক গান শুনবেন রাত 11:00। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত স্বপন সিংহ। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা গুল গুলশান 6:30। 7:10 শিল্প সংলাপ অনুষ্ঠানে শুনবেন সফল মহিলা উদ্যোগপতির কাহিনী। এ বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল। 7:30 দর্পণ ছায়াছবির গান রাত 8:00। 8:15 নানা রঙের গান স্পটলাইট 9:16। 10:10 বিশ্ব দর্পণ 10:30।

মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গান 11:10 শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টানটান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্চান তালমা খন পৌন সাই মড়েগাল তরুই গেটুড তরুই মিঠারে এহবেনা তেহিঞা সান্তালি আখড়া।

0: Sornomi to Dwar Santin Koa, Lagre Serenpe, Ajum Ketabona, Serenito Talena, Sornomi to do Nito Ajum Tabonpe, Manmi Bulere, Sharisha Enem, Noshatambabo Tuti, Tuti Dai, Subhas Chandra Soren
1: Naha Jugre, Manmi Sares Tarete, Juan Umer Rebon Seterakana, Manmi Mudre Sangin Sorakana, Hello Saute, Tin Sangin Recho Minai. Manmi Sabon Tutira Porokana Noado Salesrena Yotokuna Marang Enem Komudre Mitang Soresa Enemkana Salesdo Mit Dintege Nun Sangindo Bailaha Heyakana Hane Tina Pahil Recho Noad Hartire Manmion Janam Len Jeep Gieli Hoe Pando Jarge Japut Riar Rabang Iman Sound Lurheikate Renge Rabang Gugukate Banchabon Taheyakana Katareko Mena Renge Lem Khan Yomem Panjaya আর রাবাং লেম খান উয়ুনেম খকয়া পাহিল দো দারে রেনা জবিলি জম কাতে বন বাঞ্চাওলি না ইনা তায়ম জিব জিয়েলি গজ কাতে বেরেল জিল বন জম লেদা আর হো তায়মতে দো বীর সেঙ্গেলতে লগজ আকান জিয়েলি কোয়া জিল জম কাতে নিয়েলেনা বেরেল জিল খন ইসিন জিল দো সিবিলা মানমিয়া বুর্ধি খুলোবেনা যত জিনিসকে ইসিন কাতে জম মন সেনাকিদা যে হিল মানমি সেঙ্গেল রেনা ব্যবহার নাপাইতে কো বুঝেওলিদা এন হিল খনগে মানমি সাড়েস ডাহারতে কয় চাচুলিনা চাকা বেনাও কাতে যে হিল গে কো গুড়গেও কিদা এন হিল খনগে চাকা গুড়গেওয়েন লেখা সাড়েস গাড়ি দো কো লাগা কিদা ইনা দেলা দিলি লিপি সে অল আখর বেনাও কাতে মুরুক মানমি সিকনত মানমি রেক পালটিনা সেঙ্গেল চাকা আর লিপি রেনা ব্যবহার নোয়া পিয়াদ মানমি ভলাই রে সাড়েস রেনা পৈলো এনেম কানা সেঙ্গেল রে রাপাক কাতে তাম্বা ব্রোঞ্জ মেড়হেট সোনা রূপ লেকান ইমান ধাতু ক বেনাও লেনা যাহাতে বেনাও লেনা কুল তারুপ লেকান বতরান জিয়েলি ক সালা লড়াই রেনা হতিয়ার ক চাষ কামিরে লাগা লেকানা লাগতিয়া ক কেটেজ আর মজ ওড়া দুয়ার তিয়ার লাগি সাপাব ক বেনাও কিদাবন সাঙ্গিন চালা লাগি গাড়ি জিনিস সাগাড় লাগি সাগাড় গাড়ি দরিয়া পারম লাগি ঢোঙ্গা লৌকে ক অক্ত লাহা সাঁতে মানমিয়া বুধ আকিল বাড়তি চালাওয়া আর সাড়েস রেনা বুদ্ধি দিশাতে মানমিয়া বুধ আকিল আরও ফেরাও ইদিক কানা আর যতগে বুটো সাহিজ ফার্চা ফার্চি বুঝেক কানা আডি পাহিল দো মানমি রোগ আয়া রেনা বুটো কথা বাংকো বাড়াই তাহাই বীর রেনা দারে ছাল রেহেট গে রান মুরগেন লেখাতে ক ব্যবহার লেদা আদম কত কো ভুগিলিনা আদম কত বাং অনকারে ডন ভূত বঙ্গা হবন পাঞ্জালেট কোয়া মেনখান দিন দিনতে খন্দরন কাতে সাড়েসিয়ে ক আজার রেনা বুটে কথা ক বাড়াই হচকের বোনা আডি লেখা রুতিক তিজু ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইমান খাতিরতে আজার দো সিরজেক কানা বাড়াই হচকের বোনা ক যে আজার দো বঙ্গা ভূত সে ডন রেনা কারিকল দো বাং কানা আজার রেনা বুটে নাম কাতে আজার নিপুজ লাগি আডি লেখান বিডে কষা তালাতে রান ইঞ্জেকশন ইমান লেখান টিকে ক বেনাও কিদা বেনাও কাদাবন আডি লেখান যন্তর যেলেকা এক্স রে মেশিন যাহাতে বন বুজা জাং কাঠে রাপুড আকানা সে চোয়া আকানা ইউএসজি মেশিন তেমন বুঝেও দাঁড়িয়ে কুকিরে মেনায় গিদ্রে নাপায় গিয়ায় সে বাং মেশিন তেমন সেট দাঁড়িয়ে কানা মেদ রেনা পাওয়ার সার্জারি লাগিতে বেনাও কানা আইমা লেকানা হুডিং হাপড়া যন্ত্রপাতি সার্জারি কাতে বাংখা রান ব্যবহারতে আডি লেকান বাড়ি আজার খনবন তরাও রাকাব কানা সাড়েস রেনা বুদাকিলতে আডি গোটাং আধা পাতিয়েও ফার্চাও চালা কানা নিতোক দব বাডায়া বেড়া ধারেতে আবনাং বসমতা সাঁতে আরা ইপিল ভুরকা ইপিল এমান কো মান্ডরা কানা বেড়া ঘরঞ্জ লেকান আইমা গোটাং দিশম ধারতি মিনা বেড়া গাহনা আর চাঁদো গাহনা দো আলো

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের কাজ। যোগ্য প্রাপকরা বঞ্চিত হলে টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনকল্যাণ শিবিরের আওতায় রাজ্যে 1,10,00,000 গাছ লাগানো হবে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কাশিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। বন্য প্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে গত রাত থেকেই গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, 1982 সালে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ দেশের 15তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে আজ ফাইলেরিয়া রোধে গণ ওষুধ সেবন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আক্রান্ত রোগীদের ওষুধ দেওয়ার কাজ চলে। ইতিমধ্যে জেলার কালচিনি ব্লকে 138 জন ফাইলেরিয়া বা গোদ এবং 26 জন হাইড্রোসেল রোগীর সন্ধান মিলেছে। আলিপুরদুয়ার জেলায় প্রতি মাসে 300 জনের রোগ পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এদিকে পুরুলিয়া জেলাতেও এই ফাইলেরিয়া রোধে গণ ওষুধ সেবন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে আজ 2 স্কুলছাত্র তলিয়ে গেছে। আরামবাগ থানা সূত্রে জানা গিয়েছে, বছর 17-র ওই 2 ছাত্রের নাম দেবরাজ ধারা ও সুমন ভক্ত। গরমের জন্য স্কুল পালিয়ে নদীতে তারা স্নান করতে নেমেছিল বলে খবর। তাদের খোঁজে তল্লাশি চলেছে। অন্যদিকে পুরুলিয়াতে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরীর। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত দোলদেড়িয়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা 11 বছরের চায়না শবর দীর্ঘক্ষণ স্নান করতে গিয়ে বাড়িতে না ফিরে আসায় পরিবারের সন্দেহ হয়। পরে নদীর জল থেকে তার দেহ উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এসটিএফ এর তল্লাশিতে বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গেছে। গ্রেপ্তার হয়েছে 3 জন। তাদের কাটোয়া থেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এসটিএফ। গতরাতে এসটিএফ এর বিশাল টিম কাটোয়া গাঙ্গুলিডাঙ্গা এলাকায় তল্লাশি চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার করে অস্ত্র ভাণ্ডার। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক আজ চলে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য। বন্ধুরা, আমাদের এই ভারতবর্ষের একেবারে যদি প্রাচীন সময় থেকে আমরা দেখি, আমরা কিন্তু পরিবার ভিত্তিক ভাবে বড় হয়ে উঠেছি। মানে একটি পরিবারে যেমন ক্ষুদে সদস্যরা থাকবে, ছোটরা থাকবে, আবার ঠিক তেমনভাবেই অনেক কাকা জ্যাঠা মামা মামি এই সকলে মিলে নিবিড়ভাবে একসাথে বড় হওয়ার কথাই আমরা জেনে এসেছি, দেখে এসেছি। কিন্তু এই চিত্রটির একটু বদল হয়েছে, শহরে বলুন বা গ্রামে বলুন। এখন আমরা খানিকটা কাজের খাতিরে বলুন বা অর্থনৈতিক কারণে বলুন, একটু কিন্তু আলগা। প্রত্যেকেই একটু চাইছি এককভাবে বাঁচতে, অর্থাৎ বাবা মা, একটি কি দুটি সন্তান, এরকম ভাবে থাকতে চাইছি আমরা। সেই যে গুরুজনদের সাথে নিয়ে থাকা বা একটা বড় পরিবারের মধ্যে বড় হওয়া, এই বিষয়টি কিছুটা যেন বিলুপ্ত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে একটি কথা বলি। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একজন প্রবীণা মানুষ, তিনি একজন রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে প্রতিদিন ভিক্ষা করেন। একেবারে কিছু অনন্য ঘটনা আমি বলবো না, বা অন্যরকম হঠাৎ করে দেখা না। এই চিত্র আজকাল আমরা মাঝে মাঝেই রাস্তাঘাটে, বিশেষত রেলওয়ে প্ল্যাটফর্মে দেখতে পাই। অনেক বয়স্ক মানুষ দেখে হয়তো মনে হয় যে তাদের ভিক্ষা করার কথা নয়, কিন্তু তারা ভিক্ষা করছেন, এবং জানা যায় যে হয়তো কাছেই তাদের পরিবারের লোকজন, সন্তান সন্ততি থাকে, কিন্তু কেউ তাদের দেখছে না। এটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে পরিচিত একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই কথা কেন বলছি ভাবছেন নিশ্চয়ই। আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই বিষয় নিয়ে, আর এই বিষয় নিয়ে যখন কথা বলছি, তার মানে এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই বিষয়টি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। INPEA অর্থাৎ আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক কর্তৃক 2006 সালে এই দিনটি 15 জুন ধার্য করা হয় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে, এবং পরে 2011 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে বিশ্বব্যাপী এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হল বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে। তো আজ আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, কেন দিনটি, কি কারণে, এবং কি করলে আমরা আমাদের দেশের প্রবীণদের ভালো রাখতে পারি, কারণ তাদেরকে বাদ দিয়ে কিন্তু একেবারেই আমরা নই। এটা যদি আমরা ভাবি তাহলে আমরা ভুল ভাবছি। এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন পূর্ব রেলের প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী। সমীরবাবু, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার
2: সমীরবাবু। আমি যেরকম শুরু করলাম যে কথা বলে, যে আপনি নিশ্চয়ই যেহেতু অনেক দিন ধরে রেলের সঙ্গে যুক্ত হয়েছেন, যে চিত্রটির কথা আমি বললাম, সেই চিত্রটি খুবই পরিচিত চিত্র দিনে দিনে হয়ে উঠছে, কিন্তু সেখান থেকে আমার প্রশ্ন যে সত্যি এই যে আজকের দিনটি আমরা পালন করছি খুবই কি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ভারতবর্ষের প্রেক্ষিতে তো এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা ছিল না, আমরা তো পরিবার ভিত্তিক ভাবেই বড় হয়েছি।
3: না, আপনি ঠিকই বলেছেন, তবে আমার বিচারে এটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা বড় ভালো যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং সমাজে এটা যেন একটা ব্যাধি হিসেবে দেখা দিচ্ছে। আপনি আগের কথা বলছিলেন, তখন আমরা যৌথ পরিবারে বাস করতাম। যৌথ পরিবারে কি হতো, প্রবীণ বা প্রবীণা একাধিক বয়সের মানুষ ছিলেন।
2: হ্যাঁ,
3: আপনি যেটা বলছিলেন, বাবা, জ্যাঠা, কাকা, এমনকি দাদুও থাকতেন। আবার তেমনি জেঠিমা, মা, কাকিমা, দিদিমা বা ঠাকুমা, এরা সব থাকতেন। ফলে কি হতো, যারা অল্প বয়সী তারা দেখতেন যে ওরাও একাধিক আছেন এবং মতামত দিচ্ছেন। সেই জন্য আজকে যে চিত্রটা আমরা দেখতে পাই সেইটা অনেকাংশে দূরে ছিল, এইটা আমরা পেতাম না, বা তৎকালের যারা মানুষ এইটার সঙ্গে অভিজ্ঞতা ছিল না তাদের। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, শুধু বয়স্ক বললে হবে না, প্রবীণ প্রবীণা অর্থাৎ নারী পুরুষ উভয়ই এই নির্যাতনের শিকার। এবং নির্যাতন বলতে বহু রকমের, শুধু যে দৈহিক তা নয়, মানসিক নির্যাতনও চলে, সেটাও কষ্টদায়ক বটেই। এখন এইটা এমন একটা ব্যাধি বলছিলাম আগেই আমি, যে আপনি সমাজের সর্বস্তরে এইটা দেখতে পাবেন। এবং যারা আমরা ইংরেজিতে অফিস কাছারিতে যেটা বলি সিনিয়র সিটিজেন, প্রবীণ বয়স্ক মানুষ, তারা দেখবেন রিটায়ার করতে যাচ্ছেন, তার আগে পর্যন্ত একটা মানসিক অসুবিধার মধ্যে পড়ে, আরে ওকে দিচ্ছ কেন, ওকে কেন আবার এনগেজ করছো, ও কি জানে, এরকম যেন কম বোঝে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়।
2: হ্যাঁ, মানে একটা মানসিক চাপ তো তৈরি করা হচ্ছেই, পাশাপাশি অনেক ক্ষেত্রেই সেটা নির্যাতন আরো মানে শারীরিক নির্যাতনের দিকেও এটা চলে যাচ্ছে পরিবারের দিক থেকে দেখা যাচ্ছে।
3: আমি সে কথায় আসবো, কিন্তু আজকে যে সচেতনতার জন্য এই যে প্রবীণ নির্যাতন প্রতিরোধ করার জন্য যে আমরা অনুষ্ঠান করছি, আমি আকাশবাণীকে ধন্যবাদ দেব। তার কারণ সারা ভারতে বর্তমানে প্রায় 15 কোটি মানুষ সিনিয়র সিটিজেন বা প্রবীণ প্রবীণা। সরকার আশা করছেন এক হিসাব অনুযায়ী যে 2050 সালে এইটা বেড়ে প্রায় 35 কোটি হবে, অর্থাৎ মোট জনসংখ্যার 20.8%। এই যে হিসেব 15 কোটি, তার মধ্যে বর্তমানের কথায় আসি, পশ্চিমবঙ্গের স্থান নবমে, অর্থাৎ নবম স্থান।
2: আচ্ছা,
3: বিষয়টা বেশ গুরুতর।
2: একদমই তাই।
3: আপনি শারীরিক নির্যাতনের কথা বলছেন, দুর্ভাগ্যের বিষয় যে এই যে আমাদের সমাজে বা সংসারে অনেক ক্ষেত্রে বেশ বৃদ্ধ যারা মানুষ তাদের প্রতি সন্তানদের বিরুদ্ধে শোনা যায় যে তারা দৈহিক নির্যাতন করছেন। এমন কি কান পাতলে হয়তো শুনতে পাবেন পুত্র বধূও এর সঙ্গে জড়িত। পাড়ায় দেখুন কিরকম হয়, সর্বক্ষেত্রে অফিস কাছারি পাড়ায় কিরকম একটা বুড়ো এরকম একটা
2: মানে তার মানসিক
3: চিহ্নিত করা হয়,
2: একটা মনের উপর সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
3: একদম। আচ্ছা, তারপরে তো দেখবেন আত্মীয় স্বজনের কাছে মনে হয় যে আবার ওই বৃদ্ধ মানুষটা আসবে, ওকে নিয়ে যেন বিড়ম্বনা। কিন্তু সেইখানে সেই সংসার থেকে অল্প বয়সে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। বেড়াতে নিয়ে যে গেলে সন্তানেরা অনেক সময় নিয়ে যেতে চান না, আবার বৃদ্ধ বাবা বা মাকে নিয়ে যাব, ভালো করে আনন্দ করে ঘোরা যাবে না। এমনকি শোনা যায় অনেকে হাসপাতালে জোর জবরদস্তি বেড বুক করে ওই কদিন বাবা মাকে ওখানে দিয়ে গেছেন। আমি বৃদ্ধাশ্রমের কথা পরে আসব।
2: এবং আমি এই প্রসঙ্গে বলি যে একেবারেই আমার নিজের চোখে দেখা কন্যাটি, সে একজন স্কুল শিক্ষিকা, তার বাবা পড়ে গেলেন, অসুস্থ হলেন, বাবাও একসময় স্কুল শিক্ষক ছিলেন। যেই বাবা অসুস্থ হলেন এবং একেবারেই তার মানে হাঁটা চলা করার ক্ষমতা চলে গেল, তাকে বাড়িতে রাখা হলো না, তাকে সাথে সাথে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। এবং বৃদ্ধাশ্রমগুলো চারিদিকে এমন ভাবে গজে উঠেছে, হয়তো ভালো করে খোঁজ নিলে দেখা যাবে সেখানে সবসময় ঠিকঠিক ভাবে খেয়াল রাখা হয় না, সেখানেও কিন্তু প্রবীণ বা প্রবীণাদের নির্যাতন করা হয়, এরকম খবরও আমরা পাই। এবং কি বলবো, দুদিনের মাথায় কিন্তু তিনি এই পৃথিবী ছেড়েই চলে গেলেন। এই ঘটনা একেবারে নিজের চোখে দেখা।
3: দেখুন, আমি এরকম ঘটনা জানি যে ছেলে ছেলের বউ দু জায়গায় চাকরি করেন, খুব ভালো চাকরি করেন এমন নয়, সংসারে অত্যন্ত নিম্নবিত্ত বলতে অসুবিধা হয়, খারাপ লাগে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তা বাড়তি লোক রাখার সম্ভব হয়নি, তা রান্নাবাড়া করে রেখে দিয়ে যান। কিন্তু বৃদ্ধ মানুষটি উঠে বেশিরভাগ দিন নিজে খেতে পারেন না, না খাওয়া অবস্থায় থেকে যান, এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে বলুন।
2: ঠিক। এবং এরকমও দেখা যাচ্ছে যে অনেক সময় ছলচাতুরি করে বাবা মার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে এবং তারপর তাকে রাস্তায়
3: একদম
2: বার
3: করে দেওয়া হচ্ছে।
2: সবসময় যে খুব অশিক্ষিত মানুষ তারাই করছেন তা নয়, শিক্ষিত মানুষরাও করছেন।
3: এক বাক্যে বলবো যে ঠিক বলেছেন, হিন্দু ধর্ম

0: আগে বৈদিক চতুরাশ্রম ব্যবস্থা বা বর্ণাশ্রম ব্যবস্থা ছিল, প্রথম ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ ও সন্ন্যাস। অর্থাৎ ব্রহ্মচর্য জীবন কিশোর বয়সে, শিক্ষার সময়, গৃহস্থ সংসার করার সময়, কিন্তু তারপরে সাজেশন ছিল বানপ্রস্থে চলে যান, এর মধ্যে থাকলে অসুবিধার মধ্যে হতে পারে। এবং তারপরে যদি একজন কেউ চলে যেত, তখনকার সাজেশন ছিল সন্ন্যাস গ্রহণ করুন, ত্যাগ করে নিজের মতন থাকুন। তা সেটা তো এখন আর নেই। এখন হয়েছে কি, ওই সম্পূর্ণ রূপে যারা অল্প বয়সী সংসারে রয়েছেন তাদের উপর ভরসা, তারা যদি সহায় না হন আর কিছু করার নেই। অন্য একটা বিপত্তি দেখা দিয়েছে, চাকরির সুবাদে ছেলে মেয়েদের দেশের মধ্যেই এমন দূর স্থানে চলে গেছেন বা বিদেশে চলে গেছেন যে তাদের পক্ষে ঘন ঘন আসা সম্ভব হচ্ছে না, তারপরেতে ব্যয়বহুল হয়ে যায়, অনেকের পক্ষে সামর্থ্যে কুলায় না। এবং কিছুদিন ব্যবধানে শোনা যায়, অত্যন্ত দুঃখের বিষয়, যে বাবা মা টাকা পাচ্ছেন না, অর্থাভাবে ভুগছেন, আবার অনেকে বৃদ্ধাশ্রমে রেখে যান, এমনকি এমন একা হয়ে পড়েন যে নিজেরাই জানা যাচ্ছে বৃদ্ধাশ্রম খোঁজ করে যাচ্ছেন উপায়ন্তর না দেখে। এই বৃদ্ধাশ্রমে অনেকে আবার যেতে পারছেন এই কারণে যে সন্তানদের কাছ থেকে টাকার সাহায্য নেই, নিজেরও সামর্থ্য নেই, তাদের পক্ষে আরো
1: কঠিন,
0: অসহনীয় হয়ে ওঠে। এইগুলো যে রয়েছে, এগুলোর সচেতনতার দ্বারা মানুষ যারা করছেন এই অন্যায়, অনেকে বাধ্য হয়েও হয়তো করছেন, কিন্তু একটা প্রতিকারের জন্যে তাদের কাছে বিষয়টা তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। আলোচনা করতে হবে, বলতে হবে, বোঝাতে হবে, এবং দুমুঠো যদি নিজে খেতে পাই, আগেকার দিনে বাবা মার জন্যে বাড়তি খরচা করছি এরকম মনে করা হতো না।
1: একদমই তাই। ধরুন আমার সন্তান যখন আমি তার জন্য দুমুঠো খাবার জোগাড় করতে পারছি, তার জন্য বেস্ট সমস্ত কিছু করার চেষ্টা করছি, সব থেকে ভালো জিনিসটা তাকে দেওয়ার চেষ্টা করছি, সেইখানে যদি আমরা এটাও ভাবি যে আমার বাবা মাও তো একদিন এই কথা ভেবেই আমাকে বড় করেছিলেন, সব থেকে ভালো জিনিসটা আমার সন্তানকে দেব, তাহলে আজকে বাবা মাকে কেন একটু ভালো থাকতে আমরা চেষ্টা করব না?
0: একেবারে। তবে আমরা যে পুরোনো দিনে একদম অত্যাচারিত হতেন না তা নয়, আমরা জানি একটা কথা, একটা সিস্টেম, অগস্ত যাত্রা। এই অগস্ত যাত্রা যখন বৃদ্ধ বা বৃদ্ধা এমন পর্যায়ে পৌঁছত যে মৃত্যু তাকে এসে সাহায্য যেন করছে না, এমন অত্যাচারের মধ্যে পড়েছেন, তখন আমরা জানতাম কোন নদী পারে গিয়ে শুয়ে রাখা হতো, যেটা কিনা ওই জল আর পশু পাখির উপর নির্ভর করে প্রাণ চলে যাবে এই বাসনায়। সেটা এখন নেই, কিন্তু তার চেয়েও যেন নির্যাতনের মাত্রা, সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা ভুলে যাই, আমরা আমাদের সন্তানের জন্যে অনেক বেশি খরচা করছি, অনেক ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করছি, অনেক টিউশন দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই সন্তানরা দেখছে যে আমরা নিজেরা বাবা মার প্রতি কী করছি। এরা যখন বড় হবে, আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হব, তখন এরা কি করতে পারে,
1: মনে সেই ছাপটা কিন্তু থেকেই যাচ্ছে।
0: তো সেইটা কিন্তু অত্যন্ত একটা চিন্তার বিষয়।
1: এবং মানে আমি বলবো সমীর বাবু, যে কোথাও কোথাও আগামী ভবিষ্যৎ বা আগামী যে সমাজ, সেটা যে খুব সুন্দর হয়ে উঠবে না, এই দৃশ্য ছোটরা দেখে দেখে বড় হচ্ছে, সেটাও কিন্তু মানে মনে হচ্ছে।
0: একদম তাই। আমি জানি না আপনি একমত হবেন কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত, এই নির্যাতনটা শহরাঞ্চলে যতটা বেশি, গ্রামাঞ্চলে এখনো ততটা প্রভাব দেখা দেয়নি। এখন দেখা যায় যে দাদু ঠাকুমা, দিদিমা দাদু, এরা সব মিলে রয়েছেন, এবং তারা যেমন সামর্থ্য, শরীরের ক্ষমতা সেই অনুযায়ী কাজ করছেন বাড়িতে, তারা যেমন মনে করছেন এটা নিজের সংসার, তার ছেলে বা ছেলের বউ বা পরের প্রজন্ম, তারাও এখনো পর্যন্ত অতটা বাড়তি লোক বলে মনে করছেন না।
1: এবং আরেকটা জিনিস হচ্ছে যে, ধরুন একটা অসুখ তো আমাদের গ্রাস করছে, সেটা হচ্ছে ডিপ্রেশন, এবং এই প্রজন্ম তাতে প্রচন্ড ভাবে আক্রান্ত। কিন্তু যদি আমরা একটু ভালো করে ভাবি যে আগেকার দিনে কি হতো, যে

0: বাচ্চারা মা বাবার কাছে বকা খেত, পড়াশুনোর চাপ, এই তুই চাকরি পাচ্ছিস না কেন, দুঃখটা জানাবার একটা জায়গা ছিল, একটা আঁচল ছিল, একটা ছায়া ছিল, সেটা হচ্ছে দাদু ঠাকুমা।
1: একদম, সেটা থেকে এটা কিন্তু বঞ্চিত হচ্ছে।
0: হ্যাঁ, এবং সেই যে গুমড়ে তাদের জীবনটা, সেটা কোনো ভাবে যেন মনে হচ্ছে তাদের ওই ডিপ্রেশনের দিকে একটু একটু করে ঠেলে দিচ্ছে।
1: এই যে একাকিত্বের ফলে তো একটা মানুষের মনে তো ধাক্কা দেয়, একটা মানুষের মনে অত্যন্ত বেদনা সৃষ্টি হয়। এবারেতে যেটা আমি একটু যদি বলেন আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের কাছে যেন বাবা কিছু জানে না, একটা বাড়তি লোক, অথচ তিনি সংসার চালিয়ে তাদের বড় করলেন, তার শিক্ষা অভিজ্ঞতা দিয়ে চাকরি বাকরি করে যেভাবেই হোক, তারপরে মনে হচ্ছে যে বাড়তি লোক এবং সংসারটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তার ফলে।
0: একেবারেই ঠিক সময় বাবু। এবং আজকে যে আমাদের এই যে অনুষ্ঠানটি, তার কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দেওয়া, যে শ্রোতা বন্ধু আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের কাছে পৌঁছে দেওয়া, যে আমরা আরেকটু সচেতন হই এবং আরেকটু খেয়াল রাখি আমাদের পরিবারের বা আমাদের সমাজের যে প্রবীণ মানুষেরা আছে তাদের প্রতি, কারণ তাদেরকে বাদ দিয়ে কিন্তু সুস্থ সমাজ গড়ে তোলা একেবারেই সম্ভবপর নয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে 2026-এর প্রতিপাদ্য অর্থাৎ থিম কিন্তু এটাই রাখা হয়েছে, সচেতনতার ঊর্ধ্বে প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা,
1: খুব দরকারি।
0: তো এবারে আমরা একটু সমীরবাবু আসি, যে এই যে সমস্ত মানুষরা এইরকম অবস্থার সম্মুখীন হচ্ছেন, এই অবস্থায় পড়ে রয়েছেন, তারা তো আইনি সহযোগিতা পেতে পারেন, তারা যদি চান
1: আইনি সহযোগিতা পেতে পারেন। এবং আইনের কথা আমরা যদি একটু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই তাহলে বোধহয় আরো ভালো হয়।
0: ঠিক, এবং আইনে কিন্তু এ কথা বলা হচ্ছে বা ভবিষ্যতে এটা আরো কঠোরভাবে হাতে তুলে নেবেন সরকার, যে আমাদের বাড়ির বা সমাজের যে প্রবীণ মানুষরা রয়েছেন তাদেরকে যদি আমরা না দেখি বা তাদের খেয়াল যদি আমরা না রাখি, তাহলে কিন্তু তাদের অনাদর করার জন্য, নির্যাতন করার জন্য আইন কঠোরভাবে তাদের এগেনস্টে পদক্ষেপ নিতে পারে। এই দিন কিন্তু আসে চলেছে। অনেক সময়ই আমরা দেখতে পাই যে হয়তো বাবার চাকরি তার সন্তান পেয়েছেন, কিন্তু তার মাকে চাকরি পাওয়ার পরে আর দেখছে না। সেক্ষেত্রে মা যদি চান, মা কিন্তু সত্যি সত্যি আইনের দ্বারস্থ হতে পারেন, অনেক ক্ষেত্রে স্নেহের খাতিরে সেটা করে উঠতে পারেন না মা বাবারা। আমরা কিন্তু তাদের অসহায় ভাববো না, আমরা কিন্তু সহমর্মিতার সঙ্গে এই বিষয়টিকে আরেকটু ভাবি এবং বাবা মার প্রতি বা প্রবীণ প্রবীণাদের প্রতি আমরা আরেকটু সহমর্মী হই, শ্রদ্ধাশীল হই, এবং সেক্ষেত্রে যদি সরকারও কিছু পদক্ষেপ নেন।
1: না, এই প্রসঙ্গে একটুখানি বলিনি, আপনি একদম সঠিক বিষয়টিকে মানুষের কাছে তুলে ধরলেন, এবং যার জন্য আমরা অনেক সময় সংবাদ মাধ্যমে আজকাল পাই যে হয়তো পরিবারের পরবর্তী প্রজন্মের কেউ বাবা মা বা যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের সঠিক আচরণ তাদের প্রতি করলেন না, এমনকি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আপনি যেটা প্রথম উদাহরণ দিয়ে শুরু করেছিলেন সেই রকম স্টেশন বা পথের মধ্যে বসিয়ে দিয়ে যান, এক্ষেত্রে কিন্তু আদালত কিন্তু অনেক ক্ষেত্রে বিচারে রায় দিয়েছে যে না, ছেলে মেয়ে বা পুত্রবধূ যেই হন তাকে এ কাজ করা চলবে না, বরং কিছু শাস্তির বিধানও দেন এক্ষেত্রে। আমি অন্য একটা বিষয় জানাই, সরকারি কথায় আসছিলাম, আমাদের কেন্দ্রীয় সরকার এখন একটা টোল ফ্রি নাম্বার ব্যবস্থা করেছেন, 1456 নাম্বার।
0: ঠিক,
1: আমি আরেকবার বলি, 1 এবং তারপরে 4567। এইটা সকাল 8টা থেকে সন্ধে 8টা সপ্তাহে 7 দিন উপলব্ধ হয়।
0: বেশ,
1: এবং এইটাতে, এটা একটা হেল্পলাইন, প্রবীণ মানুষদের সাহায্য করার জন্য সরকারি ব্যবস্থা করা হয়েছে, এবং যে কোনো রকম স্বাস্থ্য, আর্থিক, মানসিক রোগ, একাকিত্ব যে কোনো রকম হোক, বলা আছে যে যেন যোগাযোগ করেন, সরকার ব্যবস্থা নেবেন। এবং আপনি বোধহয় জানেন এরকম কিছু কিছু এনজিও আজকাল এগিয়ে এসছে।
0: এবং এই প্রসঙ্গে আমি বলি যে আমার কর্মক্ষেত্রে একটু সৌভাগ্য হয়েছিল, কলকাতারই মধ্যে একটি

0: সংস্থা, ঠিক এনজিও বলা যাবে না তাকে, তারা এরকম যে সমস্ত সন্তানরা বিদেশে থাকে তাদের কাছ থেকে কিছু মূল্য নির্ধারণ করে তাদের পরিষেবা দিচ্ছে পিতামাতাকে। অর্থাৎ তাকে ব্যাংকে নিয়ে যাচ্ছে, তাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে, এবং দিনের শেষে সম্পূর্ণ যে খবরটা সেটা কিন্তু তার সন্তানের কাছে আবার তারা পৌঁছে দিচ্ছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এরকম সংস্থাও তৈরি হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার তো একটা দায়িত্ব থাকে, পরিবারটা পরিবারের মতো থাকুক।
1: একদম। তবে স্বাগতা দি, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, আমার মাথায় কিন্তু এর মুহূর্তে অন্য একটা দিকের কথাও ভেসে আসছে। দেখুন, আমরা আজকে প্রবীণ, আমি অন্তত বিশেষ করে প্রবীণ, আমরা শিশু ছিলাম, আবার এই বৃদ্ধ হয়ে গিয়েও যেন শিশুর পর্যায়ে চলে যাচ্ছি। এমনকি অনেক বৃদ্ধ বিদ্যার ক্ষেত্রে জানা যায় যে রাত্রে শুয়ে বিছানায় নষ্ট করে ফেলেছেন, সেগুলো পরিষ্কার করতে হয়। সেগুলো তো ছেলে, ছেলের বউ, মেয়ে, লোক দিয়ে হোক বা নিজেরা হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে। ফলে এই যে আমরা শুধুমাত্র ওদের একাকিত্বের বা নির্যাতনের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, সেইটা বোধহয় একটু একপেশে হয়ে যাবে। তার কারণ আমি একটু অন্য দিকটা ভাবার চেষ্টা করছিলাম যে আমি যখন ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করছিলাম, তখন মনে হচ্ছিল আমার ছেলে মেয়ে খুব ভালো শিক্ষিত হয়ে উঠুক, যাতে তারা বিদেশ চলে যাবে, আমি বলবো আমার ছেলে মেয়ে বিদেশে চাকরি করেন বা এখানেই কোনো বড় চাকরি করেন, আমার গর্বের কারণ হবে। আজকে অনেক সময় বড় চাকরি করলে এমন একটা প্রতিযোগিতামূলক বাজার যে আমরা কিন্তু এই ঠিক সময় ধরে যাওয়ার ব্যাপারটা থাকে, কিন্তু সময় ধরে ফেরার ব্যাপারটা থাকে না কাজের চাপের দরুন। আর বিদেশ থেকে কি করে প্রতি মুহূর্তে আসবে, তো সেই জন্যে সেদিকটাও কিন্তু ভাবতে হবে আমাদের। তার কারণ তারা ছুটি পাবে না, এবং এই চাপের মধ্যে থেকে যদি সে একদিন ঠাকুর দেখতে যায় বা সিনেমা দেখতে, মানে এখন যায় না, খুব একটা আগে দেখতে যেত, সেই অবকাশ থাকে, তাহলে কিন্তু তাদের দোষারোপ করা যায় না। বরং আমরা ভাববো যেটা আমাদের ভালো দিক, আমার তো ছেলে বা ছেলের বউ নাতনি বিদেশ থেকে ফোনের মধ্যেই ভিডিও কল করে কথাবার্তা হয় প্রতি শনি রোববার সন্ধেবেলায়। আর আমরা বৃদ্ধ বৃদ্ধা একাকিত্ব মনে না করে আমরা যদি গান শুনি, বই পড়ি, মনের মধ্যে সেই চাপটা না রাখি, সেটাও বোধ হয় আমাদের কাছে এত নির্যাতনের বিষয় না হয়ে দাঁড়াতে পারে।
0: খুব ভালো বলেছেন, একেবারে ওই জায়গাটাতেই আমি বলতে চাইছি যে এই যে সচেতনতা সেটাকে আরো বাড়াতে হবে, সেটা উভয় ক্ষেত্রে, সেটা উভয় ক্ষেত্রে, এবং সেটা একেবারে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সহমর্মিতার মধ্যে দিয়ে করতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ছোটদেরও আমরা এই বিষয়টার মধ্যে ইনভলভ করতে পারি, যুক্ত করতে পারি। স্কুলে যদি বিভিন্ন রকম দিন আমরা পালন করি, সেই রকম দিনের মধ্যে যদি একটি দিন আমরা রাখি প্রবীণ প্রবীণা দিবস, এবং দাদু ঠাকুমাদের সঙ্গে করে নিয়ে সেদিনকে স্কুলে যাওয়া, তাহলে ছোটদেরও কিন্তু দাদু ঠাকুমার প্রতি একটা সহানুভূতিশীলতা, দায়িত্ববোধ,
1: একটা ইনভলভমেন্ট গড়ে ওঠে তাদের সঙ্গে,
0: গড়ে ওঠে। তাতে বোধহয় খুব অবলীলায় এবং খুব স্বাভাবিকভাবেই এই মানে সকলের সঙ্গে সকলের সম্পর্কের বাঁধনটা দৃঢ় হয়। এই নির্যাতন বা নানান রকম যে কষ্টের মধ্যে দিয়ে প্রবীণ প্রবীণারা যাচ্ছেন, সেটা স্বাভাবিকভাবেই হয়তো আমরা আটকাতে পারবো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা নিশ্চয়ই আশাবাদী এই সচেতনতা গড়ে উঠবে। আমরা আজকে আলোচনা করলাম বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আমাদের সঙ্গে এতক্ষণ সবকিছু বুঝিয়ে বললেন পূর্ব রেলের প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী। সমীর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্য।
1: নমস্কার।
0: আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়ে প্রবেশ করার আগে দু একটি কথা বলি আপনাদের সঙ্গে। চেনা জগতের মধ্যেও অনেক অচেনা জগৎ থাকে কিন্তু বন্ধুরা, অধরা বিজ্ঞান লুকিয়ে থাকে অনেক সময়ই।
2: যেন সীমার মাঝে

0: অসীমের খোঁজ। এই অনুসন্ধান যখন আমরা করতে সমর্থ হব, তখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলতেই পারব অচেনার আনন্দ। আমাদের চেনা জগতের অনেক ফল কিভাবে একটু একটু করে শিশু পাঠ্য থেকে, মানব জীবন থেকে হারিয়ে গেল, যেমন আমলকি, হর্তুকি, বহেরা, আশফল, এই সমস্ত ফলগুলো একটু একটু করে ওই বইয়ের পাতাতেই রয়ে গেছে, কিন্তু আমাদের জীবন থেকে কি করে যেন তারা হারিয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই হারিয়ে যাওয়া ফলগুলো অগৌণ নয়, এরও মধ্যে যথেষ্ট সমৃদ্ধ আধার রয়েছে এবং এগুলো ভেষজগুণে একেবারে ভরপুর? আজ কিন্তু আবারও বিশ্ববাসীর কাছে মনে হচ্ছে একটু একটু করে নজরে পড়েছে এই হারিয়ে যাওয়া ফলগুলো, কিন্তু আমরা কি ভেবেছি যে এই হারিয়ে যাওয়া ফলগুলো গৌণ নয়? আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গৌণ ফল কখনোই গৌণ নয় এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর চক্রবর্তী। এই যে গৌণ ফল, গৌণ ফল আমরা বলছি, এই গৌণ ফল বলা হচ্ছে কেন, বা গৌণ, অগৌণ, মূল্য গৌণ, এই যে এই সমস্ত শ্রেণী বিভাগগুলো রয়েছে, সেই শ্রেণী বিভাগটাই কেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: বাংলায় একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল।
0: হ্যাঁ,
1: এই যে বারো ফলের কথা বলা হলো, অর্থাৎ অনেক রকম মরশুমি ফলের কথা বলা হলো, এই ফলগুলোর সবগুলো কিন্তু কমার্শিয়াল কাল্টিভেশন হয় না। গ্রামে গঞ্জে পথে প্রান্তরে জমি জিরেতে অনেক স্বল্প পরিচিত ফলের উদাহরণ আমরা পাই, যে ফলগুলোর পুষ্টিমূল্য অসাধারণ, তার নান্দনিকতা অসাধারণ। এই ফলগুলোর মধ্যে অনেকগুলোই গৌণ, অর্থাৎ মুখ্য নয়, কমার্শিয়াল কাল্টিভেশন সেই অর্থে হয় না। শিষ্ট সমাজের কাছে সেই ফলগুলোর চাহিদা কম, বলা যায় কম সুস্বাদু, এবং সেই ধরনের ফলকে সিস্টেমিক কাল্টিভেশনের আওতায় আনাও হয়নি।
0: সেরকম ফলগুলো কি কি যদি একটু বলে দেন শ্রোতা বন্ধুদের?
1: আমাদের এই রাজ্যে এরকম ফল অনেকই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ তার শিশু পাঠ্য কাহিনীতে, ছড়াতে, কবিতাতে এরকম ফলের কথা অনেকই আলোচনা করেছেন। যেমন একটি উদাহরণ দিই, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। আমলকি এমনই একটি ফল। আরেকটি ছড়ার কথা বলতে পারি, ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। এই ফলসা আজকের শিশুরা কি দেখতে পাচ্ছেন? আমরা কি বাজারে গেলে ফলসা কিনতে পারবো?
0: একেবারেই না, কোথায় যেন হারিয়ে গেছে।
1: এরকম অনেক উদাহরণ আছে, আমরা আমাদের আলোচনার মধ্যে স্বরূপ সন্ধান করব।
0: হ্যাঁ, তো এখান থেকে যেটা আমার মনে প্রশ্ন জাগছে যে গৌণ ফলের মানে উপযোগিতা কতটা বা কি কি, সেটা যদি একটু বলেন।
1: আমি প্রথম যে প্রবাদ কথা বলেছি, সেখানে অতি অবশ্যই উল্লেখ করা হয়েছে, না খেলে যায় রসাতল। অর্থাৎ মানুষ কিন্তু সঠিকভাবে তাদের জীবনচর্যা, মানুষ চর্চা পরিচালনা করতে পারবে না, তাদের নানান রোগ ব্যাধিতে পর্যুদস্ত হতে হবে। অর্থাৎ এই ধরনের ফলগুলো, গৌণ ফলগুলো, তাদের ভেষজ মূল্যের দিক থেকে অসাধারণ। একটা বাংলায় প্রবাদ আছে, একটি হর্তুকি সারা গায়ের উপকারী। হর্তুকি গাছ, একটি পূর্ণবয়স্ক হর্তুকি গাছ, সেখানে মোটামুটি 70 কেজি মতো হর্তুকি ফলন দেয়। সংখ্যার দিক থেকে দেখা যাবে যে 5,000 কি 7,500 ফল দেয়। সারা গ্রামের যদি 200, 250 বা 300 মানুষও হয়, দৈনিক তারা 10 থেকে 20 হর্তুকি পার হেড তারা পেতে পারে। এই সারা বছর এই 10 কি 20 ফলই কিন্তু তাদের পক্ষে যথেষ্ট। তো এই হর্তুকির কি কি গুণ রয়েছে? হর্তুকি কিন্তু পিত্ত শুলে, রক্ত অর্ষে, পিত্ত পাথুরিতে, ক্ষত রোগে, বিরেচক হিসাবে নানান কাজে ব্যবহার হয়, আধ্যাত্মিক কাজে তো ব্যবহার হয়ই। সেই জন্য অনেক সময় আমরা দেখি যে হর্তুকি ফলটাকে দীক্ষা দেওয়ার সময় একটি তার গুরু দক্ষিণা হিসাবে ফলটি গুরুকে উৎসর্গ করা হয়, অর্থাৎ

0: তার যে অসাধারণ ভেষজ গুণ, তার যে পুষ্টিমূল্য, এটারই একটি স্বীকৃতি।
1: মানে এই জন্যই বোধ হয় এই কথাটা যথাযথ যে সত্যিই আমাদের চারপাশে এমন অনেক জিনিস এখনো রয়েছে যা আমাদের কাছে অজানা অধরা, তাই তো?
0: একদম।
1: এবং ওই যে হর্তুকির কথা আপনি বললেন যে গুরুদেবকে দক্ষিণা হিসেবে দেওয়া হতো, ওটা তো একটা প্রতীকী স্বরূপ। একদমই তাই। সেক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গে গৌণ ফলগুলির যে তালিকা রয়েছে, সেই তালিকাটা কেমন হবে? কোন কোন ফল আমরা পশ্চিমবঙ্গে পাচ্ছি?
0: এরকম অনেক ফলই আছে, কাঁঠাল, বেল, জাম, কুল, জামরুল, কামরাঙ্গা, গোলাপজাম, আমড়া, আমলকি, গাব, কেঁদ, কয়েদ বেল, ডেউয়া, আঁশফল, ফলসা, নোনা, আতা, পানিফল, তাল, খেজুর, বকুল, এরকম অসংখ্য ফলের নাম আমরা বলতে পারি। এবং এই প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু পুষ্টিমূল্যের বিষয়টা আছে, তার মধ্যে নিউট্রিশনাল যে স্ট্যাটাস সেটা যথেষ্ট মুখ্য ফলের থেকেও হাই। এবং তার পাশাপাশি এই ধরনের ফল আমাদের শরীরের প্রতিরক্ষার জন্যও প্রয়োজন, ক্যান্সার এবং অন্যান্য নামনা জানা রোগ থেকে প্রতিহত করতে, দেহকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে এই ফলগুলোর তুলনা নেই।
1: অনেক সময় দেখা যায় যে যে মুখ্য ফলগুলির কথা আপনি বলছিলেন, সেই মুখ্য ফলগুলো বাজারে সবসময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এলো না, তার হয়তো এতটাই দাম, সেক্ষেত্রে হয়তো তার ফল খাওয়াটাই হলো না, অথচ ফল খাওয়াটা তো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখাটাও অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে এই যে গৌণ ফলগুলির কথা যদি আমরা ভাবতে পারি বা এই গৌণ ফলগুলি যদি চাষ করতে পারি, পশ্চিমবঙ্গে তো জমির অভাব নেই, উর্বর জমিরও অভাব নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে অনুর্বর জমিতেও বোধ হয় এই ফলগুলো ভালোভাবেই চাষ করা যায়, বা খরা অধ্যুষিত জায়গাতেও বোধ হয় এই ফলগুলো ভালো করেই চাষ করা যায়, তাই তো?
0: আপনার যে প্রশ্ন আছে তার প্রথম অংশের উত্তর হিসাবে দিই। এই যে ফলের কথা বললেন, আমাদের দৈনিক প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষকে 85 গ্রাম থেকে 130 গ্রাম ফল দৈনিক গ্রহণ করতেই হবে, শরীর রক্ষার তাগিদেই গ্রহণ করতে হবে। তো এই ফল তো মুখ্য ফল থেকে সকলে আহরণ করতে পারবে না, গরিব মানুষ, যারা অন্তেবাসী, প্রান্তবাসী মানুষ,
1: তারা
0: জমির আলে বা রাস্তার ধারে এরকম যে নানান যে ফল বৈচিত্র্যগুলো জন্মে থাকে তারই অংশ হিসাবে গ্রহণ করতে পারবে। আর আপনি যে দ্বিতীয় কথাটি বললেন যে আমাদের এখানে বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোনে বা আমাদের এখানকার ভূমিভাগ বা জলবায়ুর বৈচিত্র্য এখানে এটি হবে কি না, নিশ্চয়ই হবে। আমাদের পশ্চিমবঙ্গে 6টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে, কৃষি জলবায়ু অঞ্চল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মানে পিছিয়ে পড়া অ্যাগ্রোক্লাইমেটিক জোন হচ্ছে রেড ল্যাটেরাইটিক জোন বা পশ্চিম সীমান্তবঙ্গে লাল এবং ল্যাটেরাইট কাঁকুড়ে মাটি এলাকা। এখানে জলের পরিমাণ, সেচের পরিমাণ যথেষ্ট অপ্রতুল, বৃষ্টি নির্ভর, বৃষ্টিপাতও কম হয়, সেক্ষেত্রে এই রুখা শুকা এলাকাতে যে সমস্ত ফল আমরা চাষ করতে পারি তার মধ্যে বেল, কদবেল, কুল, আমলকি, হর্তুকি, বহেরা, কাজুবাদাম, এরকম নানান গৌণ ফল কিন্তু সেখানে আমাদের তালিকায় স্থান পেতে পারে। অর্থাৎ ঊষর আধা ঊষর আবহাওয়াতে এই শক্তপোক্ত দেশীয় ফল, তার কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের পশ্চিমাংশে এই সমস্ত হার্ডি প্ল্যান্ট বা খরা সহনশীল ফলের গাছ লাগিয়ে সেখানকার বন সৃজন যেমন সম্পন্ন হবে, বনের উপান্তে যে সমস্ত লোকসমাজ রয়েছে, আদিবাসী সমাজ রয়েছে, তাদের খাদ্য তালিকার মধ্যেও সেটি অনবদ্যভাবে অংশগ্রহণ হতে পারে।
1: এবং সেই সঙ্গে বোধহয় এর যে খরচটা, এই ফলগুলি চাষ করার জন্য যে খরচ, সেটাও বোধহয় অত্যন্ত নগণ্য।
0: এই ফলগুলোতে চাষের জন্য কৃষি উপকরণ দিতে হয় না বললেই চলে, অধিকাংশ ফল গাছই তো মানে সার পায় না, জল পায় না, নির্লজ্জ বিহার বেঁচে থাকে। কিন্তু তাকে যদি সুষমভাবে যত্ন করা হয়, সেচ এবং সার দেওয়া হয়, তবে ডেফিনেটলি তার ফলন বাড়বে। তবে তা যদি করতে নাও পারি, স্বাভাবিকভাবেও যদি সেটি চাষ করা হয় বা লাগানো হয়, অনাদরেও যদি লাগানো হয়, তার থেকে যে ফল পাবো সেটা তুলনাহীন।
1: এবং এই এই গাছের ক্ষেত্রে বোধহয় রোগবালাইয়ের ভয়টাও অনেকটা কম।
0: রোগবালাই বিশেষ তার সমস্যা নেই, আম্রফল আমি যেরকম

0: অনেক ধরনের আমরা দেখি যে তার মুকুলে, তার ফলে, এমনকি পাকা আগেও নানান ধরনের রোগ ব্যাধি রোগবালায় আক্রান্ত হয়। কিন্তু এই মাইনর ফ্রুটস এত হার্ডি, এত সহনশীল, এত রোগ পোকা প্রতিরোধ করতে সক্ষম যে সেখানে কিন্তু খুব বেশি কৃষি উপকরণের জন্য খরচও থাকে না। এটি কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয়।
1: বেশ, আমরা তো কথা বললাম যে যে জমিগুলো উর্বর নয়, যে জমিগুলো খরা সন্নিহিত রয়েছে, সেই জমিগুলো বা যে জমিতে অন্যান্য চাষ করা সম্ভবপর হচ্ছে না, সেখানেও আমরা এই ফলগুলোর কথা ভাবতে পারি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এই গৌণ ফলগুলো কি হতে পারে?
0: উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটা সুনির্দিষ্ট গৌণ ফলের উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরুন জলপাই, জলপাইগুড়ি জেলার নাম শুনেছি। তো জলপাইগুড়ি জেলায় এবং তার সন্নিহিত এলাকায় জলপাই, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের উত্তরাংশ, এমনকি শিলিগুড়ি সাব ডিভিশন, দার্জিলিং জেলার এই সমস্ত জায়গায় জলপাই তার কিন্তু একটা সুনির্দিষ্টভাবে হলেও তার সংহত চাষ শুরু হয়েছে, যদিও সেখানে কম। জলপাই একটি উল্লেখযোগ্য গৌণ ফল। আরেকটি কথা বলবো, পানিয়াল একেবারেই গৌণ। উত্তরবঙ্গের একটা ছড়া আমি পেয়েছিলাম, ওখানকার শিশুরা বলছে, মানে উচ্চারণ করতে করতে, কথা উচ্চারণ করতে করতে তারা সেই ফলটা গ্রহণ করছে। যেমন আম পাকে গাছে, জাম পাকে গাছে, পানিয়াল পাকে হাতে, মানে হাতে একটু ডলা দিয়ে সেটাকে একটু নরম করে দিল এবং তার শ্বাসটা গ্রহণ করলো। এটা একটা খেলার অঙ্গ, মানে লোকক্রীড়ার অঙ্গ হিসাবে ফল তারা গ্রহণ করছে, অসাধারণ। এছাড়া ওখানে আমরা দেখেছি অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল কিন্তু যদিও তার চাহিদা বাড়ছে, সবজি হিসাবেও বাড়ছে, কিন্তু কাঁঠাল কিন্তু এখনও মানে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে গৌণ তালিকার মধ্যেই আছে। আগামী দিনে এটি হয়তো মুখ্য ফলে পরিণত হবে। কিন্তু উত্তরবঙ্গের যে জমি ঘিরেতে, এমনকি চা বাগানের কাছেও ছায়াদায়ী ফল হিসাবে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য ফল তো আছেই।
1: বেশ, এবার একটু যদি আসি ডক্টর চক্রবর্তী, যেই মাটি ভেদে, মানে বেলে মাটি, এঁটেল মাটি, এই যে মাটি ভেদ আমাদের বিভিন্ন অঞ্চলে রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি রয়েছে, সেই মাটি ভেদে কোথায় কীরকমভাবে এই ফলগুলোকে আমরা পাচ্ছি?
0: দোআঁশ মাটিতে সব ধরনের ফলই ভালো হবে, সব ফসলই ভালো হবে আমরা জানি। কিন্তু খুব এঁটেল মাটি কিংবা খুব বেলে মাটি, এখানে কিন্তু খুব বেশি চাষের সুযোগ সেরকমভাবে পাওয়া যায় না, ফলন পাওয়া যায় না। কিন্তু এই মাইনর ফ্রুট প্ল্যান্টসগুলো কিন্তু বেলে মাটিতে যেরকম তাল, বন খেজুর, ফলসা, কদবেল, কুল, খিড়নি, ডুমুর এই সমস্ত গৌণ ফলগুলো ভালো হবে। এঁটেল মাটিতেও আমরা দেখছি সেখানেও তাল খুব ভালো হয়, আমড়া হতে পারে, জাম গাছ হতে পারে। আবার দেখছি যে ছায়াচ্ছন্ন জায়গা যেখানে খুব বেশি সানলাইট পাচ্ছে না, সেখানে অন্য কোনো ফল হচ্ছে না, কিন্তু কিছু কিছু গৌণ ফল সেখানে কিন্তু ছায়াচ্ছন্ন এলাকা পছন্দ করে, যেরকম রয়্যাল, বিলিম্বি, তারপর কামরাঙ্গা, এই সমস্ত গাছ কিন্তু ছায়া হলেও কিন্তু নির্দ্বিধায় সেটি বেড়ে ওঠে এবং সে ফল কিছু না কিছু দেয়। এছাড়া আমরা দেখছি যে অম্ল মাটি, খাড় মাটি এবং নোনা মাটি, সেখানেও কিন্তু অনেক ফল, গৌণ ফল চাষ করতে আমরা দেখতে পাচ্ছি। উচ্চ যদি অম্ল মাটি হয় সেখানে চুকর, বেল, ডুমুর এগুলো খুব ভালো হবে। হালকা যদি অম্ল মাটি হয় সেখানে কিন্তু আমরা দেখছি কামরাঙ্গা ভালো হবে। আবার আমরা দেখেছি যে আঁশফল, প্যাশান ফল, প্যাশান ফ্রুট, লকেট, কাঁঠাল, এটা অম্ল মাটি সহ্য করতে পারে। আবার আমরা দেখছি ক্ষারীয় মাটিতে আতা, খেজুর, আমলকি, ফলসা হবে। আর যদি মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে, এরকম কিছু কিছু ফল আছে যেরকম খেজুর, কুল, আমলকি, বেল, খিড়নি, অনায়াসে এরকম ধরনের উচ্চ লবণাক্ত মাটিতে কিন্তু হতে পারে। এমনকি ডালিম, জাম, ডুমুর, আঁশফল এগুলোও কিন্তু মাঝারি মানের অম্ল লবণাক্ত সহ্য করতে পারে।
1: এবার ডক্টর চক্রবর্তী, যেটা জানতে চাইব যে এই যে গৌণ ফলগুলো, এদের আয়ুষ্কালটা কিরকম, এরা কতদিন বাঁচতে পারে?
0: কাঁঠাল, জামের ক্ষেত্রে এর আয়ুষ্কাল মোটামুটি 50 থেকে 100 বছর। যদি তাল, ডুমুর এরকম ফল তার হিসেব করি 30 থেকে 70 বছর, আমলকি, ডালিম, কুল, গোলাপজাম তার বয়সকাল 20 থেকে 40 বছর। এছাড়া 15 থেকে 20 বা 25 বছর স্বল্প মেয়াদের যে ফল গাছ, তার উদাহরণ হতে পারে প্যাশান ফ্রুট, আতা, বৈচি, ফলসা।
1: অনেক সময় দেখা যায় যে প্রতি বছর আম হলো না, এক বছর হলো আর এক বছর হলো না, এই যে গৌণ ফলগুলো সেক্ষেত্রে কি

0: এই ধরনের কোনো আশঙ্কা থাকে?
1: গৌণফলে এরকম কোন মানে ওয়ান ইয়ার বিয়ারিং অ্যানাদার ইয়ার অবসেশন এরকম দেখিনি। প্রতি বছরই কিন্তু গাছ ভরে ফল আসে, অকার্পণ্য, প্রকৃতির অকার্পণ্যতা আমরা লক্ষ্য করি।
0: সেক্ষেত্রে তো ফলে মানে যে ফলনটা সেটা সবসময়ই ভালো থাকবে আমরা আশা করতে পারি। তাহলে এই যে ফলন ভালো হলো, এই ফলনটাকে আমরা কি রেখে দিতে পারি, প্রিজার্ভ করতে পারি, সেটাকে কি প্রক্রিয়াকরণ করতে পারি?
1: নিশ্চয়ই আমরা পারি। আমরা বীরভূমের দেখেছি যে সিউড়ি অঞ্চলে সেখানে আমলকিকে প্রক্রিয়াকরণ করতে, আমলকির মোরব্বা, আমরা এটাও দেখেছি যে অনেক ফল, গৌণ ফল, তাকে চাটনি, আচারের রূপান্তরিত করা।
0: বেলের মোরব্বা তো খুব সকলের মানে প্রিয় একটা জিনিস,
1: বেলের মোরব্বা। এছাড়া জলপাইয়ের আমরা আচার দেখতে পাই, ফলসার আমরা চাটনি তৈরি করতে পারি, এরকম নানান গৌণ ফল আমরা ব্যবহার করতে পারি। এমনকি কদবেলের যে শাঁস সেটাকেও আমরা কিন্তু প্রিজার্ভ করতে পারি
0: এবং সারা বছর সেটাকে খেতে পারি।
1: তারপরে সিঙ্গাড়া যাকে বলে পানি ফল, সেটা কিন্তু শুকিয়ে রাখা যায় এবং অসময়ে সেটাকে ব্যবহার করা যায়, সিদ্ধ করে খাওয়া যায়, পায়েস রান্না করেও খাওয়া যায়, শিশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।
0: বেশ, এবারে পরবর্তী প্রশ্ন আমার থাকবে যে এই যে ফলগুলোকে আমরা আমার চাষি ভাইদের চাষ করার জন্য উৎসাহ দেব, সেক্ষেত্রে ধরুন কুল চাষ হোক, গোলাপজাম চাষ হোক, বা বেল যার অনেক ভেষজ গুণ রয়েছে, বা কুলের কথা বলি, এই যে সমস্ত ফলগুলো চাষিকে আমরা উৎসাহ দেব, তার কি কতটা লাভ হতে পারে, সে কি লাভের মুখ দেখতে পারবে?
1: এখন গৌণ ফলের মধ্যে কিছু কিছু ফসল আছে খুবই আশাব্যঞ্জক, তার কাল্টিভেশন এখনো লিমিটেড। যেমন আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অঞ্চলে খুব উন্নত মানের জামরুল, গোলাপজাম চাষ হয়, বাজারে আমরা দেখছি ৪০০-৫০০ টাকা কিলো গোলাপজামের কিলো।
0: আচ্ছা,
1: তো যদি আমরা ৪-৫০০ টাকা কিলোতে কিনি, চাষি কম করেও সেটা ১০০-১৫০ টাকায় সেটা বা ২০০ টাকায় বিক্রি করতে পারবে। তো এরকম যদি সংহত গোলাপজামের একটা বাগান, যদিও এরকম সংখ্যা খুবই কম, কিন্তু খুব ঘনভাবে হাই ডেন্সিটি প্ল্যান্টিং করে গোলাপজাম চাষ করে চাষি লাভবান হতে পারবে। একইভাবে আপেল কুল, কুল, নারকেলি কুল, সেটাও যদি চাষ তারা করে, সেখানেও কিন্তু একক পরিমাণ জমি থেকে বেশি ফলন সে পেতে পারবে। সেই বড় চাষি যে একক পরিমাণ জমি থেকে বেশি উৎপাদন করে না, বেশি আয় করে, তো এমন ফসল আমাকে নির্বাচন করতে হবে যার বাজারে চাহিদা আছে কিন্তু উৎপাদন বা সেইভাবে যোগান নেই। এরকম ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামরুল, জাম, কুল, এমনকি জলপাইও হতে পারে। জলপাইয়ের সংহত বাগান হোক না, উত্তরবঙ্গে হোক না, সেখানকার অর্থনীতিই বদলে যাবে। কাজু বাদাম চাষ করা হচ্ছে, কাজুর তো নাট থেকে আমরা হলো তার বাদামটা পাচ্ছি, কাজুর যে অ্যাপেল, যে তার যে রসালো অংশ, সেটা ফেলে দেওয়া হচ্ছে, সেটা না ফেলে দিয়ে তারও প্রক্রিয়াকরণ হতে পারে, তার জুস হতে পারে, এমনকি ফোক ড্রিঙ্কস সেটাও হতে পারে। তো আমরা দেখছি যে এই ধরনের ফল তাকে যদি ঘনভাবে লাগানো হয় এবং পতিত জমিতে লাগানো হয় যেখানে অন্য কোনো ফল হয় না, তা কিন্তু লাভজনক বলে বিবেচিত হচ্ছে। কৃষককে সেটি ভেবে দেখতে হবে, যারা কৃষি সম্প্রসারণ কর্মী তাদেরকেও কৃষি যে নলেজ এখানে আছে, জ্ঞান ভাণ্ডার আছে, সেটা ছড়িয়ে দিতে হবে।
0: এবং এক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, মানে ধরুন একজন চাষিকে উৎসাহিত করা, তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিং দেওয়া বা তাকে এই ব্যাপারে অবগত করা যে কোন ফলের চাহিদা রয়েছে, এই সমস্ত কাজগুলো কি আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু করা হচ্ছে?
1: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মণ্ডরী যে ফল গবেষণা কেন্দ্র রয়েছে, আইসিআর, এআইসিআরপি সাবট্রপিক ফ্রুটস, এআইসিআরপি ফ্রুটস, এই কেন্দ্রের মানে আন্ডারে আমরা সেখানে প্রায় ৪০টার মতো গৌণ ফলের একটা সংহত বাগিচা রচনা করেছি।
0: বেশ,
1: সেখানে প্রত্যেকটারই ৫-৭টা করে গাছ আছে, সেই গাছগুলো এখন ফলন দিচ্ছে। কৃষকেরা যখনই প্রশিক্ষণ নিতে যায়, অন্যান্য মেজর ফ্রুটসের পাশাপাশি গৌণ ফলের এই ফলন সক্ষমতা সেটাও আমরা বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, সেই বাগান পরিদর্শন করিয়ে দিই। সেখান থেকে বার্তা আমাদের এটাই যে কেবলমাত্র মুখ্য ফল নয়, গৌণ ফলের দিকেও যেতে হবে। ধরুন আজকে একটা দই তৈরি হলো, সেই দোয়ের মধ্যে যদি আমি

0: আতা বা নোনার শাঁস মিশিয়ে দিই, তাহলে একটা ভ্যালু অ্যাডিশন হলো। একইভাবে যদি আমরা আইসক্রিমের মধ্যে ফলসা বা আঁশফলের যদি শাঁস মিশিয়ে দিই, একটা অসাধারণ সৌগন্ধ হলো, এটা সারা বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা কেবলমাত্র কৃষককে নয়, যারা কৃষি প্রক্রিয়াকরণ করবে তাদেরকেও অনুরোধ করছি যে ভ্যালু অ্যাডিশন করতে, এই গৌণ ফলের নানান যে সামগ্রী সেটা বাজারে ছড়িয়ে দিতে এবং জনপ্রিয় করতে। অতি অবশ্যই কৃষককে এবং প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে মার্কেট সার্ভে করতে হবে। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদের প্যাকেজ অফ প্র্যাকটিসেস, কীভাবে কাল্টিভেশন হবে, চাষ কীভাবে লাভজনক হবে, সে বিষয়ে আমরা নিয়মিত আমরা প্রশিক্ষণ দিই, অনেক পুস্তিকাও প্রকাশ করেছি। সবসময় আমরা তাদেরকে বলছি আগামী দিন মুখ্য ফলের সঙ্গে চ্যালেঞ্জ নিক এই সমস্ত গৌণ ফল, এবং আমাদের শারীরিক যে বিষয়, আমাদের পুষ্টির বিষয়, সেটাও যেন পাশাপাশি আমরা তার উপযোগিতা গ্রহণ করতে পারি।
1: বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম গৌণ ফল কখনোই গৌণ নয়, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমার শ্রোতা বন্ধুকে উপহার দেওয়ার জন্য।
0: নমস্কার, আবার দেখা হবে।
1: এবং আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।
2: কৃষি কথার আসর এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
4: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
5: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
6: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
8: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
9: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
5: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
6: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
9: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, শুধু খেলা নয় সংগ্রাম। লিখেছেন অর্ক সেন। এক দেশের জার্সিতে অন্য দেশের পতাকা, তাই নিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে নামতে চলেছিল একটা দেশ। এরকমও হয়? হ্যাঁ, সংগ্রামের ইতিহাস তাই লিখে যায় প্রতিটা মাঠের ঘাসে ঘাসে। উত্তর আমেরিকার ছোট্ট এক দেশ হাইতি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অংশ। 1974 সালের পর এবছরই আবার বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করেছে তারা। এই বিশ্বকাপে নামার আগে নজর কেড়েছিল হাইতির জার্সি। এবারে পোল্যান্ডের পতাকা লাগানো জার্সি পরে খেলার কথা ছিল তাদের। বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সির কোমরের কাছে ছিল পোল্যান্ডের পতাকা। হঠাৎ দেখলে মনে হতেই পারে যে জার্সি প্রস্তুতকারক সংস্থা ভুল করে ফেলল নাকি। না, এটা ভুল নয়, এর পেছনে রয়েছে 223 বছরের পুরনো এক সংগ্রামী রক্তক্ষয়ী ইতিহাস। তার বর্ণনায় পরে আসা যাবে। শেষ অবধি সেই জার্সিতে রাজনৈতিক বার্তা আছে বলে তা বাতিল করার নির্দেশ দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফিফার অনুমোদিত গাইডলাইন মেনেই জার্সি তৈরি হয়েছে বলে জানালেও হাইতিকে ওই জার্সি পরে খেলার অনুমোদন দেয়নি ফিফা। শেষ অবধি নতুন জার্সি করতে হয় হাইতিকে। এবার আসা যাক সেই ইতিহাসে। সালটা 1803। সেন্ট ডোমিঙ্গো নাম নিয়ে হাইতি তখন ফরাসি সাম্রাজ্যের অধীন। আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জাহাজে করে অমানবিক পরিবেশের মধ্যে এনে মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একাধিক জায়গায় ফেলে দিত ফ্রান্স। তারপর শ্রমনিবিড় বাগিচা কৃষিতে চূড়ান্ত শোষণের মধ্যে দিয়ে কাজ করেই তাদের দিন কাটাতে হতো। এমনই এক পরিস্থিতিতে চূড়ান্ত শোষণ, অমানবিক কর্ম পরিবেশ, তীব্র অত্যাচার, কৃষ্ণাঙ্গ মহিলাদের প্রতি লাঞ্ছনা সহ্য করতে না পেরে ফরাসি সাম্রাজ্যের বিরুদ্ধে সংগঠিত হতে থাকে হাইতির শ্রমজীবী জনগণ। মনে রাখতে হবে, 1789 সালে ফরাসি বিপ্লব ইউরোপ জুড়ে ঢেউ তোলে সাম্য, মৈত্রী, স্বাধীনতার। উদারনৈতিক ধারণার চারণভূমি হয়ে ওঠে ফ্রান্স। তা দেখে মেটারনিখ বলেছিলেন, যদি ফ্রান্স হাঁচে, ধরে নিতে হবে ইউরোপের ঠান্ডা লেগেছে। কিন্তু প্রদীপের আলোর নিচেই থাকা অন্ধকারের মতো ফরাসিদের অধীনে থাকা হাইতিতে ছিল চূড়ান্ত শোষণ, আর্থিক বৈষম্য আর বঞ্চনা। 1800 সালের দিকে যখন হাইতির জনগণ ফরাসি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছে, ফ্রান্সের মসনাদে তখন নেপোলিয়ন বোনাপার্ট। হাইতির কৃষ্ণাঙ্গ বিদ্রোহীদের দমন করতে কয়েক হাজার পুলিশ সৈন্যকে সেদেশে পাঠালেন তিনি। নেপোলিয়ন বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে পোল্যান্ডকে মুক্ত করবেন তিনি। কিন্তু হাইতি পৌঁছে পুলিশ সেনারা বুঝতে পারেন, তাদের আনা হয়েছে হাইতির শ্রমজীবী জনগণকে হত্যা করতে, সাম্রাজ্যবাদের স্বার্থে কালো মানুষদের মারতে। একথা বুঝতে পেরে হাইতির জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন পুলিশ সেনারা। ইতিহাসে সেই যুদ্ধ ভার্টিয়ারেসেস যুদ্ধ বা ব্যাটল অফ ভার্টিয়ারেস নামে খ্যাত। পুলিশ সেনা ও হাইতির জনগণের যৌথ বাহিনী যুদ্ধে ফরাসিদের হারিয়ে দেয়। আত্মপ্রকাশ করে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হাইতি। হাইতির এই গণসংগ্রামের বিজয় নিয়ে ইতিহাসবিদ সিএলআর জেমস লিখলেন তাঁর বিখ্যাত বই দ্য ব্ল্যাক জ্যাকোবিনস। তাহলে কি নিজেদের দেশের শ্রমজীবীদের ইতিহাস আত্মপরিচয় তুলে ধরতেও এত কাঠখড় পোড়াতে হবে, বা পোড়ালেও সম্ভব হবে না হয়তো? তবে ম্যানচেস্টারের কাপড় কলের শ্রমিকদের শুরু করা খেলার শ্রেণী অভিমুখ থাকবে না, তা কি হয়? সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অর্ক সেন।

গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবোভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
2: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
1: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনা শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়,

0: আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: এআই কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নেই বল্কি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাহিয়ে। রক্ষা সহযোগ হামারে গহরে আপরিসী বিশ্বাস আর স্ট্র্যাটেজিক কনভার্জেন্স কা প্রমাণ হ্যায়। ইস মহত্বপূর্ণ ক্ষেত্র মে আজ হামনে লেটার অফ ইন্টেন্ট সাইন কিয়া, ইসে জয়েন্ট ডেভেলপমেন্ট, জয়েন্ট প্রোডাকশন আর ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কে বিচ সহযোগ কো নয়ী গতি মিলেগি।
0: এ উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সব থেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সব থেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, গত 4 বছরে 1,84,00,000 বেশি LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মারও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।
2: ভারত সরকার 11 তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যা উসকে অনুসার এক আদমি কো এক দিন মে 200 লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যা আর ইসকে আলাওয়া ইন্ডাস্ট্রিয়াল আর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যায় উনসে ইয়ে কাহা গয়া হ্যায় কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লে।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রেয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে

পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচের ম্যাচে স্পেন কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। রাত আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কিভাবে সুস্থ থাকবেন। অতিথি ডাক্তার শৈবাল মৈত্র, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী সৌগত রায়চৌধুরী রাত নটায়। 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে শুনবেন সময়ের আয়নায় 9:45। রাত 10টায় বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি। ঝুম্পা সরকারের কণ্ঠে শুনবেন নজরুলগীতি রাত 10:30। 10:45 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক। অন্বেষা মুস্তাফের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 11টায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

0: একটু পরে সংবাদ।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: বাবা কলেজ ফিস তো বেশি।
5: মামনি,
4: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
5: দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
6: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
4: কোথায়
6: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। অভিযানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের যোগ দিবসের অনুষ্ঠান অতীতে সব রেকর্ড ভেঙে দেবে। যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্যসচিবের দপ্তর। মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ছ মাসের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। প্রাথমিক শিক্ষক নুগ্গির নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 8 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করছে ইডি। এদিকে মেসি কাণ্ডে আজও হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে আজ এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্যও অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। একটি মহানগরের পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন ও পরিবেশের ওপর। সেই লক্ষ্যেই 20 জুন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুর নিগম এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা এবং সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের যোগ দিবসের উদযাপন অতীতে সব রেকর্ড ভেঙে দেবে বলেও উল্লেখ করেন তিনি।
1: ওয়ার্ল্ড যোগা ডের মেইন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, অনারেবল প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন, তাকে সামনে রেখে আমরা কলকাতাতে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসায় এবং 21 তারিখ একটা মেগা সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। কলকাতার সব ওয়ার্ড সব রাস্তাতে যোগা পূজা হবে, এটা একটা বড় ইভেন্ট হবে। ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম।
0: 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া দুটি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সমস্ত দপ্তরের প্রধানদের বলা হয়েছে। প্রতিটি দপ্তরকে অন্তত 15 জন করে প্রতিনিধিকে যোগ দিবসের অনুষ্ঠানে পাঠাতে হবে। পাশাপাশি একজন নোডাল অফিসার মনোনীত করে তার নাম, পদ, মোবাইল নাম্বার ও ইমেইল স্বাস্থ্য দপ্তরকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে আয়ুষ মন্ত্রকে চালু করা যোগ সঙ্গম পোর্টালে সব সরকারি দপ্তরকে নথিভুক্ত করার নির্দেশও দিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই পোর্টালের মাধ্যমে যোগ দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তথ্য, অনুষ্ঠানস্থলের অবস্থান, ছবি এবং প্রতিক্রিয়া আপলোড করা যাবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছর দিনটির ভাবনা, সুস্থ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা বা যোগা ফর হেলদি এজিং। ওই অনুষ্ঠানের জন্য আগামী রবিবার পর্যন্ত কলকাতার রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে ওই রাস্তা দিয়ে কোন রকম যানবাহন চলাচল করবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী 6 মাসের মধ্যেই কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কলকাতা পুরসভায় আজ স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রের পদত্যাগের পর আইনি নিয়ম মেনেই রাজ্য সরকার 3 দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের সুযোগ দিয়েছে।

0: ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় সরকার বাধ্য হয়ে গত 8 জুন প্রশাসক নিয়োগ করেছে।
1: যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম, যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি, তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ।
0: মুখ্যমন্ত্রী বলেন, একাধিক নাগরিক পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব নয়, সে কারণেই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য জুড়ে 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
1: লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। যেখানেই আমরা হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা লুট করেছে, পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে।
0: মুখ্যমন্ত্রী জানান, 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প, এজন্য 8,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কাউশিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ে শুরু হয়েছে তৎপরতা। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভায় প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 8 ঘন্টা ধরে জেরা করছে ইডি। আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেককে গতকালও ভবানী ভবনে 8 ঘন্টার বেশি সময় ধরে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। স্বাক্ষর জালিয়াতি কাণ্ডে তদন্তে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সিআইডির তল্লাশির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে আজ সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই ধরনের মামলা বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে দায়ের হওয়ায় তিনি মামলা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজও হাজিরা এড়িয়ে গেছেন। বিধাননগর পুলিশ এই ঘটনার তদন্তে তৃতীয় নোটিশ দিয়ে আজ বেলা 12টার মধ্যে থানায় হাজির হতে বলেছিল। সেই ডেডলাইন শেষ হয়ে বিকেল পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। ইতিমধ্যেই এই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়, কিন্তু বারংবার হাজিরা এড়িয়ে তিনি আদালতের নির্দেশ অমান্য করছেন বলেই মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় কলকাতা হাইকোর্টে নিজেদের বক্তব্য জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 29 তারিখের মধ্যে হলফনামা জমা দেবার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন। হলফনামা জমা দেবার পরবর্তী 2 দিনের মধ্যে সুজিত বসুর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। আগামী 1 জুলাই মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করলেন সিবিআই এর 5 সদস্যের দল। আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে আজ ওই হাসপাতালে যান তারা। প্রথমে একাডেমি বিল্ডিং এর নথি ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এমএসভিপি ও হাসপাতালের অধ্যক্ষের ঘরে গিয়ে

0: একাধিক নথি ও ফাইল খতিয়ে দেখা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী রবিবার 21 জুন পুনরায় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ ইএমইউ এবং মেমু লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন দুপুর 12টা পর্যন্ত রবিবারের সময়সূচি অনুযায়ী বাতিল থাকা ট্রেনগুলি অন্য কাজের দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। রাজ্যের বাকি অংশে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 4-5 দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে অগ্রসর হবে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমনা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যে সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর 8:10।
1: দিদি দেখ দেখ,
2: হারিবদে ভাই
1: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
2: সারাক্ষণ শপিং,
1: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
3: সেভিং করারও এটাই বয়স।
4: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
3: আমি জানি তো।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: ঘড়ির কাঁটা যখন বলে রাত আটটা পেরিয়েছে, যখন আপনি টিউন করেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আর দিনটা যদি হয় সোমবার, তার মানে অবশ্যই এই সময়টুকু, এই একটি ঘন্টা আকাশবাণী কলকাতার এমন এক উদ্যোগের সময় যে উদ্যোগ আমাদের প্রতিজন শ্রোতা বন্ধুর সুস্থতার কথা বলে, তার পারিপার্শ্বের প্রতিটি মানুষের সুস্থতার কথা বলে। স্বাগত জানাই লাইফ ওন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসায় আমাদের সকল শ্রোতা বন্ধুদের। ক্যালেন্ডারের পাতা বলছে আজকের তারিখ 15 জুন, আর এই দিনটা সারা পৃথিবী জুড়েই বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, কিন্তু বিষয়টি নতুন নয়, এবং এই দিন যে পালন করা হচ্ছে তার কারণটাও একেবারে নতুন নয়। প্রবীণ মানুষরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যান যখন তাদের হাতখানি আরও বেশি করে আমাদের ধরা উচিত। ঠিক সেই সময়ই বহু মানুষ আশপাশে তাকিয়ে দেখেন কেউ নেই তার সেই অশক্ত হাতটুকু ধরবার। উপরন্তু কোনো কোনো ক্ষেত্রে নির্যাতন সবটাই থাকে, তা সত্ত্বেও তাঁদের ভালো থাকা, তাঁদের ভালো রাখার দায়িত্ব সমাজেরও নয় কি? আর সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে প্রবীণ যারা রয়েছেন, শুধু আমাদের শ্রোতা বন্ধু তাই নয়, যারা শুনছেন অনুষ্ঠান তারা নিজেরা প্রবীণ না হলেও যদি তার পরিবারের কেউ পরিচিত কেউ থাকেন, আপনাদেরও জানা প্রয়োজন প্রবীণেরা ভালো থাকবেন কিভাবে, সুস্থ থাকবেন কিভাবে। শরীর মন দুই জুড়ে জুড়ে থাকে আমরা জানি, আর প্রবীণদের ক্ষেত্রে এই দুইকে চাঙ্গা রাখা তা কিন্তু অনেক নিয়ম এবং বিধি মেনে চললে তবেই সম্ভব। আসুন সেসব বিষয়ে আজ জেনে নিই। আমরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শৈবাল মৈত্র। ডাক্তারবাবু স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। আজ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, এই উপলক্ষে অনুষ্ঠান প্রবীণেরা ভালো থাকবেন কিভাবে। আমরা যদিও বিষয়টা অনেকটা বড়, কারণ তাদের ভালো রাখার ক্ষেত্রে আমি জানি আপনার কাছে এমন এত রকমের পরামর্শ আছে, হয়তো বা একটি ঘন্টায় তা সবটা জানা সম্ভব নয়, তবু চেষ্টা করব যতটা হয়। ডাক্তারবাবুর সঙ্গে কথা আমি বলবো, যেমন আপনারাও কিন্তু আসতেই পারেন টেলিফোনে 2213134221342, আর শুরুতে যে কোড আমরা বলি ভুলবেন না সেটাই দিতে 033, আবারও বলি 0333231342, টেলিফোন লাইন খোলা আছে আপনাদের জন্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, প্রবীণদের সুস্থ থাকা আলাদা করে আমরা এই বিষয়টা নিয়ে ভাববো কেন? মানে একটি মানুষ তার প্রবীণ বয়স যখন হয় 60-এর পরেই তো আমরা বলি, চিকিৎসা বিজ্ঞান কি বলে?
1: হ্যাঁ সেটাই, কিন্তু আমরা দেখতে পাই যে একটা মানুষের যেটা আমরা বলি যে হচ্ছে সেনেসেন্স, মানে যখন সে প্রবীণের দিকে পা রাখছে সেটা কিন্তু শুরু হয়ে যায় এই 45 বছরের পর থেকেই। তবে আমরা তাদেরকে প্রবীণ বলি 60-এর ঊর্ধ্বে যখন তারা যায়। তো প্রবীণদের সুস্থতা নিয়ে যখন আমরা কথা বলি তখন সুস্থতা কিন্তু শুধু শারীরিক নয়, সেটা শারীরিক, মানসিক এবং তার হচ্ছে ভোকেশনাল এবং সব কিছু, যেটা আমরা হচ্ছে একটা হলিস্টিক অ্যাসপেক্ট বলি, যেমন স্পিরিচুয়াল হচ্ছে ওয়েলবিং, ভোকেশনাল ওয়েলবিং, অকুপেশনাল ওয়েলবিং, এছাড়া হেলথ ওয়েলবিং অ্যান্ড মেন্টাল ওয়েলবিং তো আছেই। তার মানে যদি আমরা দেখি, আমরা প্রবীণদের যখন ভালো রাখতে চাইবো, তার যখন ভালো রাখতে চাই, আমাদের কিন্তু এই সমস্ত দিকগুলোকেই হচ্ছে দেখতে হবে, যাতে সে একটা সুন্দর সুস্থ একটা পরিবেশের মধ্যে সে বাঁচতে পারে, থাকতে পারে। কারণ আমাদের ভুলে গেলে হবে না, সেই একটা সময় এই প্রবীণ রায় কিন্তু আমাদের হাত ধরে আমাদেরকে গড়ে তুলেছিল। এখন যখন তাদের দরকার, যে হচ্ছে একটা সাহায্যের, সেই সাহায্যটা কিন্তু আমাদেরকেও বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু আমাদের ডিউটি এবং রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে।
0: অর্থাৎ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক, এই সব দিক থেকে একটা সুরক্ষার বলয় তাদের প্রয়োজন হয়।
1: একদম।
0: এবং সেই সুরক্ষার বলয়টুকু থাকলে তারা ভালো থাকবেন।
1: নিশ্চয়ই।
0: ডাক্তারবাবু, অনেকেই একা থাকেন, বয়স হয়ে যাওয়ার পরে হয়তো দেখা যায় যে ছেলে মেয়েরা কাছে নেই, চাকরি সূত্রে, বিবাহ সূত্রে দূরে আছেন। এই যে মানুষেরা একলা থাকেন, প্রবীণ মানুষেরা, তারা তাদের নিজেদের যত্ন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রবীণ মানুষের ক্ষেত্রে তার যত্নের ক্ষেত্রে নিয়মিত কী কী করাটা প্রয়োজন?
1: একদম সঠিক বলেছেন। দেখুন, আমাদের হচ্ছে দেশে যেটা আমরা দেখতে পাই, আমাদের ফ্যামিলি সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম আমরা সবাই জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকতাম, এবং সেখানে একটা যে প্রবীণরা, তারা কিন্তু একটা সেফটি নেটওয়ার্কের জালের মধ্যে থাকতো। মানে তার আশেপাশের, তার হচ্ছে ছেলে মেয়ে, নাতি নাতনি এবং অন্যান্য মানুষরাও থাকতো পরিবারে, যারা কিন্তু তার সঙ্গ দিত এবং তার খেয়াল রাখত যখন তার তাকে প্রয়োজন। কিন্তু এখন আমরা দেখতে পাই, এখন আমাদের দেশে ফ্যামিলি সিস্টেমটা, বিশেষ করে আমরা হচ্ছে শহরে যা দেখতে পাই, সেটা হচ্ছে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। তো সেখানে যখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে চাকরি বাকরি সূত্রে তাদেরকে হচ্ছে বাড়ি ছেড়ে অন্য জায়গায় বা অন্য দেশে চলে যেতে হয়। তো সেখানে তখন বাড়িতে একা রয়ে যায় প্রবীণ যারা, তারাই। এবং তার মধ্যে যখন স্বামী স্ত্রীর মধ্যে একজন, যিনি আগে মারা গেলেন, তার মধ্যে একজন একদম একাকিত্বর মধ্যে পড়ে গেলেন, তো সেইটাকে আমরা বলি সোশ্যাল আইসোলেশন। এই সোশ্যাল আইসোলেশনটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। ভয়ঙ্কর কেন বলি? কারণ কি, এইটা সেই প্রবীণের মানসিক, তার সঙ্গে সঙ্গে তার শারীরিক জীবনযাপনকে খুব বড়ভাবে অব্যাহত করে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায়, এখন একজন ইয়াং বয়সে, কিন্তু সবাই যদি তার ডিপ্রেশনে যায়, সে বলবে আমার ভালো লাগছে না, মন খারাপ লাগছে। কিন্তু

0: প্রবীণদের মধ্যেই যখন সে সোশ্যাল আইসোলেশন থেকে তার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়, তখন সবাই কিন্তু বলেন না যে আমার ভালো লাগছে না। তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক অসুখ বিসুখের সিমটমগুলো দেখা যায়,
1: যেমন মন থেকে শরীর খারাপ
0: হতে থাকে। যেমন ধরুন তার পেটের সমস্যা হচ্ছে, খাওয়া হজম হচ্ছে না, শরীর খুব দুর্বল লাগছে, কোনো কাজ করতে পারছেন না, তারপরে হয়তো কোথাও বুকে ব্যথা করছে বা কেউ বলছে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটলে হাঁপিয়ে পড়ছে, এই সমস্ত সিমটমগুলো দেখা যায়। এখন প্রবীণদের মধ্যে এটা সবচেয়ে বড় সমস্যা কি, তাদের মধ্যে অ্যাকচুয়ালি তো হচ্ছে হার্টের অসুখ, লাংসের অসুখ, কিডনির অসুখ, ডায়াবেটিস, অন্যান্য এন্ডোক্রিন প্রবলেমস, মাসকুলোস্কেলেটাল প্রবলেম, এগুলো থাকেই, তার সঙ্গেই নিউরোডিজেনারেটিভ প্রবলেমগুলো এবং সাইকোসোম্যাটিক ইলনেসগুলো বা ডিপ্রেশন এগুলো হচ্ছে তাদের মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তখন কিন্তু মানুষটা হচ্ছে একদমই একা হয়ে যায়। সে তখন নিজেও তখন সে হচ্ছে বাইরে বেরোতে চায় না, নিজেও তখন সে মিশতে পারে না, নিজেও তখন সে মনে করে আমি হচ্ছে সমাজে বোঝা হয়ে গেছি, এবং সেটার থেকে এই সমস্ত হচ্ছে সিমটম অ্যান্ড সাইন্সগুলো আস্তে আস্তে শুরু করে এবং ধীরে ধীরে মানুষটা পুরো গুটিয়ে যেতে শুরু করে। এইটা কিন্তু আমরা দেখতে পাই আজকাল, যারা প্রবীণ, যারা একা থাকছে বাড়িতে, হয়তো একজন কেয়ারটেকারই শুধু তাকে দেখছে, তাদের মধ্যে এটা খুব বেশি করে দেখা যায়। তো আমরা তাহলে কী করতে পারি, যে কারণ তাদেরকে তো হচ্ছে একটা সুন্দর পরিবেশ দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি যে যেখানে যদি একটু কিছু সুবিধে থাকে, সেখানে মানুষটা যেন কোনো পরিবারের সঙ্গে থাকে, এবং সে পরিবারের সঙ্গে থাকলে সে কিন্তু অনেক সুস্থ মানসিক ও শারীরিক দিক থেকে থাকতে পারে। এটা হলো এক রকম। আরেক দিক থেকে যেটা আমরা বলি যে প্রবীণদের একটা সোসাইটির মধ্যে হচ্ছে করে রাখা, যেমন সে আছে তার আশেপাশেরও নিশ্চয়ই ফ্যামিলি থেকে প্রবীণ থাকবে, যেরকম একা কৃত্যের মধ্যে পড়ে গেছে, সবাই একটা ওই প্রবীণদের একটা হচ্ছে ক্লাব বা কমিটির মধ্যে বা আবাসনের মধ্যে থাকলে কিন্তু তারা সবাই নিজের হচ্ছে পরস্পরের সঙ্গে কথা বলতে পারে, তাদের নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারে, তারাই কিন্তু একটা পরিবার হয়ে ওঠে। তখন কিন্তু এই একাকিত্ব বা সোশ্যাল আইসোলেশনটা তাদের মধ্যে বাসা বাঁধতে পারে না, তখন তারা অনেকটাই সুস্থ থাকতে পারে। তারা কিন্তু হচ্ছে, এবং তাদের এমার্জেন্সিগুলোকেও যেগুলো হচ্ছে আসতে পারে এবং একাকিত্ব অবস্থায় যেগুলো হয়তো টেক কেয়ার করা সম্ভব হয় না, মানুষ বুঝতে পারে না, সে অসুস্থ হয়ে সে প্রবীণ মানুষটি হচ্ছে হয়তো বিছানায় পড়ে আছে, কেউ সেভাবে দেখার নেই, সেইগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, সেগুলো আমরা হচ্ছে এড়াতে পারি। এর সঙ্গে তো ডেফিনেটলি আমরা যেটা বলি যে প্রবীণদের কিন্তু সবসময় কিছু কিছু একটা হচ্ছে কাজের মধ্যে তাকে ইনভলভ করা, যেটা তার করতে ভালো লাগে, যেটা সে করতে চায়, এবং যেটা সে হয়তো তার সবারই তার কিছু না কিছু নিজস্ব কোনো কিছু হবি বা নিজস্ব কোনো দক্ষতা থেকে থাকে, তাকে কাজের মধ্যে ইনভলভ করা। কোনো প্রবীণ হয়তো দেখা যায় সে হচ্ছে সোয়েটার বুনতে ভালোবাসে, তো তাকে ওর মধ্যে ইনভলভ করা, ওই কমিউনিটির মধ্যে ওইভাবে তাকে হচ্ছে ইনভলভ করে রাখা, তাহলে তার মনে হবে ধরুন হচ্ছে গরিব যারা দুস্থ বাচ্চাদের জন্য সে সোয়েটার বানাচ্ছে, এটা কিন্তু সে নিজেকে তখন আর সমাজের বোঝা হচ্ছে বলে মনে করবে না, সে কিন্তু মনে করবে না আমাকেও সমাজের দরকার, আমিও সমাজের জন্য কিছু করছি। এবং এই ভাবনাটা কিন্তু অনেকটা স্ট্রং একটা হচ্ছে সেলফ রেসপেক্ট যা সে হারিয়ে ফেলে বয়সের সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু তাকে আবার ফিরিয়ে আনে।
1: মানে আমার ওই যে একটা ভ্যালু আছে, আমি ভ্যালু অ্যাড করতে
0: পারছি, এটা কিন্তু তার মানসিক হেলথকে, মেন্টাল হেলথকে তাকে মেইনটেইন করার দিকে একটা খুব বড় দিকে সেটা হেল্প করে।
1: অর্থাৎ আমাদের পরিবারের মধ্যেও, যাদের বাড়িতেও বয়স্ক বাবা মায়েরা রয়েছেন, আমরা তাদেরকেও এইভাবে ইনভলভ করে দিতেই পারি, যাতে করে এমন কিছু কাজের মধ্যে যে কাজের থেকে যে সুফলটুকু আসবে সেটা অন্যের মুখেও হাসি ফোটাবে, তারও মুখে হাসি ফোটাবে।
0: একদমই ঠিক।
1: ডাক্তারবাবু, বয়সজনিত যে নানান রকমের রোগ হয়, একটু যদি জানান যে এই এই পার্টিকুলার রোগগুলো যেগুলো বয়স হলেই হয়, সুতরাং কোন বয়স থেকে মানুষ সচেতন হবেন সেই সেই অসুখগুলোর ক্ষেত্রে?
0: দেখুন, আমরা যখন হচ্ছে প্রবীণদের

0: কথা বলি, আমি আমাদের দেশের কনটেক্সটেই কথা বলবো, তাহলে কিন্তু আমাদের দেশে একটা খুব বড় একটা এপিডেমিওলজিক্যাল শিফট আমরা যেটা বলছি সেইটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কেমন? যেমন যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমরা বলি, যেগুলো হচ্ছে ইনফেকশন জনিত অসুখ নয়, ছোঁয়াচে নয়, সেইগুলো প্রবীণদের মধ্যে কিন্তু বেশি দেখা যায় বয়সজনিত কারণে। তার সঙ্গে আবার আমাদের দেশে ইনফেকশনগুলোও কিন্তু আছে, তার মানে যেহেতু প্রবীণদের হচ্ছে যখন তারা বয়স পাড়ে ইমিউন সেনেসেন্সের জন্য তার ইমিউন সিস্টেমটা একটু উইক হয়ে পড়েন, তাদের
1: রোগ প্রতিরোধ
0: ক্ষমতাটা একটু কমে যায়, তাদের মধ্যে ইনফেকশনগুলোও কিন্তু বাসা বাঁধার চান্স থাকে, এবং সেই ইনফেকশনগুলো একটা বড় ভয়ঙ্কর আকার নিয়ে নেয়, যার খুব কমন উদাহরণ হচ্ছে নিউমোনিয়া। তো তাহলে আমরা দেখি কি, যেমন তাদের মধ্যে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো ইম্পর্টেন্ট, ইনফেকশনগুলো ইম্পর্টেন্ট। এখন নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা দেখি, যেমন হচ্ছে প্রবীণদের মধ্যে হাই ব্লাড প্রেশার, হার্টের বিভিন্ন হচ্ছে অসুখ, এবং যেটা কোরোনারি আর্টারি ডিজিজ বলি বা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, এছাড়া বিভিন্ন এন্ডোক্রিন ডিসঅর্ডার, যেমন হচ্ছে তেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস, এবং শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিস রিলেটেড অন্য কমপ্লিকেশন, যেমন হচ্ছে ডায়াবেটিস রিলেটেড কিডনি আক্রান্ত হয়ে যাওয়া, যেমন অনেক কিডনি ডিজিজ, ডায়াবেটিসের জন্য নার্ভ আক্রান্ত হয়ে যাওয়া যেমন নিউরোপ্যাথি, বা চোখ আক্রান্ত হয়ে যাওয়া যেমন হচ্ছে রেটিনোপ্যাথি প্রবীণদের মধ্যে দেখা যায়। এর সঙ্গে বিভিন্ন লাংজনিত রেসপিরেটরি ডিজিজ, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ, বা হচ্ছে অ্যাজমা, যেটা প্রবীণদের মধ্যে দেখা যায়। এবং এছাড়া যেটা অন্যান্য নিউরোডিজেনারেটিভ ডিজিজ, যেমন হচ্ছে ডিমেনশিয়া, যেটা ধরুন হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া বা ভাস্কুলার ডিমেনশিয়া, বা এছাড়া ডিপ্রেশন, পার্কিনসন্স ডিজিজ, এইগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজ প্রবীণদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। তাছাড়া আছে হচ্ছে বিভিন্ন হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, যেহেতু হচ্ছে বয়সের সঙ্গে আমাদের স্কেলেটাল মাসলগুলো উইক হয়ে যায়, বোনসগুলো উইক হয়ে যায়, এই জন্য যেমন অস্টিওপোরোসিস, হাড়ের সমস্যা, হাড় উইক হয়ে যায়, যেমন হচ্ছে জয়েন্টের সমস্যা যেমন অস্টিওআর্থ্রাইটিস, এগুলো প্রবীণদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। এছাড়া যেমন আমাদের বিভিন্ন সেন্সরি অর্গানগুলো এফেক্টেড হয়ে যায়, যেমন ধরুন হচ্ছে চোখের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাটারাক্ট, ছানি, গ্লকোমা, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে যে কানে শুনতে পাওয়াটা যেটা কমে যায়, সেইটা হচ্ছে যেমন প্রেসবাইকিউসিস বলি আমরা সেই অসুখটাকে, সেইগুলো হচ্ছে বেশি হচ্ছে দেখা যায়। তো এই সমস্ত হচ্ছে অসুখ বিসুখগুলো আমরা প্রবীণদের মধ্যে দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কথাটা বলার, সেটা হচ্ছে এখন আমাদের মধ্যে একটা বড় কনসেপ্ট যেটা আমরা নিয়ে বলি, সেটা হচ্ছে মাল্টি মর্বিডিটি। মাল্টি মর্বিডিটি মানে কি, একই মানুষের মধ্যে একই সময় দুটো এবং তার বেশি হচ্ছে ক্রনিক ডিজিজটা আছে, এবং এইটা কিন্তু প্রবীণদের মধ্যে সবচেয়ে থেকে বেশি আমরা দেখতে পাই। যেমন একজন হচ্ছে বয়স্ক মানুষের মধ্যে একই সঙ্গে তার হাই প্রেশারও আছে, একই সঙ্গে তার হার্টের অসুখও আছে, একই সঙ্গে তার ডায়াবেটিসও আছে, একই সঙ্গে তার অস্টিওআর্থ্রাইটিসও আছে, একই সঙ্গে সে কানেও শুনতে কম পাচ্ছে, প্রেসবাইকিউসিসও আছে, আবার চোখেও হয়তো একটা ছানি পড়ে গেছে, মানে ক্যাটারাক্ট আছে। তাহলে মাল্টি মর্বিডিটি কনসেপ্ট বা মাল্টি মর্বিডিটি কিন্তু একটা বিশাল বড় একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইস্যু প্রবীণদের মধ্যে যা দেখতে পাই। আমাদের দেশে যেটা আমরা দেখি, ফ্র্যাগমেন্টেড,
1: কেন এটা নিয়ে আপনারা এতটা চিন্তিত কেন, কারণ আলাদা আলাদা অসুখের আলাদা আলাদা ওষুধ দিলেই তো হয়।
0: হ্যাঁ, সেইটাই, একদম ঠিক বলেছেন। কিন্তু আমাদের দেশে আপনি যদি দেখেন, আমাদের দেশে কিন্তু এখন মেন স্পেশালিস্ট কেয়ারের দিকে কিন্তু হচ্ছে জিনিসটা মেন হচ্ছে, সব সমস্ত টার্সারি কেয়ার সেটআপে সব স্পেশালিস্ট ডিপার্টমেন্ট আছে, ধরুন হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, আইটা আলাদা, তারপরে হচ্ছে বোনসে যেমন হচ্ছে অর্থোপেডিক আলাদা ডিপার্টমেন্ট, রেসপিরেটরির জন্য হচ্ছে রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। তাহলে কি কি হয়ে যাচ্ছে, তাহলে ফ্র্যাগমেন্টেড কেয়ারের জন্য ধরুন একটা মানুষের, একটা প্রবীণ মানুষের পাঁচটা অসুখ আছে, তাহলে কি হচ্ছে তাকে পাঁচটা হচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যাওয়া, লাইনে বসে থাকা, দেখানো, তারপরে সে সমস্ত ওষুধগুলো মানে এক ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে আরেক ডাক্তারের প্রেসক্রিপশনের ওভারল্যাপ না হয়ে যায়, এই ওষুধ খাওয়ার ইস্যুটা বিশাল বড় রকম প্রবীণদের, তাদের সবকিছু তারা মনে রাখতে পারে না, টাইমে টাইমে ওষুধগুলো খাওয়া, প্রেসক্রিপশন ওভারল্যাপ না হয়ে যায় সেইগুলো। তো এখন যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে, এটা খুব ভালো একটা প্রোগ্রাম, সেটাকে বলা হয় ন্যাশনাল প্রোগ্রাম ফর কেয়ার অফ হেলথ অফ এল্ডারলি। এই প্রোগ্রামটা খুব ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রাম আমাদের দেশে, যেখানে হচ্ছে জিরিয়াট্রিক মেডিসিন একটা আলাদা স্পেশালিটি তৈরি হয়েছে প্রবীণদের জন্য। সেখানে কি হয়, সেখানে একজন যিনি জিরিয়াট্রিক স্পেশালিস্ট, যিনি হচ্ছে এমডি করছেন ধরুন জিরিয়াট্রিক্সে, সে তখন এই সমস্ত যে এল্ডারলি রিলেটেড যে ডিজিজগুলো আছে সে সব রকম ডিজিজ নিয়েই সে পড়াশোনা করে, এবং স্পেসিফিক্যালি তার তার হচ্ছে পড়াশোনা করে যে প্রবীণদের মধ্যে সে ডিজিজের ম্যানিফেস্টেশনগুলো কীভাবে হয়, তার সাইন সিমটমসগুলো কীভাবে হয়, এবং প্রবীণদের মধ্যে স্পেশাল কিছু ইস্যুস মানে প্রেসক্রিপশন ওষুধ তাদের সাইড এফেক্ট হওয়ার চান্সেস প্রবীণদের মধ্যে বেশি থাকে সেইগুলো নিয়ে সে পড়াশোনা করে। তো ন্যাচুরালি জিরিয়াট্রিক হচ্ছে যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে একজন প্রবীণ মানুষ গেলে সেই কিন্তু তার সব রকম অসুখ বিসুখ যা আছে একটা পার্টিকুলার টাইম সবগুলো কেয়ার একসঙ্গে করে দিতে পারে। সো এইটা একটা খুব ভালো প্রোগ্রাম যেটা নিয়ে আসা হয়েছে অ্যাট এভরি লেভেল, শুধু প্রাইমারি হেলথ কেয়ার লেভেলেই নয়, প্রাইমারি সেকেন্ডারি টার্সারি লেভেলে। কিন্তু এই রকম একটা প্রোগ্রাম আমাদের দেশে তো আরও যেটা হচ্ছে এর পপুলারিটি বাড়বে, এটা কিন্তু প্রবীণদের আমরা হচ্ছে একসঙ্গে অ্যাট এ প্লেস সিঙ্গল স্টপ আমরা কিন্তু তার সমস্ত হচ্ছে শারীরিক এবং মানসিক সব অসুখে একসঙ্গে টেক কেয়ার করতে পারবো।
1: এই ক্ষেত্রে কি এই বিভাগ সরকারি হাসপাতালে রয়েছে?
0: এখন সরকারি হাসপাতালেও নিয়ে আসা হচ্ছে জিরিয়াট্রিক মেডিসিন বিভাগ।
1: তাহলে যারা আমাদের শ্রোতা বন্ধুরা শুনছেন, প্রবীণ মানুষ যারা, সত্যি আপনাদেরকে নানান আলাদা আলাদা ডিপার্টমেন্টে, ডাক্তারবাবু যেমন বললেন চোখের জন্য আলাদা, হার্টের জন্য আলাদা, লিভারের জন্য আলাদা, সেটা করতে হবে না, সরকারি হাসপাতালেই যদি যান, অবশ্যই বেসরকারি হাসপাতালে তো রয়েছে, সরকারি হাসপাতালে তারা কি বলবেন, জেরিয়াট্রিক
0: মেডিসিন ডিপার্টমেন্ট,
1: জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট অথবা প্রবীণদের জন্য
0: ডিপার্টমেন্ট। এখন অনেক ক্ষেত্রে কি হয়, যেখানে এখন তো হচ্ছে হেল্প ডেস্ক হয়ে গেছে সমস্ত জায়গাতেই, সরকারি বেসরকারি সবখানেই যারা হচ্ছে হেল্প করে তারাই হচ্ছে যখন একজন প্রবীণ মানুষ আসে তাদেরকে তখন হচ্ছে যদি দেখা যায় যে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এসছে তারা পার্টিকুলার ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। অবশ্য এখন এটার মধ্যে ইন্টিগ্রেশনটারও বেশি দরকার, কারণ হচ্ছে দেখুন হচ্ছে ধরুন হচ্ছে একজন হচ্ছে প্রবীণ মানুষের তার হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেল, তার ইমিডিয়েটলি হয়তো তার বাইপাস করতে হবে বা স্টেন্টিং করতে হবে, তখন তো ডেফিনেটলি কার্ডিওলজিস্ট তো তার মধ্যে ইনভলভ হবেনই, কিন্তু তার সঙ্গে যিনি জিরিয়াট্রিক মেডিসিন তার সঙ্গে ইনভলভ হবেন, সো দ্যাট ফাইনালি কিন্তু কেয়ার গিভারের মধ্যে জিরিয়াট্রিক মেডিসিন যে স্পেশালিস্টের একটা বড় রোল থাকবে, এবং সে কিন্তু কন্টিনিউয়েশন অফ কেয়ারটাও সে কন্টিনিউ করতে পারবে,
1: যে অর্থাৎ আর কি কি সমস্যা তার হচ্ছে হতে পারে আটকানোর জন্য কি দরকার।
0: তুমি
1: বেশ ভারী ভালো লাগলো, একটা অন্যরকম একটি বিষয় জানা গেল, কে রয়েছেন টেলিফোনে একটু কথা বলে নিই, তারপর আবারও আমরা নিজেরা না হয় আসবো আলোচনায়। 2213-1342 আর ফোন নেওয়ার আগে আরও একবার আপনাদের জানিয়ে দিই, যারা একটু দেরি করে রেডিও সেট অন করেছেন, শুনছেন আপনারা স্বাস্থ্য জিজ্ঞাসা, আজকের আলোচ্য বিষয় প্রবীণেরা সুস্থ থাকবেন কিভাবে, এ বিষয়ে আমরা কথা বলছি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শৈবাল মৈত্র। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন।
2: আমি বাঁকুড়া থেকে বলছি।
1: হ্যাঁ, কে বলছেন?
2: নারায়ণ চন্দ্র ঘোষ।
1: বলুন নারায়ণ বাবু।
2: হ্যাঁ বলছি, আপনারা যদি একটু স্কিনের ব্যাপারে, প্রবীণদের স্কিনের ব্যাপারে একটু আলোচনা করেন ভালো হয়।
1: আচ্ছা,
2: স্কিনের কোনো সিমটম বা স্কিনের কোনো রোগ হতে পারে কি?
1: বেশ, আপনি শুনতে থাকুন।
0: হ্যাঁ নমস্কার, যেটা আমরা দেখতে পাই আমাদের স্কিনের যে আর্দ্রতা সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনটাকে হচ্ছে সুন্দর এবং সুস্থ মেনটেন করা। তো যখন প্রবীণদের মধ্যে আমরা দুটো মেইন সমস্যা দেখতে পাই, একটা হচ্ছে যে স্কিনের আর্দ্রতা আস্তে আস্তে কমতে থাকে, তো স্কিন অনেকটা ড্রাই হয়ে যেতে থাকে এবং স্কিনটা থিন হয়ে যেতে থাকে, আরও হচ্ছে মানে পাতলা হয়ে যায় স্কিনটা। এবং এইটার জন্য যেমন কিছু কিছু স্কিন ডিজিজ তো তার মধ্যে আর্দ্রতা কমে যাওয়ার জন্য হয়, সবচেয়ে কমন অনেক সময় তাদের মধ্যে হচ্ছে স্কিনের মধ্যে খুব চুলকানো, স্কিনের মধ্যে র্যাশ বেরোনো, এগুলো হয়। এবং তাছাড়া যেটা হচ্ছে দেখা যায় যেহেতু স্কিনটা খুব পাতলা হয়ে যায়, তো স্কিনের মধ্যে যে হচ্ছে রক্তের ভেসেলগুলো আছে সেগুলো ফেটে ফেটে অনেক সময় ব্লিডিংও হয়। তো এইটা এই যে স্কিনের যে এই সমস্যা প্রবীণদের মধ্যে আমরা খুব কমনলি দেখতে পাই, সেটা হয়তো আপনি অনেক সময় দেখবেন যে অনেক প্রবীণদের মধ্যে স্কিনে পায়ে হাতে তার মধ্যে হচ্ছে এই রক্তের ছাপ মানে কালো হয়ে আছে, সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তো বারবার রিপিটেড ব্লিডিং কিন্তু স্কিনের মধ্যে হয়, এবং এছাড়া স্কিনটা খুব চুলকাচ্ছে, খুব র্যাশ বেরোচ্ছে এবং স্কিন শুকিয়ে গেছে মানে পুরো শুকনো স্কিন হয়ে গেছে, সেটাও খুব কমনলি আমরা প্রবীণদের মধ্যে দেখতে পাই। এছাড়া অন্যান্য হচ্ছে ইনফেকশন ডিজিজ এবং অন্যান্য স্কিনের প্রবলেম তো আছেই, তবে স্পেশালি প্রবীণদের মধ্যে এই দুটো সমস্যা কিন্তু আমরা একটু কমনলি দেখতে পাই।
1: এমন কোনো দৈনিক পরিচর্যা আছে কি যেটা প্রত্যেক দিনের অভ্যেসের মধ্যে আনলে এই যে আর্দ্রতাটা কমে যাচ্ছে সেখান থেকে একটু রিলিফ পাওয়া যাবে?
0: যেটা আমরা হচ্ছে বলে থাকি প্রবীণদের মধ্যে যে স্কিনের আর্দ্রতা মেনটেন করার জন্যে, একটা হচ্ছে তুমি প্রতিদিন যে হচ্ছে স্কিনকে ময়েশ্চার, মানে ধরুন সে নারকেল তেল মাখছে, সে এটা নারকেল তেল কিন্তু একটা খুব একটা মানে খুব কমন এবং খুব ভালো ময়েশ্চারাইজার। এটা কী করে, যদি দিনের মধ্যে দুবার নারকেল তেল গায়ে মেখে নেওয়া যায় এবং নারকেল তেল খুব ইজিলি হচ্ছে অ্যাভেলেবল, তাহলে কিন্তু সে স্কিনের আর্দ্রতাকে মেনটেন করতে সাহায্য করে। এটা গেল এক নম্বর। আর দু নম্বর যেটা আমরা বলে থাকি সেইটা হচ্ছে প্রবীণদের, আপনার প্রতিদিন সাবান দিয়ে স্নান করবেন না, কারণ সাবান দিয়ে স্নান করা মানেই কিন্তু সেই সাবানের ইউজে স্কিনের আর্দ্রতা আরও কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি সে প্রতিদিন যখনই স্নান করছে গায়ে সাবান মাখছে, কিন্তু সেইটাতে পরিষ্কার থাকার জন্য সাবান মাখার চাইতেও সেটা স্কিনকে আরও শুষ্ক করে দেয় এবং তাতে স্কিনের এই সমস্যাগুলো আরও বেশি দেখা যায়। হ্যাঁ, নিশ্চয়ই যখন হচ্ছে কোনো সময় সাবান মাখার প্রয়োজন হলো, নোংরা হয়ে গেছে কিছু, সেটা আলাদা ব্যাপার। সপ্তাহে দুদিনের বেশি সাবান মাখার এমনিতে প্রয়োজন হয় না।
1: আচ্ছা,
0: তো এই সবগুলো এটা দুটো ইম্পর্টেন্ট এটা স্টেপ যেটা হচ্ছে মেনে চলা যায়। আর জল খেতে হবে। ইউজুয়ালি দেখা যায় প্রবীণ মানুষরা জল কম খায়, এবং জল কম খাওয়ার জন্য কি হয়, তাদের ওয়াটার কন্টেন্ট শরীরের মধ্যে কমে যায় অনেকটা। এই জন্য প্রবীণদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোটা খুব ইম্পর্টেন্ট। সে কত অ্যামাউন্ট অফ জল খাবে সে ডিপেন্ড করছে তার অন্যান্য হার্টের কোনো অসুখ আছে কি না, কিডনির কোনো অসুখ আছে কি না, সেই সুচিকিৎসকই সে নির্ধারণ করে দেবে এই মানুষটির সারাদিন এতটা জল খাবে। এখন সেটা এনশিওর করা যে সে যাতে জলটা রেগুলারলি খাচ্ছেন, সেই পরিমাণের মতন জল খাচ্ছেন, সেটা কিন্তু তার স্কিনের আর্দ্রতাকে মেনটেন করতে অনেকটা হেল্প করবে।
1: সুতরাং ত্বক ভালো রাখার ক্ষেত্রে প্রবীণেরা অন্তত দিনে সপ্তাহে দুদিনের বেশি সাবান মাখার প্রয়োজন নেই, নারকোল তেলটা মাখবেন মাথার সঙ্গে সঙ্গে, গায়ে হাতে পায়ে মেখে নেবেন, এবং জল বেশি বেশি করে খেতে হবে। ডাক্তারবাবু, বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা সমস্যা তো খুবই কমন, আপনি একটু আগে বললেনও, ভুলে যাওয়ার সমস্যা। আমরা স্কিজোফ্রেনিয়ার কথা জানি, অ্যালজাইমার্সের কথা জানি, কোনোটার সম্পর্কেই আমরা সবাই যে সবটা জানি তেমনটা নয়, কিন্তু বয়স হলে এই যে নানান রকম ভুলে যাওয়ার সমস্যাগুলো ক্রমশ আসতে থাকে, তিনি পরিবারে কারোর সঙ্গে থাকলেও অথবা একাকী থাকলেও এই সমস্যা ভারী মানে অনেক বড় আকার নিতে পারে, ন্যায়ও। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি বলি যে সিগনাল কী, সংকেতগুলো কী, কখন থেকে আমরা সতর্ক হব যে না আমার কিন্তু ইন্ডিকেশন আসছে, আমাকে এবার যেতে হবে ডাক্তারের কাছে?
0: একদমই ঠিক বলেছেন। ইউজুয়ালি এই ভুলে যাওয়া ব্যাপারটা আমরা সবাই বলি বয়সের সঙ্গে ভুলে যায় মানুষে, সেটা আমরা একটা নর্মাল প্রসেসের মতন ধরে নিই। তাই কেউ ভুলে গেলেও বয়স্ক মানুষ আমরা জিনিসটাকে অতটা মূল্য দিই না, কিন্তু আমাদের জানতে হবে সে নর্মাল ভুলে যাওয়াটা কখন যে একটা রোগের হচ্ছে একটা হচ্ছে মানে শেপ নিয়েছে সেটা কিন্তু ধরা আমাদের পক্ষে মুশকিল হয়ে যায়। এই জন্য ডিমেনশিয়া ইজ এক ভীষণ কমন ইলনেস আমাদের দেশেও, প্রবীণদের মধ্যে ডিমেনশিয়া, সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়াই হোক কি অ্যালজাইমার্সই হোক, এটা একটা খুব বড় একটা আকার নিয়েছে। এখন এটা একটা পাবলিক হেলথ একটা সমস্যা। প্রথম এর হচ্ছে সিগনালই হচ্ছে ভুলে যাওয়া। সেই জন্য আমি বলি ছোটখাটো কিছুতেই ভুলে গেলেন, ধরুন হচ্ছে চাবিটা কোথায় রেখেছে।
1: এটা কিরকম বয়স থেকে শুরু হতে পারে?
0: এখন আমরা দেখতে পাচ্ছি, যেহেতু যদিও আমরা 60 বছরের উপরে দেখতে

পাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তার কম বয়স ইভেন 50 বছর থেকেও হচ্ছে কিন্তু এটার সিমটমস দেখা দিচ্ছে খুব রেয়ারলি। সে তার থেকে নিজেকে 50 বছর থেকেই তার সিমটমস কিন্তু অনেকের মধ্যে দেখা যায়, কারো কারো 45-এ পরেও দেখা যায়। এখন সবাই আমরা বলি যে আমরা সবাই বলি যে আমি আজকাল খুব হচ্ছে ভুলে যাচ্ছি, আমি হচ্ছে জিনিসটা মনে রাখতে পারছি না, সেইটাকে যেন হচ্ছে অবহেলা না করা হয়। খুব কমন, যেমন হচ্ছে

0: পেনটা কোথায় রাখলাম, ফোন নাম্বার যেটা আমার আগে মনে থাকতো এখন আমার মনে থাকছে না, আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। সেইটা হচ্ছে তখন হচ্ছে ভুলে যায় মানুষে যে হচ্ছে এই জিনিসটা কোথায় রাখলাম, সেটা হচ্ছে তার মনে করতে অনেক অসুবিধে হয়। তারপরের দিকে যে দেখা যায় যে কারো হচ্ছে নাম মনে করতে অসুবিধা হচ্ছে, কোনো হচ্ছে মানুষ অনেকদিন পর দেখেছে তার নামটা মনে পড়ছে না, অনেক তাকে হচ্ছে অসুবিধে করতে হচ্ছে। এই সমস্ত ছোটোখাটো জিনিস থেকেই বা হয়তো পরবর্তী সময় দেখতে পাই কে সকালে কি খেয়েছে সেটা হয়তো তার হচ্ছে মনে মনে মনে পড়ছে না,
1: এটা খুব দেখা যায়।
0: তো তখন এই সিমটম
1: কি দিয়ে ভাত খেয়েছি
0: কি দিয়ে ভাত খেয়েছি কিছুতেই মনে মনে পড়ছে না, এইগুলো কিন্তু ইজ অ্যান ইন্ডিকেশন যে ব্রেন কিন্তু হচ্ছে ডিজেনারেটিভ ব্রেন ডিজ অলরেডি সেট ইন করে গেছে, ডিমেনশিয়া সেট ইন করে গেছে। এখন ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা রোগটাকে যত তাড়াতাড়ি ধরতে পারব এবং তার খুব সুচিকিৎসা এখন আছে, ভালো ওষুধপত্র আছে, যত তাড়াতাড়ি আমরা সেই হচ্ছে চিকিৎসার মধ্যে মানুষটিকে নিয়ে আসতে পারব, তার কিন্তু ফার্দার ব্রেনের ডিজেনারেশনটাকে আমরা স্লো ডাউন করতে পারব এবং তাতে কিন্তু তার নর্মাল জীবনযাপন কিন্তু ঠিক থাকবে, সেটা তার নর্মাল জীবনযাপনকে এফেক্ট করবে না। যখনই একটা মানুষের ভুলে যাওয়াটা তার নর্মাল জীবনে চলার কাজকর্মকে এফেক্ট করতে শুরু করলো, তার মানে কিন্তু ডিজিজটা অলরেডি অনেকটা দূর এগিয়ে গেছে। ধরুন এটা আমরা দেখতে পাই প্রবীণদের মধ্যে, এই কারণেই সেটা আরও ডিলেড হয়ে যায়, কারণ তাদের তো সেইভাবে কোনো হচ্ছে কাজের মধ্যে রাখা হয় না, এই জন্যে তাদের যে কাজকর্মর যে হচ্ছে ইম্প্যাক্টটা সেটা অত তাড়াতাড়ি বোঝা যায় না। যখন বোঝা যায় তোমার তার ডেলি লিভিং ডেলি অ্যাক্টিভিটিসগুলো যখন এফেক্টেড হয় সেটা কিন্তু অনেকটা হচ্ছে প্রোগ্রেস হয়ে গেছে, অনেকটা দূর এগিয়ে গেছে। মানে কখন স্নান করলাম, স্নান করেছি কি না, কী দিয়ে ভাত খেলাম বা ভাত খেয়েছি কি না, বা হচ্ছে গতকাল কী কী করেছি, বা হচ্ছে ডেট মনে মনে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা ডেটটা তারা তারা হচ্ছে ভুলে যায়, বা আজকে কী দিন আগে গতকাল কী ডে ছিল। তারপরে তো জিনিসপত্র রাখা এইসব তো সব আছেই, এবং যত প্রোগ্রেস করে যায় তখন আমরা দেখতে পাই তখন তো আস্তে আস্তে সমস্ত ছোটোখাটো অ্যাক্টিভিটি যেগুলো আমরা মনে করি যে সেগুলো তো কিছুই না, যেমন হচ্ছে কী কীভাবে শাড়িটা পরতে হয়, কীভাবে হচ্ছে জামাটা পরতে হয়, সেটা সে হচ্ছে ভুলতে শুরু করে দেয়, কেমন করে খেতে হয়। তো হচ্ছে যেমন সেদিনকেই হচ্ছে আমার কাছে একজন পেশেন্ট, সে রেসপিরেটরি পেশেন্টই সে এসেছিল, তো হচ্ছে তো তার মেয়ে বলছিল যে আমার মা খুব পুজো করতে ভালোবাসত, কিন্তু এখন সে প্রদীপ জ্বালাতে ভুলে, প্রদীপের মধ্যে যে তেল দিয়ে একটা পোলতে দিতে হয় সেটা সে ভুলে গেছে, সে হচ্ছে তেল দিয়ে দেশলাই জ্বালাতে চেষ্টা করছে যে জ্বলছে না কেন। তো হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট সাইন যে ডিমেনশিয়া সেট ইন করেছে, তখন কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ধরে সেটাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করানো উচিত, তাকে একদমই যেন অগ্রাহ্য না করা উচিত।
1: বেশ, আমরা আবারও একটু টেলিফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে দেখা যাক। নমস্কার, 2213134223213। শুরুতে কোড দিতে ভুলবেন না 033। প্রবীণেরা কিভাবে সুস্থ থাকবেন আজকের আলোচ্য বিষয়। নমস্কার, হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, না কেউ তো আছেন কিন্তু তিনি কথা বলছেন না, এই সমস্যাটা এর মানে কি আর বলি, বারে বারে এই সমস্যায় আমাদের পড়তে হয়, যার কিছু বলার থাকবে না, এটা কিন্তু খেলা নয়। বহু মানুষ আছেন যারা একটু কানেকশন পাওয়ার জন্য ডাক্তারবাবুকে কিছু প্রশ্ন করবার জন্য এই একটি ঘন্টা লাগাতার ফোনে থাকেন, সুতরাং শুধু শুধু সময় নষ্ট করবেন না। নমস্কার,
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ, আমি জগন্নাথ দে রাজা থেকে বলছি।
1: বলুন জগন্নাথবাবু।
2: আমরা তো রবীন্দ্র, তার 70 বছর বয়স, আমাদের জন্য কিছু সরকার বাহাদুররা চিকিৎসাতে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে কি? আমাদের তো আর্থিক অবস্থাও খারাপ আর আমরা খুবই অসুবিধার মধ্যে আছি।

0: বেশ
1: ব্যাপারে।
0: বেশ বোঝা গেল, প্রবীণদের জন্য হেলথ রিলেটেড সরকারি সহায়তা।
2: দেখুন, এখন কিন্তু যেটা আমরা দেখি বিভিন্ন হাসপাতালে, সিনিয়র সিটিজেন বা প্রবীণদের যারা আমরা বলি, তাদের জন্য কিন্তু অনেক রকমের সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন সরকার। সেইটা শুধু যে একটু আগে আমি বললাম যে একটা একটা ওয়ান স্টপ ফর অল, মানে সেটা একজনের কাছে গেলেই সে সমস্ত সে হচ্ছে ট্রিটমেন্ট পাবে, শুধু সেইটাই নয়, এবং হচ্ছে যেটা আমরা দেখে থাকি সরকারি জায়গায় কিন্তু হচ্ছে চিকিৎসার খরচা কিন্তু খুবই কম। সরকার কিন্তু এটা এত কম খরচায় রেখেছেন যেটা যে কেউ সেটাকে হচ্ছে অ্যাভেল করতে পারে। এছাড়া সরকারের বেশ কিছু স্কিমও আছে, কার্ড রয়েছে, হেলথ কার্ড আছে, এবং সেইগুলো কিন্তু ব্যবহার করে অলমোস্ট হচ্ছে কিছু খরচা বিনামূল্যেই হচ্ছে কিন্তু আপনি চিকিৎসা পাবেন। শুধু সেইটাই নয়, ডাক্তারের পরামর্শ এবং বিভিন্ন টেস্টই নয়, ওষুধ বিশুধের ক্ষেত্রেও কিন্তু এখন হচ্ছে খুবই কম দামে, খুবই কম মূল্যে হচ্ছে ওষুধ হচ্ছে পাওয়া যায় সমস্ত সরকারি জায়গায়। তো মেইন সেটা যেটা বলা হয় যে সরকার কিন্তু এদিকে খুব ভালো নজর রেখেছেন যে প্রবীণদের স্বাস্থ্য সেইটা নিয়ে কিন্তু তার সেটা যেন কোনো কারণে সেইটা নেগলেক্টেড না হয়। একজন কেউ খরচা করতে পারছে না বলে তার স্বাস্থ্যটা সে নেগলেক্টেড হবে সেটা কিন্তু একদমই নয়, সেটা কিন্তু দেখা হচ্ছে এবং সেটা হয়ে চলেছে, এবং তার জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো আপনি সরকারি যে কোনো জায়গায় গেলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে বিভিন্ন কার্ড স্কিম যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনি এনরোল করলে সেই সমস্ত সুবিধাই আপনি পাবেন। তো এইগুলো কিন্তু আছে, এগুলো যে আমাদের দেশে তো
0: শুধু আমাদের একটু সরকারি জায়গায়
2: পৌঁছতে হবে,
0: সরকারি হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে আমাদের পৌঁছতে হবে, এবং তার আগে যে হেলথ কার্ড তৈরি করে রাখা সেটুকু তো করতেই হবে, সেটা করলে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটা বড় সহায়তা সরকারি তরফ থেকেই দেওয়া হয়ে থাকে। আসবো আমরা আরো কথায়, তার আগে বিজ্ঞাপন।
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
5: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
5: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: শুনছেন আপনারা লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। প্রবীণেরা সুস্থ থাকবেন কিভাবে, এ বিষয়ে আজ আমরা কথা বলছি। স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শৈবাল মৈত্র। টেলিফোনে আসা যাক আবারও। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? 0332-1313-1342 এই নম্বরে। নমস্কার, হ্যালো হ্যালো নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, না এক্ষেত্রেও শোনা যাচ্ছে না। যাই হোক ডাক্তারবাবু, প্রবীণদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসে একটু আসি, অর্থাৎ এই সময়টা তো নানানজনের নানান রকম শারীরিক অসুস্থতার কারণে কিছু কিছু তো মানুষের ক্ষেত্রে ডাক্তারবাবুরা তাকে তাকে বলেই দেন যে আপনি এটা খাবেন, এটা খাবেন না, কিন্তু ইন জেনারেল সাধারণভাবে যদি বলি, প্রবীণেরা কিভাবে তাদের খাদ্যাভ্যাসটাকে মেনটেন করবেন?
2: একদমই ঠিক,

0: যখন আমরা হচ্ছে নিউট্রিশনের কথা বলি প্রবীণদের ক্ষেত্রে, সেটা দুই রকমভাবে আমরা সে কথাটা বলি। একটা ধরুন হচ্ছে সে প্রবীণ মানুষটির অনেক কটা অসুখ আছে, যেমন মাল্টি মোবিলিটি, ধরুন হচ্ছে ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, সিওপিডি। তো এই ক্ষেত্রে কিন্তু সবসময় একজন হচ্ছে নিউট্রিশনিস্ট যে থাকে, সে কিন্তু একটা খাওয়ার চার্ট করে দেয়, এবং সেই পার্টিকুলার সেই খাওয়ার চার্ট মেনেই খাওয়া উচিত। কিন্তু এর বাইরে ধরুন হচ্ছে ইন জেনারেল, ধরুন হচ্ছে একজন প্রবীণ মানুষের তার আর হচ্ছে সেরকম কোনো এই ধরনের অসুখ নেই, তার জন্য ইন জেনারেল যদি আমরা বলি, সবসময় হচ্ছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, প্রবীণ বয়সে এসে আমাদের কি দরকার। একটা তো জেনারেল যে ব্যালেন্স ডায়েট আমরা যেটা নিই, এটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো থাকেই। কিন্তু প্রবীণদের ক্ষেত্রে কিছু বিশিষ্ট কয়েকটা সমস্যা থাকে। নাম্বার ওয়ান, তার ডাইজেস্টিভ ক্যাপাসিটি, হজম করার ক্যাপাসিটি তার হচ্ছে কমে যায়, এবং তার জিআই মোটিলিটি মানে গ্যাস্ট্রিক মোটিলিটিটাও একটু হচ্ছে উইক, মানে একটু স্লো ডাউন করে যায়। তো ন্যাচারালি আমরা বলি সে যেন প্রচুর পরিমাণে একসঙ্গে না খেয়ে অল্প অল্প পরিমাণে দিনের মধ্যে ভাগ করে নেয় তার সারাদিনের খাবারটা, যখন ধরুন দুই ঘন্টা পর পর বা তিন ঘন্টা পর কিছু অল্প পরিমাণে কিছু না কিছু সারাদিন খেতে থাকলেন। এর মধ্যে যেটা আমরা বলি যে ফ্যাট জাতীয় জিনিস আমরা প্রবীণদের খুব বেশি দিই না, আমরা বলি যে ফ্যাটি জিনিসটা কম করে দেওয়া। কারণ কি, একটা তো হচ্ছে মোর অফ স্যাচুরেটেড ফ্যাটে কিন্তু তার হচ্ছে হার্টের এবং কোলেস্ট্রল অন্যান্য অসুখগুলোর ওপর একটা ইম্প্যাক্ট ফেলে। তাছাড়া ফ্যাটি জিনিসগুলো খুব ভাজা পোড়া এইসবগুলো কিন্তু আমাদের গ্যাস্ট্রিক এম্পটিংটাকে আরও স্লো ডাউন করে দেয়। তখন কি হয়, তখন সে প্রবীণ মানুষটির হচ্ছে পেট ভার হয়ে থাকা, মানে অস্বস্তি হওয়া, একটা খিদে না না হওয়া, সেটা কিন্তু আরও আরও কমে যায়। তো লো ফ্যাট ডায়েট হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে তার হচ্ছে বোনস এবং মাসেলসের হচ্ছে হচ্ছে সেটাকে মেনটেন করে রাখা। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, এইগুলো যার মধ্যে আছে, যেমন মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে খাওয়া, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় প্রবীণ মানুষও দেখা যায় যে তারা দুধ হজম করতে পারছে না, তো সেক্ষেত্রে আমরা বলি ছানা বা দই বা যার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি আছে, সে খাবারগুলো বেশি খাওয়া। এছাড়া হচ্ছে মাসেল বিল্ডিংয়ের জন্য প্রোটিন খুব অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দরকার। তার মানে এই নয় যে সে প্রচুর পরিমাণে প্রোটিন খাবে, যেটা হচ্ছে নির্দিষ্ট সারাদিনের যেটা হচ্ছে প্রোটিন আমরা হচ্ছে করে দিই, সে নর্মাল সে প্রোটিন ইনটেকটাকে হচ্ছে মেনটেন করে রাখা। এছাড়া দেখা যায় যে প্রবীণ মানুষরা যেহেতু গ্যাস্ট্রিক এম্পটিং তাদের স্লো ডাউন হয়ে যায়, তারা অনেক সময় কনস্টিপেশনে খুব তাদের কষ্ট পান, তাদের
1: কোষ্ঠকাঠিন্য
0: তাদের মধ্যে ইম্পর্টেন্ট। এই জন্য ফাইবার ডায়েটটা তাদের মধ্যে মেনটেন করা, শাক সবজি এগুলো যথেষ্ট পরিমাণে খাওয়াটা কিন্তু খুব খুব প্রয়োজন। তার তার খাবারের মধ্যে শাক সবজি যেন যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে সে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা সে হচ্ছে কম তার মধ্যে হবে এবং তার গ্যাস্ট্রিক এম্পটিংটা মোটামুটি মেনটেন করবে। আর কার্বোহাইড্রেট তো খুব রেডি সোর্স অফ এনার্জি ডেফিনেটলি সেটা, তবে হচ্ছে আমরা বলি যে যাতে প্রবীণ মানুষরা খুব রিফাইন্ড কার্বোহাইড্রেট না গিয়ে, ধরুন হচ্ছে খুব রিফাইন্ড চাল সেগুলো সেগুলো বা চিনি এইসবগুলো যেন তারা হচ্ছে না ইয়ে করেন না খান। ডেফিনেটলি ইউজুয়ালি রুটি বা মানে পরিমাণে যেটা ভাত যেটা হচ্ছে হয় সে ভাত, তরি তরকারি, ডাল অবশ্যই, উইচ ইজ এ ভেরি গুড সোর্স অফ প্রোটিনস। বা যারা হচ্ছে আমিষ খান তাদের মধ্যে মাছ, সেটা খুব ইম্পর্টেন্ট সোর্স অফ প্রোটিন। ডিমের সাদা অংশটা সেটাও খুব ইম্পর্টেন্ট সোর্স অফ প্রোটিন।
1: ডিমের কুসুমটা কি খাবে?
0: কুসুমটা ইউজুয়ালি হচ্ছে একদম খাবে না বলি না, কিন্তু যেহেতু ফ্যাট জাতীয় জিনিস বেশি, ফ্যাট ফ্যাট কম্পোনেন্টটা বেশি থাকে, যে প্রবীণদের মধ্যে আমরা একটু অ্যাভয়েড করতেই বলি। এছাড়া তো হচ্ছে শাক সবজি, দই, ছানা এগুলো তো আছেই। আর তার সঙ্গে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জল খাওয়া, যথেষ্ট পরিমাণে হচ্ছে জল খাওয়া। এইভাবে ডায়েটটা আমরা চালাতে বলি। আর তাদেরকে বলি ইউজুয়ালি হচ্ছে মেনলি বাড়ির খাবারই খাওয়া, বাইরের খাবারটা অ্যাভয়েড করা, কারণ বাইরের খাবারের মধ্যে হচ্ছে হাইজিন মেনটেন ইউজুয়ালি হয় না। অনেক জায়গায় দেখা যায় যে বাইরের খাবার থেকে হজম করতেও অসুবিধা হয় এবং সেগুলো খুব হাই স্যাচুরেটেড ফ্যাট থাকে, সেগুলো হচ্ছে প্রবীণদের হজম করতে অসুবিধা হয়।

0: তো সিম্পল বাড়ির নর্মাল খাবার, এবং তার মধ্যে যথেষ্ট পরিমাণে রুটি, ডাল, শাক সবজি, একটা ধরুন দই বা ছানা, আর হচ্ছে তার তার সঙ্গে হচ্ছে যদি কেউ মাছ খান তাহলে হচ্ছে মাছ, সেটা যেন হচ্ছে থাকে প্রতিদিনের তার ডায়েটে। ইউজুয়ালি আমরা দেখি যে রাত্রের দিকে প্রবীণদের হজম করাটা অসুবিধা হয়, যে সবসময় আমরা বলি খাবার বেশি অংশটা সকালের দিকে ব্রেকফাস্টের দিকে খাবেন, দুপুরের পর থেকে পরিমাণটা খুবই কমিয়ে দেবেন, কারণ যাতে হচ্ছে আপনাদের হচ্ছে রাত্রের দিকে ব্লোটিং সেন্সেশন, ওই সবগুলো পেট পেট ভার হয়ে যাওয়া, তারপরে অস্বস্তি হওয়া, গ্যাস অম্বল হওয়াগুলো যাতে না হয়। আর হচ্ছে পুরো হচ্ছে অনেক সময় না খেয়ে না থেকে ওই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর
1: একটু কিছু খাওয়া,
0: কিছু একটু কিছু খাওয়া।
1: বেশ, টেলিফোনে আবারও আসাই যায়। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি ভাঙর থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
1: বলুন অরবিন্দ বাবু।
2: হ্যাঁ ডাক্তারবাবু, এবং আপনাকে নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ আমার একটা সার্বিক, আমার একটা প্রশ্ন ডাক্তারবাবুকে, আমি যদি সার্বিক ভাবে বা কেউ যদি সার্বিক ভাবে ভালো থাকতে চায়, তাহলে এই যে যোগা, এই যে প্রাণায়াম বা কিছু আসন, এর কিছু উপকারিতা কতটুকু, যদি ডাক্তারবাবু সেই দিকটা একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়।
1: বেশ, আমরা আসতামই এই বিষয়টাতে, কারণ সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডাক্তারবাবু
0: নমস্কার, এটা আপনি খুবই সঠিক এবং সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আমরা যেটা হচ্ছে বলি প্রবীণ মানুষরা, যে তাদের হচ্ছে অ্যাক্টিভ রাখাটা খুব ইম্পর্ট্যান্ট,
1: সচল রাখা,
0: সচল যাতে সে থাকে, কারণ সেইটা যেমন তার হচ্ছে মাসল এবং বোনস, মানে হাড়ের এবং মাংসপেশির সেইটাকে হচ্ছে যাতে সুস্থ রাখে, তার হেলথের জন্য ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, সেটা তার হচ্ছে মানে হজম শক্তিকেও ঠিক ঠিক রাখে, তার হার্টের দিক থেকেও, তার কার্ডিওভাস্কুলার যেটা বলি হার্টের দিক থেকেও সেটা ইম্পর্ট্যান্ট, লাংসের জন্যও ইম্পর্ট্যান্ট, এবং ওভারঅল হচ্ছে সারা শরীরের ওভারঅল মেটাবলিক ফাংশনটাকে সেটা বজায় রাখে। এর মধ্যে কিন্তু যোগাসনের একটা বিশাল বড় রোল আছে। আমরা যেটা বলি যে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের যে যোগাসন যেটা আছে, সেইগুলো হচ্ছে করা প্রবীণদের জন্য কিন্তু তাকে সুস্থ রাখতে খুব সাহায্য করে। হ্যাঁ, তবে এটা আমরা বলি সব সময় যে সব রকমের যোগাসন তো প্রবীণদের পক্ষে হয়তো নাও হচ্ছে যে করতে পারেন, কারণ যেই যোগাসনগুলোতে পড়ে যাওয়ার চান্স থাকে, কারণ প্রবীণদের ব্যালেন্সিং সিস্টেমটা একটু হচ্ছে উইক হয়ে যায়, সেইগুলো না করা। তবে যেগুলো হচ্ছে বসে যে হচ্ছে আসনগুলো আছে বা যেইগুলো শুয়ে আসনগুলো যেইগুলো আছে, সেইগুলো যদি সে হচ্ছে নিয়মিত করেন, তখন হচ্ছে সেইগুলোকে তার শরীরকে খুব ভালো অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। এছাড়া যেটা আমরা বলি যে হাঁটা, ওয়াকিং, হাঁটাটা কিন্তু পুরো শরীরের সব রকম এক্সারসাইজ হয়ে যায়। তো একটা প্রবীণ মানুষকে আমরা সবসময় বলি দিনে আধ ঘন্টা, তার থেকে বেশি দরকার হয় না, দিনে আধ ঘন্টা করে সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন করে সে হাঁটুক, সেটাই যথেষ্ট। হ্যাঁ, এখন কী স্পিডে হাঁটবেন, খুব জোরে জোরে হাঁটতে হবে নিশ্চয়ই নয়, সে তো নিজের স্পিডেই হাঁটবে। যদি মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, 10 মিনিট পরে একটু কোথাও বসে রেস্ট নিয়ে নেবেন, তারপরে হাঁটবেন। কিন্তু এই হাঁটার দ্বারা শুধু হচ্ছে হাত এবং পায়ের এবং জয়েন্টকে আমরা আমরা হচ্ছে সুন্দর সঠিক রাখতে পারি তাই নয়, আমরা হার্ট, লাংস, জিআই ট্র্যাক সব কিছুকে আমরা হচ্ছে সঠিক রাখতে পারি, সুন্দর রাখতে পারি। তাহলে রেগুলার হচ্ছে যোগাসন করা এবং হচ্ছে রেগুলার হচ্ছে হাঁটা, এটা কিন্তু প্রবীণদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর যেটা আমরা আসি সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটা হচ্ছে আমরা বলি যে হচ্ছে শ্বাসের ব্যায়াম, যেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামটা কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে এবং আমাদের লাংসকে সেইটা হচ্ছে সঠিক সুন্দর রাখতে খুব বড় হেল্প করে, এবং সেটা ব্লাড সার্কুলেশন এবং বিভিন্ন হচ্ছে অবস্থায় সেটা হেল্প করে। কিন্তু একটা জিনিস এই সম্বন্ধে আমি বলবো, যখন আপনি প্রাণায়াম করছেন সেই প্রাণায়ামটা কিন্তু আপনি নিঃশ্বাসের ব্যায়াম, মানে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ছেন, এই জন্য সব রকম প্রাণায়াম কিন্তু প্রবীণদের জন্য বলা হয় সে যেন না করে, সেটা আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনি সেটা সেই প্রাণায়ামগুলো করবেন। আরেকটা কথা যেটা, ধরুন হচ্ছে

0: একজন মানুষ এমন একটা কোনো হচ্ছে এরিয়ার মধ্যে আছে যেখানে পলিউশন লেভেলটা হওয়ার মধ্যে খুব বেশি, সেই পলিউটেড এয়ারের মধ্যে যদি আপনি প্রাণায়াম করছেন তখন কিন্তু বেশি পলিউটেড এয়ার লাংসের মধ্যে
1: আচ্ছা,
0: ঢুকছে, সেটাও একটু মাথায়
1: ভালো
0: রাখতে
1: হচ্ছে
0: হবে,
1: না সেটা?
0: সেটা কিন্তু ভালোর থেকে ক্ষতিটা বেশি করে দেবে। এই জন্য আমরা বলি যে যেখানে হচ্ছে নর্মাল হচ্ছে এনভায়রনমেন্টাল হচ্ছে এয়ার কোয়ালিটি ভালো আছে সেখানে আপনি যদি রেগুলার প্রাণায়াম করছেন, যেটা আপনার চিকিৎসককে আপনার বলে দিচ্ছে এই প্রাণায়ামগুলো আপনার হচ্ছে করা ভালো এবং যেগুলো আপনার জন্য নয় সেগুলো সেই বলে দেবে, তার হচ্ছে অ্যাডভাইস আপনি যদি করেন রেগুলার হচ্ছে ওয়াকিং মানে হাঁটা, যোগাসন করা এবং প্রাণায়াম করা, এটা কিন্তু হচ্ছে আপনার শরীরকে সুন্দর এবং সুস্থ রাখতে খুব বড় রকমের সাহায্য করবে।
1: বেশ, আমরা আর একটা টেলিফোনে আসতে পারি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস ভর কথা বলছি।
1: বলুন আশিস বাবু।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: তনিষ্ঠাজি নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে প্রবীণদের ঘুম কতটা দরকার, এক নম্বর। আর দু নম্বর প্রশ্ন, গ্রাম বাংলায় দেখা যায় যে ডাকঘর দোতলায় অবস্থিত, প্রবীণদের উঠতে কষ্ট হয় কিন্তু তাদের কোনো সাহায্য করা হয় না এবং মাথার উপর বৈদ্যুতিক পাখাও নাই।
1: পরবর্তী বিষয়টি তো ডাক্তারবাবুর কিছু করার নেই, কিন্তু আমরা প্রথম বিষয়টিতে আসি।
0: প্রথম বিষয়টি বলি, দেখুন ঘুম কিন্তু আমাদের সবাইকে সুস্থ রাখার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? মানে আমরা সুস্থ আমাদের সারা জীবন ধরে সুস্থর জন্য একটা মানুষের ঘুমটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। কিন্তু ঘুমের প্যাটার্নটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ একরকম থাকে না, তার কম বয়সে একরকম থাকে এবং তার বেশি বয়সে একরকম থাকে এবং একদম শিশুদের মধ্যে একরকম থাকে। প্রবীণদের মধ্যে একটা খুব বড় সমস্যা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ঘুম না হওয়া, সেটা হচ্ছে ঘুমটা না হওয়া এক নম্বর, আর দ্বিতীয়টা হচ্ছে তার ঘুম হলেও সে ঘুমটা খুব হালকা হওয়া এবং গভীর ঘুম না হওয়া, তো স্লিপ আর্কিটেকচার যেটা আমরা বলি সেটা নষ্ট হয়ে যায়। এবং যে মানুষ যে একটা ইয়াং যে কোনো একটা একজন কেউ যে 8 ঘন্টা ঘুমাতে পারে, প্রবীণরা অতটা ঘুমাতে পারে না, ঘুম আসতে দেরি হয়, ভোরবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কিন্তু আবার দেখা যায় যে প্রবীণ মানুষ আবার দুপুরের দিকে আবার ঘুমিয়ে পড়ছেন, কারণ সে ওভারঅল স্লিপটা কিন্তু বডি সেভাবে মেনটেন করে নেয়। তাই আমরা বলি যে অ্যাটলিস্ট যদি 5 ঘন্টাও ঘুম হচ্ছে সেটাও কিন্তু প্রবীণদের জন্য হচ্ছে যথেষ্ট
1: রাতের বেলা।
0: হ্যাঁ, আর যেটা আমরা সবসময় যেটা আমরা বলে থাকি প্রবীণ মানুষকে যে ঘুমের জন্য, ঘুম আসার জন্য সে যেন ঘুমের ওষুধের দিকে যেন না না যায়, সে যেন ঘুমের ওষুধ যেন না না খায়। সে ঘুম যখন তার হচ্ছে অ্যাডিকুয়েট হচ্ছে না, এখন সে যে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া, আমরা যেটা বলে থাকি যে হচ্ছে সারাদিনে যেটা আমি একটু আগেই বললাম, যদি হচ্ছে আপনি 8 ঘন্টা করেও হাঁটছেন, যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে যোগাসনটা করছেন এবং খাওয়া দাওয়াগুলো হচ্ছে মানে পরিমাণে ভাগ করে দিচ্ছেন, দুপুরের পরে খুব অল্প পরিমাণে হচ্ছে হচ্ছে খাচ্ছেন, খুব বেশি সন্ধ্যের পরে টিভি হচ্ছে দেখবেন না, বা হচ্ছে আপনি চা কফি সেটা আমরা ইউজুয়ালি বলি যে হচ্ছে রাতের দিকে সেগুলো হচ্ছে খাবেন না, আর যদি আপনার বই পড়তে ভালো লাগে সেটা আপনি হচ্ছে বই পড়তে পারেন, সেটা কোনো হচ্ছে যেই বই আপনার ভালো লাগে সে যেটা মনে মধ্যে উত্তেজনা তৈরি না করে সেরকম কিছু হচ্ছে পড়াশোনা করা, সেগুলোও হেল্প করে। যথেষ্ট পরিমাণে জল খাওয়া, সেটাও খুব ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম, সঠিক ঘুমকে মেনটেন করা। তো সারাদিনের মধ্যে যদি 5 ঘন্টা এভাবে ঘুম হয়ে যায় এবং সেটাই কিন্তু একটা প্রবীণ মানুষের জন্য যথেষ্ট। এখন হচ্ছে একটা হচ্ছে যদি একটা প্রবীণ মানুষ যদি সে 5 ঘন্টা ঘুমোচ্ছে, সকালবেলা উঠে তার কোনো ঘুম ঘুম ভাব লাগছে না, ফ্রেশ লাগছে, তার মানে তার যথেষ্ট ঘুম হয়ে গেছে, তাকে বেশি ঘুমানোর দরকার নেই, তার শরীরে যেটুকু ঘুম দরকার ওই বয়সে সেটা তার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কখন আমরা বলি যে ধরুন হচ্ছে একজন প্রবীণ মানুষ হচ্ছে ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার সময়ও তার খুব টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, তা মনে হচ্ছে আর একটু ঘুমোলে ভালো।

0: হতো, সেই সময় আমরা বলি যে সেখানে একটা ঘুমের সমস্যা আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা হচ্ছে অসুখ আছে, যেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া, যেখানে হচ্ছে ঘুমের মধ্যে প্রবীণদের মধ্যে দেখা যায় যে হচ্ছে এই শ্বাসনালীগুলো বন্ধ হয়ে আসে, অক্সিজেন লেভেল ফল করে যায়, সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, সেই স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্টটা করলে আপনার ঘুম কিন্তু সঠিক সুন্দরভাবে হবে। তবে এছাড়া যেটুকু আমি বললাম সেইগুলো হলেই যথেষ্ট, সেটুকু ঘুম হলেই আপনার যথেষ্ট। একদম প্রবীণ মানুষের যেহেতু অ্যাক্টিভিটি লেভেলটা অনেকটা কমে যায়,
1: ক্যালোরি খরচও কমে যায়,
0: তার প্রচুর পরিমাণে ঘুমের প্রয়োজন হয় না।
1: ডাক্তারবাবু, আমরা আলোচনার প্রায় শেষের দিকে, কারণ সময়ের কাঁটা তো এগিয়েই চলেছে। সাধারণভাবে আমরা দেখি যে যেমন বলা হয় যে 40 পেরোলেই মহিলাদের ক্ষেত্রে বছরে একবার প্যাপ স্মিয়ার টেস্ট করার, গ্লোকোমার ক্ষেত্রে বলা হয় বছরে একবার করে, সবার ক্ষেত্রে একবার করে করার। প্রবীণ মানুষ যারা রয়েছেন তারা নিয়মিত চেক আপ হিসেবে, অর্থাৎ হয়তো সুগার ছাড়া আর কিছুই তার নেই, তৎসত্ত্বেও নিয়মিত চেক আপ কতদিন অন্তর, কী কী অন্তত ম্যান্ডেটরি মাস্ট?
0: হ্যাঁ, এটা প্রিভেন্টিভ হেলথ চেক আপ যেটা আমরা বলি, সেটা হচ্ছে প্রবীণদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যে কোনো অসুখকে ধরে ফেলা, তার চিকিৎসা শুরু করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো একটা তো অ্যানুয়ালাইজ, যে জেনারেল বছরে একবার করে যে হেলথ চেক আপ, সেটা তো আমরা সবার ক্ষেত্রে বলেই থাকি, প্রবীণদের ক্ষেত্রেও আমরা বলি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলি যে 6 মাস পরপর যেন প্রবীণের একটা হচ্ছে মেডিকেল রিভিউ যাতে হয়, যে কোনো ডাক্তারের কাছে গেলে একটা রিভিউ যাতে 6 মাস পরপর করা হয়।
1: ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে একটু তাকে দেখিয়ে আসা,
0: একবার হচ্ছে দেখিয়ে আসা। এখন তো সমস্ত সরকারি বেসরকারি জায়গায় হচ্ছে হেলথ চেক আপ ইউনিট খুলে গেছে, সেখানে গিয়ে ডাক্তারকে দেখানো এবং সেই সেভাবে হচ্ছে তার চেক আপটা করা, সেটা খুব ইম্পর্টেন্ট।
1: বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক জায়গায় ডিসকাউন্টও দেয়।
0: হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। আর এছাড়া যদি কারো কোনো কোনো পার্টিকুলার কোনো প্রবলেম থেকে থাকে, যেমন ধরুন হচ্ছে তার হচ্ছে সুগার আছে, তো এভরি 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর ওই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট করা, দেখা যায় কন্ট্রোলে আছে কি না। 3 মাস অন্তর অন্তর কিডনির পরীক্ষা করা, 6 মাস অন্তর অন্তর চোখের হচ্ছে চেক আপ করা, এইগুলো ইম্পর্টেন্ট। যাদের কোনো হচ্ছে লাংসের সমস্যা আছে, আমরা বলি বছরে একবার যেন লাং ফাংশন টেস্ট, যা স্পাইরোমেট্রি যেটা বলি, সেটা যেন অবশ্যই এছাড়া যাদের হচ্ছে হাই ব্লাড প্রেশার আছে, তাদের তো হচ্ছে সপ্তাহে প্রতিদিন, মানে সপ্তাহে অ্যাটলিস্ট প্রেশারটা চেক করা তো হবেই, কিন্তু এছাড়াও হচ্ছে তাদের হচ্ছে 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে গিয়ে তার হচ্ছে হেলথ চেক আপ করানোটা প্রয়োজন। আর যাদের হচ্ছে, আমরা ইউজুয়ালি বলি যে যাদের হচ্ছে মানে অস্টিওপোরোসিস আছে, অ্যাটলিস্ট 2 বছর অন্তর অন্তর একটা BMD টেস্ট বা বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করে দেখা, সেটা ইউল প্রবীণদের ক্ষেত্রে আমরা বলি যে 2 বছর অন্তত BMD একটা টেস্ট করা উচিত।
1: বেশ, একদম শেষ লগ্ন বলা যায় আজকের এই আলোচনার, সার্বিকভাবে মন ভালো রাখতে বয়স্ক মানুষেরা কী করবেন? কারণ শরীরের কথা অনেক শুনলাম, আপনি একদম শুরুটা করেছিলেন মন দিয়ে, শেষটাও মনেই আসে, কারণ মন ভালো থাকলে শরীর অনেকটাই ভালো থাকে।
0: এটা আমি বলবো যে হচ্ছে একজন প্রবীণ মানুষকে সে যেন কোনো সময় সে না ভাবে সে সমাজে বোঝা হয়ে গেছেন, এবং যতটা সম্ভব তার সঙ্গ দেওয়া, সেটা আমরা পরিবারে যারা আছি তারা বা একটা কমিউনিটি একটা হচ্ছে সেট আপ করে তার সঙ্গ দেওয়া, এই সঙ্গ এবং হচ্ছে তাকে কিছু কাজের মধ্যে তাকে ইনভলভ করে রাখা, যা করতে তার ভালো লাগে এইটা করে করতে পারলেই কিন্তু তার মনটা ভালো থাকবে। এছাড়া অনেক প্রবীণদের যে হবি যেটা আছে, সে হবিটা তাকে অ্যালাউ করে, সে হবিটা করুক, সে হচ্ছে বই পড়াই হোক বা গান করাই হোক, সেটা কিন্তু তাকে আরও উৎসাহ দেওয়া যে এটা এটা করো, সেও যাতে শুনতে চায়, তার মনটা তাই এইসব দিয়ে কিন্তু তাকে ভালো রাখা যায়, এবং মন ভালো থাকলেই তো শরীরটাও ভালো থাকবে।
1: একদম, আমরা তাই চাই। যারা একসময় ছোটদের বলা হয় যে তারা ভবিষ্যতের সমাজ গড়ার কারিগর, আর যারা সমাজ গড়েছেন তাদের যৌবন দিয়ে, তাদের জীবন দিয়ে, সেসব প্রবীণ মানুষদের সুস্থ রাখাটা, ভালো রাখাটা আমাদেরও দায়িত্ব। এবং যারা রয়েছেন, যারা একলা আছেন, আজকের অনুষ্ঠান শুনছেন, নিশ্চয়ই ডাক্তারবাবুর যে পরামর্শগুলো শুনলেন সেটুকু মেনে চলবেন, তাহলেই দেখবেন অনেক

0: টা সুস্থ থাকতে পারবেন। শেষ করব এখানেই আজ। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শৈবাল মৈত্রের সঙ্গে। প্রবীণেরা ভালো থাকুন, তবেই কিন্তু ভালো থাকবো আমরাও। তাদের প্রতি এই দায়িত্ব এড়াতে পারি না কেউই। ভালো থাকবেন সকলে। নমস্কার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সৌগত রায়চৌধুরী, রাগ বেহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুদীপ চক্রবর্তী।

0: सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
0: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जाँच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী BDO অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: আকাশবাণী কলকাতা। এখনকার অনুষ্ঠান আবৃত্তির আসর।

0: রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন বিজয়লক্ষ্মী বর্মন।
1: ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে শেষ কবিতাটি। কৌতুহ বোলবি ময়া হৃদয় মাহ মঝো জাগসি অনুখন, আখ উপর তুহ রচলহি আসন, অরুণ নয়ন তব মরম সঙ্গে মম নিমিখন অন্তর হোয়া। কৌতুহ বোলবি ময়া হৃদয় কমল তব চরণে টলমল, নয়ন যুগল মম উছলে ছল ছল, প্রেম পূর্ণ তনু পুলকে ঢল ঢল, চাহে মিলাইতে তোয়া। কৌতুহ বোলবি ময়া বাঁশরি ধনি তুহ অমিয় গরল রে, হৃদয় বিদারই হৃদয় হরল রে, আকুল কাকলি ভুবন ভরল রে, উতল প্রাণ উতরোয়া। কৌতুহ বোলবি ময়া হেরি হাসি তব মধুরি তু ধাবল, শুনই বাঁশি তব পিককুল গাওল, বিকল ভ্রমর সম ত্রিভুবন আওল, চরণ কমল যুগ ছোয়া। কৌতুহ বোলবি ময়া গোপ বধু জন বিকশিত যৌবন, পুলকিত যমুনা মুকুলিত উপবন, নীল নীর পর ধীর সমীরন, পলকে প্রাণমন খোয়া। কৌতুহ বোলবি ময়া তৃষিত আখি তব মুখ পরে বিহরই, মধুর পরশ তব রাধা শিহরই, প্রেম রতন ভরি হৃদয় প্রাণ লই, পদতলে আপনা থোয়া। কৌতুহ বোলবি ময়া কৌতুহ সবজন পুছই, অনুদিন সঘন নয়ন জল মুছই, যাচে ভানু সব সংশয় ঘুচই, জনম চরণ পর গোয়া। কৌতুহ বোলবি ময়া।
2: খনিকা থেকে কর্মফল। পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী, গদ্য পদ্য লিখনু ফেঁদে তারাই আমায় আনবে বেঁধে, অনেক লেখার অনেক পাতক সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। ততদিনে দৈবে যদি পক্ষপাতী পাঠক থাকে, কর্ণ হবে রক্তবর্ণ এমনি কটু বলবো তাকে, যে বইখানি পড়বে হাতে দগ্ধ করব পাতে পাতে, আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্রলোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচনা।

বিমোচন। বলবো এসব কি পুরাতন, আগাগোড়া ঠেকছে চুরি, মনে হচ্ছে আমিও এমন লিখতে পারি ঝুড়ি ঝুড়ি। আরো যেসব লিখব কথা, ভাবতে মনে বাঁধছে ব্যথা, পরজন্মের নিষ্ঠুরতায় এ জন্মে হয় অনুশোচন। আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। তোমরা যাদের বাক্য হয় না আমার পক্ষে মুখরোচক, তোমরা যদি পুনর্জন্মে হও পুনর্বার সমালোচক, আমি আমায় পারব গালি, তোমরা তখন ভাববে খালি কলম কষে বসে বসে প্রতিবাদের প্রতিবচন। আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। লিখব ইনি কবি সভায় হংস মধ্যে বকযথা, তুমি লিখবে কোন পাষণ্ড বলে এমন মিথ্যা কথা। আমি তোমায় বলবো মূঢ় তুমি আমায় বলবে রূঢ়, তারপরে যা লেখা লেখি হবে না সে রুচিরোচন। তুমি লিখবে কড়া জবাব আমি কড়া সমালোচন। শিশু ভোলানাথের বাউল। দূরে অশ্বত্তলায় পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন, যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা, কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়, কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো, তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। বলাকার 18 সংখ্যক কবিতাটি। যতক্ষণ স্থির হয়ে থাকি ততক্ষণ জমাইয়া রাখি যত কিছু বস্তু ভার, ততক্ষণ নয়নে আমার নিদ্রা নাই, ততক্ষণ এই বিশ্বেরে কেটে কেটে খাই কীটের মতন, ততক্ষণ দুঃখের বোঝাই শুধু বেড়ে যায় নূতন নূতন, এই জীবন সতর্ক বুদ্ধির ভারে নিমেষে নিমেষে বৃদ্ধ হয় সংশয়ের শীতে পক্ক কেশে, যখন চলিয়া যায় সে চলার বেগে বিশ্বের আঘাত লেগে আবরণ আপনি যে ছিন্ন হয়,
বেদনার বিচিত্র সঞ্চয় হতে থাকে।

0: হয়, পুণ্য হই সে চলার স্নানে, চলার অমৃত পানে নবীন যৌবন বিকশিয়া ওঠে প্রতিক্ষণ। হোগো আমি যাত্রী তাই, চিরদিন সম্মুখের পানে চাই, কেন মিছে আমারে ডাকিস পিছে? আমি তো মৃত্যুর গুপ্ত প্রেমে রবনা ঘরের কোণে থেমে, আমি চির যৌবনেরে পরাইব মালা, হাতে মোর তারিত বরণ ডালা, ফেলে দিব আর সব ভার, বার্ধক্যের স্তূপাকার আয়োজন। ওরে মন, যাত্রার আনন্দ গানে পূর্ণ আজি অনন্ত গগন, তোর রথে গান গায় বিশ্বকবি, গান গায় চন্দ্র তারা রবি।
1: পুনশ্চর কবিতা, সুন্দর। প্ল্যাটিনামের আংটির মাঝখানে যেন হীরে, আকাশের সীমা ঘিরে মেঘ, মাঝখানের ফাঁক দিয়ে রোদ্দুর আসছে মাঠের উপর, হু হু করে বইছে হাওয়া, পেঁপে গাছগুলোর যেন আতঙ্ক লেগেছে। উত্তরের মাঠে নিম গাছে বেঁধেছে বিদ্রোহ, তাল গাছগুলোর মাথায় বিস্তর বকুনি। বেলা এখন আড়াইটা, ভিজে বনের ঝলমলে মধ্যাহ্ন, উত্তর দক্ষিণে জানলা দিয়ে এসে জুড়ে বসেছে আমার সমস্ত মন। জানি না কেন মনে হয় এই দিন দূর কালের আর কোনো একটা দিনের মতো। এরকম দিন মানে না কোনো দায়কে, এর কাছে কিছুই নেই জরুরি, বর্তমানের নোংর ছেঁড়া ভেসে যাওয়া এই দিন। একে দেখছি যে অতীতের মরিচিকা বলে, সে অতীত কি ছিল, কোনো কালে কোনোখানে? সে কি চিরযুগেরই অতীত নয়? প্রেয়সীকে মনে হয় সে আমার জন্মান্তরের জানা, যে কালে স্বর্গ, যে কালে সত্যযুগ, যে কাল সকল কালেরই ধরা ছোঁয়ার বাইরে। তেমনি এই যে সোনায় পান্নায় ছায়ায় আলোয় গাঁথা অবকাশের নেশায় মন্থর আষাঢ়ের দিন, বিহ্বল হয়ে আছে মাঠের উপর ওড়না ছড়িয়ে দিয়ে, এর মাধুরী কেউ মনে হয় আছে তবু নেই, এ আকাশ বিনায় গৌর সারঙের আলাপ, সে আলাপ আসছে সর্বকালের নেপথ্য থেকে।
2: পত্রপুটের 14 সংখ্যক কবিতা। ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরে এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত সেই কালেরই আমি, মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নতুন কালে। পারো যদি মেনে নিও আমায় সখা বলে, আর কিছু নয়, আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে, আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান, তার সুরে পাবে দূরের নতুনকে, তোমার লাগবে ভালো, পাবে আপনাকেই, আপনার সীমানার অতীত পারে। সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান, আজ সঙ্গে এনেছি তাই, সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায়, তোমার দীর্ঘ নিঃশ্বাসে, আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের মৃদুগন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নব বসন্তের হাওয়ায়। সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে, মনে বুঝবে সেদিন তুমি ছিলে না তবু ছিলে, নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে যবনিকার ওপারে। ওগো চিরন্তনী, আজ আমার বাঁশি তোমাকে বলতে এলো, যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে, ডাকতে এলেম আমার হারিয়ে যাওয়া পুরনোকে তার খুঁজে পাওয়া নতুন নামে। হে তরুণী, আমাকে মেনে নিও তোমার সখা বলে, তোমার অন্য যুগের সখা।
3: আবৃত্তির আসরে এতক্ষণ রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনা।

0: সময়ের আয়নায়, সময়ের আয়নায়।
1: নমস্কার, দেখতে দেখতে পেরিয়ে গেল আরও একটা মাস, আর মে মাসের তৃতীয় সোমবার থেকে আজ আমরা জুন মাসের তৃতীয় সোমবারে। এরই মাঝে শহর থেকে শহরতলিতে ঘটে গেছে নানান ঘটনা, আর সেই সমস্ত ঘটনাগুলোকে কোলাজের আকারে সাজিয়ে নিয়ে আকাশবাণী কলকাতায় আরও একবার হাজির হয়েছি আমি শঙ্খদীপ সময়ের আয়নায় অনুষ্ঠানে। নিয়মটা তো সকলেরই জানা, তাই সরাসরি চলে যাই প্রথম অনুষ্ঠানের কথায়। প্রথমেই যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো, গত 17ই মে নিউ টাউনে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত এক বিরাট কর্মসূচি। আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রোটারিয়ান ডাক্তার ডাক্তার অচিন্ত সান্যাল। আমরা শুনে নিই ডাক্তারবাবু এই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে ঠিক কী জানালেন।
2: গত 17ই মে 2026 থ্যালাসেমিয়ার সচেতনতা বৃদ্ধির কর্মসূচি অনুষ্ঠিত হল নিউ টাউন সি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের সৌজন্যে ও রোটারি ক্লাব কলকাতা ওয়েস্ট রিজ, নিউ টাউন সিনার্জি ও কলকাতা হিমাটোলজি ও এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউটের অর্থাৎ খেরির যৌথ উদ্যোগে। রোটারি ওয়েস্ট রিজের সভাপতি শ্রী ইন্দ্রজিৎ ভট্টাচার্য মহাশয় সকলকে এই রোগ সম্বন্ধে সচেতন হতে বলেন। জিন ঘটিত এই দুরারোগ্য রোগ, যেটা প্রতিরোধ করা যায় সামান্য এক রক্ত পরীক্ষা করে। উনি বলেন, এই রোগ এসেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। আগে থ্যালাসেমিয়াকে শুরুতে একটা সাধারণ অ্যানিমিয়া বলে মনে করা হতো, অর্থাৎ রক্তাল্পতা বলে মনে করা হতো। কিন্তু 1920 সালের কাছাকাছি বৈজ্ঞানিকরা থ্যালাসেমিয়াকে জিন ঘটিত রোগ বলে চিহ্নিত করেন। পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আমরা ভারতবাসীরা থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এই উদ্দেশ্যে রোটারির পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, রেল স্টেশনে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিরোধের উপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ওই দিন থ্যালাসেমিয়া আক্রান্ত মেয়েরা নাচ গান করে সকলকে আনন্দ দেন। কবি সুব্রত গাঙ্গুলি থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কলকাতা হিমাটোলজি ও এডুকেশন ও রিসার্চের তরফে প্রখ্যাত হিমাটোলজিস্ট ডাক্তার উৎপল চৌধুরী ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাক্তার অচিন্ত সান্যাল এই সচেতনতা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। ডাক্তার চৌধুরী থ্যালাসেমিয়ার প্রতিরোধ কিভাবে করা যায় তা নিয়েও তিনি বলেন। ডাক্তার সান্যাল এই রোগটি কিভাবে বংশানুক্রমে মা বাবার থেকে সন্তানের মধ্যে আসে তা সবিস্তারে উপস্থিত শ্রোতা দর্শকদের বোঝান। তিনি বলেন, বাবা এবং মা দুজনেই যদি এই রোগের বাহক হন তাহলে তাদের 25% বাচ্চার মধ্যে এই রোগ সঞ্চারিত হয়। সুতরাং বিয়ের আগে যদি ছেলে ও মেয়ের একটি সামান্য রক্ত পরীক্ষা করা যায়, যাকে ডাক্তারি ভাষায় HPLC টেস্ট বলে, তাহলে আমরাও জানতে পারি ছেলে ও মেয়ে উভয়েই এই রোগের বাহক কিনা। যদি একজন বাহক ও অন্যজন স্বাভাবিক হয় তাহলে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এবং সন্তানের জন্ম দিতে কোনো অসুবিধে নেই। তবে ছেলে এবং মেয়ে উভয়েই এই রোগের বাহক বা ক্যারিয়ার যদি হয়, সেক্ষেত্রে ওই দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই শ্রেয়। যদিও বা তারা বিয়ে করেন, তবে প্রেগনেন্সির 12 সপ্তাহের মাথায় একটি টেস্ট, যাকে অ্যান্টিনেটাল টেস্ট বলা হয়, এই টেস্ট করে জানা যায় গর্ভস্থ সন্তান ওই মারণ রোগের শিকার হয়েছে কিনা এবং কী কী

0: কিভাবে তার চিকিৎসা করা হয় এবং এই রোগকে কিভাবে প্রতিহত করা যায় তা নিয়েও সবিস্তারে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে নাট্যকার শ্রী সুব্রত সেন ও তাঁর যোগ্য সহযোগীরা রক্তবিধান নামে একটি শ্রুতি নাটক পরিবেশন করেন, যেখানে থ্যালাসেমিয়ার রোগ সম্বন্ধেও বিভিন্নভাবে বলা হয়েছে এবং প্রতিহত কিভাবে করা যায় এই রোগটি সে সম্বন্ধেও নাটকের মাধ্যমে বলা হয়েছে। এই নাটকটি আকাশবাণীতেও বেশ কয়েকবার সম্প্রচারিত হয়েছে। এছাড়া গত 22শে মে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঠাকুরপুকুরে রোটারি ক্লাব কলকাতা ওয়েস্ট রিজের তরফ থেকে ক্যান্সার সচেতনতা বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে রোটারিয়ানরা ছাড়াও বিশিষ্ট অনকোলজিস্ট ডাক্তার অর্ণব গুপ্ত ও অসংখ্য রোগী ও তার পরিবার পরিজনেরা উপস্থিত ছিলেন। এখানেও রোটারিয়ান ডাক্তার অচিন্ত সান্যাল ক্যান্সার রোগের সচেতনতা বিষয়ে, বিশেষ করে প্রাথমিক লক্ষণ, কখন ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিতে হবে এবং ক্যান্সার হলে কী কী আধুনিক চিকিৎসা এখন উপলব্ধ আছে, সর্বোপরি কী কী জীবনশৈলীর পরিবর্তন করা উচিত, ক্যান্সার প্রতিরোধের এই বার্তা সর্বসাধারণের মধ্যে দেওয়া হয় রোটারি ক্লাবের তরফ থেকে। ধন্যবাদ।
1: এরপরেই যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো আমাদের সকলের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার 127তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কথা বলে নিয়েছিলাম এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক ও ছায়ানট কলকাতার সভাপতি শ্রীমতী সমৃতা মল্লিক মহাশয়ার সঙ্গে। শুনে নিই তিনি ঠিক কি জানালেন আমাদেরকে।
2: আমাদের প্রাণের কবি, চেতনার কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস এর সুনয়নী চিত্রশালা এবং চিত্তপ্রসাদ গ্যালারিতে 7 দিন ব্যাপী বিশেষ নজরুল বিষয়ক প্রদর্শনীর আয়োজন করে নজরুল প্রেমীরা। এই প্রদর্শনীর কিউরেটর ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক সমৃতা মল্লিক। দুই বাংলা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের বিশিষ্ট নজরুল গবেষকদের এবং সংগ্রাহকদের সংগ্রহ থেকে এই প্রদর্শনী সাজানো হয়েছিল। এই প্রদর্শনীতে স্থান পায় কাজী নজরুল ইসলামের হাতে লেখা প্রথম চিঠি। যে সমস্ত চিঠি পাওয়া যায় নজরুলের হাতের লেখা তার মধ্যে প্রাপ্ত প্রথম চিঠি এই প্রদর্শনীতে বিশেষ জায়গা করে নেয়। বিশিষ্ট নজরুল গবেষক এমদাদুল হক নূর তাঁর সংগ্রহ থেকে এই চিঠিটি প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও ছিল মনীন্দ্র বসুকে লেখা নজরুলের চিঠি এবং সেই সঙ্গে ভারতের বিশিষ্ট অটোগ্রাফ কালেক্টর মলয় সরকারের সংগ্রহ থেকে নজরুলের স্বাক্ষর। জীবদ্দশায় সুস্থাবস্থায় কাজী নজরুল ইসলাম বহু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সমস্ত চলচ্চিত্রের বুকলেটস এই প্রদর্শনীতে স্থান পায়। সাপুড়ে, গোরা সহ নানান চলচ্চিত্রের বুকলেটস এই প্রদর্শনীতে স্থান পায় বিশিষ্ট সংগ্রাহক ফাল্গুনী দত্ত রায়ের সংগ্রহ থেকে। বহু পুরনো পত্রিকা, যে সমস্ত পত্রিকায় বিশেষ নজরুল সংখ্যা প্রকাশিত হয়েছিল সেই রকম 40টি পত্রিকা সমৃতা মল্লিকের সংগ্রহ থেকে এই প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও কাজী নজরুল ইসলামের প্রয়াণের পরের দিনের আনন্দবাজার কিংবা যুগান্তর পত্রিকা, এছাড়াও নজরুলকে একেবারে শেষবারের মতো যখন কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত পুরনো পত্রিকা এখানে স্থান পায় সমৃতা মল্লিক এবং অপ্রতিম বসুর সংগ্রহ থেকে। বিদ্রোহী কবির লেখা সেই বিদ্রোহী কবিতার 90 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে যে বিশেষ মুদ্রা বেরিয়েছিল সেই মুদ্রাটিও শেখরদের সংগ্রহ থেকে প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও বিশিষ্ট ম্যাচবক্স কালেক্টর, বাংলাদেশের সংগ্রাহক শাকিল হক, তার সংগ্রহ থেকে স্থান পেয়েছিল নজরুলের ছবি এবং তথ্য সমৃদ্ধ দেশলাই বাক্স। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে প্রকাশিত যে সমস্ত ডাকটিকিট সেই সমস্ত ডাকটিকিট এই প্রদর্শনীতে স্থান পায় সৌভিক রায়ের সংগ্রহ থেকে। ঈশিতা বসু রায় দিয়েছিলেন কাজী নজরুল ইসলামের গানের এবং কবিতার বিভিন্ন সমস্ত দুর্লভ রেকর্ড বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সত্য চৌধুরীর ভ্রাতুষ্পুত্র পরমানন্দ চৌধুরী এবং ফাল্গুনী দত্ত রায়ের সংগ্রহ থেকে এখানে প্রদর্শিত হয় কবি কণ্ঠে অর্থাৎ কাজী নজরুল ইসলামের নিজের কণ্ঠে গান এবং কবিতার রেকর্ড। এছাড়াও দুই বাংলার, ভারত এবং বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা নজরুলকে তাঁদের আপন মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন। সেই সমস্ত দুর্লভ ছবি ওয়াসিম কাপুরের মতো চিত্রশিল্পীদের

0: ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। প্রত্যেক দিন এই প্রদর্শনীতে ছিল নানান রকমের কর্মকাণ্ড। বিশেষ করে উল্লেখ করা যায়, একদিন এই প্রদর্শনীতে বসেছিল নজরুল কবিতার আসর, সেই সঙ্গে নজরুলকে নিয়ে বিশেষ কুইজেরও ব্যবস্থা করা হয় এবং প্রত্যেক দিন এই নজরুল প্রেমীদের এখানে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আয়োজন আরো অনেকবার করা হয় সেই ব্যাপারে তারা মতামত জানিয়েছেন, তাদের মতামত লিখে রেখে গেছেন এবং সত্যিই তারা এই ধরনের প্রদর্শনী কলকাতার বুকে দেখতে পেয়ে ভীষণভাবে মুগ্ধ হয়েছেন। প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় একটু বিশেষভাবে। রবীন্দ্র প্রয়াণের পর কাজী নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত গান ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে এই গ্রামোফোন রেকর্ডটি প্লে করা হয় পরমানন্দ চৌধুরীর সংগ্রহ থেকে। এবং এই দুটি গ্যালারিতে এই প্রদর্শনীটির উদ্বোধন করেন আহমেদ হাসান ইমরান এবং দেবর্ষী রায় চৌধুরী। এই সাত দিন ধরে নজরুল প্রেমীরা প্রায় প্রতিদিনই এসেছেন এই প্রদর্শনী দেখতে এবং তাদের মতামত জানিয়েছেন এবং তাদের মুগ্ধতার কথা বলে গেছেন।
1: এরপরেই যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো, কিছুদিন আগে এই জ্যৈষ্ঠের দাবদাহকে একেবারে একটু ম্রিয়মাণ করে তুলতেই আয়োজন করা হয়েছিল এক পান্তা উৎসবের, যে পান্তা উৎসবের আয়োজনে ছিল আরটিভি বাংলা। এবং সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে নানান তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন দেবস্মিতা সাধুকা।
2: অনুষ্ঠিত হয়ে গেল আরটিভি বাংলার পান্তা উৎসব, বাংলা বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান প্রাণশিরা জাগরণী অনুষ্ঠান গৃহে। গরমের শান্তি মানে জলধারা ভাত, একটু কাঁচা পেঁয়াজ অর্থাৎ পান্তা। আর এই জ্যৈষ্ঠের দাবদাহে উৎসব যখন পান্তাকে ঘিরে, তখন সেই পান্তা নিয়ে মানুষের আবেগ এবং উৎসব ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের উদ্যোগে আরটিভি বাংলা ডিজিটাল নেটওয়ার্ক এবং আরটিভি বাংলার কর্ণধার সৌমেন সাহা। প্রায় 40 জন সঙ্গীত শিল্পী নিয়ে এদিনের অনুষ্ঠানে ছিল সপ্তসুর মিউজিক্যাল ট্রুপ, ছিল শিবম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীরা এবং ছাত্রীর মায়েদের স্পেশাল নৃত্য পরিবেশনা, সোদপুর কথামালা ও স্বর ও ব্যঞ্জন আবৃত্তি সংস্থার বাচিক শিল্পীরা, বাংলা জনপ্রিয় গানের রিয়েলিটি শো সিঙ্গিং সুপারস্টার খ্যাত শিল্পী মাধুরীর গানের বিশেষ অনুষ্ঠান, খড়দহ ওয়ে স্টাডি সেন্টারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ শিক্ষক। এদিন সকলের উপস্থিতিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য সংবর্ধনা দেওয়ার বিশেষ বন্দোবস্তও ছিল, নাচে গানে ভরপুর। এই অনুষ্ঠানের পাশাপাশি এদিন পান্তা উৎসবে ছিল পাত পেরে কুবজি ডুবিয়ে পান্তা খাওয়ার বিশেষ আয়োজন। আয়োজনে ছিল পান্তা ভাত, লেবু লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আমুদি মাছ ভাজা, আলু চোখা, আলু ভাজা, পেঁয়াজি, ডালে বড়া এবং শেষ পাতে চাটনি পাপড় ও অবশ্যই মিষ্টি মুখ। প্রথম বছরের বিশাল সাফল্যের পর পান্তা উৎসবের এই দ্বিতীয় বর্ষে আরটিভি বাংলার উদ্যোগে প্রায় শতাধিক শিল্পীদের নিয়ে হৈ হৈ করে পান্তা উৎসব সকলের মনে রেখে গেল একটা শীতল আমেজের ছোঁয়া।
1: এতক্ষণ তো নানান অনুষ্ঠানের সম্পর্কে আমরা শুনলাম, এবারে সময়টা রোড সাইড আড্ডার। আর রোড সাইড আড্ডা মানেই আমরা কোনো একটা প্রশ্ন নিয়ে পৌঁছে যাই শহর থেকে শহরতলি কিংবা গ্রামের অলিগলিতে। আর এ মাসের অর্থাৎ এই জুন মাসের সময়ের আয়নায় সেই রোড সাইড আড্ডার প্রশ্ন ছিল, এই গ্রীষ্মকাল গরমের দাবদাহে একেবারে নিদারুণ কষ্টে জীবনযাপন চলছে বাঙালির, ঠিক এই সময় আপনার প্রিয় খাবার কোনটি, অর্থাৎ গ্রীষ্মকালের প্রিয় খাবার কোনটি, একটু শুনে নি আমজনতা ঠিক কি বলল।
3: নমস্কার, আমি সুব্রা ভট্টাচার্য, গ্রীষ্মকাল আমার প্রিয় ফল লিচু।
4: নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা, আমার গ্রীষ্মকালের প্রিয় খাবার গন্ধরাজ লেবু আর বড়া দিয়ে পান্তা ভাত আর ফলের মধ্যে কাঁঠাল।
5: নমস্কার, আমার নাম ঐশী, আমার কাছে গ্রীষ্মের প্রিয় খাবার আম।
1: হ্যাঁ, এতক্ষণ ধরে তো নানান উত্তর আমরা পেলাম, আর সত্যিই তো আম জনতার কাছ থেকে আম উত্তরটা আসবে না, এটা কি হতে পারে? ঠিক যেমন করে গরমকালে আম, জাম, কাঁঠাল, লিচু এরকম নানান ফলের হদিশ আমরা পেলাম প্রিয় খাবার হিসেবে, আবার অন্যদিকে পান্তার মতো মানে বাঙালির সেই পান্তা সেটাও ঠিক ছেড়ে দেওয়া যায় না। সুতরাং এই লড়াইটা চলুক, লড়াই চলুক ফলের রসে, লড়াই চলুক পান্তা কিংবা গরম ভাতে, সবটা নিয়ে লড়াই জারি থাকুক। আর তারই মাঝে গরমে আমরা সকলের সুস্থতা কামনা করে আজকের এই সময়ের আয়নার অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু শঙ্খদীপ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই কানে রাখুন আকাশবাণী কলকাতা।

0: সময়ের আয়নায়, সময়ের আয়নায়।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
2: কেন্দ্র ও রাজ্য

0: সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
0: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলছেন অভিরূপ ভট্টাচার্য।
3: এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ আমাদের বিশেষ আলোচনা, সকলের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও কর সংস্কার। আলোচনায় আজকে আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্ত। দেবাশিসবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
4: নমস্কার।
3: এনডিএ সরকারের 12 বছরের কর্মসূচি, তার সাফল্য, তার চ্যালেঞ্জ সমূহ, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সকলের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ আর্থিক ব্যবস্থায় সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা ছুঁয়ে যাব সেটা হচ্ছে কর সংস্কার, প্রত্যক্ষ এবং পরোক্ষ করের সংস্কার। তো এনডিএ সরকারের এই 12 বছরের শাসনকালে অর্থনৈতিক ক্ষেত্রে সবথেকে বড় কাঠামোগত পরিবর্তন হিসেবে দুটো জিনিসকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি এবং তার জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের সংস্কার। তো এই দুটি ক্ষেত্রকে কি ভারতের অর্থনৈতিক রূপান্তরের প্রধান ভিত্তি বলা যায়?
4: এটাকে বলা যায় একটা গুরুত্বপূর্ণ আর্থিক এবং অর্থনৈতিক সংস্কার, যেটা গত 1 দশকে এই মোদী গভর্নমেন্ট করেছে। সবথেকে দেখো, জনধন যোজনা বা জ্যাম ট্রিনিটি বা ধরো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, জিএসটি, আইবিসি কোড, ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট, পিএলআই স্কিম, তারপরে ধরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিশাল একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার। ভাবা যায় না গত 12 বছরে একটা সরকার কীভাবে ফিনান্সিয়ালি রিফর্মেশন করেছে। আমি তোমাকে কতগুলো তথ্য বলতে পারি। দেখো, জিএসটি একটা এমন জিনিস যেখানে একাধিক কর ছিল, তার সরলীকরণ করলো, একদম সিম্পল। এবং তাতে কি হলো, তার আগে ধরো আনুমানিক তখন 70 লক্ষ মানুষ বা তার কম করদাতা ছিল, আর আজকে তার করদাতার সংখ্যা কত জানো? 1.5 crore।
3: একদমই,
4: তুমি এটাকে কী বলবে? হ্যাঁ, অনেকে সমালোচনা করেছে প্রাথমিক দিকে কমপ্লায়েন্সের চাপ, টেকনিক্যাল কিছু কিছু সমস্যা ছিল, সেগুলোকে ওভারকাম তো করতেই পারা গেছে, এখনও চলছে। এবং জিএসটি কাউন্সিল মিটিং করে তাদের এই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে পুরোপুরি স্মুথলেস করবে আগামী দিনে, আমার মনে হয়। তাই
3: কীভাবে এগুলোকে আপনার মনে হয় যে এগুলোকে স্মুথ করা যায়, মানে আরও মসৃণ কীভাবে করা যায়
4: এটাকে? আরও মসৃণ মানে ধরো অনেকগুলো রেট আছে, তো সেই রেটগুলোকে একটা বা দুটো বা তিনটে রেটে আনা, কমোডিটি ওয়াইজকে আরও কনসলিডেট করা, তাহলে আরও ইউনিফর্ম, আরও সিম্পলভাবে বিজনেসম্যানরা আরও বেশি স্বচ্ছভাবে, তারা আরও বেশি সহজভাবে কাজ করতে পারবে। এবং জিএসটি রিটার্ন ফর্ম তো এখন আরও সিম্পলিফাইড হয়েছে, নতুন যে রিটার্ন ফর্ম খুব সিম্পলিফাইড হয়েছে।
3: মানে এই যে কর কাঠামোগুলো সেগুলোর মধ্যে যে, এবং এটা যে নিয়মিত ডাইনামিক, নিয়মিত পরিবর্তন হয় আলোচনার মধ্যে, মানে আপনি বলতে চাইছেন যে এইভাবেই কর কাঠামোগুলোকে আরও বেশি র্যাশনালাইজ করা, মানে আরও বেশিবার সংস্কার করা বা আরও আলোচনার মাধ্যমে এগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে বদল আনা, এটা বোধ হয় এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ।
4: একদম তাই, একদম তাই।
3: যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আমার মনে হয় আগে সেই জায়গাটাকে একটু আলোচনার মধ্যে রাখা ভালো, যে মানে আর্থিক অন্তর্ভুক্তি করার কথা যদি বলতে হয়, তাহলে এই যে মোদী সরকারের এক যুগ, এই যুগের শুরুটাই হয়েছিল একটা খুব বড় স্বপ্নের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে সকলের জন্য ব্যাংকে খাতা, প্রত্যেক ভারতবাসীর যাতে ব্যাংকের খাতা থাকে, এবং বিশেষ করে মহিলাদের। এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল

0: প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো এই জনধন যোজনার ফলে কিভাবে গ্রামীণ ও বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা গ্রামীণ মানুষ, তারা কিভাবে উপকৃত হয়েছেন এটা যদি একটু বলেন।
1: এটার সবথেকে বড় সাফল্য হয়েছে কি জানো তো, কোটি কোটি মানে ভারতীয় প্রান্তিক শ্রেণীর মহিলা, দরিদ্র চাষি, সেই জনগোষ্ঠীর ব্যাংকিং পরিষেবায় তারা প্রবেশাধিকার পেয়েছে। এর আগে কিন্তু তারা ব্যাংকিং পরিষেবাতে ঢুকতে পারেনি, এবং এটা এমন একটা সিস্টেম, সরকারি ভর্তুকি ওয়েলফেয়ার স্কিমের যে প্রকল্প সেটা এরা পাবে কিভাবে, ডিবিটির মাধ্যমে। এর ফলে কী হয়েছে দেখো, সবসময় তো এই প্রান্তিক মানুষরা, মধ্যস্থভোগীরা যারা থাকে তারা দুর্নীতি করে এদেরকে বঞ্চনা করে, এরা বঞ্চনার শিকার হতো, সেই বঞ্চনার শিকার থেকে কিন্তু এরা মুক্ত হলো। তারপরে ধরো আজকে এরা রুপে ডেবিট কার্ড পাচ্ছে, বিমা ওভারড্রাফটের সুবিধা পাচ্ছে, এটা কী হচ্ছে তাদের একটা ফিনান্সিয়াল সিকিউরিটি পাচ্ছে। শুধু তাই নয়, জনধন যোজনা কিন্তু শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কর্মসূচি নয়, এটা একটা ডিজিটাল অর্থনীতি এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর করার একটা সামাজিক সুরক্ষা ব্যবস্থা। শুধু তাই নয়, এটা এখানে যদি না একটা কথা আছে, এখানে জ্যাম বলে চালু করা হয়েছিল, জনধন আধার মোবাইল। 2011 সালে মাত্র 58.7% পরিবারের মধ্যে ব্যাংকিং সুবিধা ছিল, 10 কোটিরও বেশি পরিবার ব্যাংকিং ব্যবস্থার বাইরে তখন ছিল, আজকে কিন্তু এই 10 কোটিরও বেশি মানুষ এই ব্যবস্থার মধ্যে চলে এসছে।
0: একদমই। এবং এই যে মহিলাদের যেটা আপনি বলছিলেন এইমাত্র, যে দুটো জিনিস, যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং এক্ষেত্রে মহিলাদের সরাসরি যে মহিলাদের অ্যাকাউন্টে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা চলে যাচ্ছে, যেরকম এখন লাখপতি দিদি, এবং সেটা সরকারি প্রচার, যেটা বলা হচ্ছে যে ইউরোপের অনেকগুলো দেশের যে সংখ্যক নাগরিক আছে তাদের থেকেও বেশি সংখ্যক মহিলা আমাদের দেশে লাখপতি দিদি হয়েছে।
1: হ্যাঁ,
0: এটা বিরাট সাফল্য।
1: আর একটা দেখো, এইটার মধ্যে যেটা হয়েছে, এই গভর্নমেন্টের এই কাজটাতে কতটা ট্রান্সপারেন্ট সেটা বোঝা যায়। এই যে জ্যাম যোজনার মধ্যে কি, তুমি ভুয়ো, ডুপ্লিকেট, এই সমস্ত লোককে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারছো, শনাক্ত করতে পারছো, তাতে কি হচ্ছে গভর্নমেন্টের কিন্তু এক্সচেকারকে অনেকটা টাকা বাঁচাতে পারছে কিন্তু।
0: আর এই যে এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যে সরাসরি যে প্রকল্পের লাভ তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, যেটাকে ডিবিটি বলে। হ্যাঁ, তো এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা হচ্ছে, এটাতে কি সরকারি ভর্তুকি আর অনুদান বন্টনের যে মানে চিরন্তন যে পদ্ধতি, তাতে তো একটা পরিবর্তন এসেছে। এটা আপনি এইমাত্র নিজেই বললেন যে মধ্যস্বত্বভোগী আর ভুয়ো উপভোক্তা রোধ করার ক্ষেত্রেও এটা খুব একটা সফল ভূমিকা নিয়েছে। আর এটার সঙ্গে একটা দাবি করা হচ্ছে যে সরকারি হিসেবে এতে অর্থ সাশ্রয় হয়। হ্যাঁ, এইটার কি আর্থিক তাৎপর্য আপনার মনে হয়?
1: দেখো, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার মানে কি, যে লোকটার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাচ্ছি, সেইটা পাঠানোর আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্যান অ্যাকাউন্ট সিস্টেম যা আছে, তারা কিন্তু চেক করে নেয় এই আধার নাম্বারটা যার, সেটা কি অরিজিনাল, এই লোকটাই, তার ব্যাংক অ্যাকাউন্টে কি এইটা লিঙ্ক আছে, মোবাইলের সাথে কি আধারটা লিঙ্ক আছে, তার মানে যে ব্যক্তিটিকে আমি টাকাটা পাঠাচ্ছি সেটা সঠিক ব্যক্তি কি না, পেমেন্ট কমেন্ট দেওয়ার আগেই কিন্তু প্যান অ্যাকাউন্টস অফিসার দেখে নিতে পারছে। এবার সঠিক এইটা দেখার ফলে কি হচ্ছে, ভুয়ো অ্যাকাউন্টগুলো তো টাকা যাবে না, সেই টাকাটা রিটার্ন করে আসছে, এবং গভর্নমেন্টের এখানে একটা বেনিফিট হচ্ছে।
0: আচ্ছা, মানে সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদেরও তো আর কোনো ব্যাপার নেই যে দালাল বা কিছু, সরাসরি অ্যাকাউন্টেই নেই,
1: এবং দালাল ব্যাপারটা তুলে দেওয়ার ফলে আজ যে প্রান্তিক মানুষরা অনেক বঞ্চনার শিকার হতো, যেটা সেটা হচ্ছে না। এর জন্য ডিবিটি সিস্টেম খুব জনপ্রিয় এখনো,
0: এবং নতুন যে
1: যুগান্তকারী বলতে পারো, যুগান্তকারী
0: একদমই। আর নতুন যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো সবই এখন বিশেষ করে আমাদের রাজ্যে,
1: তুমি পিএম কিষান, এমজিএনআরজিএ, তারপরে এলপিজির ভর্তুকি,
0: একদম
1: এগুলো সব কিন্তু ওই ডিবিটির মাধ্যমেই যাচ্ছে কিন্তু।
0: এবং আমাদের রাজ্যে যে অন্নপূর্ণা যোজনার যে নতুন প্রকল্প চালু হচ্ছে, সেটাও ডিবিটির মাধ্যমেই করা হবে বলে রাজ্যের নতুন বিজেপি সরকার ঘোষণা করেছে ইতিমধ্যেই। ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে একটা আলোচনা আমরা শুরুতেই এটা একটু ছুঁয়ে গেছিলাম, যে ইউপিআই

0: এই ইউপিআই এর সাফল্যকেই এটা কি ভারতের আর্থিক ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন বলা চলে?
1: যুগান্তকারী মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কতটা সুবিধা, দেখো রাত্রির দুটোর সময় কেউ কাউকে টাকা পাঠাতে চাইছে, সে পাঠাতে পারবে। হসপিটালে কেউ ভর্তি হয়েছে, সঙ্গে সঙ্গে টাকার দরকার, সে পাঠাতে পারছে। একটা ক্যাশলেস সিস্টেম যে কীভাবে প্রসার লাভ করেছে ভাবা যায় না। এখন তুমি দেখবে ফুচকাওয়ালার কাছেও কিন্তু ইউপিআই আছে,
0: একদম।
1: আর এতে কী হচ্ছে, লেনদেনের একটা স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। এবং সারা পৃথিবীতে ইউপিআই কী অবস্থায় আছে এখন জানো তো? বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা বলে স্বীকৃত হয়ে গেছে। তবে কি, এর ক্ষেত্রে আমাদের আরেকটু সজাগ হতে হবে। হচ্ছে, গভর্নমেন্ট এ ব্যাপারে খুব, রিজার্ভ ব্যাঙ্ক অনেক বেশি অ্যাকশন নিতে শুরু করছে এবং বলেছে, সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আর ডিজিটাল সাক্ষরতার আরেকটু ডেভেলপমেন্ট লাগবে। এইটুকু বাদ দিলে বাকিটা যে কত বড় অ্যাচিভমেন্ট, যুগান্তকারী যুগান্তকারী পদক্ষেপ বলবো।
0: আচ্ছা, এই পেমেন্ট তো বাড়ছে, এতে কি অর্থনৈতিক স্বচ্ছতাও বেড়েছে?
1: সম্পূর্ণ। একটা জিনিস দেখো, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাড়ির পাশে একটা পানের দোকান ছিল, সেই পানের দোকানেও তো এখন এই পান সিগারেটের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকানেও তো ইউপিআই চলে, এখন সবটাই তোর ব্যাংকে ঢোকে টাকাটা। ও কিছুদিন আগে জিজ্ঞাসা করছে আমাকে, আচ্ছা আমার যে এই টার্নওভারগুলো সব তো ব্যাংকে ঢুকলো। হ্যাঁ ঢুকলো, বলল তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট হলো সেটা? বললাম তোমাকে সেটা হিসেব করে দেখাতে হবে। বলল তাহলে কি আমার ট্যাক্স হবে? বললাম দেখো, তোমার যদি ট্যাক্সের মধ্যে পড়ে তাহলে হবে, নাহলে হবে না। কিন্তু তুমি তো একটা স্বচ্ছ ব্যবস্থার মধ্যে থাকলে তুমি হিসেব দেখে দেখতে পাচ্ছো যে তোমার কত টাকা ঢুকলো, কত টাকা তুমি খরচ করেছো, তুমি যাকে পেমেন্ট করছো তো ইউপিআই দিয়েই পেমেন্ট করছো, তাহলে তুমি আয় ব্যয়ের হিসেবটা একটা স্বচ্ছতা নিজের মতো দেখতে পাবে। বললো হ্যাঁ, ব্যবস্থাটা কিন্তু ভালোই হয়েছে না? দেখো একটা পানওয়ালাও কিন্তু এর সুবিধাটা বুঝতে পারছে,
0: এবং তারও একটা কোথাও গিয়ে আয় ব্যয়, তারও একটা আয় ব্যয়ের হিসাব রাখার ব্যাপারটা অনেক সহজ হয়ে গিয়েছে,
1: সেও এটা ভাবছে যেটা আগে ভাবতো না।
0: দেবাশিষ সবই এর সুবিধার দিকগুলো আমরা যেরকম দেখছি, কিন্তু এর একটা চ্যালেঞ্জও তো বড়সড় রয়েছে, যেটা আপনি এইমাত্র বললেন যে একটা জায়গা হচ্ছে যে এই যে ডিজিটাল ডিসক্রিপেন্সি যেটা বলছে, যে সমস্ত মানুষের মধ্যে তো সচেতনতাটা আসেনি বা সব লোকের কাছে এই সুবিধাটা এখনও পৌঁছে যায়নি, এবং আর্থিক সাক্ষরতার অভাবও তো একটা বিরাট বড় বিষয়।
1: সেটাই তো আমি বললাম যে ডিজিটাল সাক্ষরতাটাকে আরেকটু ডেভেলপমেন্ট করতে হবে। সেই ব্যাপারে যেটা দরকার, দেখো প্রায় স্মার্টফোন সকলের কাছে চলে এসেছে, স্টার্ট আপ বিজনেসের জন্যে আমরা অনেক বেশি স্মার্টফোন ভারতবর্ষ থেকে এক্সপোর্টও করেছি জানো তো। সেই কারণে স্মার্টফোনটা এখন প্রায় সকলের কাছেই চলে এসছে, আর বিদ্যালয় শিক্ষাতেও আইটির শেখানোটা চলছে। এখন যদি কোনো চাষির ছেলে মোটামুটি আইটি জানে, একটু ডিজিটালি হয়, সে টুকটুক করে তার বাবাকে শেখাতে পারবে।
0: অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা যে সবসময় নিতে হবে সেটা নয়, এটা পরিবার এবং সমাজের পারিপার্শ্বিকতা থেকেও মানুষ অনেকটা শিখে যাচ্ছে। আরও একটা জিনিস যেটা আলোচনায় আসা প্রয়োজন, সেটা হচ্ছে যে স্মার্টফোনের সঙ্গে ডিজিটাল লেনদেন যখন আরও ওতপ্রোত হয়ে গেছে, সম্প্রতি কিন্তু আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে যে নন স্মার্টফোনগুলোতেও যাতে ইউপিআই লেনদেনের ব্যবস্থা করা যায়। ভিম যে পেমেন্ট ইন্টারফেস আছে আমাদের, সেটাকে নন স্মার্টফোনেও, সাধারণ ফিচার ফোনেও যাতে ব্যবহার করা যায়, সেটা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমরা সেরকম মডেলের ফোন দেখতে পাবো যেগুলো স্মার্টফোন না হলেও
1: খুব তাড়াতাড়ি
0: ইউপিআই লেনদেন করা যাবে।
1: স্টার্ট আপের ব্যাপারে যে বললাম না, স্টার্ট আপে আমি তোমায় বলছি, আমাদের স্টার্ট আপ 2016 সালে 450টা স্বীকৃত স্টার্ট ছিল, সেটা এখন কত হয়েছে জানো? 1.6 লাখেরও বেশি,
0: ভাবা যায়
1: 100-এর বেশি ইউনিকর্ন মূল্য $1 বিলিয়ন বেশি। শুধু তাই নয়, প্রতি মাসে ইউপিআইতে আমাদের কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। তার মানে আমাদের ডিজিটাল ইকোনমিকে এটা কতটা স্ট্রেংথেন করছে বলো তো।
0: ডিজিটাল এবং ক্যাশলেস,
1: ক্যাশলেস মোদী সরকারের 12 বছরের অ্যাচিভমেন্টে আর একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আইবিসি কোড, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড। 2016 এই যে কত বড় কাজ করেছে ওই এনপিএ কমানোর জন্য ভাবা যায় না। রিজার্ভ ব্যাংক

0: ব্যাংকের ধরো 17-18 সালে AQR-এর সর্বোচ্চ স্তর ছিল ধরো 11.2 থেকে 11.5, সেটা সেপ্টেম্বর 2005 এসে এসছে 2.15, যেটা 11.5 ছিল সেটা 2.15-এ নেমে এসছে
1: মাত্র এইটুকু সময়ের মধ্যে,
0: 18 থেকে 25 বা 26, 7 বছর 8 বছরে। শুধু তাই না, এটা আরও কমতো, কিছু মামলা আমাদের দেরি হচ্ছে সেই জন্যে, আর নিষ্পত্তির ব্যবস্থা মামলাতে দেরি হচ্ছে বলে, নতুন আইনে একটু দেরি হচ্ছে, তা নাহলে এটা আরও কমে যেত। IBC যে কত বড় অ্যাচিভমেন্ট ব্যাংকিং সেক্টরে ভাবা যায় না।
1: আচ্ছা, ডিজিটাল লেনদেন এবং এই ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমরা আলোচনা করছি, তো এরখানে আর একটা বিষয় যেটা না বললেই নয়, এটা একটা বড় দিক এই ফিনান্সিয়াল ইনক্লুশন, সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, মানে সামাজিক সুরক্ষা। তো এক্ষেত্রেও তো গত 12 বছরে অনেকগুলো কাজ কেন্দ্রীয় সরকারের তরফে করা হয়েছে, এর মধ্যে আমি যদি কতগুলো উল্লেখ করি, যেরকম প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, যেটা সকলের জন্য জীবন বিমা, সকলের জন্য সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এবং অটল পেনশন যোজনা, এই তিনটে প্রকল্প। এটা সাধারণ যাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে বা জনধন যোজনাতেও যে সমস্ত অ্যাকাউন্ট আছে, সেখান থেকেও মানুষ এই বিমার সুযোগগুলো পাচ্ছে, হ্যাঁ, সরকারি বিমা, এবং সেটা অত্যন্ত অল্প একটা প্রিমিয়াম, মানে নামমাত্র প্রিমিয়ামের বিনিময়ে তারা সেটা পাচ্ছেন। তো এর প্রভাব কিভাবে পড়েছে সমাজের ওপরে?
0: এর প্রভাব প্রান্তিক মানুষরা না প্রথম দিকে খুব একটা পেয়েছে তা নয়, কিন্তু পরবর্তীকাল আস্তে আস্তে এই জনধন যোজনার যখনই অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, তখনই কিন্তু ব্যাংকের লোকেরা এদেরকে বুঝিয়েছে, এবং ব্যাংকের লোকেরা এটা বোঝার ফলে এরা প্রত্যেকে এটার মধ্যেই মানে অন্তর্ভুক্তির জন্য কী কী করতে হবে তারা চেয়েছে। জনধন যোজনার যেমন একটা সুবিধে, তার সাথে এই যে সামাজিক প্রকল্পগুলোর মধ্যেও তারা আসছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট।
1: একদমই তাই, এবং সব থেকে বোঝে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক বা নিম্ন আয়ের মানুষদের
0: জন্যই এটা মেন, এটা মেনলি করেছে।
1: একদমই, মানে যারা সেরকম
0: অনঅর্গানাইজ সেক্টরদের জন্যই এটা বড়, এবং অটল যোজনা তো অনঅর্গানাইজ সেক্টরদেরকে প্রচুরভাবে ওই বিমা সাহায্য করে।
1: একদমই তাই, যারা কোনো মানে সামাজিক কোনো সুরক্ষা প্রকল্পের আওতাতেই ছিলেন না এতদিন পর্যন্ত, মানে কেউ ভাবেইনি যে তাদেরকে কোনো সামাজিক সুরক্ষা দেওয়া যায়, সে নির্মাণ শ্রমিকই হোক বা অসংগঠিত ক্ষেত্রের যে সমস্ত আপনি বললেন যে সমস্ত যারা গিগ ওয়ার্কার আছে তাদের জন্য, অবশ্য তাদের জন্য এখন আবার আলাদা কোনো নতুন প্রকল্প এসেছে, কিন্তু তার আগেও তারা এই প্রকল্পগুলোর সুবিধা সকলেই পেয়েছেন। আচ্ছা দেবাশিষদা, এবার আমরা চলে যাই, যদিও এটা সরাসরি ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে পড়ে না, কিন্তু এই বিষয়টা আলোচনা না করলে অসমাপ্ত থেকে যায় আজকের আলোচনা, বিশেষ করে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষকে আমরা পেয়েছি আজকে। এটা একটু আলোচনা করতেই ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই 12 বছরে কর সংস্কার কেন্দ্রীয় সরকারের। তো 12 বছরে কর সংস্কার ব্যবস্থায় সব থেকে বড় সংস্কার আপনার কোনটা মনে হয়? আমরা ছুঁয়ে গেছি, সেটা হচ্ছে GST, ফেসলেস অ্যাসেসমেন্ট, নাকি ডিজিটাল কর প্রশাসন?
0: আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2019 সালে কর্পোরেট ট্যাক্স কার্ড যখন করলেন, তখন ছিল যে ট্যাক্স কার্ড সেটাকে উনি 30% থেকে 22% নিয়ে এসছেন, এবং অ্যাকচুয়ালি সারচার্জ এবং ইত্যাদি নিয়ে সেটা দাঁড়াবে 25.17%, আর যারা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট, নতুন কোম্পানি, তাদের ক্ষেত্রে ওটা হবে 15%, এবং সারচার্জ নিয়ে হবে ধরো 17% সেস নিয়ে এগুলো দাঁড়াবে। দেখো, সাপ্লাই সাইড ইকোনমিক রিফর্ম বলা যায় এটাকে, এবং এইটা করার জন্য কি হয়েছে, আজকে অনেক বিদেশি কোম্পানিরাদের সাথে প্রতিযোগিতা, ভারতবর্ষের বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোর যে সমস্ত কোম্পানি তাদের সাথে আমরা অনেক বেশি প্রতিযোগিতামূলক স্তরে পৌঁছাতে পেরেছি, যেখানে সিঙ্গাপুর, হংকং এদের কাছে যে রেট তার তুলনায় আমরা অনেক কাছাকাছি যেতে পেরেছি। এটা যে কত বড় সংস্কার, কম্পিটিটিভ জায়গাতে যেতে পেরেছে ভারতীয় উদ্যোগপতিরা। সুতরাং এই সংস্কারটাকে তোমাকে বলতেই হবে এটা অত্যন্ত সময়োপযোগী একটা সংস্কার। শুধু তাই নয়, পরবর্তীকালে 2026-এ উনি যে আমাদের নতুন ট্যাক্স করলেন, সেইটা কিন্তু আর একটা বড়, সেটা হচ্ছে 2013-14 সালে যেখানে আমরা রিটার্ন সাবমিট করতো ITR 3.8 কোটি মানুষ, সেটা

0: আজকে 24-25 আর্থিক বছরের শেষে সে দাঁড়িয়েছে কত জানো, 9 কোটিরও বেশি। এবং নতুন যে 2025-এ ইনকাম ট্যাক্স অ্যাক্টটা করা হলো, সেটার প্রধান কারণ হচ্ছে ইজি কমপ্লায়েন্স, ইজি ডুইং বিজনেস এবং ট্যাক্স সার্টিফিকেট ইনটের সহায়তা করার জন্যই উনি করেছেন। এখন তুমি বলবে হঠাৎ এই নতুন আইন আনলেন কেন? দেখো, 1961 সালে যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেটা অনেকগুলো দশকে অনেক সংশোধন হয়েছে এবং এত সংশোধনের ফলে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা খুব জটিল আকার ধারণ করেছে। সাধারণ করদাতারা বুঝতে পারত না, যার জন্যে মামলার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এখন সময়ের পরিস্থিতিতে বর্তমান অবস্থায় অনেক ধারাও কিন্তু অপ্রাসঙ্গিক, সেই কারণে ডিজিটাল অর্থনীতির সাথে একটা সামঞ্জস্য রাখার জন্যেই কিন্তু এই 2025-এর যে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট করলেন মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এটাই তার প্রধান কারণ। এই আর একটা সুবিধাও হয়েছে আমাদের, মানে আগেকার অ্যাক্টে সাধারণ মানুষ না খুব ভুল করত, কোনটা প্রিভিয়াস ইয়ার, কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার, এবার একটাই হলো ট্যাক্স ইয়ার।
1: ট্যাক্স ইয়ার, ঠিক।
0: হ্যাঁ, তারপর এখানে ফেসলেস ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা আর একটা সুবিধে। এইগুলোর জন্যে এই নতুন ব্যাপারটা দরকার হয়েছে। এবং নতুন ধরো যারা ডিডিও আছে তাদের ক্ষেত্রেও টিডিএস টিসিএস এর ইন্টিগ্রেশনটাকে অনেক বেশি করা হয়েছে। যারা ট্যাক্স পেয়ার তারাও, আইনটা এত সিম্পল, আমি দেখছিলাম ট্রেনকে, খুব সিম্পল করা হয়েছে এবং কমপ্লায়েন কস্টও খুব কম, যার ফলে এখানে কর প্রশাসনের স্বচ্ছতাটাও অনেক বেশি বৃদ্ধি পাবে
1: এবং হয়রানিটাও তো মানুষের অনেক কমে,
0: অনেক কমবে
1: করদাতাদের বিশেষ করে। আর এই যে আধার প্যানের সংযুক্তিকরণ আর তথ্য প্রযুক্তির ব্যবহার, এই দুটোই ইনকাম ট্যাক্সের মানে একটা সংস্কারের মধ্যে এটা একটা বিরাট অংশ।
0: দেখো, এই এই সংস্কারের জন্যে ট্যাক্স ইভেশন অনেক কম হয়েছে এবং গভর্নমেন্টের রেভিনিউ বেড়েছে। আজকে গভর্নমেন্ট রেভিনিউ তুমি দেখো না, প্রথম দিকে ছিল, আমি তোমার সংখ্যাটা বললাম, 3.8, সেটা এখন কোথায় দাঁড়িয়েছে, 1.5 কোটি,
1: অর্থাৎ বিপুল বিপ্লব এসছে একটা। আচ্ছা, এই ডিজিটাল অর্থনীতি এবং এই করের সংস্কার, এই দুটো কিভাবে ইন্টারকানেক্টেড?
0: দেখো, ডিজিটাল ইকোনমি মানে কি, তোমার কোনোভাবেই তোমার কোনো ট্রানজ্যাকশনকে তুমি তোমার ফিনান্সিয়ালি যে গভর্নমেন্টের যে চৌহদ্দি আছে সেই অরবিটের বাইরে যেতে পারবে না। আর সেই অরবিটের মধ্যে থাকার ফলে কি হবে, আমি যদি ট্যাক্স রেটের মধ্যে থাকি তাহলে আমার ট্যাক্স দিতেই হবে, আর যদি আমি ট্যাক্স রেটের বাইরে থাকি তাহলে দিতে হবে না। তার মানে এই দুটোই দুটোর সাথে খুব ইন্টারলিঙ্কড, যার জন্যেই এই ট্যাক্স রিফর্মসটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল। এবং দুটোই দুটোর সাথে ইন্টিগ্রেশন করার ফলে ঠিকঠাক রেভিনিউ আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে পারবে ট্যাক্স ফাঁকি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে। সত্যি কথা বলতে কি, এই কাজটা করার জন্যে আজ জিডিপি 2 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছে থেকে আজকে 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছে প্রায় 26 সালে আমরা অতিক্রম করতে পেরেছি শুধু এই কারণের জন্যে। আজকে মাথাপিছু আয় বাড়ছে, স্টার্ট আপের জন্যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আঞ্চলিক বৈষম্য কমে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যবস্থাকে আরও টেকসই করতে কিছু চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ তো প্রতিদিনই প্রত্যেক সময় থাকে, এবং আশা করি যেভাবে আমাদের অর্থনীতি এগোচ্ছে খুব তাড়াতাড়ি সারা বিশ্বে আমরা কিন্তু অত্যন্ত সুন্দর এবং একটা ভালো জায়গায় পৌঁছব।
1: মোদি সরকারের একটা স্লোগান, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে আয়কর সংস্কার বলুন বা জিএসটি চালু করার সময় বিশেষ করে এটা একটা স্লোগান মোদি সরকারের, এটা বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন?
0: সফল তো হয়েছে, তুমি তথ্য দেখেই বুঝতে পারছ। তথ্যের সংখ্যা দেখো, আগে যা ছিল এখন আর তথ্য হুরহুর করে বাড়ছে, তুমি যদি গ্রাফ দেখো গ্রাফ বাড়ছে। সুতরাং সফলতা তো আমি মুখে বলছি না, আমি সংখ্যা দিয়ে বলছি,
1: একদমই।
0: এবং এই পরিসংখ্যান কিন্তু আমাদের কারণ নিজস্ব নয়, আরবিআই বুলেটিন থেকে পাওয়া এই পরিসংখ্যান, নিরপেক্ষ একটা সংস্থা থেকে বুলেটিন পেয়েছি, কেন্দ্রীয় ব্যাংক যে বুলেটিন বার করে তার থেকে।
1: কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের কথা আমরা আলোচনা করলাম, আর একটা কথা বলতেই হয় যেটা কেন্দ্রীয় সরকারের এখন অন্যতম ঘোষিত লক্ষ্য, সেটা হচ্ছে বিকশিত ভারত 2047। 2047-এ বিকশিত ভারত অর্জনের লক্ষ্যে আর্থিক অন্তর্ভুক্তি এবং কর সংস্কারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে?
0: বিকশিত ভারত করতে গেলে আমার রাজস্ব বৃদ্ধি দরকার,

0: একই সাথে মূলধন ব্যয় করতে হবে। এই মূলধন ব্যয় আমরা করছি বলেই বিকশিত ভারত করার লক্ষ্যে আমরা যেতে পারবো, তার বড় কারণ দেখো আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কতটা বাড়িয়েছি দেখো। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনে 111 লক্ষ কোটি টাকার পরিকল্পনা নেওয়া আছে, পিএম গতিশক্তি মাল্টিমোডাল অবকাঠামো উন্নয়ন করা আছে, ভারতমালা প্রকল্প নিয়ে জাতীয় মহাসড়ক সম্প্রসারণ প্রকল্প নেওয়া আছে, সাগরমালা প্রকল্প নিয়ে বন্দর উপকূলীয় উন্নয়ন করা আছে, ডেডিকেটেড ফ্রেট করিডর যাতে পণ্য পরিবহনের গতি বৃদ্ধি পায়, এছাড়া ধরো আঞ্চলিক বিমান সংযোগ সম্প্রসারণের জন্য উড়ান প্রকল্প আছে। এবং এই কাজ যে ক্রমাগত হয়ে চলছে দেখো, 2014 সালে ছিল 91,000 কিলোমিটার জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য, সেটা 2025 সালে এসছে 1.46 লক্ষ কিলোমিটারের বেশি হয়ে গেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2013-14 সালে ছিল 1.9 লক্ষ কোটি টাকা, সেটা 2025-26 এসছে 11.2 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে আমরা কি সাফল্য করেছি জানো? আমরা 2014 সালে 250 GW থেকে 2025-26 এনেছি 475 GW, তারও বেশি হয়েছে। আর মেট্রো রেলের নেটওয়ার্ক তো বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক বলে
1: ইতিমধ্যে স্বীকৃত হয়েছে।
0: সুতরাং বিকশিত ভারত করার প্রকল্পে আমরা রুদ্ধশ্বাস গতিতে করছি।
1: তার মানে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে এই কর সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির একটা বড় ভূমিকা থাকতে চলেছে আপনি যেটা বললেন। এবার অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি, আপনার কাছে জানতে চাইব আগামী 10 বছরে ভারতের আর্থিক ও কর ব্যবস্থায় কোন সংস্কারগুলি সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন?
0: যেটা আমি তোমাকে প্রথমেই বললাম, সেটা হচ্ছে জিএসটি রেটটাকে আরেকটু কমালে, আরও বেশি ইউনিফর্ম করতে পারলে জিএসটির অন্তর্ভুক্তিতে আরও বেশি সহজ হবে, আরও বেশি করদাতার সংখ্যা আমরা বেশি পাব। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এখন যে ব্যবস্থাটা এসছে তাতে মধ্যবিত্ত অনেকেই ট্যাক্স আওতা থেকে বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আগামী দিনে তো ধরো কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য জায়গায় পে কমিশন হবে, তাতে বেতন বৃদ্ধি হবেই। সেক্ষেত্রে এখন বর্তমানে হয়তো ট্যাক্সের মধ্যে তারা না থাকলেও আগামী দিনে ট্যাক্সের অন্তর্ভুক্তির কাছে চলে আসবেই। এবং আর একটা কথা দেখো, ডিবিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি করদাতার থেকে কর সংগ্রহ বাড়াতে পেরেছি এবং এখনও বেশি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে পুরনো কিছু রিফর্ম, পুরনো কেস যেগুলো পড়ে থাকে না সেগুলোর যাতে একটা ছাড় দিয়ে, একটা ড্রাইভ দিয়ে কিছু রোজগার, তাতে কি অনেকগুলো টাকা চলে আসবে, তাতে অনেকগুলো রেভিনিউ সাময়িক সময় চলে আসবে, এইটা আমার মনে হয়।
1: অর্থাৎ এখানেও একটা যে আর্থিক অন্তর্ভুক্তির একটা বিরাট বড় ভূমিকা থেকে যাচ্ছে। আমরা একদম সময়ের শেষ দিকে চলে এসেছি, যদিও একটা বিরাট বড় বিষয়, আরও অনেক কিছু আলোচনা করার ছিল, অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল আলোচনা করার জন্য, কিন্তু যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত তাই এই প্রশ্নটা দিয়ে শেষ করব দেবাশিস দা আজকের মতো। আগামী 10 বছরে ভারতের আর্থিক ও কর ব্যবস্থায় কোন সংস্কারগুলি সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন?
0: আমি এক কথায় বলবো, জিএসটিকে আরও বেশি সরলীকরণ করো এবং ইনকাম ট্যাক্স সিস্টেম যেটুকু এখনও সাধারণের অসুবিধা হচ্ছে সেটুকুকে রিটার্নটার আরও পাতার সংখ্যা আরেকটু কমাতে হবে। হ্যাঁ, আরও বেশি কনসাইজ করে কিন্তু ছোট করতে হবে, যাতে কি সাধারণ মানুষ আর ওই কর বিশেষজ্ঞর কাছে না গিয়ে নিজেই যাতে সে তার রিটার্নটা ফিল আপ করতে পারে। তাতে কী হবে, করদাতারা আরও বেশি স্বচ্ছতার সাথে করতে পারবে। এবং আমার ধারণা কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলোকে আগামী দিনে বিবেচনা করবেন এবং করেছেন বলেই নতুন কর ব্যবস্থা এনেছেন, নতুন কর ব্যবস্থায় অনেক বেশি পরিবর্তন এনেছে। সুতরাং আমরা আশা করব বিকশিত ভারতের দিকে আমরা দ্রুত এগোবে এবং স্বচ্ছন্দে আমরা পৌঁছব।
1: অনেক ধন্যবাদ দেবাশিস দা আমাদের, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম এবং একজন বিশেষজ্ঞের সুচিন্তিত মতামত পেলাম। আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্ত। ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি

নজরুলগীতি শুনলেন ঝুম্পা সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন পুরাতনী গানে অরবিন্দ পাইক।

পুরাতনী গান শুনলেন অরবিন্দ পাইকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, পরিবেশনায় অন্বেষা মুস্তাফিজ।

মনীন্দ্র ঘোষের কথায় শুনলেন এই গানটি। এবারের গানটির কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শিল্পী অন্বেষা মুস্তাফি।

আধুনিক গান শুনলেন অন্বেষা মুস্তাফির কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলায় তিন তাল, পরিবেশনায় পণ্ডিত স্বপন সিংহ, হারমোনিয়ামে হিরণময় মিত্র, তবলায় পণ্ডিত স্বপন সিংহ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলায় তিন তাল, পরিবেশনায় পণ্ডিত স্বপন সিংহ, হারমোনিয়ামে হিরণময় মিত্র। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব, 16 জুন 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাসে শুনবেন কথিকা সুস্থায়ী সমন্বিত কৃষি, বলবেন ডক্টর নির্মলেন্দু জ্যোতি, মাফ করবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা ছোটদেরও স্ট্রোক হয়, বলবেন ডাক্তার শাম্বদিত্য দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8টায় জানা অজানায় কথিকা দেশ বিদেশের অভয়ারণ্য শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টি প্রতিবন্ধী ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী

স্বর্ণালী চট্টোপাধ্যায়। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। 9:15 জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা। 9:30 আকাশবাণী পডকাস্টে শুনবেন বেতার হেমন্ত, অতিথি শুভজিৎ সরকার ও সমিত পাল, অনুষ্ঠানটির প্রযোজনায় সেহনাজ আব্দুর রউফ। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সৃজনী পাল। 12:00 অতুল প্রসাদের গানে অপূর্ব পাল। 12:15 লোকগীতি অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, শুনবেন লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ, এই বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সঙ্গে কথা বলেছেন রামরঞ্জন দাস রায়। 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান মাননীয় ইস্যু, উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়। 2:30 সাঁওতালি গান, করুণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্তে। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন মেট্রো ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী সুন্দরী টুডু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, ডিজিটাল শিক্ষায় সাঁওতাল তরুণদের প্রবণতা, বলবেন সুনিরাম মুর্মু। এরপর সাঁওতালি লোকগীতি যদুনাথ টুডু, কুনামি সরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসরে শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী সফলতার কাহিনী, আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 7:00 তরজাগান, পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। 8:30 কথায় কাহিনীতে শুনবেন একটি ভ্রমণ কাহিনী, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, এই অনুষ্ঠানে শুনবেন একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। 10:00 বিশেষ আলোচনাধর্মী অনুষ্ঠান শিল্প ও সংস্কৃতি, প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 10:30 নজরুলগীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে। 10:45 আধুনিক গানে অনিন্দিতা দত্ত ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রত্নদীপ দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 নজরুল গীতি অর্ঘ্য দত্তের কণ্ঠে। 8:45 রজনীকান্তের গানে অপূর্ব পাল। 9:00 লোকগীতি, শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হেডস অল দ্য ওয়ে, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি জ্যোতিপ্রসাদের উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য

সংগীতের অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী আবিরলাল নাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 শুনবেন গুল গুলসেন, 7:10 আধুনিক গান শিল্পী অনিক ঠাকুরদা, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.9 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 59%, বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 8 সেকেন্ড। জয় হিন্দ।